0: صدق الله العظيم.
1: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد. তিলাওয়াত কৃত সূরা নাহল এর 87 থেকে 89 পর্যন্ত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করত তা তাদের নিকট থেকে উধাও হয়ে যাবে। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। সেদিন প্রত্যেক জাতিতে তাদেরই মধ্য হতে তাদেরই বিপক্ষে একজন সাক্ষী দাঁড় করাব এবং তাদের বিষয়ে আপনাকে আমি আনব সাক্ষীরূপে। আর আমি আপনার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এবং আত্মসমর্পণকারীদের জন্য পথ নির্দেশ, করুণা ও সুসংবাদ স্বরূপ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় সুদের কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসাইন।
3: بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সুদ প্রথা মানুষ ও সমাজকে নিঃস্ব করে দেয়। সুদ গরিবকে আরো গরিব বানায় এবং ধনীকে আরো ধনী হবার সুযোগ করে দেয়। সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অষ্টম হিজরিতে অবতীর্ণ হয়, যেটিকে আরবিতে বলা হয় আর রিবা। এই রিবা সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদ প্রদানকারী, সুদি কারবারের সাক্ষী এবং সুদ চুক্তি লেখককে অভিশাপ দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ পাক সুদের মাল নিশ্চিহ্ন করে দেন। তাজ্জব দৃষ্টিতে কারো মনে হতে পারে যে সুদ এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, আসলে পার্থিব জীবনে সেই সম্পদ আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন। সুদখোর এবং ঘুষখোর তার উপার্জিত সম্পদ থেকে উপকৃত হতে পারে না। অভাব অনটনের মাঝেই সে একদিন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মোট কথা, সুদ এবং ঘুষের মালে কোনো বরকত থাকে না, পক্ষান্তরে দান খয়রাতের মাধ্যমে বাহ্যত সম্পদ হ্রাস হচ্ছে বলে মনে হলেও আল্লাহ পাক সে সম্পদের মাঝে বরকত দান করেন। সুদের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে গিয়ে মানসিক দিক থেকে অপরিসীম ক্ষতির সম্মুখীন হতে হয়। সুদ গ্রহণের ফলে অন্তর এমনই পাষাণ হয়ে যায় যে কারো প্রতি কোনো মায়া মমতা থাকে না, কারো বিপদে সুদখোরের মনে কোনো সহানুভূতি জাগে না, এমনকি আপন আত্মীয়দের কাছ থেকেও সুদ গ্রহণ করতে তার বিবেক বাধা দেয় না। সুদখোর মানুষ নিষ্ঠুর, নির্মম ও নির্দয়। দরিদ্র জনগণের প্রতি তাদের মায়া মমতা ও সহানুভূতির লেশ মাত্র নেই, তাই সমাজের অসহায় গরিব লোকেরা সুদখোরদের প্রভাব প্রতিপত্তির কারণে বাহ্যিক ভয় করে বটে, কিন্তু সম্মান করে না। সমাজের কোন স্তরেই তাদের সম্মান নেই, সবাই তাদেরকে ঘৃণার নজরে দেখে। সুদ মানুষের উদারতা, সহনশীলতা, দানশীলতা মনোভাবের পরিবর্তে স্বার্থপরতা, সংকীর্ণতা, কৃপণতা, নির্মমতা, নিষ্ঠুরতা ও প্রতিশোধমূলক মনোভাবের জন্ম দেয়। সুদ হচ্ছে মানুষের উন্নত আদর্শ চরিত্র গঠনে প্রতিবন্ধক, সমাজের বেকারত্ব বৃদ্ধি করে। অতএব এ ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। আল্লাহ পাক আমাদের সকলকে সুদ আদান প্রদান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল সুদের কুফল, এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রদীপ কুমার আচার্য।
2: ওম পার্থায় প্রতিবোধিতান ভগবতা নারায়ণেন স্বয়ং বেশেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশোধ্যায়িনীম অমৃতাম অনুসন্ধামি ভগবত গীতে ভবদ্দেশিনীম শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ শ্রী ভগবান উবাচ মহাত্মনন অস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতা বজন্ত নৈন্যমানস জ্ঞাত্বা ভূতাদি অব্যয়ম সততং কীর্তয় অন্তু মাং যতন্তশ্চ ধীরব্রতা নমিষ্যন্তশ্চ মাং ভোক্তা নিত্য যুক্তা উপাসতে। বঙ্গানুবাদ। আলোচ্য শ্লোক বিশ্লেষণে দেখা যায়, দৈবী সম্পদের যা কিছু সদ্গুণ ও সদাচার আছে সেগুলি ভগবানের এবং ভগবত স্বরূপ। মানুষ যখন এ গুণগুলোকে সুপার্জিত বলে মনে করে তখন অহংকার সৃষ্টি হয়, কিন্তু এ গুণগুলিকে ভগবানের গুণ বা ভগবত স্বরূপ মনে করে এগুলোর আশ্রয় নিলে অহংকার উৎপন্ন হয় না। নিজের মধ্যে দৈবী বা দেব সম্পদের পূর্ণতা থাকলে অহংকার আসে না। মানুষ যাকে যত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সে তার প্রতি ততই আকৃষ্ট হয়। যারা ভগবানকে সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জেনেছেন তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন। তাদের চিত্ত ভগবানেরই লীন হয়ে যাওয়ার ফলে তাদের মনোবৃত্তি ইহলোকের বা পরলোকের ভোগের দিকে যায় না, ভোগের প্রতি তাদের চিত্তে কোনো আকর্ষণই থাকে না, শুধু ভগবানের সঙ্গেই তাদের আত্মীয়তা। অন্য অন্য চিত্তে তারা ভগবানের ভজনা করেন, আমি ভগবানের এবং ভগবানই আমার। এরূপ সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত শারীরিক ব্যবহারিক লৌকিক বৈদিক ও পারমার্থিক কার্য করে তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে। এটি হল অনন্য চিত্তে ভজনা করা। মানুষ মাত্রেই ভগবানের নিত্যযুক্ত হতে পারে, সর্বক্ষণ তাতে আকৃষ্ট হয়ে থাকতে পারে, জাগতিক ভোগ বা সংগ্রহে নয়। কারণ কখনো কখনো ভোগেও গ্লানি আসে, কিন্তু ভগবত প্রাপ্তির ভগবত অভিমুখে চলার যে উদ্দেশ্য থাকে, দৃঢ় ইচ্ছা থাকে, তাতে কোনো শিথিলতা আসে না। জীব ভগবানের অংশ হয়, জীবের সঙ্গেই ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে। মানুষ যতক্ষণ এ সম্বন্ধটিকে চিনতে না পারে ততক্ষণ সে ভগবত বিমুখ হয়ে থাকে, কিন্তু যখনই সে ভগবানের সঙ্গে নিজের নিত্য সম্পর্ককে জেনে যায় তখন সে ভগবানের আশ্রয় নেয় এবং আর কখনো সে ভগবানের কাছ থেকে পৃথক থাকতে পারে না, এর সম্বন্ধও কখনো বিশ্রুত হয় না। এই হল তার নিত্য যুক্ত থাকা। ভগবানের সঙ্গে মানুষের আমি ভগবানের এবং ভগবানই আমার এই যে নিত্য সম্পর্ক, তার জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সকল অবস্থাতে একান্তে সাধন ভোজন কালে অথবা সেবারূপ সকল সাংসারিক কাজে কখনো ছিন্ন হয় না, তা অটলভাবে সর্বদাই বজায় থাকে। আসুন আমরা সকলে বিশ্বশান্তি প্রদায়কের রাতুল চরণে প্রণতি জানাই। ওম বসুদেব সুতং দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ওম অসতু মা সদ্গমায় তমসু মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতঙ্গময় আবিরাভিময়েদি। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন প্রদীপ কুমার আচার্য।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
4: আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:42 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:11। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz এবং FM 102 MHz।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে ঢাকা কয়েন অনুষ্ঠান।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.pt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ৯০ মেগাহার্টজ ও এফএম ১০২ মেগাহার্টজ প্রচারিত হবে।

0: লেসবিয়ান বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চিরোন্নত মমশির শুনবেন সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05।
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনতে পাবেন বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শৈরিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত 10:05।

এবারে জানিয়ে দিচ্ছি এফএম অনুষ্ঠান। এফএম বিরাবু মেঘাহাস দিয়ে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স ও এফএম 106 মেগাহার্স সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠান সূচি শুনবেন।

বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধু ওগো সুপ্রভাত, ভোরের গান শুনবেন ফেরদৌসী রহমানের কণ্ঠে। গানের কথা লিখেছেন সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নিবেদন করছি বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে নজরুল সঙ্গীত।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে এবারের গান তুমি আরেকটি দিন থাকো, এই গানটি।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, গিয়েছেন বিজন চন্দ্র মিস্ত্রি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজন্মালার এই পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সারোয়ার। প্রথম গান আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।

0: পাপিয়া সারোয়ারের কণ্ঠে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশ আমাদের বন্ধুর মতো। পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে আমরাও ঠিক থাকি, তাই আমাদের পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে শুনবো একটি সাক্ষাৎকার, আমরা জানব বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। আপনারা জানেন ঔষধি গাছ আমাদের জন্য অনেক উপকারী। চলুন সাক্ষাৎকারটি শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং প্রথমেই জানতে চাই, বাড়িতে ঔষধি গাছের চাষাবাদের জন্য উপযুক্ত স্থান কেমন হতে হবে এবং এর চারা রোপণ ও যত্ন কিভাবে করা যেতে পারে এই বিষয়ে।
2: আসলে বাড়িতে ঔষধি গাছের চাষ করা খুবই সহজ। ঔষধি গাছের অনেক উপকারিতা রয়েছে। সঠিক যত্ন নিলে সহজেই বাড়িতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বাড়িতে সাধারণত ঔষধি গাছের চাষাবাদের জন্য সূর্যালোক আছে এমন স্থান নির্বাচন করতে হবে। তবে কিছু গাছ আছে যা আংশিক ছায়াতেও ভালো জন্মাতে পারে। এছাড়া গাছের আকার অনুযায়ী পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঔষধি গাছ চাষে জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিও ব্যবহার করতে হবে। এবার আসি চারা রোপণ এবং এর যত্নের বিষয়ে। ঔষধি গাছের বীজ বা কাটিং থেকে চারা রোপণ করতে হবে। এছাড়া মাটি সব সময় আর্দ্র রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি কোনো অবস্থাতেই না জমে। সেই সাথে পোকামাকড় এবং রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশকও ব্যবহার করতে হবে। গাছের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত সার প্রয়োগ এবং নিয়মিত আগাছা পরিষ্কারেও যথাযথ গুরুত্ব দিতে হবে।
1: এবারে জানতে চাই, ঔষধি গাছ চাষে আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে।
2: ঔষধি গাছ চাষে আরো যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে, এলাকার আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে গাছ নির্বাচন করতে হবে। এরপর বিভিন্ন উৎস থেকে গাছের যত্ন এবং রোগবালের সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে। সেটি হতে পারে উপজেলা কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার।
1: কিছু জনপ্রিয় ঔষধি গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে সংক্ষেপে বলুন।
2: ঔষধি গাছের কথা বললে প্রথমেই যে গাছটির কথা সকলের মাথায় আসে সেটি হচ্ছে তুলসী। এটি একটি জনপ্রিয় ঔষধি গাছ যা প্রায় সবার বাড়িতেই দেখা যায়। এটি সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি নিরাময়ে বেশ ব্যবহৃত হয়। এরপর আছে পুদিনা, যা হজমের সমস্যা এবং পেটের অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। পরের যে ঔষধি গাছটির নাম আমি বলবো সেটি হলো নিম। এটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর জন্য বিশেষভাবে পরিচিত। তারপর আরও আছে অ্যালোভেরা, এটি ত্বক এবং চুলের যত্নে প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া প্রতিদিন আমরা আদা চা খেয়ে থাকি। এই আদা সর্দি কাশির জন্য বহুল পরিচিত ঘরোয়া একটি প্রতিকার। আরও আছে মেহেদি, যেটি চুল এবং ত্বকের যত্নে বিশেষভাবে ব্যবহৃত হয়।
1: সব শেষে আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ভেষজ ঔষধি গাছের ভূমিকা কিরূপ হতে পারে এ সম্পর্কে।
2: আসলে ভেষজ ঔষধ এখন বিভিন্ন দেশে মানুষের সার্বিক স্বাস্থ্য সংরক্ষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত মানুষ ভেষজ ঔষধের বদলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। পৃথিবীর সার্বিক জনগোষ্ঠীর প্রায় 80% ভেষজ ঔষধের উপর নির্ভর করে তাদের রোগ ব্যাধির চিকিৎসা করে থাকেন। অর্থাৎ এই ভেষজ ঔষধ না থাকলে একটি বিরাট জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভেষজ ঔষধ ব্যবহার করার জন্য জোর সুপারিশ করেছে। ভেষজ ঔষধের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বারোপ বিজ্ঞানসম্মত, নিরাপদ ও নির্ভরযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণ করে। পরিশেষে আমি বলতে চাই, শহরের এই যান্ত্রিক জীবনে ঔষধি এসব গাছ হাতের কাছে পাওয়া মোটেই সহজ বিষয় নয়। আর বাজারে সাধারণত এ ধরনের গাছের উপকরণও সহজলভ্য নয়। তাই সহজ সমাধান হিসেবে অতি প্রয়োজনীয় কিছু ঔষধি গাছ চাইলেই বাসার ছাদে বা বারান্দার টবে সহজেই লাগানো যেতে পারে। এতে বাসার সৌন্দর্যও যেমন বর্ধন হবে, তেমনি স্বাস্থ্য উপকারিতাও পাওয়া সম্ভব হবে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদেরকে বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: আমরা শুনছিলাম সাক্ষাৎকার বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারে শোনাব কৃষি বিষয়ক গান। শিল্পী সিদ্দিকুর রহমান, গীতিকার দিন মোহাম্মদ আকন্দ, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক গানটি শুনলেন। কৃষি আমাদের সমৃদ্ধি, আসুন আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের কৃষি সমাচার থেকে এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সকাল ৭টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, তেইশে ভাদ্র, চব্বিশে রবিউল আউয়াল, 7ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেবন সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন বিল, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল জাতীয় সংসদে পাস। যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি পরিবহন বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকা চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এই নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার উপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি BNCC, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করারও নির্দেশ দেন। সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে এখন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। রবিবার বেলা 1টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিতামাতার কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। এরপর মির্জা ফখরুলের জীবনের উপর ডকুমেন্টারি শেকড় থেকে শিখরে প্রচার করা হয়। রাষ্ট্রপতির সম্মানে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন জনকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সহিষ্ণুতার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।
3: আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে, যে কোনো হানাহানি নয়, কোনো সংঘর্ষ নয়, আলা পাওচারের মধ্য দিয়ে রাজনীতি করি আমরা। গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা টলারেন্স, সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো।
2: সরকার বিনামূল্যে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের যে সুযোগ অর্জন করেছে, তার বাস্তবায়ন ঠাকুরগাঁও থেকে শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি আরো বলেন, জেলায় কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
3: আমাদের এখানে কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি একদম নাই, লোকের কাজ নাই। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে সরকারে আসার পরেই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম। তিনি পুরো জায়গাটা দেখেছেন, কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি যে এখানে খুব শিগগিরই আমরা কিছু বিনিয়োগকারী, যারা এখানে বিনিয়োগ করবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হব, তারা এখানে কাজ করবেন।
2: রাষ্ট্রপতি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।
0: মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা 5 বছর বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026 আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। এর আগে প্রশ্নোত্তর পর্বে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারাদেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী 14,34,482 জন কৃষকের ঋণ সুদসহ মকুফ করা হয়েছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ে গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
4: রোহিঙ্গার ইস্যুটি ফোকাসড থাকে এবং এটা অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায় সে আহ্বান সকলের কাছে রইল, বিশেষ করে জাতিসংঘের প্রতিনিধির কাছে। এই রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সাথে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কোঅপারেশন আমাদের সবচেয়ে বেশি জরুরি।
0: সংকটে দীর্ঘমেয়াদী প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ বলেছেন, চলতি বছর সরকারের ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া প্রায় 4,87,23,000 টাকা 4,300 41 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এই টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে চিহ্নিত 61টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে 48টিরই সমাধান করেছে বাংলাদেশ। শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল তাঁর মন্ত্রণালয়ে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরু হতে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন,
5: এলডিসি গ্র্যাজুয়েশন যেটি 24 নভেম্বর 2026 এর মধ্যে এটির সিদ্ধান্ত আসতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের পেছানোর ব্যাপারটি, সময় বর্ধিত করার ব্যাপারটি, সেখানে যারা সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লক, পলিটিক্যাল ব্লক, ইকোনমিক ব্লক, আমরা যাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই উদ্দেশ্যেও আমরা তাদের সাথে আলাপ করেছি।
0: ব্রিফিং এ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে চলতি সপ্তাহ থেকেই চুক্তিগুলোর বিষয়ে যৌথ কারিগরি আলোচনা শুরু হতে পারে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনামো এহসানুল হক মিলন জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 100 জন শিক্ষককে 1,00,000 টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটি সভা শুরুর আগে সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে মন্ত্রী জানান, 2016 সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের অনুদানের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং প্রদেয় বাকি অর্থ ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আগামী মাসের 5 তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। আগামী অক্টোবর থেকে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন প্রায় 5 কোটি মানুষকে আগামী 18 থেকে 24 মাসের মধ্যে ডাটা সংযোগ সহ স্মার্টফোনের আওতায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য 2 থেকে 3,000 টাকায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তানে 4টি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি গাবতলী টার্মিনালের বিকল্প টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশনের টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোট গ্রহণ শুরু হবে এবং চলতি মাসেই এই নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিজিটাল লেনদেন বাড়াতে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ই পেমেন্ট ক্রেডিট সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় সুদভিত্তিক ঋণের পরিবর্তে নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন বিল ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। তবে এই অর্থ নগদে রূপান্তর, গ্রাহকের ওয়ালেটে যোগ বা অন্য কোন হিসাবে স্থানান্তর করা যাবে না। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশ দেওয়া হয়। ই পেমেন্ট ক্রেডিটের আওতায় ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ফি, টোল ও টিকিটের খরচ, করসহ বিভিন্ন সরকারি ফি, আমানতের কিস্তি, বিমার প্রিমিয়াম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য খরচ প্রদান করা যাবে। এদিকে বিদেশ ভ্রমণে বাংলাদেশী নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক বছরে সর্বোচ্চ 18,000 মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল 12,000 ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার 50% থাকবে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতকাল অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়েতে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত এবং আরও 5 জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাইম এয়ারের ফ্লাইট 7598 এর বিমানটি বিমানবন্দরের কোনাকুনি রানওয়ে অতিক্রম করে এবং মাটিতে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট স্থগিত করলেও সন্ধ্যার মধ্যে 4টি রানওয়ের 2টি পুনরায় চালু হয়। মেক্সিকোতে এক আতশবাজি প্রদর্শনীতে বিস্ফোরণ ঘটে অন্তত 10 জনের প্রাণহানি এবং কমপক্ষে 60 জন আহত হয়েছে। দেশটির টিমাস ক্যাসিঙ্গো পৌরসভার এক গ্রামে আতশবাজিতে অগ্নিসংযোগের সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসাবশেষের নিচে কিছু মানুষের আটকে পড়ার খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিস্ফোরণের নিশ্চিত কারণ জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, এখন থেকে ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার উপর যে কোনো হামলার জবাব হবে আরও দ্রুত, ব্যাপক এবং বেদনাদায়ক। ইরান জানায়, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জুন মাসে উভয় দেশ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর তা অকার্যকর হয়ে পড়ে। সাময়িক যুদ্ধবিরতির পর গত আগস্ট থেকে আরও বেশি হারে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 8 উইকেটে 114 রান করে। জবাবে শ্রীলঙ্কা 19 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 115 রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে আজ রাত 8:30 একই ভেন্যুতে পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। হকি। গতকাল চীনে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব 20 জুনিয়র নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল 5-1 গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশ তাদের টানা দ্বিতীয় জয় পেল। আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট পেয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এদিকে টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ 4-2 গোলে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে 6:11। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে, বললেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন বিল, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল জাতীয় সংসদে পাশ। যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি পরিবহন বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে হারালো শ্রীলঙ্কা। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখের ঠিকানায়। স্রষ্টা তার সৃষ্টিতে বৈষম্য করেননি, তিনি নারী ও পুরুষ সমমর্যাদায় পৃথিবীতে অধিষ্ঠিত করেছেন এবং আমরা নারী ও পুরুষ এক অদম্য ভালোবাসায় এক একটি পরিবার গঠন করি। এই পরিবারগুলি হয়ে ওঠে আমাদের সুখের ঠিকানা। তবে এই পরিবারের গঠনে বিভিন্ন পর্যায়ে গুরুত্ব থাকে ভিন্ন ভিন্ন। যখন একটি পরিবারে একজন মা ও শিশু থাকে, তখন ওই পরিবারের মা ও শিশুর সুরক্ষায় অধিক যত্নবান হতে হয় বাকি সকলকে। বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে আমাদের সাথে আলাপচারিতায় থাকবেন ডাক্তার মিন্টু চৌধুরী, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতনতা ও যত্নবান হওয়া কেন প্রয়োজন, সেসব বিষয়। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মিন্টু চৌধুরী, যার কাছে আমরা শুনব মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতন ও যত্নবান কেন হওয়া দরকার সেই বিষয় নিয়ে। তো শুরুতেই বলে রাখি যে এখানে মা বলতে আমরা তিন ধরনের মাকে বলছি। একটি হচ্ছে গর্ভবতী মা, অন্য মা হচ্ছেন যারা শিশুকে দুধ পান করান, এবং অন্য ধরনের মা হচ্ছেন যারা কিশোর কিশোরীর মা। এছাড়াও আরো একটি শ্রেণীর মা রয়ে যাচ্ছে যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যারা বয়স্ক মা। তো আমরা নিশ্চয়ই আজকে আলাপচারিতায় শুনবো যে তাদের প্রতি আমরা কি ধরনের যত্ন নেব, এই সঙ্গে শিশুদের প্রতিও আমাদের কি ধরনের সচেতনতা হওয়া প্রয়োজন আছে সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ করব। তো ডাক্তার মিন্টু চৌধুরী, আমি শুরুতেই মায়ের দিকটায় বেশি গুরুত্ব দিচ্ছি।
2: মা ও শিশু স্বাস্থ্য, আসলে স্বাস্থ্য শব্দটাকে আমরা শুধু মনে করি যে আমি অসুস্থ হয়েছি তারপর আমি চিকিৎসা নেব, এটা বোধহয় স্বাস্থ্যের শুধু অংশ। কিন্তু স্বাস্থ্য শব্দটা আসলে অনেক বৃহৎ, যেমন শারীরিক, মানসিক, সামাজিক এবং নিজের আবেগটা, বিশেষ করে মানসিকটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই জায়গায়। এই সবকিছু সুস্থ থাকার মানেই হলো আসলে স্বাস্থ্যবান। তাহলে একজন মানুষকে আমি সুস্থ তখন বলবো যে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ এবং সামাজিকভাবে সুস্থ। আমাদের যদি পারিবারিক আপনি সুস্থতা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে একজন পরিবারের সুস্থতা অনেকাংশে নির্ভর করে সেই ঘরের মা সুস্থ কিনা, সেই ঘরের শিশু সুস্থ কিনা তার উপর। সেই প্রেক্ষাপটে বিচার করলে এর থেকে বোধহয় খুব জরুরি আর কিছু হয় না যে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা। আপনি যেভাবে ভাগ করলেন মাকে, আমরা আসলে সেভাবেই হয়তো শুরু করতে পারি। আমাদের দেশে আগের থেকে আমরা অনেক বেশি সচেতন হয়েছি, সেটা নিঃসন্দেহে বলতেই হয়। সেজন্য বাংলাদেশে মাতৃমৃত্যু হার, নবজাতক মৃত্যু হার এখন অন্যান্য দেশ থেকে অনেক বেশি মানে কমেছে এবং আমরা অনেক বেশি এগিয়ে আছি আর কি। আমি স্বাস্থ্যের রেটিং যদি বলি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে আছি পার্শ্ববর্তী অনেক দেশের থেকে। যখন মা গর্ভবতী, তখন আসলে পরিবারের সকলের তাকে সব ধরনের কাজে সহায়তা করা প্রয়োজন। আমরা অনেকটাই যখন একজন মা গৃহিণী হন, তাকে সব কাজ করছেন তিনি, ঘরে কোনো অবসর পাচ্ছেন না। তো গর্ভকালীন সময়ে অন্তত আমার মনে হয় যে তাদের সকলকে, পরিবারের সকল সদস্যের মিলে সহায়তা করা উচিত, যাতে করে তিনি এবং তার সন্তান সুস্থ থাকেন। তার খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া উচিত, অন্তত পক্ষে গর্ভকালীন সময়ে চারবার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এই চারবারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রথম প্রথম যে আমরা ট্রাইমেস্টার গুলো ভাগ করি, প্রথম তিন মাস, দ্বিতীয় তিন মাস, পরবর্তী তিন মাস, এই তিন মাসে অন্তত পক্ষে চারবার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তখন চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী কিছু নির্দিষ্ট ওষুধ দিয়ে থাকেন মায়ের স্বাস্থ্য অনুযায়ী, সেগুলো যাতে তিনি গ্রহণ করেন এবং তার পুষ্টির বিষয়টাতে আমরা খুবই গুরুত্ব দিব। এরপর আপনি যেটা বলছিলেন যে দুগ্ধপানের যে সময়টা, আমরা জানি দু বছর বয়স পর্যন্ত মা সন্তানকে শুধুমাত্র বুকের দুধ পান করাবেন। তাহলে বাচ্চা বুকের দুধের উপরই তার পুষ্টি নির্ভর করছে। তাহলে মা একজনের খাবারে আমরা দুজনকে পুষ্টি প্রদান করছি, নিশ্চিত করতে হবে। সুতরাং মায়ের খাবারের প্রতি যাতে আমরা নজর দিই, বিশেষ করে এই সময়টাতে। ছয় মাস পর্যন্ত বাচ্চা আর কিছুই খাবে না পানি ছাড়া। নবজাতকের সুস্থতা যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আছে, তাই বলছি ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চা বুকের দুধ ছাড়া কিছু খাবে না। এরপর পরিবারের আমরা যা খাই তা সবই একটু একটু খেতে পারে, তবে মায়ের বুকের দুধ আমরা দুবছর পর্যন্ত খাওয়াবো। তো এই সময়টাতে মায়ের খাবার এবং বাচ্চা দুজনের খাবারের জন্য মায়ের খাবারের প্রতি বিশেষভাবে আমাদের নজর দেওয়া উচিত।
1: বিশেষ করে তরল খাবার, আমরা জেনেছি যে তরল খাবার খাওয়াতে হবে
2: প্রচুর পরিমাণে, এবং খিচুড়ি করে আমরা খাওয়াই সাধারণত শিশুদের, মাদের জন্য তো বললাম। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে, যেটা আমাদের দেশে আমার কাছে মনে হয় একটু অবহেলিত, মানসিক স্বাস্থ্য। কিশোর কিশোরীর মাদের যেরকম মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের সচেতন হওয়া জরুরি, তার থেকে বেশি জরুরি প্রসব পরবর্তী সময়ে মাদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটু আমাদের নজর দেওয়া। দেখবেন যেসব সুইসাইডাল টেন্ডেন্সিগুলো হয় মানে পোস্টপার্টাম ডিপ্রেশন বলি আমরা মেডিকেলে এই ভাষাটাকে, মানে প্রসব পরবর্তী হতাশা খুব বেড়ে যায়। কারণ সিজারি বলেন আর নর্মাল ডেলিভারিতেই হোক, এটা খুবই কঠিন একটি প্রক্রিয়ার মাধ্যমে একজন সন্তান জন্ম হয়, যার কষ্টটা শুধুমাত্র মায়ই জানে। আমি জানি না, চিকিৎসক আমরা হয়তো চিকিৎসা দিয়ে থাকি কিন্তু নিজে কখনো উপলব্ধি করি। তো সেই সময়টাতে আমি পরিবারের সকলের কাছে, যারা শুনছেন শ্রোতা বন্ধু, সকলের কাছে অনুরোধ করব মাকে পরিপূর্ণ সাপোর্টটা প্রদান করবেন ওই সময়টা, বিশেষ করে প্রসব পরবর্তী সময়টা। একা মাই যাতে সন্তানকে লালন পালন করতে না হয়, পাশাপাশি বাবারও যে সমপরিমাণ দায়িত্ব সন্তানকে পালন করা, সে বিষয়টা যদি আমরা গুরুত্ব দিই দেখবেন মাও এবং শিশু দুজনের স্বাস্থ্যই ভালো থাকবে।
1: এখানে একটি বিষয় না বললেই নয় যে আমাদের দেশে আসলে যখন সন্তান ভূমিষ্ঠ হয় আমরা একচ্ছত্র ভাবে ভেবে নিই যে এটি মায়েরই দায়িত্ব, মা রাত জেগে তাকে অ্যাটেন্ড করবেন, মাই তাকে খাওয়াবেন, মাই তাকে গোসল করাবেন, এবং বড় জোর মায়ের সাথে যোগ হতে পারে নানি দাদি, হ্যাঁ, যারা কিনা আসলে নারী গোত্রীয়। কিন্তু এখানে একটা বড় অংশ কিন্তু নির্ভর করছে ওই সন্তানটির বাবার উপর। সুতরাং যারা শুনছেন শ্রোতা বন্ধু, এখন যেহেতু আমাদের অংশীদারিত্বের একটা সময় এবং আমরা যদি সুখী দাম্পত্য জীবন চিন্তা করি তাহলে অবশ্যই সন্তানের যত্নে বাবা মা দুজনকেই সমান ভূমিকা রাখতে হবে। সেটি একদম জন্মানোর আগে থেকে, যখন থেকে ভ্রূণটি পেটে এসেছে তখন থেকে শুরু হবে তার যত্ন।
2: এতে করে আসলে বাচ্চার সাথে বাবার বন্ডিংটা অনেক বেশি ভালো হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা যেরকম নারীর বন্ধন বলি, নারীর বন্ধনটা আসলে এত শক্তিশালী হয় কেন, মাই সন্তানকে ছোট বয়স থেকে লালন পালন করেন, দেখে যত্ন করছে।
1: বাবারা অনেক ভালো, আমরা দেখতে পাই তো বাবাদের সঙ্গে সন্তানদের সম্পর্কে
2: বন্ডিংটাও বাড়ে। আর এখানে রোগ প্রতিরোধ, যেহেতু আমি রোগ তত্ত্ব বিষয়ের কথা, প্রতিরোধের বিষয়টাতে একটু বলে নিই এই সময়ের মধ্যে। নবজাতকের জন্য আমাদের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সরকারিভাবে টিকা দেওয়ার ব্যবস্থা আছে, সেই টিকাগুলো আমরা নিয়মিত দেব। প্রসব কালীন সময়ে মায়ের জন্য টিটিকার ব্যবস্থা আছে, সেটাও আমরা গ্রহণ করব এবং এই বিষয়ে সচেতন থাকব।
1: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, যিনি আমাদের সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অধিক সচেতন ও যত্নবান কেন হওয়া প্রয়োজন সেই বিষয়টি খুব সাধারণ কথায় বোঝাবার চেষ্টা করেছেন। আশা করছি যে এই সাধারণ আলাপচারিতার মধ্যে থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যাবেন। একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, আপনি যদি আপনার পরিবারের প্রতি সহিষ্ণু হন এবং যত্নবান হন, তবে ফলাফলটা কিন্তু আপনার জন্যই ভালো। সুতরাং নিজে ভালো থাকার জন্য পরিবারের দিক বিশেষ যত্ন দিতে হবে। সবাই আমরা নিজের প্রতি যত্ন নিব, পরিবারের প্রতি যত্ন নিব, এবং দিন শেষে আমরা আনন্দে থাকব সকলে মিলে। একটি পরিবার আনন্দে থাকা মানে একটি সমাজ আনন্দে থাকা, আর একটি সমাজ আনন্দে থাকা মানে ওই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, অথবা আমরা যদি সামাজিক সচেতনতা বা সামাজিক স্ট্যাটাস বা অবস্থান বলি, সব জায়গায় কিন্তু আমরা প্রভাব ফেলতে পারবো। নিশ্চয়ই আমরা এগিয়ে যাব সুখের সাথে, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব আনন্দের সাথে। সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে জানাই আজ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি, সম্পাদনায় আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশবেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে। পরিবেশনায় এখন রয়েছে দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গান লিখেছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি লিখেছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা, কণ্ঠ দিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাসা শিকদার।

0: প্রাণ চঞ্চল প্রাচীর তরুণ কর্মবীর হে মানবতার প্রতীক গর্ব উচ্চশির দিব্য চক্ষে দেখিতেছি তোরা ধৃত্যপদ সকলের আগে চলিবি পাড়ায় গিরি ও নদ মরু সঞ্চর গতি চপল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত জিঞ্জির কাব্যের অন্তর্গত অগ্রপথিক কবিতাটির এই কয়েকটি পঙ্ক্তি যেন তরুণের আত্মবিশ্বাস প্রতিবাদ আর স্বপ্ন দেখার সাহসের চিরন্তন প্রতীক। তরুণদের বীর আখ্যায়িত করে সমাজে তাদের কি উপায়ে সমাজ সংস্কারে অবদান রাখতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন কবি। তিনি তরুণ জাতিকে কর্মবীর হিসেবে তাদের সফলতাকে দিব্য চক্ষে দেখতে পেয়েছেন। তারা মানবতার প্রতীক হয়ে গর্বিত শিরে সমাজে স্থান করে নিবে। শ্রোতা বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 সাল পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। দেশজুড়ে বছরব্যাপী এবছর আমরা উদযাপন করছি নজরুল বর্ষ। তাই আজকের তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম নিজে এসেছি সরকারি তিতুমীর কলেজে নজরুল বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের বিশেষ পর্বটি ধারণের জন্য। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সঙ্গেই থাকুন। শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো এই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, নজরুলকে নিয়ে তারা কে কি ভাবছেন। তো চলুন শুরু করা যাক আমাদের মূল আয়োজন। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। চলুন প্রথমে কথা বলছি একজন আপুর সাথে, তার কাছে আমার প্রশ্ন থাকবে, নজরুলের নাম শুনলে আপনার প্রথমে কি মনে হয়?
1: ধন্যবাদ আপনাকে। আমি জান্নাতুল বুশরা, গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। নজরুল যেমন আমাদেরকে দ্রোহ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে তার লেখনের মাধ্যমে, সেই সাথে তিনি সাম্য, মানবতা এবং ভালোবাসার কথাও বলেছেন, যেটা আমাদেরকে প্রীতি এবং সম্প্রীতি ভালোবাসার বিষয়ে শিক্ষা দেয়। নজরুল আসলে বিভিন্ন সময় আমাদের মাঝে প্রাসঙ্গিক হয়ে বারবার ফিরে আসে, সেটা 1947-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024-এর আন্দোলনের মাঝেও আমাদের মাঝে ফিরে এসেছিল, যখন আমরা পরতে পরতে বুঝতে পেরেছিলাম যে নজরুল আমাদের মাঝে কিভাবে বেঁচে আছে। তার লেখনী, তার সাম্য এবং মানবতার কথা, তার কারোরই লৌহ কপাট ভেঙে দেওয়ার দেয়ালের কথা বলেছিলেন, সেটি আমাদের মাঝে তখনও প্রাসঙ্গিক। আজ আমরা তাকে স্মরণ করি এবং তিনি আমাদের মাঝে এভাবেই জাতীয় কবি হিসেবে বেঁচে আছেন।
0: অনেক ভালো বলেছেন আপনি। তো এবারে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন ভাইয়া, আপনার কাছে জানতে চাই নজরুলের কোন কবিতা বা গান আপনার সবচেয়ে ভালো লাগে?
2: আমি মোহাম্মদ ফারদিনাল রুবায়াত সিয়াম, গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে। নজরুলের অনেক কবিতা ও গান আমার ভালো লাগে, তবে আমার সবচেয়ে ভালো লাগে তার বিদ্রোহী কবিতাটি। কবিতাটির ভাষা ও বক্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে সাহস এখানে প্রকাশ পেয়েছে তা আমাকে ভাবায়। একজন তরুণ হিসেবে এই সাহসিক বার্তাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভেতরের শক্তিকে চিনতে এই কবিতাটি আমাকে অনেক উৎসাহ দেয়। তাই বিদ্রোহী কবিতাটি শুধু আমার প্রিয় কবিতাই নয়, এটি আমার কাছে সাহসেরও একটি প্রতীক।
0: চমৎকার বলেছেন। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেকজন ভাইয়া, আপনার কাছে জানতে চাই নজরুলকে কেন বিদ্রোহের কবি বলা হয়?
3: নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় তার কারণ, তিনি তার সমগ্র সাহিত্য জীবনে অন্যায়, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর তুলে ধরেছিলেন। তিনি তার কণ্ঠের মাধ্যমে সে সময়ের যে জাতিটা ছিল তাদেরকে সমগ্রভাবে জাগ্রত করেছিলেন। বিদ্রোহী যে কবিতাটা তিনি রচনা করেছেন সেখানে তিনি নিজেকে চির বিদ্রোহী সত্তা হিসেবে প্রকাশ করেছেন। ঠিক একই রকম ভাবে আমরা যখন বিদ্রোহী কবিতাটা পড়ি আমরা নিজেকে চির বিদ্রোহী সত্তা হিসেবে কল্পনা করতে পারি, ধারণ করতে পারি। এই যে তার কবিতার যে সাহিত্য এবং সাহিত্যের যে সফলতা, এই সফলতাই তাকে বিদ্রোহী কবি হিসেবে তুলে ধরেছে এবং বিশ্ব দরবারে তাকে পরিচিত করিয়ে দিয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনলেনই আমাদের সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তার যে শুধু বিষয় ভিত্তিক পড়াশোনার মধ্যে আবদ্ধ এমনটা নয়, তারা কিন্তু নজরুল চর্চা করেন, নজরুলকে নিয়ে জানার আগ্রহ তাদের অনেক এবং আমরাও কিন্তু নতুন করে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। এই মুহূর্তে একজন আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরিচিত হই তার সাথে। আপু আপনার নাম?
4: আমার নাম

0: প্রিয়া, আমি বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি এবং সদস্য কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছি এখনো।
1: তাহলে তো আপনার কাছ থেকে নজরুলের কোন একটা গান আমাকে শুনতেই হবে, কোন গানটি করছেন আমাদের জন্য?
0: আসলে নজরুলের এত সুন্দর সুন্দর গান এবং এত সুন্দর সুন্দর কবিতা যে বেছে নেওয়াটা কঠিন যে আমার কোনটা প্রিয়। শ্রাবণ মাস চলছে, তার একটা ছোট্ট একটা বর্ষার গান আমরা শুনতে পারি।
1: ঠিক আছে আপু, তাহলে এবার আপনার গানটা শুনি আমরা।
0: বেলে

0: বাহ, বেশ মিষ্টি একটা সময় কেটে গেল আপনার গান শুনতে শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটু শুনবো, নজরুলের কোনো একটি গান বা কবিতার লাইন আপনি বলবেন যেটা আপনার ভালো লাগে।
1: আমি আমিনুল ইসলাম, আমার কাছে খুব প্রিয় একটি লাইন হলো, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এই লাইনটি শুনলে আমার মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়, মনে হয় থেমে না থেকে সামনে এগিয়ে যেতে হবে। একজন তরুণের জীবনে এই এগিয়ে চলার মানসিকতা খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে অনেক বাধা হতাশা আসতে পারে, কিন্তু সেই বাধার কারণে থেমে গেলে নিজেদের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। নজরুলের এই গান আমাদের সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, তাই এই লাইনটি আমার কাছে শুধু একটি গানের অংশ নয়, বরং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
0: বেশ ভালো বলেছেন, আসলে মানুষ তো মূলত একাই, তাকে একাই সেই ভারটা বহন করে নিতে হয়। নজরুল কিন্তু আমাদের সেই অনুপ্রেরণাটা জুগিয়েছেন যে কিভাবে আমরা সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, নজরুলকে নিয়ে তো অনেক কথা শুনলাম, তো চলুন না, তার যেহেতু একটা গান শুনেছি, এবার কিন্তু কবিতাটা শুনতেই হয়। তো কবিতা আবৃত্তি পরিবেশনের জন্য আমি সরকারি তিতুমীর কলেজের একজন আপুকে পেয়ে গেছি। আপু, আপনার নাম?
2: আমি তাহমিনা ফুজরুপা।
0: আপনি আমাদেরকে কোন কবিতাটি শোনাবেন?
2: আমি কবি নজরুলের মানুষ কবিতাটি বলবো। গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে তিনি রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়, মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা? ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা, সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিকে চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার, ক্ষুধার ঘরে কেট কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ।
0: খুবই ভালো হয়েছে কবিতা, আসলে আমি মনে হচ্ছিল এই গল্পের মধ্যে হারিয়ে গিয়েছি। তিনি তার কবিতা আবৃত্তির মাধ্যমে সেটি আরো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবি নজরুল যদি আজ বেঁচে থাকতেন তাহলে তরুণদেরকে তিনি কি বলতেন?
3: ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় নজরুল আজ বেঁচে থাকলে আমাদের মতো তরুণদের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলতেন, ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, অন্যায় অসত্য আর ভয়ের বিরুদ্ধে বিদ্রোহ করো। তিনি হয়তো বলতেন, শুধু হাতে মোবাইল নিয়ে সময় নষ্ট করে নয়, হাতে জ্ঞান আর সাহস নিয়ে পৃথিবী বদলাতে হবে, ফেসবুকে বিপ্লবী পোস্ট দিলেই বিপ্লব হয় না, নিজের চিন্তা চরিত্র আর কর্মে বিপ্লব আনতে হয়। আমাদের মতো দুষ্ট শিক্ষার্থীদের দেখে হয়তো মুচকি এসে বলতেন, দুষ্টুমি করো, কিন্তু সেই দুষ্টুমি যেন অন্যায়ের বিরুদ্ধে হয়, প্রশ্ন করো, প্রতিবাদ করো, নতুন কিছু সৃষ্টি করো, শিক্ষককে ফাঁকি দিয়ে নয়, অজ্ঞতাকে ফাঁকি দিয়ে এগিয়ে যাও। নজরুল হয়তো তরুণদের ডাক দিয়ে বলতেন, তোমরা আগুন হও কিন্তু ধ্বংসের আগুন নও, অন্যায় পোড়ানোর অন্ধকার দূর করার আগুন হও, মাথা নত করো না, সত্যের পথে দাঁড়াতে শিখো, কারণ যে তরুণ স্বপ্ন দেখে, সাহস রাখে এবং লড়াই করতে জানে, সেই তরুণ ভবিষ্যৎ বদলে দেয়। আর শেষে হয়তো বলতেন, বিদ্রোহ মানে শুধু চিৎকার নয়, বিদ্রোহ মানে নিজেকে বদলে সমাজকে বদলানোর সাহস।
0: কথা শুনে বোঝাই যাচ্ছে আপনি নজরুলের চেতনাকে খুব ভালোভাবেই ধারণ করছেন, আপনার এই অগ্রযাত্রা শুভকামনা করছি আমরা। এবারে আরেকজন আপুকে আমরা পেয়ে গিয়েছি, আপুর কাছ থেকে জানতে চাই, নজরুলের স্বপ্নের বাংলাদেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
4: ধন্যবাদ। আমার নাম আদিবা ফেরদৌস আদর। আমার মনে হয় নজরুলের স্বপ্নের বাংলাদেশ হবে একটি সাম্য ও মানবতার বাংলাদেশ। সেখানে মানুষকে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার কারণে ছোট করে দেখা হবে না। প্রত্যেক মানুষ সমান অধিকার ও সম্মান নিয়ে বাঁচতে পারবে। সেখানে অন্যায়, বৈষম্য ও শোষণের কোনো জায়গা থাকবে না। মানুষ একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হবে। তরুণরা সেখানে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হবে। মানুষ নিজের মত প্রকাশ করতে পারবে এবং অন্যের মতকেও সম্মান করবে। এমন একটি বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের তরুণ প্রজন্মেরও রয়েছে।
0: আপনি বেশ ভালো ভালো কথা বলেছেন। আমরাও চাই এই কথাগুলো আমাদের আজকের তরুণ প্রজন্ম অন্তরে ধারণ করুক। নজরুলের চেতনা যেন তাদের মধ্যে সর্বদা জাগ্রত থাকে। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই চিরন্তন আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, বৈষম্যের শৃঙ্খল ভাঙতে হবে এবং সাহসের সঙ্গে সত্যকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। সাদিয়া ইসলাম লিজা আপনাদেরকে সাথে নিয়ে আবারও নতুন কোনো ক্যাম্পাসে নতুন কোনো বন্ধুদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের ভাবনায় নজরুল, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 23rd of Bhadra, the 24th of Rabiul Awal, and September the 7th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister directs coordinated action to ensure pollution-free rivers and livable environment for future. Tariq Rahman calls to step up cleanliness drive involving people to prevent dengue. President urges political parties to follow the path of tolerance, dialogue and compromise. Jatiya Sangsad passes three bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights in property transfer. At least five dead after cargo plane speeds off runway at Miami Airport in USA. And Sri Lanka beat Bangladesh in Women's Asia Cup T20 cricket in Dubai. Now the details. Prime Minister Tariq Rahman directed all concerned to play their due roles in ensuring pollution-free rivers and a clean, livable environment for future generations. He was speaking at a review meeting at the Secretariat yesterday on pollution control, waste removal, conservation and management of rivers around Dhaka, ensuring navigability and developing the circular waterways. The Prime Minister said people should not simply wait for government directives. They must also act out of the sense of responsibility to restore pollution-free rivers and a livable environment for the next generation. The meeting reviewed measures to control pollution and remove waste from Buriganga, Turag, Dholeshwari, Balu and Shitalokha rivers and the adjoining canals and drains, ensure navigability and normal water flow and improve existing circular waterways around Dhaka. The Prime Minister directed the authorities to take effective steps for quick implementation of the plans adopted so far. He also stressed proper coordination among concerned ministries, divisions and agencies to advance the activities. Prime Minister Tariq Rahman directed the authorities concerned to intensify cleanliness drive and public awareness campaign across the country with people's participation to prevent the spread of dengue. He gave the directives at a meeting on dengue situation and measures to combat the disease held at the Secretariat yesterday. The meeting also discussed strengthening treatment facilities and patient management capacity at Upazila level hospitals, as well as supplying mosquito nets to hospitalized dengue patients to reduce the risk of transmission. The Prime Minister stressed greater public participation in dengue prevention rather than relying solely on government agencies. He called for raising awareness about keeping homes and surroundings clean, removing stagnant water and waste, and eliminating mosquito breeding grounds. President Mirza Fakhrul Islam Alamgir called on everyone to establish a society of mutual harmony, irrespective of religion and caste. He made the call at a reception at Boromat adjacent to Thakur Gaon Government's Boys High School yesterday. Mirza Fakhrul Islam Alamgir is on a two-day visit to his home district Thakur Gaon for the first time after assuming office as president. The president also urged the political parties to work for advancement of the country on the basis of tolerance, dialogue and compromise, shunning the path of conflict and violence. He advised the youth to shun drugs and be self-reliant through skill-based labour and effort, mentioning that the construction work of Thakur Gaon University will begin in no time. Mirza Fakhrul Islam Alamgir said initiatives will be taken to establish sports village, district modern information complex, regional office of national university, regional cooperative training institute, technical training institute at Pir Ganj Upazila at the district, and to reopen the closed Sheep Ganj airport as per the long-awaited expectation of the local people. Earlier, the president was accorded a guard of honour by smartly turned out contingent of Bangladesh police at Thakur Gaon Circuit House on his arrival. Later, he went to Shenua Cemetery and offered prayers at his parents' graves. The president will lay the foundation stone of Thakur Gaon University at Jamalpur, about 15 kilometres from the town along Thakur Gaon Pir Ganj Road today. Jatiya Sangsad has passed three bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights and property transfer. The bills are National Human Rights Commission Bill 2026 was passed, repealing the National Human Rights Commission Act 2009 and establishing a new legal framework for an effective and independent commission. Law Minister Mohammad Asaduzzaman and Home Minister Salahuddin Ahmed placed the bills in the Parliament yesterday. Earlier, the House resumed its sitting with Deputy Speaker Barrister Kaisar Kamal in the chair. Under the Human Rights Commission Bill, Commission will comprise a chairperson and four commissioners, including at least one woman and at least one member of a national minority community or disadvantaged group. The Transfer Property Amendment Bill introduced legal recognition of lifetime rights, allowing eligible property donors to retain their right to use and enjoy transferred property during their lifetime. Prevention and Remedy of Enforced Disappearance Bill stipulated that enforced disappearance would be punishable by life imprisonment if a victim died or remained untraced for more than 5 years. Offender could face death penalty or life imprisonment along with a fine of up to 1 crore taka. The House will resume its sitting at 3 p.m. this afternoon. This is Bangladesh Betar giving you the news. Home Minister Salahuddin Ahmed urged the international community to step up diplomatic pressure and sustain engagement to resolve Rohingya crisis and ensure safe, dignified and permanent return of the refugees to Myanmar. He made the call while addressing a roundtable discussion at Bangladesh Institute of International and Strategic Studies in the capital yesterday. The Home Minister said Rohingya issue must always remain on international radar of the United Nations and should not be overshadowed by any other global political conflict or crisis. He said a lasting solution to the crisis could be achieved through stronger cooperation from global community and international organizations. At least 5 people died and 5 people were injured when an Amazon Prime Air cargo flight overran a runway and crashed while landing at Miami International Airport on Sunday. Local officials said Prime Air Flight 7598 overran the airport's diagonal runway shortly before 2 p.m. and struck multiple vehicles on the ground. Although the airport halted all flights immediately after the crash, 2 of its 4 runways had been reopened by Sunday evening. At least 10 people have been killed and at least 60 wounded by fireworks explosion in Mexico when fireworks detonated during a village festival in Temascalcingo municipality. Local media reported that some people were trapped under falling debris from the blast. The cause of the explosion has not been determined and an investigation has opened. Cricket in Bangladesh lost to Sri Lanka by 4 wickets in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai, United Arab Emirates last night. Batting first, Bangladesh scored 114 runs in 20 overs, losing 8 wickets. Chasing the victory target of 115 runs, Sri Lanka reached the target in 19.2 overs, losing 6 wickets. Meanwhile, Pakistan will take on Hong Kong at the same venue at 8:30 p.m. Bangladesh time tonight. Finally, weather and forecast. Volatile one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister directs coordinated action to ensure pollution-free rivers and livable environment for the future. Tariq Rahman calls to step up cleanliness drive involving people to prevent dengue. President urges political parties to follow the path of tolerance, dialogue and compromise. Jatiya Shangshad passes 3 bills aimed at strengthening human rights protection, preventing enforced disappearance and introducing legal recognition of lifetime rights in property transfer. At least 5 dead after Amazon cargo plane speeds off runway at Miami Airport in USA. And Sri Lanka beat Bangladesh in Women's Asia Cup T20 cricket in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla. Bangladesh Bidar, Dhaka.
1: ব বৌমা।
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতির আয়োজনে। প্রথমে যে গানটি শুনব সে গানটি কণ্ঠে ধারণ করেছেন সর্দার গিয়াসউদ্দিন আহমেদ এবং তার নিজের সুর করা। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক মিয়া।

ও লিপি আয়োজনী। এবারে গানটি লিখেছেন হেলালুদ্দিন আহমেদ, শিল্পী কণ্ঠে শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদের সুরেই এবারে গানটি শুনবেন।

বিহিতি শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাসুদ করিম, লিখেছেন সেলিম মাহমুদ এবং সুরারোপ করেছেন অশোক কুমার সরকার।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই যে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, এই দর্পণ হোক সবার মনের আয়না, যে আয়নায় আমরা মনের চোখে দেখতে পাব ভিন্ন রকম ভাবনা, অন্যরকম অনুভব, যা আমাদের সময়ের প্রতিচ্ছবি।
2: আমাদের এই জীবনের পথ চলতে চলতে কত গল্প জমা হয়, সব সুর ছুঁয়ে যায় মন, কত মানুষ এবং ঘটনা হয়ে ওঠে আমাদের পথ চলার অংশ, যা ছুঁয়ে দিতে চায় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: কত না জানা অজানা গল্প, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, সুর এবং জীবনের নানা রঙকেই উপস্থাপন করতে চায় দর্পণ, যেখানে অতীতের আলোয় কখনো কখনো দেখা যায় আমাদের বর্তমানকে,
2: আর বর্তমানের চোখে খুঁজে পাওয়া যায় আগামীর সম্ভাবনা। সময় বদলায়, মানুষ বদলায়, সবই অতীতের ইতিহাসে জায়গা করে নেয়, যে অতীতের মাঝে আমরা সময়ের ছবি দেখতে পাই।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের এই দর্পণ সে তো সময়ের আয়নায় অনেক কিছুকেই দেখা, যে দেখার মাঝে আমরাও ভালো লাগা অনুভব করি, কখনো সাহিত্যের পাতায়, কখনো শিল্প।

0: এর সঙ্গে আমাদের মিলন ঘটে যায়,
1: আমরাও পেয়ে যাই চেনা অচেনা পৃথিবীর খোঁজ। এই খোঁজ পার আরেক নামে যেন দর্পণ। আসুন আজও আমরা সবাই সময়ের আয়নায় চোখ রাখি, দেখি, জানি, চিনি এবং অনুভব করি জীবনের বিচিত্র রং। নিশ্চয়ই ভালো লাগবে।
0: হ্যাঁ বন্ধুরা, আজকের সকাল সবার জীবনের শুভ সকাল হয়ে উঠুক। নতুন স্বপ্ন আর ইচ্ছেরা পাখা মেলুক মনের আকাশে, শুভ চিন্তা সবার মনকে আন্দোলিত করুক এবং দর্পণ হোক সবার ভালো লাগার এক আয়োজন।

0: বন্ধুরা, পরিবেশনের নাম শুনে আমরা আজ করতে পারি কি জানবো আমরা। দর্পণের আজকের পরিবেশনায় যা যা থাকছে এবার তার কথাই শোনাতে চাই, জানাতে চাই আজকের দর্পণ সূচি।
1: আজ সোমবার, তাই আজও আবার আমরা শুনব এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। জানিয়ে দিলাম সূচি পরিচিতি, এবার সবাই শুনতে থাকুন অনুষ্ঠান।

0: বন্ধুরা, সময় থাকে না থেমে। ক্যালেন্ডারের পাতায় প্রতিদিনই যোগ হয় নতুন কোনো গল্প, কখনো ইতিহাসের কোনো স্মরণীয় ঘটনার, কখনো বা কোনো বিখ্যাত মানুষের জন্ম মৃত্যুর স্মৃতি।
1: হ্যাঁ বন্ধুরা, সময় সেই অতীতের সীমানায় ফিরে গিয়ে জানা অজানা কিছু ঘটনা এবং স্মরণীয় কিছু মানুষের জীবন কথা নিয়ে এবার আমরা শুনব দর্পণের এই দিনে পর্বটি। উপস্থাপনায় জবুন্নেসা মুনিয়া।

আজকের এই দিনে আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আজ 7ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আজও শুরুতেই ইতিহাসের পাতায় সবার মনের চোখ রাখতে চাই, শোনাব বিশ্ববিখ্যাত এক বীর সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের গল্প। এই নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী 1812 সালের আজকের এই দিনে বড়দিনের যুদ্ধে রুশদের পরাজিত করে। এই বড়দিনের যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী একদিনের একটি যুদ্ধ। মস্কোর কাছে বড়দিনো গ্রামে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে নেপোলিয়নের জন্য মস্কো দখলের পথ উন্মুক্ত হয়। এই যুদ্ধে 70,000 থেকে 80,000 সৈন্য হতাহত হয়েছিল। এবারে শুনব ব্রাজিল দেশের কথা। ব্রাজিল হল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় একটি রাষ্ট্র। জনসংখ্যা এবং ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ধারণা করা হয় ব্রাজিল নামটি এসেছে ব্রাজিলউড থেকে, যা একরকম কাঠ উৎপাদনকারী গাছ। 16 শতকের দিকে ব্রাজিল থেকে নাবিকরা ইউরোপে এই কাঠ রপ্তানি করতেন। 1822 সালের এই দিনে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এখন জানব দ্বিতীয় গোল টেবিল বৈঠক সম্পর্কে, আর এটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে। এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেছিলেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। সময়টা ছিল 1931 সালের আজকের এই 7ই সেপ্টেম্বর। ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি আমরা দিয়েছি, এবারে শুনব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ 1533 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সিনেমার পুরোধা বলা হয় যাঁকে। তিনি হলেন উইলিয়াম গ্রিন। ফটোগ্রাফার হিসেবেও তাঁর সুনাম রয়েছে। 1855 সালের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ছিলেন প্রথম যুগের চলচ্চিত্র নির্মাতা। আলেকজান্ডার কুপ্রিন ছিলেন একজন স্বনামধন্য কথা সাহিত্যিক। 1870 সালের আজকের দিনে তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। এবার কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যুবরণের কথা শোনাব। সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন ফরাসি কবি সুলি প্রুধহোম, সালটা ছিল 1901, আর তিনি মৃত্যুবরণ করেন 1907 সালের আজকের এই দিনে। তিনি ছিলেন একজন মহাকবি। রোমান্টিকতাকে পরিহার করে তিনি নতুন এক কবিতার জন্ম দিয়েছিলেন। হুস ওরমকা

ছিলেন একজন খ্যাতিমান চিত্রশিল্পী। মেক্সিকোতে জন্মগ্রহণকারী এই চিত্রশিল্পী 1949 সালের এই দিনে মারা যান। সাহিত্য সমালোচক হিসেবে সুপরিচিত ছিলেন আই এ রিচার্ডস। জন্ম তার ইংল্যান্ডে, মারা যান 1989 সালের, মাফ করবেন, 1979 সালের আজকের এই দিনে। ব্রিটিশ বিরোধী একজন বিপ্লবী ছিলেন সুরেন্দ্র মোহন ঘোষ, আর তার জীবন অবসান হয় 1976 সালের আজকের এই দিনে। একজন আইরিশ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ছিলেন লিয়াম ও ফ্লাহাটি। ব্যক্তি জীবনে ছিলেন একজন সৈনিক। 1984 সালের আজকের এই দিনে তিনি 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইতিহাসবিদ হিসেবে খ্যাতিমান ছিলেন নিশীথরঞ্জন রায়, ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী একজন মানুষ। 1994 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, দর্পণের এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: বন্ধুরা, শোনা হলো আজকের দিনের কথা, জানা হলো স্বনামধন্য কিছু মানুষের কথা। তবে এবারে শোনাব আমাদের চলচ্চিত্রের কথা। এখানেও আমরা পাবো ফেলে আসা অতীতকে, পাবো বাংলা সিনেমাকে।
1: শ্রোতা বন্ধু, দর্পণের এই আয়োজনের নাম রূপালী সংস্কৃতি। আর এই রূপালী সংস্কৃতি আমাদেরকে মনে করিয়ে দেয় রূপালী পর্দার কথা। এই রূপালী পর্দায় আবার মনে করিয়ে দেয় সিনেমার কথা। আজও এই পর্বটির গ্রন্থনায় গোলাম মোর্শেদ আহমেদ, আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আজ হাজির হয়েছি হালদা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী নিয়ে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুপারের জেলেদের সংগ্রামী জীবন নিয়ে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে। চলচ্চিত্রটি 2018 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তৌকির আহমেদ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি হালদা ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: গভীর সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে ডাকাতের হাতে পড়ে মনু মিয়া। নৌকার সবাইকে ডাকাতরা গুলি করে মেরে ফেললেও বদির সাহসিকতার জন্য প্রাণে বেঁচে ফিরে আসে মনু আর বদি। মনুর জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ বাস্তুহীন এই বদিকে তাদের বাড়িতে স্থান দেয় মনুর স্ত্রী জামিলা।
1: তুই আসুক বাপের নতুন জীবন দিস, আমি তো আরে এই বাড়ি দিলাম, তুই এই বাড়ি ছাড়ি সারা জীবন যাইতে পারিবা।
0: মনু মিয়ার একমাত্র মেয়ে হাসুর সাথে একরকম সখ্যতা তৈরি হয় বদির। বাবার জীবন বাঁচানোর কৃতজ্ঞতা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়।
2: তোমার আরে সারি এলে তোমার আর কথা ভাইতো
3: কি যেতে লাগুম,
2: তুমি আর ফাঁসে আসো তো গিল্লাই জানি তোমার কথা মনে পড়ে।
0: সেদিন মনু মিয়া সমুদ্র থেকে বেঁচে ফিরে ঠিকই, কিন্তু তার মাছ ধরার সব জাল নিয়ে যায় ডাকাতরা। নিঃস্ব মনুর কাঁধে চাপে দেনার পাহাড়, এই দেনা থেকে তাকে মুক্তির পথ দেখায় পাওনাদার। বিত্তশালী নাদের চৌধুরী তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। ইটকলের মালিক নাদের পূর্ব বিবাহিত এবং নিঃসন্তান।
4: আমি বিয়াতে রাজি ন,
1: রাজি ন কিল্লাই জামার বিরাট অবস্থা সাথে, এবার তো মানুষ বালানো
4: এলাকায় এবার বহুত বদনাম আছে।
0: ঘটনা মোনায় অন্যদিকে, মেয়ের অমতের কথা শুনে দেনার দায়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়ে মনু। বাবার দুরবস্থা দেখে ভালোবাসা বিসর্জন দিয়ে বিয়েতে রাজি হয় হাসু। নতুন জীবন শুরু হয় তার। বড় বউয়ের হিংসা আর স্বামীর অত্যাচারের মাঝে শ্বশুর বাড়িতে মন টেকে না তার। ঘটনাচক্রে বদি হাসুকে জানায় তার মায়ের অসুখের কথা। বদির সাথে মাকে দেখতে গিয়ে আরো ঘনিষ্ঠতা বেড়ে যায় দুজনের।

0: শ্বশুর বাড়ি ফিরে জানতে পারে সে সন্তান সম্ভবা। নাদের চৌধুরীর মা সুরত বানু সহ বাড়ির সকলে খুশি হলেও হিংসায় জ্বলে পড়ে যায় সতীন জুঁই। অপরদিকে নাদের জানে সে কখনো বাবা হতে পারবে না। স্বামীর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে।
1: মানুষই হন,
2: অনেকেই হন,
1: আয় ভালো করে জানি,
2: আল্লাহ চাইলে ব্যাগ সম্ভব।
0: এদিকে গ্রামবাসী হালদা নদীর মাছ ডাকাতি আর নদীর পানির দূষিত হাওয়া থেকে রক্ষার জন্য সোচ্চার। নাদের চৌধুরীর ইটের ভাটা ও কারখানার বর্জ্য তার আসল কারণ।
3: আপনার কারখানার বর্জ্য পুরো হালদা দূষিত হচ্ছে, আপনার ইট ভাটার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, আপনার ড্রেজার মেশিন নদীর ক্ষতি করতেছে।
1: তাহলে কি করতে হবে?
3: আপনার এসব ক্ষতিকারক কারখানা সরিয়ে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।
0: এদিকে হাসুর পেটের সন্তানকে তার সতীন জীবন নাশের চেষ্টা করে। অনাগত সন্তান আর ভালোবাসার টানে রাতের অন্ধকারে বদির সাথে নতুন জীবন সাজাতে পালিয়ে যায় হাসু। কিন্তু সুখ তার সয় না। নাদের চৌধুরী বদিকে মেরে হাসুকে জোর করে তুলে নিয়ে আসে তার বাড়িতে। মদ্যপ স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে রাতের আধারে আবারও ফিরে যেতে চায় বদির কাছে, দূর অজানায়। আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে। প্রিয় শ্রোতা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ দিশা, মোশারফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামান, মোয়েনা চৌধুরী, কাজী উজ্জ্বল সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধু, চলচ্চিত্রের কথা তো জানা হলো, এখনো আরো কিছু জানার বাকি। এবার শুনবো জীবনের গল্প, যে গল্পে আমরা শ্রমজীবী কোনো মানুষের সংগ্রামী জীবনের কথাই তুলে ধরি, যা শুনলে হয়তো আমরাও পেতে পারি নতুন কোনো জীবনের সন্ধান।
1: যে গল্প হয়ে উঠতে পারে আমাদের জীবন গড়ার অঙ্গীকার, হয়ে উঠতে পারে এগিয়ে যাবার অনুপ্রেরণা, জানতে পারব ভিন্ন কোনো পেশার খবর। জীবনের গল্প শিরোনামের প্রামাণ্যধর্মী এই আয়োজনের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখানে অপেক্ষমান যাত্রীদের মাঝে আমরা বিক্রি করছেন এমন একজন শ্রমজীবী বন্ধুকে নিয়েই সাজিয়েছি আজকের প্রামাণ্য পর্বে। কি নাম?

0: ফল বিক্রি করছেন?
1: আমার কাছে এটাই সহজ মনে হয়। এর আগে একটা কারখানায় কাজ করতাম, সেখানে অনেক কষ্ট এবং বেতনও কম, আর এখানে আমি স্বাধীন, মনে যখন যা চাই তাই করতে পারি, এক জায়গায় আটকে থাকা লাগে না আর কারো হুকুমে চলতে হয় না।
0: এই যে ফেরি করে এখন আমরা বিক্রি করছেন, প্রতিদিন কেমন আয় হচ্ছে?
1: এই 1200 এরকম।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমার বাবা মা আর দুই ভাই।
0: আপনার বাবা কি করেন?
1: বাবা কাঁচামাল বিক্রি করে, আর আমার ছোট ভাই পড়ালেখা করে। আগে আমার মা বউয়ের কাজ করতো, এখন আর করে না।
0: আপনি কি লেখাপড়া করেছেন?
1: হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি।
0: আপনি একটু স্বাধীন চেতা, তো এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন, কি করবেন আপনি?
1: আমার ইচ্ছা এবং আমার বাবারও ইচ্ছা, কিছু টাকা পয়সা জোগাড় করে আমাদের গ্রামে বাড়ির আঙ্গিনে ফার্ম দেব, বিশেষ করে হাঁস মুরগির ফার্ম। এই ঢাকা শহর আর থাকতে ভালো লাগে না, গ্রামে বসে যদি কম আয় করা যায় তাও ভালো। এই ঢাকা শহরে এত মানুষ জামজট, এই স্টেশনে স্টেশনে থাকি, মনটা ভালো লাগে না। আমার গ্রাম ভালো লাগে।
0: আপনার কাছে যেহেতু গ্রামই ভালো লাগে, তো আরও কিছু ভালো লাগা সম্পর্কে আপনার জানতে চাই।
1: গ্রামে বসে বেশিরভাগ পানির মধ্যে থাকতাম, মাছ ধরতাম, এই বন্ধুদের সাথে সারাদিন খেলাধুলো করতাম, অন্যরকমের একটা ভালো লাগতো। পূজার অনুষ্ঠানে থাকতাম, কোথাও কোনো অনুষ্ঠান হলে সেইখানে যাইতাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে আমার। মাঝে মাঝে সিনেমা দেখি, ভালো লাগে। যদি কখনো শরীর খারাপ থাকে ফেরি করি না, সারাদিন গান শুনে কাটাই, গান ভালো লাগে।
0: কি ধরনের গান আপনার ভালো লাগে?
1: অনেক গানই ভালো লাগে, ব্যান্ডে গান শুনি, বাউল গান শুনি।
0: এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: আমার বাবা প্রায় একটা গান গাইতেন, ওই গানটা আমার কাছে খুব ভালো লাগে, মন চলে রূপেন্দ্র।

0: কোন শ্রমজীবী বন্ধুকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: বন্ধুরা, জীবনের গল্প তো আমরা শুনলাম, এবার শুনব কোন একটি বাদ্যযন্ত্রের গল্প, যে বাদ্যযন্ত্রকে আমরা সুরযন্ত্রও বলতে পারি, যে সুর আমাদের মনে মুগ্ধতাকেই ডেকে আনে।
2: হ্যাঁ শ্রোতা বন্ধু, যে সুরের হয়তো কোনো ভাষা হয় না, কিন্তু কেবল শুনেই চেনা যায়, জানা যায় কি সেই সুরযন্ত্র, কত কি নাম তার, অনেকেই চিনি আবার অনেকেই জানি না। এবার দর্পণের সুর স্পন্দন পর্বে এমনই এক বাদ্যযন্ত্রের পরিচিতি তুলে ধরবেন অধ্যাপক রিনাত ফৌজিয়া।
3: আমাদের লোক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে তালযন্ত্র হিসেবে সবচেয়ে জনপ্রিয় বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল। ঢোল এমন একটি বাদ্যযন্ত্র যাকে নিয়ে সবচেয়ে বেশি ছড়া এবং ধাঁধা রচিত হয়েছে, যেমন আড্ডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল মাদল বাজে, বাজাতে বাজাতে চলল ঢুলি, ঢুলি গেল সেই কমলা ফুলি। এত জনপ্রিয়।

0: বাদ্যযন্ত্র সেটি আসলে কেমন? ঢোল একটি আনুদ্ধ বাদ্যযন্ত্র, অর্থাৎ চামড়ার ছাউনি দেওয়া একটি ফাঁপা দেহ থাকে এই যন্ত্রের। হাতের সাহায্যে ছাউনিতে আঘাত করে তালে তালে শব্দ উৎপন্ন করা হয়। ঢোল কাঠের তৈরি একটি বড় সড় যন্ত্র। কাঠ কেটে এবং ভেতরটা খুদে নিয়ে প্রথমে একটা খোল তৈরি করা হয়, ফলে ভেতরটা হয়ে যায় ফাঁপা। খোলের মাঝখানটা একটু মোটা বা চওড়া হয়, দুপাশের মুখ খোলা থাকে। এই খোলা মুখ দুটোতে চামড়ার ছাউনি লাগানো হয়। বাঁ দিকের চামড়ার ছাউনি তুলনামূলকভাবে পুরু এবং ডান দিকের ছাউনি তুলনামূলকভাবে পাতলা। চামড়ার ছাউনি টান করে রাখার জন্য কাঠের খোলের উপর দিকে দড়ির টানা দেওয়া থাকে। এতে পিতলের কড়া পরানো থাকে। এই কড়া টেনে নিচে নামিয়ে অথবা উপরে তুলে সুর ওঠানো এবং নামানো হয়। প্রাচীনকালে মানুষ দূরবর্তী স্থানে সংকেত পাঠানোর জন্য নানা উপায় শব্দ উৎপন্ন করার চেষ্টা করত। এই উদ্দেশ্যে মাটিতে বড় আকারের গর্ত করে তার উপর টান টান করে চামড়া ছাউনি দেওয়া হতো। ছাউনিতে আঘাত করে নানা সন্দেহ শব্দ তৈরি করে দূরের মানুষকে সংকেত দেওয়া হতো। এই কৌশলকে কিছুটা রূপান্তর করে মানুষ পরবর্তী সময়ে ঢোল আবিষ্কার করেছে। ঢোল আমাদের দেশের খুব প্রাচীন বাদ্যযন্ত্র। অতীতকালে রাজা বাদশাহরা কোনো ফরমান জারি করতে হলে ঢোল বাজিয়ে তার ঘোষণা করার ব্যবস্থা করতেন। শুধু তাই নয়, কোনো আনন্দ বা শোক অনুষ্ঠানের ঘোষণাও ঢোলের মাধ্যমে প্রচার করা হতো। কেউ হারিয়ে গেলে তার সন্ধান প্রাপ্তির জন্য ঢোল বাজিয়ে ঘোষণা দেওয়া হতো। জারিগান, সারিগান, পালাগান, মুর্শিদি, মারফতি এবং সেই সাথে লাঠি নৃত্য কিংবা মহরণের শোভাযাত্রা এবং পূজা পার্বণের কথা এখনো ঢোল ছাড়া ভাবা যায় না।
1: শ্রোতা বন্ধু, এবার যাব নজরুল সঙ্গীতের কাছে, শুনব আমাদের গান পর্বটি। এর মাঝে আমাদের অনেকেরই জানা হয়ে গেছে বছর জুড়ে নজরুল বর্ষ উদযাপনের বিষয়টি, এই দর্পণ হতে চাই তারই অংশ।
2: শুনব খুবই জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত, স্বনামধন্য শিল্পী সালাউদ্দিন আহমেদের পরিবেশনায়।

0: বন্ধুরা, দর্পণকে নিয়ে এবার শেষের কথাটুকুই অর্পণ করতে চাই, কারণ আমরা এখন সময়ের শেষ সীমানায়। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন,
1: আর আমি আনিসুর রহমান। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: আসুন আমরা ভালো কাজ করে ভালো থাকি সবাই।
1: শুভকামনায় আজকের মতো বিদায়।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, মাসের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন সকাল ৯টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মিন্নাসির আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করেছেন। রাষ্ট্রপতি সংঘাত হানাহানির পরিবর্তে সহিংসতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। এদিকে রাষ্ট্রপতি আজ ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলায় জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরের আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 এবং সম্প্রতি হস্তান্তর সংশোধন বিল 2026। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026-এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল 2026-এ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোন ব্যক্তি মারা গেলে অথবা 5 বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026-এ আজীবন ভোগদখলের অধিকারকে আইনে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবনদশায় এই সম্পত্তি ব্যবহার এবং ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোহিঙ্গা সংকটের দ্রুত এবং টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র, মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহযোগিতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতকাল অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে অন্তত 5 জন নিহত এবং আরও 5 জন আহত হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাইম এয়ারের বিমানটি বিমানবন্দরের কোনাকুনি রানওয়ে অতিক্রম করে এবং মাটিতে থাকা একাধিক যানজটের আঘাত করে। খেলার খবর। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে চার উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভার ৮ উইকেটে ১১৪ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করে। এদিকে আজ রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে পাকিস্তান হংকংয়ের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ভাদ্র মাসের এই উষ্ণ সকালে আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের মৌলিক গান দিয়ে সাজানো সাপ্তাহিক সঙ্গীতের অনুষ্ঠান প্রিয় গানে। সকল শ্রোতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। সেপ্টেম্বর মাসের প্রথম পর্বের আয়োজনে আজ আপনাদের শোনাব বাংলাদেশ বেতারে বাণীবদ্ধকৃত নতুন কিছু শ্রুতি মধুর গান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গানের আজকের আয়োজনে প্রচলিত গানগুলোর মধ্য থেকে কোন গান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লাগে তাহলে ভোট করতে পারবেন, অথবা আমাদেরকে অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারবেন এই ঠিকানায়। চিঠি লিখুন প্রিয় গান প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন বিবি PRIYOGAAN অর্থাৎ প্রিয় গান @gmail.com এই ঠিকানায়। প্রতি পর্বে যে সকল শ্রোতা বন্ধুরা ভোট করবেন তাদের নাম পরবর্তী পর্বে জানিয়ে দেওয়া হবে। তাহলে আর দেরি না করে চলুন হারিয়ে যাই গানের ভুবনে।
0: আজকে প্রিয় গান অনুষ্ঠানে প্রথমে যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতা প্রিয় শিল্পী বশিরুজ্জামান সাব্বির। সুন্দর সুরের এই আধুনিক গান আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গানের গীতিকার হচ্ছে মোহাম্মদ জাহিদুর রহমান, সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন বন্ধুরা তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান।

প্রস্তুত বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় এখন আপনাদের শোনাব জনপ্রিয় শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে শ্রুতিমধুর আরও একটি আধুনিক গান, দেখা হোক বা নাই হোক। কথা লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর সঙ্গীত পরিচালনা করেছেন শাবাব আলী আর্য। চলুন তাহলে আজকের দ্বিতীয় গানটি আমরা উপভোগ করি, এবং এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোট করুন আমাদের ঠিকানায়।

বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাবো আমাদের আজকের আয়োজনের গানের তালিকায় 3 নম্বরে থাকা একটি সুন্দর লোকগান। অপু আমার কণ্ঠে এই গান আপনাদের পছন্দ নিশ্চয় হবে। শিল্পীর গানে গীতিকার হাসান হাফিজ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। তাহলে এই গানটি পছন্দ হলে অবশ্যই আপনারা ভোট করবেন আমাদের ঠিকানায়।

স্মরণ সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন আপনাদের প্রিয় একজন শিল্পী সাদিয়া সুলতানা পুতুলের গাওয়া মন ভালো করে দেবার মতো আরো একটি আধুনিক গান। গানের কথা তুমি আসবে বলে, লিখেছেন পৌরব্রত বসু এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। চলুন তাহলে গানটি শুনে আসি এবং এই গানটি ভালো লাগলে ভোট করুন আমাদের ঠিকানায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয়গান অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী পুলক অধিকারী কণ্ঠে একটি লোকগান। আশা করি এই গান আপনাদের সবার ভালো লাগবে। গানের গীতিকার আয়েত হোসেন উজ্জ্বল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার। বন্ধুরা, চলুন সবাই মিলে গানটি শুনে আসি।

বন্ধুরা, এবারে আরো একটি আধুনিক গান শিল্পী বাবুল রেজা, ভালোবেসে কেউ, কি হয়েছে সেটা আমরা জানবো গানে গানে। কথা লিখেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন তবে গানটি শুনুন, আর গানটি পছন্দ হলে দ্রুত ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। তবে যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যেকোনো মতামত কিংবা আপনাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রিয় বাং প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। ইমেল করুন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ঠিকানায়।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নির্বাচিত সুন্দর এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন, প্রকৌশল দায়িত্বে আফরুজা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক।

0: বাংলা গান সৃজন এবং একটি পরিমিতি বোধ সম্পন্ন মাত্রায় প্রতিষ্ঠিত ও জননন্দিত করায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য ও অবিস্মরণীয়। বাংলা গানের সৃজনশীলতায় কাজী নজরুল ইসলামের অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে আছে, কোনো কালের আবর্তে নয়, প্রাসঙ্গিকতার আলোকে সর্বকালের সনাতনী প্রক্রিয়ার আবর্তে নজরুলের সঙ্গীত সম্ভার বাংলা গানকে আজ অবধি অনন্য রসদ যুগিয়ে চলেছে।
1: কাজী নজরুল ইসলাম তার গানে সংযোজন করেন খেয়াল ও ঠুমরি ধারার গায়কী স্বতন্ত্র, আর এভাবেই তিনি বাংলা গানের স্বতন্ত্র ও স্বকীয় একটি ধারা প্রবর্তন করতে সক্ষম হয়েছিলেন, যে ধারা আজ অবধি অভেদ্যই রয়ে গেছে। আসুন সেই গীতিকবি কাজী নজরুল ইসলামের কিছু গান উপভোগ করি। আমি ইয়মা শাহজাহান,
0: আমি শাহিনুজ্জামান শিশির। গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়, কাহারবা তাল ও সিন্ধু কাফির আগে নিবদ্ধ আজকের অনুষ্ঠানের প্রথমেই গিরিশচন্দ্র ঘোষের কাহিনী অবলম্বনে পায়োনিয়ার ফিল্মস প্রযোজিত সঙ্গীতবহুল ধ্রুব চলচ্চিত্রে কাজী নজরুল ইসলামের অভিনয় সহ স্বকণ্ঠে গাওয়া একটি ভজন গান গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।
1: কাজী নজরুল ইসলাম ছিলেন এই চলচ্চিত্রের পরিচালক, গীতিকার ও সঙ্গীত পরিচালক। তিনি নারদের ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৩৪ সালের পহেলা জানুয়ারি সোমবার ক্রাউন সিনেমা প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তিলাভ করে। এই গানের সাথে নজরুলের গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল গানটির সুরের সাথে কিছু সাদৃশ্য রয়েছে।
2: মোহন বাবু।

Mama boli, yo tara, ata de tu.

কাহারবা তালে একটি বাউল গান আল্লাজিগো আমি বুঝি না রে তোমার খেলা। বাউল দর্শন মূলত আধ্যাত্মিকতা, মানবতা, দেহতত্ত্ব, ধর্মীয় সর্বজনীনতা, সুফিবাদ ও প্রেম ভক্তির উপর প্রতিষ্ঠিত। এই গানটি টুইন এফটি 13217 নম্বর আদি রেকর্ডে মার্চ ১৯৪০ খ্রিস্টাব্দে গিয়েছেন শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ। এখন পরিবেশন করছেন শিল্পী ফেরদৌস আরা।

বাংলা গানের এমন কোন শাখা প্রশাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টির তরিটিকে অবাধে ভিড়িয়ে সৃজন করেছেন অভিনব সঙ্গীত ভান্ডার। এবারে তার ফেত্তা অর্থাৎ কাহারবা ও দ্রুত দাদরা তালে নিবদ্ধ একটি নৃত্য সম্বলিত গান বাঁশিতে সুর শুনিয়ে নূপুর রুণ ঝুমিয়ে। এই ধরনের গানের বিশেষ বৈশিষ্ট্য এমন যে গান শোনা মাত্র শ্রোতার মনে এক প্রকার নৃত্য

এবারে ভূপালী রাগ ও ত্রিতালী নিবদ্ধ একটি খেয়াল শ্রেণীর গান আশিলেকে অতিথি সাজে, আটাশটি সঙ্গীতের সমন্বয়ে নজরুল রচিত ও চোখের চাতক গ্রন্থভুক্ত আলিয়া গীতিনাট্যের তৃতীয় অঙ্কে বৈতালিক চরিত্রের গান। গীতিনাট্যটি কলকাতার নাট্যনিকেতন মঞ্চে ১৯ ডিসেম্বর ১৯৩১ তারিখ শনিবার প্রথম অভিনয় হয়। উল্লেখ্য, আলিয়া গীতিনাট্যের প্রথম নাম ছিল মরুতৃষা। গানটি পরিবেশন করছেন শিল্পী করিম হাসান খান।

না মানুঙ্গি না মানুঙ্গি না মানুঙ্গি মে তো। এই হিন্দি খেয়াল বন্দিশের আদলে রচিত এবারে একটি ঠুমরি শ্রেণীর গান কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহুরিল। নারী হৃদয়ের প্রেম বিরহ হতাশা বেদনা প্রভৃতি ভাবরস সমৃদ্ধ শৃঙ্গার ও করুণ রসাত্মক সুর দ্বারা ঠুমরি গান আধারিত হয়ে থাকে। খাম্বাজ রাগ ও ত্রিতালে নিবদ্ধ এই গানটি নজরুল রচিত ও প্রযোজিত ঠুমরির জলসা শীর্ষক বেতার অনুষ্ঠানে 1941 সালের 29 নভেম্বর প্রচারিত হয়। গানটি অক্টোবর 1940 খ্রিস্টাব্দে হিন্দুস্থান H857 নম্বর রেকর্ডে গিয়েছেন কুমার শচীন দেব বর্মন। গানটি অক্টোবর 1940 খ্রিস্টাব্দে হিন্দুস্থান H857 নম্বর রেকর্ডে গিয়েছেন কুমার শচীন দেব বর্মন। এখন পরিবেশন করবেন শিল্পী সুমন চৌধুরী।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক। গবেষণা গ্রন্থনা ইদ্রিস আলী, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইয়োরামা শায়ের জাহান। অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনা মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনে এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম সেতু। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। রাষ্ট্রপতি সংঘাত হানাহানির পরিবর্তে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান। তিনি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। এদিকে রাষ্ট্রপতি আজ ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিমান দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। খবরে বলা হয়, অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিমানটি এ সময় রানওয়ের পাশে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে গতরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 8 উইকেটে 114 রান করে। জবাবে শ্রীলঙ্কা 19 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 115 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে আজ রাত 8:30 একই ভেন্যুতে পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে স্টুডিও রেকর্ডে শুনবেন অনিমা রায়ের কণ্ঠে।

0: এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিমা রায়ের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন জহির আলিমের কণ্ঠে। গীতিকার এবং সুরকার হচ্ছেন সিরাজুল ইসলাম।

0: এতক্ষণ সিরাজুল ইসলামের লেখা এবং সুরে পল্লীগীতি শুনলেন, গিয়েছেন জহির আলী,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: শ্রোতা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি পরিবেশনে। শুনব আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে নজরুল সঙ্গীত এবং সেখান থেকে রাজিয়া সুলতানা মুক্তি আপনাদেরকে সরাসরি দোকানে নজরুল সঙ্গীত গিয়ে শোনাবেন। এই অনুষ্ঠান আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকেও একই সাথে দেখতে ও শুনতে পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই আমাদের স্টুডিওতে। সেখানে প্রস্তুত রয়েছেন আমাদের শিল্পী রাজিয়া সুলতানা মুক্তি। শুনবেন নজরুল সঙ্গীত।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ রাজিয়া সুলতান মুক্তির কণ্ঠে আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই ও অন্যকেও সচেতন করি। ফ্রিজের নিচে ট্রেতে জমা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়,
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলার এ পর্যায়ে রয়েছে আধুনিক গান, শিল্পী তপুপাল। প্রথম গানের কথা লিখেছেন কায়সার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আখন্দ।

0: তপুপালের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে সরাসরি সম্প্রচারের আয়োজনে। সেখানে উপস্থিত আছেন রেহানা আক্তার জ্যোতি, শিল্পী ভাঙিয়ে গিয়ে শোনাবেন, শিল্পী প্রথমে গিয়ে শোনাবেন মহেশচন্দ্র রায়ের লেখা গান। এই অনুষ্ঠানটি আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপ থেকেও সরাসরি উপভোগ করতে।

0: এতক্ষণ নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি ভাওয়াইয়াকে শোনালেন মুসাম্মাত রেহান আক্তার জ্যোতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান। কথা লিখেছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সারা হাবিব। প্রধানমন্ত্রী তারিক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশে নন নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমি থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম দুই দিনের সফরের প্রথম দিনে গতকাল স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি সংঘাত হানাহানির পরিবর্তে সহিংসতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। মানবাধিকার সুরক্ষার জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলি পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা বা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে। এর আওতায় তাদের মাসিক সম্মানী, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬ শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানের পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিমান দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। খবরে বলা হয়, অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিমানটি এ সময় রানওয়ের পাশে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ ম্যাচটি শুরু হবে। এর আগে গতরাতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালার এ পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাইমা জোবাইদা শায়লা। প্রথম গান তুমি ডাক দিয়েছ কোন সকালে।

সালমা জুবাইদা শায়লার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারে আমারও পরানো যাহা চায় তুমি তাই গো।

0: এতক্ষণ সালমা জুবাইদা শায়লার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, বর্তমান সময়ে আবহাওয়ার পরিবর্তনের দরুন বিভিন্ন ভাইরাসজনিত জ্বরে আমরা আক্রান্ত হচ্ছি। সেই জ্বরে আক্রান্ত হলেই আমরা যেন আতঙ্কিত না হই, কেননা জ্বর হলেই যদি আমরা মনে করি যে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাহলে এটা কিন্তু ভুল। এডিস মশা একমাত্র ডেঙ্গু জ্বরের বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে কিন্তু আমরা ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থানগুলো যদি আমরা ধ্বংস করতে পারি এবং আমাদের বাড়ি ঘরের চারপাশ পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু এডিস মশাকে আমরা ধ্বংস করতে পারব। আর প্রতিদিন সকালে ও বিকেলে চেষ্টা করব দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করা এবং এডিস মশা নিধন করার যে অন্যান্য উপায়গুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা। ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদিতে সবসময় পরিষ্কারভাবে গুছিয়ে রাখা, তাতে করে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমরা অনেকটাই সচ্চর হয়ে যাব। তো সেক্ষেত্রে আসুন এই সমস্ত বিষয়গুলোতে নিজেরা সচেতন হই এবং আমাদের যে সমস্ত আপনজন এবং চারপাশের মানুষজন রয়েছেন তাদেরকেও সচেতন করি। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন লালায় এবারে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শুনব তপন চৌধুরীর কণ্ঠে তুমি না ফোটা এক সূর্যমুখী, এই শিরোনামের গানটি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ শফিক, সুর করেছেন হাবিবুল আলম খান।

0: তপন চৌধুরীর কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
1: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
1: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
1: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
1: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
1: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
1: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
0: আচ্ছা,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
0: তারপর?
1: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হলো?
1: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই।
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: এ পার্লামেন্ট অধিবেশন ঘোষণা করেছি আমরা, ফাতেমা আফরোজ সোহেলি, লায়লা পারভীন কিয়া, লুলুয়া ইসাক মুন্নি ও মইনুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মেজবা চৌধুরী, আফরোজা আক্তার, এলিজা আক্তার ও লুৎফুল নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে হেলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: এগিয়ে চলার এই বিশ্বে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য নাম। আমাদের দেশ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহে অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
1: কমিউনিটি ক্লিনিক সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিউনিটি শব্দের অর্থ নির্দিষ্ট এলাকার জনগণ, আর ক্লিনিক অর্থ স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ নির্দিষ্ট এলাকার জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়টি কমিউনিটি ক্লিনিকের অন্তর্ভুক্ত।
0: প্রাথমিক স্বাস্থ্য সেবাকে জোরদার করতে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্বাস্থ্য শিক্ষা, টিকাদান, শিশুর যত্ন ও পুষ্টি, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন ও প্রসবোত্তর পরিচর্যা, খাবার স্যালাইন বিতরণ সবই কমিউনিটি ক্লিনিকের সেবার আওতাভুক্ত।
1: স্বাস্থ্য আমাদের অমূল্য সম্পদ। একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষই পারে জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে। আমাদের দেশে স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলো জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে চলেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় একটি অর্জন কমিউনিটি ক্লিনিক প্রকল্প।
0: এই ক্লিনিক গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে। দিনে দিনে এখানে সেবাগ্রহীতার সংখ্যাও বাড়ছে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিক বিশেষ ভূমিকা রাখছে।
1: বাংলাদেশের সাফল্য আর সম্ভাবনার দুয়ার খুলতে প্রত্যেকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কমিউনিটি ক্লিনিকের কর্মকাণ্ড এগিয়ে যাবে সামনের দিকে। বাংলাদেশ আগামী বিশ্বের কাছে হয়ে উঠবে আদর্শ উদাহরণ, এমনই প্রত্যাশা স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের পক্ষ থেকে।
0: সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করছি অনুষ্ঠানের পক্ষ থেকে। ঋতু বৈচিত্র্যের দোলা চলে, সবার জীবন ভালো কাটছে এমনটাই আশা করছি। আসলে হাসি, আনন্দ, সাফল্য, ব্যর্থতা সবই জীবনের অংশ। জীবন চলবে জীবনের পথে, আর আমরা আমাদের ঐকান্তিক অধ্যাবসায় আর ধৈর্য দিয়ে জয় করব জীবনকে। ভালো লাগা ছুঁয়ে থাক জীবনকে ঘিরে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রথম নিবেদন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
2: দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য আমরা জানি যে বর্তমানে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক হয়েছে। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই এই স্বাস্থ্য প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে, আর এই স্বাস্থ্য সেবা নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তারিক হাসান শাহরিয়ার, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে, প্রথমে যদি বলেন।
3: কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের ক্ষেত্রে এবং এটা বহির্বিশ্বে একটা মারাত্মক সাড়া পড়েছে, এবং বহির্বিশ্বের অনেক দাতা সংস্থা সহ অন্য দেশের লোকজন তারা এসে কমিউনিটি ক্লিনিক ভিজিট করেছেন এবং তারা দেখেছেন যে কিভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কমিউনিটি পর্যায়ে কিভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। একটা মজার বিষয় হলো যে মানে 6,000 জনসংখ্যার জন্য আমরা এক একটা করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছি। এভাবে প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে স্থাপন করা হয়েছে এবং এখানে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে আমরা সেবা প্রদান করে আসছি আর কি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন যে 35 ধরনের ওষুধ কমিউনিটি ক্লিনিক থেকে প্রদান করা হচ্ছে দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য। আরেকটি বিষয় এখানে উল্লেখ না করলেই নয়, একটা চমৎকার রেফারেল লিঙ্কেজ কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, সেটা হলো কমিউনিটি ক্লিনিক সাথে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, তারপর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে জেলা হাসপাতালগুলোর সাথে একটা রেফারেল লিঙ্কেজ স্থাপন করা হয়েছে। এই রেফারেল লিঙ্কেজটা এই কারণে করা হয়েছে যে কমিউনিটি ক্লিনিকে যে রোগগুলো শনাক্ত হবে সেটা কমিউনিটি ক্লিনিক যদি দিতে ব্যর্থ হয় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা স্বাস্থ্য হাসপাতালে তারা এটা রেফার করবে রোগীকে, এবং রোগী সেখানে যাবে, তাদের উন্নত সেবা গ্রহণ করবে এবং রোগী সুস্থ হয়ে যাবে, আশা করা যায় আল্লাহ পাকের মেহরবানিতে। সুতরাং কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের পার্সপেক্টিভে একটা চমৎকার উদ্যোগ এবং এটা বহির্বিশ্বে মারাত্মক সাড়া পড়েছে। পৃথিবীর অনেক দেশ এখন বাংলাদেশের কাছ থেকে গ্রহণ করতে চাচ্ছে।
2: একটুখানি যদি বলেন যে উদ্দেশ্যটা আসলে কি ছিল এই কমিউনিটি ক্লিনিকের?
3: কমিউনিটি ক্লিনিকের একটা মহৎ উদ্দেশ্য ছিল, একটা চমৎকার এইম অ্যান্ড অবজেক্টিভ নিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছিল। যে আপনি জেনে খুশি হবেন যে আমি আগেও বলেছি যে 6,000 পপুলেশনের জন্য এক একটা করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এবং এই কমিউনিটি ক্লিনিকে জায়গা প্রদান করেছে স্থানীয় জনগণ, একজন মানুষ, এবং তারপর ওখানে বিল্ডিং স্থাপন করা হয়েছে এবং সেখানে সিএইচপিরা কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডাররা রয়েছেন, তারা কাজ করেন এবং তারা রোগীকে প্রেশার দেখেন, সবকিছু দেখেন দেন এবং তাদের দেখার পরে তারা যদি দেখে যে সন্তুষ্টমূলক তারা সেবা দিতে পারছে না, তখন তারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হাসপাতালে তাকে ট্রান্সফার করে দেন, রেফার করে দেন, যাতে সেখান থেকে তারা উন্নত সেবা গ্রহণ করে সুস্থ হতে পারে।
2: আচ্ছা, আরেকটা বিষয়ে আপনি যদিও বলছেন সংখ্যাটা যে সেই জনগোষ্ঠী যারা এই সুযোগ পাচ্ছে, এখানে কি নারী পুরুষ কিংবা বয়োবৃদ্ধরাও কি সব ধরনের?
3: এখানে আপনি জেনে খুশি হবেন যে ওই কমিউনিটির মধ্যে যে ধরনের মানুষ থাকবে সকলেই তারা সেবা গ্রহণ করবে। এখানে কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই যে শুধুমাত্র যে নারী শিশুদেরকে সেবা প্রদান করা হবে, এটা নয়। সেখানে নারী শিশু, বয়োবৃদ্ধ, বয়োবৃদ্ধা, মহিলারা যারা আছেন তারা সকলে সেবা গ্রহণ করবেন। এবং এটা একটা হেলথ সেন্টার বলা যায় যে বহুমুখীভাবে কমিউনিটি ক্লিনিক মানুষকে সেবা প্রদান করে আসছে এবং ক্রমে এর ব্যাপ্তিটা বাড়ছে। আপনি জেনে খুশি হবেন যে অনেক কমিউনিটি ক্লিনিকে ডেলিভারিক্স হচ্ছে, প্রেগনেন্ট মাদের ডেলিভারিক্স হচ্ছে এবং শিশুদেরকে বিশেষ সেবা প্রদান করার জন্য ওখানে আর একটা ইউনিট ওপেন করা হয়েছে। এবং সরকারের একটা চমৎকার উদ্যোগের কথা আমি জানি, ধীরে ধীরে এই কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তিটা আর একটু বাড়াবে এবং সেখানে ডেলিভারি কেস সহ শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এগুলোকে তারা আর একটু স্ট্রেন্থেনিং করবেন।
2: আচ্ছা, এরকম কোনো কিছু কি রয়েছে যে যারা যাচ্ছেন সেবা নেওয়ার জন্য তাদেরকে কোনো কার্ড রয়েছে কিনা কিংবা কোনো কিছু তাদেরকে দিতে হচ্ছে কিনা ওখানে গিয়ে, তার পরিচয়টা একটা দরকার? ধরেন
3: না, ন্যাশনাল আইডি কার্ড হয়তো অনেক ক্ষেত্রে চাচ্ছে, যাদের নাই তাদেরকে বলছে যে না দেওয়ার দরকার নেই, কিন্তু তারা সেখানে গেলেই হবে। মানে এটা উন্মুক্ত অবস্থায় আছে এবং যেই যাবে সেই সেবাটা গ্রহণ করবে।
2: তার মানে আমি যদি ওখানে যাই কোনো কারণে অসুস্থ হই, তাহলে আমাকে ওই কমিউনিটি ক্লিনিক থেকে
3: অবশ্যই অবশ্যই আপনি সেবা গ্রহণ করতে পারবেন এবং আপনি আপনাকে উন্নত সেবা তারা প্রদান করবে। এবং আপনাকে যদি সেবা প্রদান করতে ব্যর্থ হয় তারা একটা রেফারেল লিংকেজ স্থাপন করে দিবে আপনার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হাসপাতালের সাথে।
2: অনেক সুন্দর ক্লিনিকের এই যে ধরনের সেবা আপনি বললেন এবং বললেন যে আরো আগামীতে অনেক নতুন নতুন ধরনের সেবা হয়তো সুযোগ সৃষ্টি হবে এখান থেকে। তারপরে যদি আমাদের শ্রোতাদেরকে বলেন যে আর কি সেবা প্রদান করা হতে পারে?
3: একটা চমৎকার প্রশ্ন করেছেন যে একটা কমিউনিটি ক্লিনিক কিন্তু একটা স্থাপন করা হয়েছিল শুধুমাত্র ওই কমিউনিটির মধ্যে বিভিন্ন সেবা প্রদান করার জন্য। যেমন ধরেন আপনি কেউ হাইপার টেনশনের পেশেন্ট, কেউ কিডনির পেশেন্ট, সে জানে না, সে তার সিমটম দেখে কমিউনিটি ক্লিনিকের যারা হেলথ সার্ভিস প্রোভাইডাররা রয়েছেন তারা কিন্তু এটাকে নির্দিষ্ট করে দিয়ে তারা কিন্তু তারা সেবাটা দেয়। তারা দিতে ব্যর্থ হলে তারা রেফারেল লিঙ্কেজ স্থাপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা হাসপাতালের সাথে উপস্থাপন করে দেয়। আর আপনি যে প্রশ্নটি করেছেন আর কি কি সেবা দিতে পারে, আর সেবার মধ্যে রয়েছে মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য রয়েছে এবং আরেকটি বিষয় রয়েছে যে বৃদ্ধ এবং বৃদ্ধা যারা রয়েছে তাদের আমরা বলি ওল্ড হেলথ কমপ্লিকেশন, যেটা তৈরি হয় যারা বয়স্ক হয়ে যায় তাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করার প্রয়োজন হয়, এটা প্যালিয়েটিভ কেয়ারও লাগে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে কমিউনিটি ক্লিনিকের ব্যাপ্তি আরো বাড়ছে। এবং আপনি জেনে খুশি হবেন যে কোস্টাল বেল্টে যে সমস্ত কমিউনিটি ক্লিনিকে জল কিংবা জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছিল সেটাকে কিন্তু আবার নতুন করে মেরামত করার চেষ্টা করা হচ্ছে এবং সরকার এখানে একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে।
2: আপনি বলছিলেন যে 35 ধরনের ওষুধ এই কমিউনিটি ক্লিনিক থেকে প্রদান করা হচ্ছে, তো আমি আর যদি আরেকটু এরকম কোন কি কমিউনিটি ক্লিনিকের কোন ধরনের রয়েছে কিনা, যেমন একজন যখন প্রেগনেন্সি কে বললেন যে এখানে তিনি প্রসব করতে পারবেন এই সমস্ত ক্লিনিক থেকে, মাঠ পর্যায়ে যারা রয়েছেন তারা কি ধরনের সেবা দেওয়ার জন্য কিংবা তাদের কোনো মনিটরিং কোনো কিছু আছে কি না, যে এই এই বাড়িতে নতুন মা হবে তারা তাদেরকে একটা চেক আপের ভিতর থেকে নিয়ে যাওয়া, এরকম কোনো কিছু কি রয়েছে?
3: হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি, সেটা হলো কমিউনিটি ক্লিনিক কিন্তু এন্টিনেটাল এবং প্রিনেটাল চেক আপ যেটাকে বলে, সন্তান প্রসব করার পরে মায়েদের অনেক স্বাস্থ্য কমপ্লিকেশন তৈরি হয়, তো সেইটা নিরসনের জন্য আরো 3-4 করে ডক্টরের কাছে যেতে হয়। তো এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে, অনেকগুলো কমিউনিটি ক্লিনিকে এই সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে এবং বাকি যেগুলো তো করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা চমৎকার উদ্যোগ এটি, আপনি জানেন যে এটা পরবর্তীতে কিন্তু এটা আর একটু ব্যাপ্তিটা বাড়ানো হবে এবং কমিউনিটি ক্লিনিকের স্ট্রাকচারটা আর একটা নতুন করে করা হবে ওখানে, যাতে কমিউনিটি ক্লিনিকের সাথে মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, বিশেষ করে মায়েদের, গর্ভবতী মায়েদের ডেলিভারি একটা সুযোগ সেখানে তারা গভর্নমেন্ট তৈরি করে দিবে।
2: আর যেমন কিছু হয় টিকাদান কর্মসূচি যেমন হচ্ছে,
3: হ্যাঁ টিকাদান কর্মসূচিতে কমিউনিটি ক্লিনিক অংশগ্রহণ করে, সেখানে টিকা দেওয়ার জন্য মানুষ যায় এবং বিশেষ করে শিশুদের যে টিকা দেওয়ার যে ইয়েটা আর কি, আমরা যেটাকে বলি যে ইমিউনাইজেশন, টিকা প্রদান, এই ইমিউনাইজেশনটাকে তারা কিন্তু চমৎকার গুরুত্ব দিচ্ছে এবং কমিউনিটি ক্লিনিক হওয়ার কারণে আমাদের টিকাদান কর্মসূচি কিন্তু অনেক দূর এগিয়েছে। আপনি জেনে খুশি হবেন প্রায় 92% এখন টিকার কর্মসূচির আওতায় চলে আসছে বাংলাদেশে। যে 8% জনগোষ্ঠী এখন আনা সম্ভব নয়, তারা কোস্টাল বেল্টে, হিলি এরিয়াতে, অনেক রিমোট এরিয়াতে তারা থাকেন, সেখানেও গভর্নমেন্ট কমিউনিটি ক্লিনিক স্থাপন করার মাধ্যমে এই টিকাদান কর্মসূচিটাকে আরো একটু স্ট্রেন্থেন করে 100% টিকাদান কর্মসূচিটাকে সফল করতে চাচ্ছেন গভর্নমেন্ট।
2: আচ্ছা, আরেকটা বিষয় যে বয়স
3: তার মাসিক হয়, তারপরে ছেলেদের একটা বয়স সন্ধিকালীন সময় চলে আসে, তাদের অনেক কিছু পরিবর্তন হয় চেহারার আচরণের, তখন কমিউনিটি ক্লিনিক কিন্তু এই বিষয়গুলোকে দেখেন। এবং সবগুলো কমিউনিটি ক্লিনিকে যে চালু হয়েছে আমি তা বলবো না, কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে এইভাবে কিন্তু কাউন্সিলিং করা হচ্ছে এবং তাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে, এগুলো কমিউনিটি ক্লিনিকে আগে ছিল না এবং নতুন করে শুরু হচ্ছে। এই জন্য আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে মাল্টি পারপাস সার্ভ করে কমিউনিটি ক্লিনিক, এবং আপনি জেনে খুশি হবেন যে কমিউনিটি ক্লিনিকে গেলে আপনি রোগীর মানে দেখবেন যে প্রচুর রোগী ওখানে রয়েছে এবং সকলে সেবা নেওয়ার জন্য আসছে, এবং সেই সকল সেবা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে।
2: আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে আসছি, সেটি হচ্ছে যে আমাদের স্বপ্নেরও শেষ নাই। হ্যাঁ, আমরা চাই এই সমস্ত সেবাগুলো একদম দূর গোড়া যেভাবে চলে গেছে সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন, মাঠ পর্যায়ে আপনি গেছেন দেখেছেন যে উচ্ছ্বাসটা ছেলে মেয়েদের কিংবা যে রুগীরা রয়েছে কি দেখেছেন, এটা দিয়ে শেষ করবো অনুষ্ঠান।
3: কমিউনিটি ক্লিনিকে আপনি গেলে দেখতে পারবেন যে প্রচুর পেশেন্ট ওখানে আসছে সেবা নেওয়ার জন্য আসছে। তার মানে কমিউনিটি ক্লিনিক একটা নতুন ভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে হেলথ কেয়ার সেক্টরে একটা নতুন একটা দ্বার উন্মোচন করেছেন আর কি, মানুষের জন্য, গরিব মানুষের জন্য, বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষই তো স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য সরকারি হাসপাতালগুলোতে যায়। তো সেইগুলো আমার কাছে মনে হয়েছে যে কমিউনিটি ক্লিনিক একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, এবং এটা যদি চলমান থাকে এর ব্যাপ্তি আরো বাড়বে এবং মানুষের কাছ থেকে প্রচুর সেবা পাবে, এবং এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা রোল মডেল স্বাস্থ্যসেবা।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। আমরা
3: আপনাকে ধন্যবাদ বামন ভাই, এবং শ্রোতা বন্ধুরা যারা আমার এই অনুষ্ঠান শুনলেন তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
2: শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম গণমাধ্যম ব্যক্তিত্ব তারিক হাসান শাহরিয়ারের সঙ্গে, এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান বিষয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আমরাও তাই চাই কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক, স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক।
1: আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে একটি গান, শিল্পী আরজুমান্ত পারভিন আনসারির কণ্ঠে শুনবেন গানটি। কথা সাজিয়েছেন রফিকুল ইসলাম ইরফান এবং সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলী।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বর্তমান সময়ে ছোট পরিবার

0: পরিবার ছোট রাখতে হবে, পরিবার পরিকল্পনায় সেবাগ্রহিতার সংখ্যা বাড়াতে হবে, সেক্ষেত্রে সেবাদানকারীর বিশেষ ভূমিকা রয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে আমরা শুনব পরিবার পরিকল্পনায় কুসংস্কার দূরীকরণে পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারী ভূমিকা, এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা।
2: সাধারণ অর্থে পরিবার পরিকল্পনা বলতে জন্ম নিয়ন্ত্রণ বোঝানো হয়ে থাকে, কিন্তু প্রকৃত অর্থে পরিবার পরিকল্পনার সংজ্ঞা অনেক ব্যাপক। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা যায় পরিবার পরিকল্পনা। যে কোনো পরিকল্পনার লক্ষ্য হল সুন্দর ভবিষ্যৎ গঠন করা, আর এই পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে পরিবারের সেবাদানকারী কর্মীরা। তবে সুশিক্ষা ও সঠিক জ্ঞানের অভাবে পরিবার পরিকল্পনা বিষয়টিকে ঘিরে আছে নানান রকম ভুল ধারণা ও কুসংস্কার। আর ছোট বড় নানান ধরনের কুসংস্কারের মধ্যে অন্যতম ভুল ধারণা অথবা কুসংস্কারগুলো হল পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো শুধুমাত্র নারীদের ব্যবহারের জন্য, কিংবা পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে নারীদের বন্ধাত্ব হতে পারে। এছাড়াও রয়েছে নিয়মিত পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে যৌন ক্ষমতা কমে যায়, অথবা ভ্যাসেকটমি বা NSV পুরুষের যৌন ক্ষমতা কমায়। আর এ সকল ধারণা সম্পূর্ণ কুসংস্কার হওয়া সত্ত্বেও আধুনিক যুগের মানুষেরা এখনও তা বিশ্বাস করে থাকে। তবে এই সব ধরনের কুসংস্কার সমাজ থেকে দূর করতে দীর্ঘ সময় ধরে কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এখন খোলামেলা আলোচনা করা অনেকটাই সহজ হয়েছে, মানুষ সচেতন হয়েছে, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি গ্রহণের হার বেড়েছে, কিন্তু তা মোটেই একদিনে সম্ভব হয়নি। পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ নিয়ে ভয়, কুসংস্কার, অস্পষ্টতা, অজ্ঞানতা আগের তুলনায় অনেকটা কমলেও এখনও সম্পূর্ণরূপে নিঃশেষ হয়নি। আর এই সব কুসংস্কার দূরীকরণে জোরদার ভূমিকা পালন করেন পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারী কর্মীরা। একদম শুরুর দিকে ছোট পরিবারের সপক্ষে প্রচারণা চালানোর জন্য বাজারে থলে, হাত পাখা, তোয়ালে, দেশলাই বাক্সের উপর ছোট পরিবারের ছবি আঁকা স্লোগান লেখা হতো, এমনকি পোস্টার ও প্রচারপত্র মুদ্রণ বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হতো। এছাড়াও পরিবার পরিকল্পনা বিষয়ক নানান ধরনের তথ্যচিত্র তৈরির মাধ্যমে এবং সচেতনতামূলক রেডিও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক সঠিক জ্ঞানদানে ও কুসংস্কার দূরীকরণে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবার পরিকল্পনা কার্যক্রম সফল করতে কিংবা কুসংস্কার দূর করতে সাধারণ মানুষের আস্থা অর্জন ও সমর্থন দরকার, আর মানুষের এই বিশ্বাস অর্জনের জন্য বাংলাদেশের কর্মরত স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করেই চলেছে। এমনকি ধর্মীয় বিধানের সঙ্গে পরিকল্পিত পরিবার গঠনের কোনো বিরোধ নেই, আর এই বিষয়টি জনসাধারণকে জানানোর জন্য ইমাম প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয় পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পুরুষ অথবা মহিলার দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী, অস্থায়ী কিংবা স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া, প্রসবকালীন কিংবা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়ের সেবা, মা ও শিশুর সুস্বাস্থ্য, মাতৃ ও শিশুর মৃত্যুহার হ্রাস, এ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক জ্ঞান ও সুশিক্ষা দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে সশরীরে বিভিন্ন ধরনের সেমিনার গঠনের দ্বারা এবং রেডিও ও টেলিভিশনে নানান ধরনের অনুষ্ঠান ও প্রচার প্রচারণার মাধ্যমে জনসাধারণের মাঝে সেবাদান করেই চলেছে। এমনকি গ্রামীণ পরিবেশ যে কোনো জরুরি অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে সেবাদানেও এগিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে স্ত্রী রোগীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে থাকে সেবাদানকারী স্বাস্থ্যকর্মীরা। মোট কথা, পরিবার পরিকল্পনায় নিঃস্বাস্থ্য সেবাদানে এবং কুসংস্কার দূরীকরণে সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অকল্পনীয় এবং অতুলনীয়। একটি সুস্থ, সবল ও সুখী পরিবার সবারই প্রত্যাশা, যার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। আর তাই অবশ্যই নিয়ম করে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের দেয়া উপদেশ অনুযায়ী পরিবার পরিকল্পনা করতে হবে।
0: পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে আর নয় কোনো অন্ধ কুসংস্কার, বরং সবার অংশগ্রহণে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলব

0: পরিকল্পিত ছোট পরিবার।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সব শেষ পরিবেশনা বেতার কার্টুন।
2: দেখো আপা, সবজিটা ঠিক তোমার মতন হয়েছে, আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
3: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে, এবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
2: দুলা ভাই
4: বলো, আমি না
2: খাম্বার মতন খাড়ায় না থাইকা জানতো, আপনার লাইগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
4: আচ্ছা অহনি আনতাছি।
2: কি হইলো এই, আবার ফিরে আসেন কেন?
4: মুড়িয়া সানাসু নিয়ে আসি।
2: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
3: কি এর ব্যাককেল, কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
4: আরে চুপ করো না, কি খাইবা কও?
3: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো, আরো একখান নতুন মুখ, চিন্তা লাগে না?
4: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, মুখ দিছেন যিনি, খাওন দিবেন তিনি।
3: ভাবের কথা কই না তো, আগের তিনডারে কি খাওন দিতাস, সবগুলা মেরা মেরা
2: মেরাসমাস, মানে অপুষ্টিতে ভুগতাছে।
4: আমি নিজে তো মেরা
3: বিড়ালের মতো নিন্দিন করো, আরেক সময় তো বাঘের।
4: আরে আমার সম্বন্ধে করে কি সুখ পাইতেছ?
2: আরে তোমরা দুইজন তো দেই হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশে রোগীরা কি কইবো আফা?
4: চুপ করো তো আমি না, ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতাছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
3: বঞ্চন করো না তো, এতগুলো বছর পার করলাম।
4: আরে
5: কি অবস্থা, এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে। যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
4: যে আমি
5: বাচ্চার বাপ
4: যে একমাত্র,
5: আরে পরে শুনবো, একমাত্র না দুইমাত্র, আসেন আসেন আসেন আমার রুমে আসেন,
4: একটু পরে যাবো ডাক্তার স্যার।
5: আচ্ছা
4: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেক্টমি, বাপ হইছি বইলা খালি আমার নিয়ে ক্যান্টানাটানি করেন ডাক্তার সাহেব।
5: আরে পুরো কথাটা শুনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেক্টমি করানো ভালো সময়। টিউবেক্টমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন ভেবে দেখেন।
4: ভাবতেছি স্যার, আপনি বলেন।
5: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেক্টমি করা খুব সহজ আর নিরাপদ, 15-20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
4: জমিনার একটু জেগে আসিগা।
5: আচ্ছা ঠিক আছে, যান সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
0: অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এবারে বিদায়ের পালা। জীবনের পরিপূর্ণতা তখনই আসে যখন আমরা সুস্থ থাকি। বর্তমান সময়ে ডেঙ্গু মোকাবেলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, থাকতে হবে সচেতন। বাড়ির চারপাশ, ঘরের আনাচে কানাচে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে নজর দিন।
1: দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, জ্বর হলে পর্যাপ্ত বিশ্রাম আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন প্রয়োজন। আর বাড়ির বয়োবৃদ্ধ এবং শিশুদের দিকেও সতর্ক দৃষ্টি দিন। আসুন আতঙ্ক নয় বরং স্বাস্থ্যবিধি মেনে আমরা ডেঙ্গুকে জয় করি।
0: সবার সুস্বাস্থ্য কামনা করে শেষের কথা থেকে উচ্চারণ শাহনাজ পারভিনের গ্রন্থনায় স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শেখ সাদী
1: এবং আমি শাহনাজ পারভিন,
0: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন,
1: এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। তিনি সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় এই বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম দুই দিনের সফরের প্রথম দিনে গতকাল স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি সংঘাত হানাহানির পরিবর্তে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান। মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ এ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা পাঁচ বছরের বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ এ আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তির ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে। এর আওতায় তাদের মাসিক সম্মানী উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬ শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানের পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিমান দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। খবরে বলা হয়, অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিমানটি এ সময় রানওয়ের পাশে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ পাকিস্তান হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। এর আগে গত রাতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এইসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমা থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জে, এফএম ৯০ মেগাহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে, এফএম ১০২ মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

bread, though.

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে প্রচার হবে। স্বাস্থ্য বিষয়ক ফোন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার প্রচারিত হবে বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সবশেষে FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, ডিপ্রেশন মন খারাপ নাকি সত্যি রোগ? সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: শ্রোতা জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, আশা করি ভালো আছেন। আশা করি বলতে হয়, সবসময় ভালো থাকা যায় না, শরীরের সুস্থতা অসুস্থতা পাশাপাশি মনটাও কখনো খারাপ থাকে। এই মন খারাপ হওয়া এটা কি রোগ? আজকে রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানের বিষয় নির্বাচন করা হচ্ছে ডিপ্রেশন, বিষণ্ণতা। অনেক তথ্য জানা আছে এবং আমাদের পুরোটা অনুষ্ঠান জুড়ে শুনবেন, দেখবেন, প্রশ্ন করবেন, ভেবে চিনতে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আর আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন খ্যাতিমান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের পরিচালক ছিলেন দীর্ঘদিন। তিনি মনের রোগের ব্যাপারে এবং যাবতীয় যে চেতনামূলক কথাবার্তা, উদ্দীপনা, রেগে যাওয়া, এমনি অনেক ঘরোয়া গল্প আমরা করবো আজকে, নতুন তথ্য জানাবো আজকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী আজকে আমাদের সাথে আছেন, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
0: প্রিয় দর্শক, পরিচিত হলেন আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে, অনেক তথ্য তিনি বলবেন, আলোচনা আসব। প্রথমে আনতে চাই যে আমাদের মনে একটা আনন্দ, ফুরফুরে ভাব, আমাদের ভালো লাগা, একটা হলুদ পাখি দেখলে ভালো করে দেখতে মন চায় কিন্তু হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই যে ফুরফুরে ভাব, আনন্দ, আনন্দ নষ্ট হয় কেন জানতে চাই অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী।
1: আপনি খুব সুন্দর বলেছেন যে কেন মনের আনন্দ আমরা হারিয়ে ফেলি। প্রতিটি শব্দেরই প্রতিশব্দ আছে। যেমন আজকে আমাদের যে বিষয় বিষণ্ণতা, এটি এর আবার উল্টো একটা শব্দ আছে যেটি আমরা বলি হর্ষ।
0: জি,
1: হর্ষ মানে আনন্দ।
0: জি,
1: হর্ষ বিষাদ, হরিষে বিষাদ।
0: জি,
1: তো এটি কিন্তু এবার চেঞ্জিং, সবসময় পরিবর্তিত হচ্ছে। কোন একটা ঘটনা ঘটলে, কোন একটা প্রাপ্তি হলে, কোন একটা খোয়া গেলে, এই প্রতিটার সঙ্গেই কিন্তু মনের এই ব্যারোমিটার ওঠানামা করে। এটি কিন্তু দৈনন্দিন ব্যাপার, কিন্তু যেটাকে আমরা বিষণ্ণতা বলছি এটি কিন্তু আসলে একটি সমস্যা, যেটাকে আমরা রোগ নামে আখ্যায়িত করি। এটি হচ্ছে পরিমাণ কতটুকু, কতদিন ধরে, এবং ওইটা তার জীবনের উপরে কতটা প্রতিফলন ঘটালো, তখনই আমরা এটাকে রোগ বলবো।
0: আমরা যেহেতু বিষণ্ণতা বললাম, এটা কি ধরনের সমস্যা? অনেকে ভাবেন যে বিষণ্ণতা, এটা কি ধরনের সমস্যা?
1: বিষণ্ণতা হচ্ছে এমন একটি জিনিস যেখানে মনটা আসলে মরে যায়।
0: আচ্ছা,
1: মন যখন মরে যায় তখন মনের যে আবেদন, মনের যে ইচ্ছা, মনের যে খুশি, তখন এটি আর থাকে না। এবং ওর সঙ্গে সঙ্গে কিন্তু একটি মানুষের যে করণীয় সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সে কোনো কিছু এনজয় করে না। যে মানুষ যাই কিছু করুক না কেন, সেটিতে যদি সে মজা না পায় তাহলে কিন্তু তার উৎকর্ষতা থাকে না। যার কারণে হয় কি, প্রথম আঘাত হয় ওই জায়গাতে, যে আমরা বলি অ্যানহেডেমিয়া, ইনএবিলিটি টু এনজয় দি ডে টু ডে লাইফ। আমি আমার জীবনটাকে উপভোগ করি না, উদযাপন করি না। আমার নাতি কাছে এসছে, আমাকে বলছে দাদা, আমি তাকে কিন্তু ওইভাবে প্রতিদান দিচ্ছি না, তাকে আমি কাছে টেনে নিচ্ছি না, আলিঙ্গন করছি না। তার মানে কি, আমার মনটা বসে গেছে, আমি উৎফুল্ল বোধ করছি না। কেন? হয়তো বা আমার কোনো একটু খোয়া গেছে কোনো কিছু, অথবা কোনো ঘটনার কারণে, কোনো প্রবাহের কারণে আমি এটি এনজয় করতে পারছি না।
0: মনের জটিল বিষয় না, ভয়ানক একটা বিষয়, ধাপে ধাপে আমরা এগোবো। আপনার ফোন নেবো আর পাঁচ মিনিট পরে, একটু বিষয়টা বুঝতে চেষ্টা করুন, প্রশ্ন সেভাবে করবেন। আপনারা আসুন, যে কথাগুলো শুনলেন, লক্ষণ কিছুটা শুনলেন, আরো লক্ষণ নিয়ে কথা বলবো, তাহলে একটা প্রশ্ন করতে পারি, এটা কোন বয়সের অসুখ?
1: এটি সব বয়সে হয়। আজকে যার জন্ম হলো, আমরা নবজাতক শিশু বলি, তার যেরকম হয়। আবার 90 বছরের যে বৃদ্ধটি, যার আর কোনো কাজ নেই, এমনকি অনেক কিছু উনি ভুলে গেছেন, তারপরেও তার বিষণ্ণতা হয়।
0: তাহলে প্রশ্ন করতে চাই,
1: যে বয়সে বেশি বিষণ্ণতা হয় সেটা হচ্ছে আপনার 27 থেকে 40, এই বয়সের মানুষদের মধ্যে।
0: 27 থেকে 40, শুনলেন তো। আচ্ছা, কিশোর কিশোরী, পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে, মা বাবা বকুনি দিয়েছে, বান্ধবীর সাথে মিল হচ্ছে না, তাদের কি বিষণ্ণতা?
1: অবশ্যই বিষণ্ণতা হয়, অবশ্যই বিষণ্ণতা হয়। কারণ এই যে তার মনের মিল হলো না, কিংবা কোনো কিছুতে তার মুখ খাওয়া গেল, বা সে অবদমিত হলো, বা অপছন্দ কিছু শুনলো, এটিও কিন্তু তাকে বিষণ্ণতা,
0: প্রত্যাশার বিপরীতে চলে গেছে,
1: প্রত্যাশার বিপরীতে চলে গেল।
0: একটা প্রশ্ন আসে, হতাশা কি তাহলে বিষণ্ণতার কারণ?
1: অফকোর্স, অনেকগুলো হতাশা একসঙ্গে হয়ে যেমন বিন্দু বিন্দু জল একটি বিশাল মহাসাগরে পরিণত হয়, ওরকম ছোট ছোট এই সমস্ত নাপাক জিনিস আসলে আমাদেরকে হতাশা করে তোলে, এবং হতাশতা থেকে আমাদের হতাশা থেকে আমাদের বিষণ্ণতা চলে আসে।
0: একটা ফোন নেই, কে আছেন? জি প্রশ্ন করুন, বলুন কি জানতে চান। আপনার কি সমস্যা আবার বলুন? মন খাপ আর রেডিও সিটের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, শুনতে সহজ হবে। মন খাপ থাকে। আপনার বয়স কত?
2: 27।
0: তো আপনি কি একটু বলতে পারেন বা জানতে পারে কি যে কেন মন খারাপ লাগে, এর পেছনে কারণটা কি? আপনি কি চান না, স্পষ্ট বলুন। স্পষ্ট কথা না বললে আমরা উত্তর দেব কি করে? তাহলে আমি আবার প্রশ্নের সুযোগ নেই। একাকিত্ব, অনেক ক্ষেত্রে একাকিত্ব দাদি নানি মা বাবা অনেকের জীবন হতে পারে, একাকিত্ব এটাও কি একটা বিষণ্ণতার কারণ?
1: আইসোলেশন আমরা যেটা ইংরেজিতে বলি, বাংলায় বলি একাকিত্ব।
0: জি,
1: এই একাকিত্ব বয়সী মানুষদের জন্য, যেমন আপনি বললেন দাদি নানি,
0: জি,
1: যারা বয়স অনেক হয়ে গেছে, হয়তো হাজবেন্ড নেই অথবা স্ত্রী স্বামী নেই, ওরা এমনিতে একটু একা, ছেলেরা বড় হয়ে গেছেন, তারা তাদের কাজে ব্যস্ত, নাতিপুতিরা তারা ক্লাসে যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, তার সঙ্গে কে সময় দিবে? অনেকে বিদেশে থাকে, মাকে নিয়ে যায় অনেক দরদ করে, লক্ষ টাকার টিকিট কেটে, কিন্তু ওখানে যে সে মাকে রেখে অফিসে গেল, এই যে মা একা একা থাকে, তার অনেক চিন্তা জীবনে সব চলে আসে, এবং সে মনে করে আমি কোথায়, কেন আমি আর এখানে, তখন তার ভিতরে বিষণ্ণ বোধ জাগে।
0: আপনি বিদেশে অনেকবার গেছেন, অনেক দেশে ঘুরেছেন, এই সমস্যা কি শুধু আমাদের দেশে না বিদেশেও আছে?
1: সারা পৃথিবীতে,
0: সারা পৃথিবীতে, সারা
1: পৃথিবী, এবং যেখানে মানুষের ব্যস্ততা বেশি,
0: আচ্ছা,
1: সেই জায়গাগুলোতে যারা বয়োবৃদ্ধ,
0: জি,
1: তারা কিন্তু একাকিত্বে বেশি ভোগে,
0: জি,
1: এটি একদম অবধারিত। অথবা যারা ছোট, যাদেরকে কেয়ার নেওয়ার নাই, তারাও কিন্তু এই বিষণ্ণ।
0: জি ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো,
3: ওয়ালাইকুম
0: সালাম। চাঁদপুর থেকে হাজি মোহাম্মদ মিন্টু, কি জানতে চান?
3: জি, আমার প্রশ্ন হচ্ছে যে হয়তো দেখা গেছে যে আমি তো একজন ব্যবসা করি,
0: জি,
3: প্রতিবন্ধী আছে,
0: জি,
3: আয়রনের কাজ করে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে মানে অন্যান্য দাম কোথায় দেখি, দাম কোথায় এটা তেলের উপর হলে একটা কিছু করলে মানে হঠাৎ করে আমাকে হয়তো হয়ে যায় কথা বলেন কেন হয়ে যায়।
0: আমরা বুঝতে পেরেছি, আমরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাই, ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র পরিবার সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে, এই যে উত্তেজিত হয়ে যাওয়া, এটা কি করে নিয়ন্ত্রণ করা যায়?
1: এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কারণ যে কারণে ব্যক্তিটি উত্তেজিত হচ্ছে, এটা দুটি কারণ। প্রথমত তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে সে রকচটা, এছাড়া ওই ব্যক্তির যদি পারিবারিক ব্যক্তিগত এবং সামাজিক কোনো কষ্ট থাকে, এটি কিন্তু সবসময় তাকে চটায় রাখে, অর্থাৎ তার সবসময় ভিতরে একটি অ্যাংজাইটি টেনশন স্ট্রেস এগুলো কাজ করছে, ভালো কথাও খারাপ লাগে। ওই সময় যদি কেউ একটু বাড়তি কথা বলে, একটু কথাটা একটু লিঙ্গার করে অথবা একটু জোরে কথা বলে, মনে হয় যে তাকে বোধ হয় সে আঘাত করলো, অ্যাটাক করলো, ফলে সে হয় কি উত্তেজিত হয়ে থাকে। এটি আসলে হচ্ছে যে অ্যাঙ্গার আমরা যেটাকে বলি, এটি খুবই খারাপ জিনিস, এতে নিজে যেরকম কষ্ট পাচ্ছে, তার যেমন রক্তচাপ এবং অন্যান্য যে অর্গানিক যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো
0: কাজে পরিবেশ
1: যেমন সৃষ্টি হয়, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক খারাপ হলে পরিবেশই নষ্ট
0: হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, আমাদের প্রতি সোমবার আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, আজকে প্রসঙ্গ বিষণ্ণতা বা ডিপ্রেশন। আমাদের ফোন করুন, ফোন নাম্বার 01553 841 500। আবারও ফোন নাম্বার বলি, 01553 841 500। বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, রেগে যাওয়া আমরা অন্য একটা বিষয় করব, কিন্তু বিষণ্নতা, মন খারাপ, মন খারাপের পরিণতি, মন খারাপ কেন হয় আপনারা প্রশ্ন করুন, আমরা আলোচনা করছি। আমি একটা এভাবে প্রশ্ন করি, দেখা যায় কারো স্ত্রী মারা গেছেন, কারো স্বামী মারা গেছেন, এই যে একটা মনে চাপ তৈরি হয় সংসারে, এই চাপ থেকে তিনি কথাই কম বলছেন, এটা কি বিষণ্নতা?
1: অফকোর্স, আমরা এটা জানি যে বিশেষ করে পুরুষদের বেলায়
0: জি
1: যদি তার স্ত্রী বিয়োগ হয়
0: জি
1: মোটামুটি দেখা যায় এক বছরের মাথায় স্বামী কিন্তু থাকে না। এই যে একাকিত্ব
0: জি
1: একটা পুরুষের জন্য এটা কিন্তু খুবই কঠিন। স্ত্রীর যদি স্বামী মারা যায় সে কিন্তু বউবার সঙ্গে কথা বলতে পারে, ছেলেদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে পারে, কিন্তু একজন পুরুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তার স্ত্রী যখন মারা যায় খুবই বেশি ডিফিকাল্ট তার কমিউনিকেশন করা, তার মনের কষ্টগুলো মানুষকে জানানো, এর ফলে তার একে তো একাকিত্ব, তার ফলে তার ভিতরে এই যে হারানোর যে বেদনা এটি তার নেক্সট আপনার অ্যানিভার্সারি আসার আগেই হয়তো দেখা যায় তার কঠিন একটা সমস্যা চলে আসলো
0: এবং
1: এমনকি তার জীবন চলে গেল আর কি।
3: আমার কথা বলতেছি যে আমি হঠাৎ করে যদি আমার মানে কেউ যদি একটু কথাবার্তা বলে তো আমি মানে প্রচন্ড রাগ হয়ে যায়, মানে আমি কিছু বুঝতে পারি না।
0: আমরা রাগের অনুষ্ঠান করছি না আজকে, অর্থাৎ রাগ ক্রোধ দমন এটা ভিন্ন অনুষ্ঠান, আমাদের আজকের আলোচনা বিষণ্নতা। আমার মন খারাপ, আকাশে মেঘলা আমার মন খারাপ, শীতে মন খারাপ, এগুলো অনেক তথ্য আজকে জানাবো, সুযোগটি দিন। আপনার এলোমেলো প্রশ্ন করে তো আমরা সহজে যেতে পারছি না। যেমন একটি প্রশ্ন করি, যারা কর্মজীবী তারা কাজ করে যাচ্ছেন কিন্তু রিটায়ার যখন হয়ে যায় তিনি অফিস হারিয়ে ফেলেছেন, আত্মীয় হারিয়ে ফেলেছেন, ঘরে একা, তার মন খারাপ, রিটায়ার্ড লাইফের বিষয়ে এই সমস্যাগুলো কি হয় এবং তার সমাধান কি?
1: অবশ্যই হয়, কারণ যে মানুষটি প্রতিদিন সকালে উঠে আটটার মধ্যে রেডি হয়ে যেত, গাড়ির সব দরজার সামনে আসতো অথবা তাকে বাসে করে অফিসে যেতেই হবে, অফিসে সিগনেচার করতে হবে, এই যে রেগুলেশন, এই যে প্রতিদিনের একটা নৈমিত্তিক যে তার যে কাজ এটি হঠাৎ করে থেমে গেল। তারপরে তার সব মনে হচ্ছে যে সে কোথায় একটা রাস্তায় দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে কোন দিকে যাবে সে আর বুঝতে পারছে না। এই যে একটা অবস্থা যখন তাকে স্থবির করে দিল তার কর্মজীবনটা, এই সময় কিন্তু সে হতবিহ্বল হয়ে পড়ে, একা বসে থাকে, তার গতি নেই, স্ত্রীর সঙ্গে কতক্ষণই বা কথা বলবে, বাচ্চারা স্কুলে চলে গেছে, অফিসে গেছে, কর্মকাজে গেছে, বন্ধুরা যার যার মতো ব্যস্ত অথবা তার মতো আরো ওরকম বসে আছে, এই সময়টা কিন্তু আসলে বিষণ্নতা।
0: বাস্তব প্রসঙ্গে আমরা আছি রিটায়ার্ড লাইফের, তার সমাধান কি?
1: সমাধান হচ্ছে এইটাই যে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমার বয়স এখন 56, আমি আর কতদিন পরে রিটায়ার করব, এই রিটায়ার করার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে যে আমার যে সময়টা আমি ওই সময়টা কিভাবে ব্যয় করব, আমার ব্যক্তি জীবনের যে কাজগুলো, আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো, আমার আমার আত্মীয় পরিজনদের সঙ্গে সন্তানদের সঙ্গে যে সম্পর্ক সেটি নিয়ে কি করব, আমার যে সামাজিক কাজ সেটি আমি কতটা করব, আমি যেন ব্যস্ত থাকতে পারি, তার জন্য আমি সামাজিক জীবনের মধ্যে যদি আমার দায়বদ্ধতা করে নিতে পারি, সেখানে যদি আমি কোনো দায়িত্ব নিয়ে নিতে পারি সেটি আমার একটা ব্যাপার। প্রতিদিনে আমার যে হাঁটা চলা, আমার যে এক্সারসাইজ, আমার বাজারে প্রবাহ, মানুষের সঙ্গে দেখা করার জন্য আমি বাজারে যাব, এক বিশে পান কিনতে আমি বাজারে যাব, একটু সুপুরি কিনতে বাজারে যাব, একটু মাছ কিনতে যাব, আমি বারবার যাব
0: জি
1: কাছে কোনো যদি বাজার।
0: ধন্যবাদ। হ্যাঁ, কে আছেন? ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি জি,
2: আমি জানতে চাই
0: কেন মন খারাপ লাগে বলুন। আপনি কাজকর্ম করছেন আনন্দের সাথে, বাসায় ফিরে মন খারাপ নিয়ে, আপনি কারণটি বলুন, আমরা বিশ্লেষণ করব। কেন মন খারাপ আপনি নিজেও জানেন না। যাই হোক, আপনারা জেনে কথা বলবেন, আমি একটা জেনে প্রশ্ন করি আপনাকে। ঘরে ছেলেরা বা মেয়েরা যখন বড় হয়ে যায়, মা বাবা কাছে আসতে চায় না অথবা খোঁজ নিতে চায় না, আর মা বাবা মনে করেন যে আমার খোঁজ তো নেয় না, অর্থাৎ আমার খোঁজ নেওয়া বোধহয় কেউ নেই, এমন ঘটনাটি দেশে জেলা শহর বলেন, ঢাকায় বলেন, গ্রামে বলেন, সব জায়গাতে হচ্ছে। মা বাবাদের অভিযোগ যে আমাকে ছেলেমেয়েরা আগের মতো ভালোবাসে না, কাছে আসে না, অনেক তথ্য জানতে চায় না, কেমন আছি সেটাও জানতে চায় না। কি বলবেন অধ্যাপক?
1: যে যে যুবক তার বাবা মা আছে, তার সঙ্গে সঙ্গে তার নিজের দায়িত্ব আছে, তার স্ত্রী পুত্র পরিবার আছে, চাকরি আছে, ব্যবসা আছে,
0: জি
1: ঠিক আছে তার জায়গাতে, কিন্তু সে তো একজন মানুষ, এবং যে পিতা তাকে বড় করলো, মা যাকে বড় করলো, তারা তো তার পাশে আছে, এটা তার জন্য আশীর্বাদ, এবং তাদেরকে জিজ্ঞেস করে এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথমে আসে।
0: চমৎকার বলেছেন, জি
1: এটা তাকে নিতে হবে, এটা না হলে তার সামাজিক অপরাধ এটা। এবং সঙ্গে সঙ্গে এই যে তার জন্য যে বাবা মা ফিল করছে, এটা তাকে চিন্তা করতে হবে, আমার বয়স যখন 70 হবে, আমার যখন 25-26 বছরের ছেলে আমার সঙ্গে এরকম আচরণ করবে, এটা কিন্তু তাকে বুঝতে হবে। এই বোঝার যখন অনুভূতি তাকে আসবে তার ভিতরে, তখন কিন্তু সেই কাজটি করবে না। এবং আমার মনে হয় যে পিতা মাতা যারা এটা বোধ করছেন, তাদের উচিত ছিল কিংবা উচিত যে ওই আগেই এটা তাদেরকে বোঝানো উচিত ছিল, বাবা তোমার দৈনন্দিন কাজের মধ্যে এটিও কিন্তু তোমার রোজ নাবসায় থাকতে হবে, যে তোমার বৃদ্ধ মাতাকে যাওয়ার সময় আসার সময় বলবা, আব্বা আমি অফিসে যাচ্ছি, আসার পর বলবা আসসালামু আলাইকুম আব্বা, আমি কাজ শেষ করে আসলাম, তোমরা ভালো আছো তো? এটি কিন্তু খুব বেশি খরচের কিছু নেই, এখানে টাকা খরচ হয় না, কিছু খরচ হয় না, এটা দরকার শুধু মনের আবেগ এবং ইচ্ছা এবং তার সঙ্গে দায়িত্ববোধ।
0: এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমাদের যারা অনুষ্ঠান দেখছেন, বার্ধক্যে যারা আছেন, তাদের মনের প্রত্যাশা এটা যে নাতি হোক আর ছেলে হোক আমার কাছে আসবে। সমাধান কি বলবেন, যে যখন খাওয়া দাওয়া করে একসাথে খাওয়া দাওয়া, বা রাতে অবসর পেলে একটু কাছে বসা, একটু বসে সময় দেওয়া, এই বিষয়টা কেমন হওয়া উচিত?
1: এটা একটা রুটিন প্র্যাকটিস হওয়া উচিত,
0: জি,
1: যে অন্তত পক্ষে সারাদিন যতই ব্যস্ত থাকুক, দিনের বেলা তো অফিসে থাকলো, রাত্রে অন্তত পক্ষে একটু তাড়াতাড়ি ফেরা উচিত, কারণ বাবা মা তো একটু আগে ঘুমাবে, কারণ তাদের রেস্টের দরকার আছে, প্লাস আবার তারা আর্লি উঠবে তাদের ইবাদত বন্দেগীর জন্য। ওই জন্য এমন একটা সময় করতে হবে যেখানে নাতি পুত্র পিতা একসঙ্গে যেন আমরা হয়ে একটু খেতে পারি, এবং খাওয়ার টেবিলে আমাদের সব কথাই হবে, আমরা সারাদিন কি করলাম, কেমন আছি, আমাদের কোনো অসুখ বিসুখ আছে কিনা, বাবা মাকে কালকে আবার ডাক্তারের কাছে নিতে হবে কিনা, তার যে ওষুধটা শেষ হয়ে গেছে সেটা আবার আনতে হবে কিনা, এই জিনিসগুলো আমার করা এবং শোনা একান্তই দায়িত্ব।
0: ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। কে আছেন বলুন?
3: নাও সেক্টর বলছিলাম।
0: হ্যাঁ, কি জানতে চান?
3: জানতে চাচ্ছি আমার ওয়াইফ আমার দুটো সন্তান আর কি, একটা 10 বছর আর একটা হচ্ছে 4 বছর, এখন বিয়ের প্রথম দিকে মানে খুব মানে একটা সংসারের মধ্যে একটা সাধারণ একটা কথা বললে মানে
0: আপনার
1: কষ্টটা কার, আপনার নিজের না আপনার বাচ্চাদের?
0: তার স্ত্রী কথা বলতে চায় না, মিশতে চায় না, চুপচাপ থাকতে চায়।
1: এখন আপনার স্ত্রী তো আপনি দীর্ঘদিন একসঙ্গে আছেন, আপনার কাছে কি মনে হয় তার কি অভাব কিংবা কোথায় দুঃখ? সন্তানরা তার খোঁজ খবর নেয় না, তাকে মা বলে ডাকে না, এটি নাকি আসলেই তার মনটা খারাপ? বিষণ্ন হলে কিন্তু অটোমেটিক্যালি আসলেই মানুষটা মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে, কারণ সে হতদ্যম থাকে, বিষণ্ন থাকে, তার জীবনের প্রয়োজন ফুরিয়ে গেছে, তার মনের ভিতর থেকে আসে সেটি। কিন্তু আপনি প্রথম ব্যক্তি, তাকে এগুলো আমার মতো করে জিজ্ঞেস করতে হবে যে তোমার কষ্টটা কি,
0: তুমি কারণ খুঁজে বার করতে হবে,
1: কারণ খুঁজে বের করতে হবে।
0: আমরা আরেকটা ফোনে যাই, তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। জীবনে অনেক ক্ষেত্রে খেপে যাওয়া, রেগে যাওয়া, তারপরে দেখা যায় হতাশা, না পাওয়া, সবগুলো কি আমাদের বিষণ্ণতার কারণ হতে পারে?
1: প্রত্যেকটাই বিষণ্ণতার সঙ্গে যুক্ত,
0: প্রত্যেকটাই,
1: জি। কারণ আমি বয়স যখন 50 হয়ে গেল অথবা আমি যখন রিটায়ারমেন্টের পর্যায়ে, তখন আমি হিসাব করি যে আমার এই সময় আমার বন্ধুরা কি করছে, আমার কি এইরকম করা উচিত ছিল, কেন আমি করতে পারলাম না, তখন হিসাব করতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমার কিছু কিছু ছোট ছোট ভুল ভ্রান্তি হয়ে গেছে। এবং বিষণ্ণতা হলে মানুষ এটি করে, তার অতীতের ভুলগুলো কিছু গুণগুলো হিসাব করতে থাকে, বর্তমানে দেখে কিছুই নাই এবং ভবিষ্যৎ মনে করে অমানিসার অন্ধকার। এটি একদম অবধারিত
0: না পাওয়ার যে একটা খেদ কষ্ট, এর সমাধান কি?
1: এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে আমাকে ভুলে যেতে হবে, ওই জিনিসগুলো মনে রাখা যাবে না। কারণ আমি একটা মানুষ, আমার বয়স 70 বছর, এই 70 বছর তো মেলা কিছু হয় না, হবে না, হচ্ছে না, এবং সবকিছু তো আমি জবাব দিতে পারবো না। আর সবাই আমার জন্য একদম পাই পাই হতে হবে এমনই গ্যারান্টি কি? অথবা আমাকে এগুলো ভুলে যেতে হবে, বেটার টু ফরগেট।
0: একটা প্রশ্ন না করে পারছি না, ভালো সঙ্গীর অভাব বার্ধক্যে এসে দেখা যায়, ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত, আমার স্ত্রী বোধহয় নেই বা আছে অথবা সঙ্গ দিচ্ছে না, তো ভালো সঙ্গীর অভাবটা কি একটা বিষণ্ণতার কারণ?
1: ভালো সঙ্গী বলতে এটা আপনি যে আঙ্গিকে বলেছেন, আমি তো জানি আমার স্ত্রী সারা জীবন আমার সঙ্গে কেমন আচরণ করেছে, অতএব যেহেতু আমি জানি এটা কিছুটা ঘাতসহ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে যদি পরিবর্তন ঘটে তাহলে বরং এটা একটি হোঁচট খাওয়ার মতো বিষয়,
0: তাহলে একটা রোগ বলা যায়,
1: কিন্তু এটাও একটা রোগের কারণ।
0: আচ্ছা, চিকিৎসার জন্য যদি অবহেলা করা হয় জটিল পর্যায়ে পড়ছে?
1: অফকোর্স, যদি ছোট ছোট জিনিসগুলো, এখন বিষণ্ণতা ছোট আছে, আমি যদি তাকে অবহেলা করি এটা সিরিয়াস হবে, সিভিয়ার ডিপ্রেশন দাঁড়াবে।
0: শুনলেন তো প্রিয় শ্রোতা, যে বিষণ্ণতার চিকিৎসা আছে, চিকিৎসা করতে হবে, সময়োচিত সিদ্ধান্ত না নিলে জটিল পর্যায়ে পৌঁছাবে। জটিলটা কি আমরা বলবো একটু পরে? হ্যাঁ, কে আছেন আমাদের সাথে কথা বলবো? হ্যাঁ খোকন চন্দ্র, প্রশ্ন করুন। আমরা শুনতে পারলাম না, বুঝতে পারলাম না, যাই হোক, আর একটা বিষয়ে না জিজ্ঞেস করে পারছি না, এটা কি বংশগত কোনো সমস্যা?
1: অফকোর্স, অনেক সময় সিভিয়ার ডিপ্রেশন বা এন্ডোজেনাস ডিপ্রেশন যেগুলো, এটা হচ্ছে বায়োলজিক্যালি ওরিয়েন্টেড, এবং এটা ইটিওলজিক্যালি, এটা যে জেনেটিক্যালি এটা প্রিডিসপোজড হয়, আমরা বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর। এখানে তার যে বংশধারার যে ভিতরে যে আছে, এখানে বিষণ্ণতা পারিবারিক ভাবে বংশগত ভাবে এটা চলে আসে।
0: আপনারা রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন, আমাদের প্রতি সোমবার অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আজকে প্রসঙ্গ ডিপ্রেশন, এটা সত্যি কি মনের রোগ বা আমরা বিষণ্ণতা বলি? অধ্যাপক ডাক্তার গোলাম রব্বানী আজকে আছেন, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা আছি। এবং আলোচনায় আসলে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করবেন, আমি এই ফাঁকে একটা প্রশ্ন করে বসি, যেটা বলা হয় যে পরিবেশ অথবা আবহাওয়া অথবা বাহ্যিক কোনো জগৎ কি তারা ভর করে?
1: এটা অবশ্যই হয়, যেমন ধরেন যারা সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড এই জায়গাগুলোতে থাকে, ওদের তো সবার অন্ধকার, সূর্যের মুখ দেখা যায় না, তো দেখা যায় যে আমরা বলি সিজনাল ডিপ্রেশন বলি। অনেক ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে, আমাদের তো ট্রপিক্যাল কান্ট্রির ভিতরে আছে, বিষণ্ণ হয় যখন শীত চলে আসে, আবার যখন শীত চলে যায় তখন তার মনে যেরকম আবহাওয়া, যেরকম ঝকঝকে রোদ চলে আসে, ভালো আবহাওয়া চলে আসে, পরিবেশ সুন্দর হয়, তার মনও ফুরফুর হয়, কিন্তু যেই শীত আসে তার মনে বিষণ্ণতা আসে। এছাড়া দৈনন্দিন জীবনে কিছুদিন ধরে আকাশ খুব মেঘলা, তার মনটাও ওরকম মেঘলা হয়ে গেছে, আবরণে ঢেকে গেছে, এবং বিষণ্ণতা বোধ তাকে তাড়া করে বেড়াচ্ছে, এটি কিন্তু ঘটে।
0: আমরাও কিন্তু লক্ষ্য করি এটা, যে যদি আকাশ মেঘলা থাকে আমাদের মনটাও খারাপ থাকে। হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। হ্যাঁ জাকিয়া, প্রশ্ন। আমরা বুঝতে পেরেছি আপনাদের জটিল করে ফেলেছেন জিনিসটা, যে বাচ্চা কথা শুনে কিন্তু বাবারটা শুনে আপনারটা শুনে না।
1: এটা অবশ্যই দুইটা কারণ, একটা হচ্ছে যে মা যেহেতু মেয়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ থাকে, আর মায়ের সাথে কিন্তু মেয়েদেরকে শাসন অনুশাসন ইত্যাদি দিয়ে থাকে,
0: আচ্ছা বেশি থাকে,
1: বেশি থাকে, যার জন্য যেখানে বেশি নাড়াচাড়া হয় ওখানে তো একটু ক্ষত হওয়ার সম্ভাবনা থাকেই, কাজে ভালো কথা ভালো লাগে না, এটা একটি কারণ। আর একটা হচ্ছে যে প্রথাগত ভাবে মায়েরা মেয়েরা সাধারণত বাবাকে ভালোবাসে বেশি, এটা আমরা ইডিপাস কমপ্লেক্স নামে একটা ফেনোমেনন আছে যেটা গ্রিক দেবতা ইডিপাসের কাহিনী থেকে জানি। মেয়েরা কিন্তু সবসময় বাবার একটু পছন্দের হয়ে থাকে আর বাবারাও মেয়েদেরকে খুব বেশি ভালোবাসে, এটি একটি কথা। আর যেটা প্রথমে বললাম যে মা যেহেতু মেয়েকে অনুশাসনের মধ্যে রাখে ওই জন্য মায়ের কথা একটু তিতাই লাগে, আসলে এটিকে সহজভাবে নিতে হবে এবং মেয়েটাকে বুঝতে হবে এবং আপনাকে আরো বেশি ধৈর্য ধরতে হবে।
0: আমাদের ফোন নাম্বার জানিয়ে দিই 01553841500। আমাদের সাথে কথা বলুন, প্রশ্ন করুন, আবার বলি 01553841500। রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান আপনারা দেখছেন, আজকে প্রসঙ্গ বিষণ্ণতা। আমি একটা প্রশ্ন করি, অনেকক্ষণ আলোচনা চলছে, আবারও জানতে চেষ্টা করি যে বিষণ্ণতার লক্ষণ কি, এটা আমার ভিতরে আছে বা অন্য ভিতরে আছে, কি লক্ষণ প্রকাশ পেলে আমরা বুঝবো এটা বিষণ্ণতা ভুগছে?
1: আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলি লো মুড, আর যদি বাংলায় বলি তাহলে হচ্ছে যে আনন্দ লাগে না, কাজ করতে মজা লাগে না, ভালো লাগে না, এটি হলো সোজা বাংলায়। এছাড়াও এর সঙ্গে সঙ্গে যে বায়োলজিক্যাল যে ফাংশন গুলো আছে যেমন ক্ষুধা, তারপরে ঘুম, তারপরে জৈবিক যে আবেদন, স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, এই প্রতিটি বায়োলজিক্যাল ফাংশনই কিন্তু কমে যায়। তার সঙ্গে সঙ্গে তার যে প্রতিদিনের যে রুটিন এটিও কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে চটপট উঠে পড়া, সেবা, তাড়াতাড়ি নিজেকে সেজে গুজে কাজে যোগ দেওয়া, ও ভোর হচ্ছে দেখছে আলো আসছে করতে ইচ্ছা করে না, এই যে না ওঠার ইচ্ছাটা, কাজে আগ্রহ না থাকাটা, এটাই বিষণ্ণতার লক্ষণ। এছাড়াও মানুষের সঙ্গে যোগাযোগ যেটি দেখলেই আর লুকা যায়, কারণ সামনে যে দাঁড়াবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন না করে বরং পিছিয়ে যায়, দূর দেখা হলে কি বলবো এরকম একটা মনের অবস্থা হয়ে যায়। এছাড়াও যে আমাদের যে দৈনন্দিন যে কাজের যে ইচ্ছাটা, এই কাজের ইচ্ছাটা কমে যেয়ে আমরা একটা অক্ষমতায় পরিণত হয়। এই জন্য বলা হয় যে বিষণ্ণতা মানুষকে অক্ষম করে তোলে এবং এটা ডিসএবিলিটি অ্যাডজাস্টেড যে লাইফ ইয়ার্স ডেলি বলি আমরা, এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টরা স্টাডি করে দেখেছেন যে একটি মানুষ যখন বিষণ্ণতা হয় যদি তার বয়স 90 বছর হয়, এই 90 বছর বয়সে যদি সে 9 বার বিষণ্ণ হয় তাহলে প্রতি 9 মাসে এই বছরে যদি 3 মাস করে সে বিষণ্ণ থাকে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি স্বাস্থ্যের কারণে, তার যে উৎপাদনের ক্ষেত্রে, আর্থিক এবং ব্যবসায়িক সামাজিক এই সবই কিন্তু কমে যায়।
0: এভাবে চিকিৎসা করলে কি ফিরে আনা সম্ভব?
1: ফিরে আনা সম্ভব না, এই লসটাকে রিগেইন করা সম্ভব না। আমরা এই জন্য বলি যে এটা অক্ষমতার একটি বিষয়,
0: খুব জটিল বিষয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা আর একটা বিষয় অবতারণা করব। আমি আমার চেম্বারে পেয়েছি 65 বছর বয়স, তিনি কথা বলেন না, ঝিমিয়ে ঝিমিয়ে থাকেন, যে কথা শুনছিলেন এতক্ষণ। তো তাকে পানি দেওয়া হচ্ছে, বলা হয় যে ঝাড় ফুঁকে ভালো হয়ে যাবে। গ্রামে নাকি তেঁতুল গাছে ভূত থাকে এবং গাছ থেকে কিছু আছড় পড়েছে, এমনটি জেলা সহ গ্রাম ইউনিয়ন পর্যায়ে শহরে লক্ষ্য করা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কি অধ্যাপক?
1: এটা আপনি যেমন একটা বললেন যে জিন ভূত তেঁতুল গাছ, সরা গাছ এগুলো থেকে এসে ভর করে তখন তাকে করে ফেলা, আবার অনেকে বলে যে তাবিজ কবজ করছে, আবার অনেক কুফরি কালাম করছে সেটাও হয়, আবার অনেকে বলে যে ডেমন বিভিন্ন ধরনের ভূত প্রেত তার উপর আসর করছে, কালা জাদু করছে, এগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তার মনটা মরে গেছে, সে ভালো বোধ করছে না, তার কাছে সবকিছু জগৎটাই মনে হচ্ছে যে উল্টো দিকে চলে গেছে, সে আর নাই, বেঁচে থেকেও নাই, এই যে জীবন বৃত, এটি হচ্ছে এই জিনিসের খেলা।
0: আপনি একটা খুব মারাত্মক কথা বলেছেন, বেঁচে থেকেও নেই,
1: নেই
0: সেই জায়গায় বুঝতে পারে যে আমার কোনো প্রয়োজন নেই, আমি শূন্য, অর্থাৎ পরিবারের কাছে, সমাজের কাছে, এই যে আমি শূন্য, আমি বেঁচে নেই, এই ভাবনাটার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে?
1: পরবর্তী বলে যে আমার যখন দরকারই নাই তাহলে বেঁচে থেকে কি লাভ, আমি বরং শেষ হয়ে যাই। তখন সে কল্পনা করে কিভাবে মারা যায়, নাকি আমি গলায় দড়ি দিব, নাকি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিব, নাকি 10 তলার উপরে উঠে ছাদ থেকে লাভ দিব, এই সমস্ত কল্পনা তার মনের ভিতরে আসে এবং একসময় দেখা যায় সে করারও চেষ্টা করে। কিন্তু আর একটা মজার জিনিস হচ্ছে যে এইরকম যখন জুবুথুবু হয়ে থাকে ওই সময় কিন্তু সেটা করতে পারে না।
0: আচ্ছা,
1: ট্রিটমেন্ট দিচ্ছে অথবা একটু একটু উন্নতি হচ্ছে তখন কিন্তু তার অ্যাংজাইটি গুলো ফ্ল্যাশ হয়ে চলে আসে। আচ্ছা তাহলে আমি এতদিন এরকম ভাবে থাকলাম, আমার তো কত ক্ষতি হয়ে গেছে, এটা তো খুব খারাপ জিনিস হয়ে গেল, তাহলে তার মনে এখনই মারা যাওয়া উচিত, কারণ আমি অনেক ক্ষতির মধ্যে, এই চিন্তাটা যখন তাকে পেয়ে বসে তখন সে খুঁজতে থাকে কিভাবে আত্মহনন করা যায়। এই সময়গুলোতে তাকে আমাদের খুবই ভালো করে জিজ্ঞেস করতে হবে এবং তাকে সবসময় সহযোগ

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম এবং মোহাম্মদ রুহুল আমিন। প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান। প্রথমে স্বাধীনতার গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

اعدلوا هو أقرب للتقوى.

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 8 নং আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এই রূপ: হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচলিত থাকিবে, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদিগকে যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। সুবিচার করিবে, ইহা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহ তাআলাকে ভয় করিবে। তোমরা যাহা করো আল্লাহ তাআলা তা সম্যক খবর রাখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 606, মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 উত্থাপন করতে পারেন। তিনি নাই, অন্য কোনো সদস্য ইচ্ছা করলে কামরুল হাসান ময়মনসিংহ 6 প্লিজ উত্থাপন করুন।
2: সালাম আলাইকুম, ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমি মোহাম্মদ কামরুল হাসান, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15, ওনার পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 606 এই মহান সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, নৌপথ এবং বন্দর কেন্দ্রিক তিনটি বিষয়ে প্রশ্ন করেছেন। উল্লেখিত বিষয়ে বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেহেতু উত্তরটি অনেক বিস্তৃত, অতএব পঠিত আকারে গণ্য করবার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নটির উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হবে। মাননীয় সদস্য কামরুল, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাচ্ছি যে বাংলাদেশের নদীপথগুলো আগের মতো ব্যবহৃত হচ্ছে না, এর কারণ বিশেষ করে নৌপথ চলাচলের উপযোগী না। পাশাপাশি ঢাকা শহরের চতুর্দিকে যে মানে বুড়িগঙ্গা নদীটা, এই নদী কেন্দ্রিক 2004 সনে ওয়াটার বাস প্রকল্প চালু হয়েছিল। পরবর্তীতে এটা 2010-এ অনেক দুর্নীতির কথা আমরা শুনেছি। বর্তমানে এই নৌপথ যানজট নিরসনের জন্য এই ওয়াটার বাস প্রকল্পের সর্বশেষ অবস্থা কী, এবং ভবিষ্যতে এটা চালু করার পরিকল্পনা আছে কি না? পাশাপাশি আমি এই নদীর যে দূষিত হচ্ছে পানি, এটা শুধুমাত্র বুড়িগঙ্গা নয়, ব্রহ্মপুত্র সহ সারা দেশের নদীগুলোই সোয়ারেজ খালের কারণে বর্জ্য ব্যবস্থা সেই নদীতে নিয়ে ফেলা হচ্ছে। এই নদী সংরক্ষণের জন্য, পানি সংরক্ষণ এবং নৌপথ চলাচল উপযোগী করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বাংলাদেশের নৌপথের 7,500 কিলোমিটার এই মুহূর্তে ড্রেজিং করে সচল রাখা হয়েছে। 1,200 কিলোমিটারের মতো ড্রেজিং চলমান রয়েছে। নৌপথ সচল রাখার জন্য সংরক্ষিত ড্রেজিং সবসময়ের জন্য BIWTF থেকে বাস্তবায়ন করা হয়, যেখানে নৌপথের নাব্যতা রক্ষা করা দরকার। নৌ চলাচল রুট যেখানে সচল আছে তার ড্রেজিং করে নিয়মিতভাবেই সংরক্ষণ করা হচ্ছে। অতএব ড্রেজিং অপর্যাপ্ত একথা বলার সুযোগ নেই। আবার সমুদ্র বন্দর যেগুলি আছে সেখানে চিটাগাংয়ে অন্তত 10 মিটার ড্রাফ নিশ্চিত করবার জন্য নিয়মিত ড্রেজিং করা হয়। আবার গভীর সমুদ্র বন্দর যেটা করা হচ্ছে সেখানে 12 মিটার ড্রেজিং আছে এবং আগামীতে 16 মিটার ড্রাফটে ড্রেজিংটা অব্যাহত রাখার জন্য কার্যক্রম চলমান আছে। অতএব নৌপথ সচলের জন্য পর্যাপ্ত ড্রেজিং হচ্ছে না, এইটি সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে ঢাকার চারপাশে যে নদী সেটা দূষণ আছে এবং সেই দূষণ কী প্রক্রিয়ায় হচ্ছে তা ইতিমধ্যে চিহ্নিত করে 424টি স্পট নির্ধারণ করা হয়েছে। সেখানে আছে কেমিক্যাল বর্জ্য, আছে লিকুইড বর্জ্য, আছে সলিড বর্জ্য। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকার এই চারপাশে যে 5টি নদী তা দূষণমুক্ত করবার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং গতকালও এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সমন্বিত মিটিং হয়েছে, কমিটি করা হয়েছে, নদী এই 5টি আপনার পরিদর্শন করা হয়েছে। অতএব এই দূষণমুক্ত করবার জন্য ওয়াসা, ঢাকা 2 সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, BIWTA, তারপর হচ্ছে আপনি পানি সম্পদ মন্ত্রণালয়, সবাই সমন্বিতভাবে কাজ করছে। যে কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তাতে আগামীতে নদীগুলির আপনার পাড় সংরক্ষণ এগুলিও এই বিষয়ের মধ্যে আমলে আনা হয়েছে। বিশেষ করে শিল্প বর্জ্য যাতে আর নদীতে না যায় সেই জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায়। অতএব এই ঢাকার চারপাশে যে ওয়াটার বাথ চালুর উদ্যোগের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ প্রতিষ্ঠিত করা হচ্ছে। এটা সত্য যে গত 10 বছর আগ ধরে ঢাকার চারপাশে ওয়াটার বাথ চালু ছিল এবং সেই ওয়াটার বাথ গত 10 বছরে লস করেছে 57 কোটি টাকা, অর্থাৎ প্রত্যেক বছর 5 কোটি 70 লক্ষ টাকার মতো। এখন নতুন করে BIWTA সমস্যাগুলি চিহ্নিত করে ঢাকার চারপাশে ওয়াটার বাস আবার পরিচালনা করার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি 2 থেকে 3 মাসের মধ্যে ঢাকার চারপাশে যে রিং ওয়াটারওয়েজ আছে তাতে আমরা ওয়াটার বাস পরিচালনা করে জনগণকে যাতায়াতের অবাধ সুযোগ নিশ্চিত করতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মনিরুল চৌধুরী, কুমিল্লা 6।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের সড়ক, সেতু এবং নৌমন্ত্রী অত্যাধিক সুন্দর ঘনগর্ব একটা জবাব দিয়েছেন, তা তথ্য নির্ভর এবং উদ্যোগটা ভালো। যেহেতু তিনটি মন্ত্রী, আমরা কুমিল্লা যেতে খুব সংকট হয়। রাস্তাটি স্যাচুরেটেড, বিকল্প ব্যবস্থা গ্রহণ করা ছাড়া এই পরিবহনটা চলবে না। তিনি নৌ সেক্টর ইজ এ সেফ সেক্টর কম্পেয়ার টু আদার্স। আমি শুধু বলবো নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতের সাথে যৌথ উদ্যোগে ঘুমতি পর্যন্ত ড্রেজিং করে নৌবন্দর স্থাপনের ত্রিপুরে সীমান্তে করার কথা ছিল, যেটা কুমিল্লার জন্য একটি নিরাপদ যাত্রা হতে পারে। আমাদের রেল থামে না, বিমানবন্দর নাই, পরিবহন যোগাযোগ ছাড়া কোনো উপায় নেই, মৃত্যু হাতে নিয়ে যাত্রা করতে হয়। 180,000 লোক এখানে গত 1 বছরে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এই মানবীয় অবস্থায় মন্ত্রী জানেন, ইতিমধ্যে সড়ক যোগাযোগ সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। আমি আবারও বলি যে সুন্দর জয় তাতে মনে হয় ইকুইপড। এই ব্যাপারেই জানতে চাই, এই ত্রিপুরার সাথে ভারতের সাথে যৌথ উদ্যোগে যে ত্রিপুরার নৌবন্দর করার একটা উদ্যোগ হয়েছিল গুমতিতে, যেটা সিলেট পর্যন্ত সম্প্রসারিত হতে পারে সুযোগ সুবিধা, সেই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন কি না, নিয়েছেন কি না, এটা অগ্রগতি জানাবেন কি না।
1: মাননীয় মন্ত্রী, এটা তো সম্পূরক প্রশ্ন নয়, তবুও আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি অবতারণা করেছেন, তো এটার ব্যাপারে ডিটেলস এই মুহূর্তে আমার ধারণা নেই যে ওই বন্দরের কার্যক্রম কোন পর্যায়ে আছে অথবা কোন পর্যায়ে গিয়ে এটা স্থগিত হয়েছিল, অকার্যকর হয়েছিল। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে সংসদকে অবগত করব এবং মাননীয় সংসদ সদস্যকেও অবগত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ। সাবেকুন নাহার, মহিলা আসন 39।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদান করার জন্য। আমরা জানি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বেশ কিছু সমস্যা এবং দুর্বলতাগুলো রয়েছে, বিগত স্বৈরাচারের সময় থেকে এগুলো বহন করে এসেছে। প্রধানতম যে সমস্যাগুলো হচ্ছে নদীর নাব্যতা সংকট, অবৈধ দখল ও দূষণ, নৌপথে নিরাপত্তাহীনতা, বন্দর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, আভ্যন্তরীণ নৌপথের অপব্যবহার, দুর্নীতি ও অনিয়ম, দক্ষ জনবলের অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব। তো সার্বিক বিচারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমন্বয়মূলক কার্যক্রমের দরকার, এই নৌপথের দুর্নীতি এবং অব্যবস্থাপনা প্রতিরোধের জন্য, বিশেষ করে আমরা জানি যে নদীগুলো যে দখল হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, নদী দখল ও দূষণ রোধে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটি কতটা অবৈধ স্থাপনা এ পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে তাদের আওতাধীনে, এবং পুনর্দখল ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর এ ধরনের যারা দখল করে রাখছে তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিআইডব্লিউটিএ বাংলাদেশের নদীর সীমানাটা নির্ধারণ করে এবং নদী পথটা সচল রাখে, নদীর অবৈধ যে দখল আছে সেগুলি চিহ্নিত করে এবং যারা দখল করেছে তাদের তালিকাভুক্ত করে স্থানীয় প্রশাসনের কাছে সহায়তা চায় উচ্ছেদ করবার জন্য। বিআইডব্লিউটি এর সরাসরি নদী যারা দখল করেছে উচ্ছেদ করার কোনো আইনি বৈধতা নেই, যার ফলে স্থানীয় প্রশাসনের কাছে যে সমস্ত জায়গা উচ্ছেদ করা দরকার তা চিহ্নিত করে তালিকা করে তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে এবং উচ্ছেদ কার্যক্রম চলমান আছে, তবে আরও গতি থাকা দরকার। বাট স্থানীয় প্রশাসনের কোনো কোনো সময়ে লজিস্টিক্যালি প্রস্তুত না থাকার কারণে উচ্ছেদ কার্যক্রম প্রত্যাশা অনুসারে বাস্তবায়ন কম আছে, এটি সত্য। তো সেখানে আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত সহায়তা পেলে আমার মনে হয় দখল যেগুলি আছে সেগুলি আরও আমরা অবমুক্ত করতে সক্ষম হব। দ্বিতীয়ত আরেকটি কথা বলেছেন প্রশ্নকর্তা মাননীয় সংসদ সদস্য যে চট্টগ্রাম বন্দর বা বন্দরগুলিতে অব্যবস্থাপনা আছে। না, যে কোনো সময়ের চেয়ে বর্তমান সামুদ্রিক বন্দর বাংলাদেশে যে কয়টি আছে সেখানকার অবস্থা অনেক উন্নত। চিটাগাং পোর্টে একসময় দিনের পর দিন জাহাজকে অবস্থান করতে হতো পণ্য খালাস অথবা পণ্য আপনার লোড করার জন্য, এখন সেখানে জিরো আওয়ার, অর্থাৎ কোনো জাহাজ এসে পণ্য খালাসের অপেক্ষায় থাকছে না। আবার বার্তে অথবা আপনার ডিপসিতে জাহাজ কিন্তু দুই দিনের মধ্যে পণ্য খালাস করে পণ্য আবার লোড করে ছেড়ে যেতে পারছে, যেটা রেকর্ড, আগে সেখানে 8-10 দিন লাগত। অর্থাৎ বন্দরগুলি চিটাগাং বন্দর এবং মোংলা বন্দর যে কোনো সময়ের চেয়ে রেকর্ড সংখ্যক তারা রেভিনিউ কালেক্ট করেছে, রেকর্ড সংখ্যক তারা কন্টেইনার আপনার লোড এবং আনলোড করেছে, অর্থাৎ বন্দরের সেবা এবং মান দক্ষতার সাথে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা মনে করছি যে বাংলা চট্টগ্রাম বন্দরের ধরেন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেটা সৌদির একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং তারা অত্যন্ত আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিযুক্ত মানে এনশিওর করেছে। আমার এখানে মেম্বার অফ পার্লামেন্ট শাহজাহান চৌধুরী আছেন, যিনি এই প্রথম প্রশ্নটা করেছিলেন তার সম্পূরক প্রশ্ন হিসাবে, তিনিও সেদিন লালদিয়াতে আমরা একটা কন্টেইনার টার্মিনাল এপি মুলার ডেনমার্কের তাদের পিপিপি মেথডে কিন্তু আমরা ডেভেলপমেন্ট করছি, সেটা একটা গ্রিন টার্মিনাল, সেখানে কন্টেইনার আপনার ডিপো আছে, সেখানে এসটিএস সিস্টেম চালু করা হয়েছে এবং মাননীয় সংসদ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ সেখানে প্রায় $8 মিলিয়ন মতো বিনিয়োগ আসছে এবং আমরা একটা আধুনিক কন্টেইনার টার্মিনাল তৈরি করতে চলেছি প্রায় 650 মিটারের মতো যেটির এরিয়ার দৈর্ঘ্য। তো সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে সেখানে প্রায় 3,000 লোকের মতো কর্মসংস্থান হবে। টেকনোলজিক্যালি আমরা আধুনিক কন্টেইনার টার্মিনাল অথবা নৌবন্দর ব্যবস্থাপনার দিকে যাচ্ছি। আপনি যদি বে টার্মিনাল বলেন, সেখানেও সিঙ্গাপুরের পিএসএ একটা কোম্পানির সাথে আমাদের এমইউ হয়েছে, 2D সিমিলাইজেশন কমপ্লিট হয়েছে, 3D সিমিলাইজেশন চলমান। যদি মোংলা পোর্টে যান, সেখানেও গত যে কোনো সময়ের চেয়ে গত 6 মাসে প্রায় আমরা 225 কোটি টাকার মতো বেশি রেভিনিউ কালেক্ট করেছি কম্পারেটিভলি লাস্ট ইয়ারের চেয়ে। অর্থাৎ নৌবন্দর এবং নৌ মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য, প্রত্যাশা অনুসারে সমৃদ্ধ করবার জন্য ক্রমাগতভাবে ফাংশন করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, আপনার প্রশ্নের উপরে তো অনেক সম্পূরক টম্পূরক সবই হয়ে গেছে, বলেন। শাহজাহান চৌধুরী সাহেবকে মাইক দেন।
6: মানে স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি দেরিতে আসাতে আন্তরিকভাবে দুঃখিত, আসলে হেঁটে হেঁটে আসতে হয়েছে, তো নেম্বমন্দিরকে হেঁটে হেঁটে আসতে আসতে দেরি হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তো আমার আজকে প্রশ্নটা উত্থাপিত হয়েছে আমার পক্ষ থেকে, আমাদের মাননীয় সংসদ সদস্য তুলেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি আমাদের কক্সবাজারের মাদারবাড়ি ডিপ পোর্ট যেটা, সেটার অগ্রগতি দেখার জন্য গত মাসে গিয়েছিলেন এবং সেখানে টোটাল অগ্রগতি দেখেছেন। আলহামদুলিল্লাহ এবারের নতুন গণতান্ত্রিক সরকার আসার পর থেকে সেখানে কাজের অগ্রগতি হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী নৌ পরিবহনের, ওনার সাথে আমরা একসাথেই আমাদের চট্টগ্রামে নেদারল্যান্ডের সাথে চুক্তি করে যেটা নিউ টার্মিনাল হয়েছে, এই নিউ টার্মিনাল আসলে আমাদের চারদলীয় জোট সরকারের আমলেই আমাদের চট্টলার বর্তমান মাননীয় অর্থমন্ত্রী জনাব আবির হোসেন মাহমুদ চৌধুরী অনেক সংগ্রাম লড়াই করে এইখানে উচ্ছেদ করেছেন এবং নতুন একটি বন্দর হচ্ছে। তো আমার আসলে সম্পূরক যে এই প্রশ্নটা মাননীয় মন্ত্রী অত্যন্ত বিস্তারিতভাবে দিয়েছেন, জাতিকে জানিয়েছেন, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে মাদারবাড়ি ডিপ ব্রিজ মুষকালী পর্যন্ত এই এলাকাটাতে টোটালি সেখানে বন্দর হওয়ার মতো উপযোগী। আমরা আশা করছি সেখানে আগামী দিনে বন্দর হবে, সিঙ্গাপুরের মতো আমাদের চট্টগ্রাম বন্দরটা ডেভেলপ হবে আশা করি। তবে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং জানতেও চাচ্ছি, সেটা হলো চট্টগ্রাম বন্দরের অনেক জায়গা এখন পাবলিকলি আগের বন্দরের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে লিজ দেওয়া হয়েছে, বর্তমান সরকার আসার পরে কিছু লিজ উদ্ধার করা হচ্ছে। তো এটাকে যত বেশি তাড়াতাড়ি বন্দর থেকে অবৈধ যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করতে পারবে, তত বেশি বন্দরের কাজটা ডেভেলপ হবে, উন্নতি হবে এবং আমাদের চট্টগ্রাম বন্দরটা একটা আধুনিক বন্দরে রূপান্তরিত হবে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা যে অবৈধ দখলদার যারা আছে, যেমনিভাবে আমাদের জনাব অর্থমন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী 2004 সালে বর্তমানে যেখানে আমাদের আমরা সেই দিন টার্মিনাল উদ্বোধন করলাম, সেটা তো উনিই রিস্ক নিয়ে তাদেরকে উচ্ছেদ করেছে, অন্য জায়গায় এস্টাবলিশ করেছে, সেখানে আজকে একটা বন্দর হয়েছে, আমাদের নতুন একটা যাত্রা শুরু হলো। ঠিক সেইভাবে করে বন্দরের জায়গাগুলো উদ্ধার করার জন্য আমি প্রায় 1 বছর ধরে সাংবাদিক সম্মেলন করেছি, বলেছি, বন্দরের কর্তৃপক্ষকে বলেছি। তো মাননীয় মন্ত্রী আপনি অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মডারেট আপনি চিন্তাভাবনা করছেন, এই অবৈধ উচ্ছেদগুলো আপনি করবেন কি না সেটাই আপনার কাছে জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, প্রশ্ন দীর্ঘ, উত্তর অনেক দীর্ঘ আপনি দিয়েছেন, এবার একটা সংক্ষিপ্ত উত্তর দেন।
3: ইতিমধ্যে কয়েকটি লিজ বাতিল করা হয়েছে, বাতিল করে 3টি জায়গায় এরকম আপনার লিজ দেওয়া হয়েছিল, সেটা বাতিল করে 2টি অলরেডি উদ্ধার করা হয়েছে, আরেকটি উদ্ধারের জন্য তারা আদালতে স্বর্ণাপন্ন হতে হচ্ছে কারণ আদালতে তারা গিয়েছে। আমি 1 সপ্তাহ আগে চট্টগ্রামে গিয়েছিলাম, বাকি কয়েকটি জায়গা আছে সেটা রেল মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের মালিকানা নিয়ে দখল পাল্টা দখল আছে, সেগুলি বিস্তারিত শুনে আমি সেখানে সিদ্ধান্ত দিয়ে এসেছি। আদালতে যেগুলি আছে সেগুলো আরবিট্রেশনের মাধ্যমে, যেহেতু 2টি মন্ত্রণালয় আমার অধীনে, আমি একটা আরবিট্রেশনের মাধ্যমে একটা সিদ্ধান্ত দিয়ে আসছি, সেটা কার্যকরী হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। অর্থাৎ চট্টগ্রামের বন্দরের আর কোনো জায়গা বাইরে দখলযুক্ত হয়ে থাকছে না, সব জায়গায় দখল মুক্ত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 607, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2।
7: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নির্বাচন এলাকা 30, গাইবান্ধা 2। আর গাইবান্ধা জেলায় এটা পাবলিক লাইব্রেরি 1907 সালে নির্মিত হয়েছে এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে এটা জরাজীর্ণ অবস্থার টিনশেড একটা বিল্ডিং।
1: মাননীয় সদস্য, আপনি প্রশ্ন যেটা করেছেন সেটা পড়েন, পরে সম্পর্কের সময় বলবেন এগুলো।
7: আমি আপনার মাধ্যমে সংস্কৃতি মন্ত্রী মহোদয়ের অনুগ্রহ করে বলিবেন কি, গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিটি সংস্কার এবং পরিবর্ধন করে আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি যুগ উপযোগী পাঠাগার হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
8: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত গাইবান্ধা জেলার সরকারি গ্রন্থাগারটি সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঠ্যাভ্যাস বাড়াতে সেবার মানোন্নয়ন জরুরি। গ্রন্থাগার সেবার মানোন্নয়ন গ্রন্থাগারের অধিদপ্তরের আওতাধীন জেলার সরকারি গ্রন্থাগার গাইবান্ধা দেশের সকল সরকারি গ্রন্থাগার সহ গাইবান্ধা গ্রন্থাগার সহ দেশের সকল সরকারি গ্রন্থাগারে পাঠকবৃন্দের গুরুত্বপূর্ণ মতামত প্রদানের নিমিত্তে কিউআর কোড সরবরাহ করা হয়েছে, যেখানে পাঠকবৃন্দ সহজেই তাদের মূল্যবান মতামত প্রদান করতে পারে। গণগ্রন্থাগারগুলোতে পাঠকদের জন্য ফ্রি ইন্টারনেট ওয়াইফাই সুবিধা রয়েছে। এ বুক সার্চ সিস্টেমের মাধ্যমে লাইব্রেরির অভ্যন্তরে বা বাইরে বই সার্চ করলে তাৎক্ষণিকভাবে বইয়ের অবস্থান নির্ধারণ করা যায়। নতুন বইয়ের নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে লাইব্রেরিতে নতুন বই যুক্ত হলে পাঠকদের স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন প্রদান করা হয়। দেশের সমগ্র সরকারি গ্রন্থাগারে অটোমেটেড লাইব্রেরি সেবাসমূহ চালু করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম একটি সম্পূরক প্রস্তাব করতে পারেন।
7: স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার সম্পূরক প্রশ্ন হলো গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে শিশু কিশোরদের লেখাপড়া উৎসাহিত করতে তাদের উপযোগী বই, শিক্ষা উপকরণ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ একটি আধুনিক শিশু কিশোর কর্নার স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী,
8: আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এই প্রশ্ন উত্থাপনের জন্য, সম্পর্ক প্রশ্ন উত্থাপনের জন্যে। আমরা সারা বাংলাদেশে শিশু কিশোরদেরকে থেকে যুবকদের পর্যন্ত এবং সমস্ত মানুষের মাঝে পাঠ্যাভ্যাস গ্রহণ করার জন্যে আমরা জাতীয় গ্রন্থকেন্দ্র, পাবলিক লাইব্রেরি মানে গণগ্রন্থকেন্দ্র এবং মানে ভ্রাম্যমাণ লাইব্রেরি সব কিছুর মাধ্যমে আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মানে তরুণ সমাজকে যাতে জ্ঞান চর্চার দিক থেকে তাদের জ্ঞানভিত্তিক সমাজ গড়া যায় সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের পরিকল্পনা। আমরা সমস্ত প্রকার জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, হতাশা সৃষ্টিকারী সমস্ত মানে দূর করার জন্যে, বিশেষ করে মাদকাসক্ত মানুষদেরকে মাদকমুক্ত করার জন্যে, তরুণদেরকে জীবনের মেন স্ট্রিমে নিয়ে আসার জন্যে আমরা এই পরিকল্পনা চালু করেছি এবং এটা চলমান রয়েছে এবং ক্রমাগত বৃদ্ধি হবে এটা। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।
1: একেএম ফজলুল হক মিলন, গাজীপুর 5।
9: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস ইজ দ্য সিভিলাইজেশন। আর এই সিভিলাইজেশনকে উন্নত করার জন্য যুব সমাজকে আরও প্রগতির দিকে এবং তাদের চরিত্র গঠনের মাধ্যমে দেশ গঠনের ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছেন। তার মধ্যে যেমন গুণীজন এবং শিল্পীদের উনি সম্মাননা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, খেলাধুলার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। আমি মাননীয় সাংস্কৃতিক মন্ত্রীকে জানতে চাই, ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডল অত্যন্ত লোকারণ্য, ঢাকার কাছে পূর্বাচল নতুন শহর, আমি বিনয়ের সাথে জানতে চাই যে এই জাতীয় গ্রন্থাগারের মতো একটা গ্রন্থাগার এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মাধ্যমে যুব সমাজকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার জন্য এইখানে জমি দিয়ে কোনো সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন কি না, যেটি আমাদের ভবিষ্যতে একটা সাংস্কৃতিক হাব গড়ে তোলা প্রয়োজন, যেহেতু ঢাকা অনেক জনবস্তিপূর্ণ এবং ঢাকার বাইরে অনেক প্রতিষ্ঠান নেওয়া দরকার। কাজেই সঙ্গত কারণে আমি অনুরোধ করব এবং জানতে চাই যে সাংস্কৃতিক মন্ত্রীর মহোদয়ের কাছে যে এইরকম একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না। আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
8: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, আমরা ইতিমধ্যেই চট্টগ্রামের আপনার পূর্বাচলের একটা অংশে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর পরামর্শক্রমে আমরা সেখানে একটা সাংস্কৃতিক হাব গড়ে তোলার জন্য চিন্তা করছি এবং এই পরিকল্পনা আমরা গ্রহণ করব খুব অচিরেই, কারণ বর্তমান অর্থবছরে এটি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তবে আশা করছি আমরা খুব শীঘ্রই করলে আমরা আগামী এই বছর মধ্যেই আমরা এই নিয়ে কার্যক্রম শুরু করব। আমরা মানে যুব সমাজের সাংস্কৃতিক মান উন্নয়নের জন্যে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি এবং এই মুহূর্তে গত 2 তারিখ থেকে বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুল, বেসরকারি প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল এবং স্কুল পর্যায়ে আপনার সেখানে গান, সেখানে নৃত্য, সেখানে চিত্র অঙ্কন, উপস্থিত বক্তৃতা এবং একাঙ্কী নাটক এবং এইগুলো সবই হচ্ছে আপনার ইয়ে হবে মানে প্রতিযোগিতামূলক। এবং এর পরের সপ্তাহে সমস্ত মাদ্রাসা এবং কলেজ এবং কারিগরি কলেজ সেগুলোতে আবার প্রতিযোগিতা 6 দিন চলবে। এবং এর পরের সপ্তাহে আমরা সমস্ত মানে মহাবিদ্যালয় মানে কলেজ এবং কারিগরি কলেজ এই পর্যায়েগুলোতে আমরা যাব এবং তারপরেই আমরা মানে বিশ্ববিদ্যালয়গুলো এভাবে ধাপে ধাপে আমরা উপজেলা, জেলা, গ্রাম থেকে গ্রাম, উপজেলা, জেলা, বিভাগে আমরা জাতীয়ভাবে ই করবো। আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত তরুণ সমাজকে, সমস্ত মানে ছাত্রছাত্রীদেরকে আমরা এই ব্যাপক সাংস্কৃতিক কর্মকার্য লাগাতারভাবে 2 মাস ধরে আমাদের চলবে। অক্টোবরে আমরা জাতীয় সম্মেলন করব। আমরা আশা করি আমরা মানে আবেদন রেখেছি এবং রাখবো মাননীয় প্রধানমন্ত্রী সেই জাতীয় সম্মেলনে তিনি মানে উপস্থিত থাকবেন, উদ্বোধন করবেন এবং সবার মাঝে পুরস্কার বিতরণ করবেন। এই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় আমার সংসদ সদস্য।
1: মারদিয়া মমতাজ, মহিলা আসন 44।
10: স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশে গত ফ্যাসিস্ট রেজিমে একটি প্রকল্পের মাধ্যমে 22 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে সরকারি বেসরকারি পাঠাগারগুলোতে এবং প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার স্থাপিত হয়েছিল। 24 অগস্টের পরে এই নোটিশগুলো সরিয়ে নেওয়া হয় বা হেডিংগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু পাঠাগারগুলো সেখানেই অরক্ষিত অবস্থায় আছে। এর মধ্যে 65,700 কপি আমি পত্রিকায় পেয়েছি, 8টি বই দেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রিয় খাবার ইত্যাদি ইত্যাদি বই। তো আমার মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে প্রশ্ন যে এই লাইব্রেরিগুলোকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জুলাই কর্নারে রূপান্তরিত করা হয় তাহলে এটি বাংলাদেশের মানুষের জন্য সুদূরপ্রসারী কল্যাণের কাজ হতে পারে, এ ব্যাপারে কোনো চিন্তা আছে কি না? আপনাকে ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী।
8: আমি অনুরোধ করব একটা নোটিশ দিতে এবং আলাদা করে একটা মানে ওই সমস্ত লাইব্রেরিগুলোর তালিকা দিয়ে আমাদের গণগ্রন্থাগার এবং পাবলিক লাইব্রেরির যে তালিকা এটা সারা বাংলাদেশে বিস্তৃত পাবলিক লাইব্রেরি সমস্ত সরকারি লাইব্রেরি জেলা এবং উপজেলায় আর জাতীয় গ্রন্থকেন্দ্র হচ্ছে বেসরকারি লাইব্রেরি, এটা গ্রাম পর্যায় পর্যন্ত হতে পারে, আছে অনেক জায়গা। মাননীয় সংসদ সদস্য যে লাইব্রেরির কথাগুলো বললেন আমরা অবশ্যই এগুলোকে আমরা আমাদের আওতারভুক্ত নেব এবং উনি একটি সম্পর্ক প্রশ্ন করে অথবা একটা তালিকা করে মানে সরাসরি একটা লেটারের মাধ্যমে আমাকে দিতে পারে। আমরা এখানে আমাদের দপ্তরে আমরা এটা আলোচনা করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ।
1: নাজমুন নাহার, মাননীয় সদস্য, মহিলা আসন 40।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা গুণী সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জীবন, কর্ম ও অবদান যথাযথভাবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় ডিজিটাল ডাটাবেজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
8: মাননীয় সংসদ সদস্য, আমরা আর্কাইভস এবং লাইব্রেরির একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেখানে আমরা সেই পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছি, আমরা পরিকল্পনা দাখিল করেছি এবং সেখানে আর্কাইভস এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমরা সমস্ত গুণী যত শিল্পী, সাহিত্যিক, সে মানে সংস্কৃতি কর্মী যারা ওই যতদূর পেছনে যাওয়া যায় তখন থেকে তাদেরকে আমরা সংগ্রহ তালিকাভুক্ত করব এটা হচ্ছে গণ আর্কাইভস লাইব্রেরি হচ্ছে গ্রন্থশালা, সেখানে আমার আপনাদের সব কিছু পাওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে। এটা শুধুমাত্র ক্লিক করলেই সব কিছু আপনার বেরিয়ে আসবে, এগুলো আমাদের করা হবে। তাছাড়া আমাদের আরও অন্যান্য পদ্ধতি রয়ে গেছে, সেখানে আমাদের মানে গুণী শিল্পী তারপরে দুস্থ শিল্পী সবার জন্যই আমাদের এই সমস্ত পর্যায়ক্রমে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 608, মোহাম্মদ আজিজুর রহমান, যশোর এক।
12: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ধর্মবিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি যশোর জেলার শার্শা উপজেলায় কতটা মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে এবং বাকিগুলিতে কবে নাগাদ চালু হবে?
1: মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
13: আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়ন নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্পের আওতায় যশোর জেলার শর্শা উপজেলায় চলমান মোট কেন্দ্রের সংখ্যা 153টি, তার মধ্যে 102টি মসজিদে শিক্ষাকেন্দ্র চালু রয়েছে। প্রকল্পের অষ্টম পর্যায়ে জানুয়ারি 2025 30 জুন 2030 পর্যন্ত অনুমোদনকালে নতুন করিয়া শিক্ষাকেন্দ্র সংখ্যা বৃদ্ধি না পাওয়ায় বর্তমানে শর্শা উপজেলায় বাকি মসজিদগুলিতে নতুন শিক্ষাকেন্দ্র চালু করার কোনো সুযোগ নাই। তবে ডিপিপি সংশোধনকালে নতুন শিক্ষাকেন্দ্র বৃদ্ধির প্রস্তাব করা হইবে, প্রস্তাব অনুমোদিত হইলে শর্শা উপজেলায় বাকি মসজিদগুলিতে বিধি মোতাবেক পর্যায়ক্রমে কেন্দ্র বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জিজ্ঞাসা যে ইসলামী ফাউন্ডেশনের রিপোর্টে আছে শার্শা উপজেলায় 752টি মসজিদ, এর অতিরিক্ত মসজিদ আছে কিন্তু এটা জেলার একটা রিপোর্ট, 752টা মসজিদ, সেখানে মাত্র 102টা মসজিদে মানে এটা চালু আছে। তো তাহলে 1/7 মাত্র, তো এই জায়গায় এরকম একটা বিরাট সুযোগ আমরা হারাচ্ছি। সেটা হচ্ছে যে যেখানে ঘরের জন্য বেঞ্চের জন্য কোনো পয়সা লাগে না, মাত্র 6,000 টাকা দিলে একজন শিক্ষক দিলে এই যে 5 বছরের বাচ্চারা, 5 বছর 6 বছরের বাচ্চারা শিখতে পারে, এই জায়গা থেকে আমার মনে হয় আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আর এখানে আরেকটা কথা যে 153টা মানে কেন্দ্র সংখ্যা অথচ চালু আছে মাত্র 102টা, এটা একটা অবহেলা যে শিক্ষক চলে গেছে তাদেরকে পরীক্ষা নিয়ে দেওয়া হচ্ছে না, এইভাবে অবহেলার শিকার হয়েছে। তো আমার তো মনে হয় ঠিক সকল উপজেলার চিত্র হবে, তা এই জায়গায় আমরা এই ছোট শিশুদেরকে বঞ্চিত করছি, এর থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি? এই 26-এর অর্থ বছরের ভিতরে এটা কি এই আপনার এটা সংশোধন হবে, ডিপিপি সংশোধন হবে?
1: মাননীয় মন্ত্রী।
13: মাননীয় স্পিকার, গত 17 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকরণ করেছে, মজিবকরণ করেছে। এইখানে ইসলামিক ফাউন্ডেশনের যে উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনকে গঠন করা হয়েছিল সেই কাজ করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। আমরা চেষ্টা করছি আগামী 1 বছরের মধ্যে, আল্লাহ যদি মেহরবানি করে আমার মাননীয় সংসদ সদস্য যে কথাটা বলেছেন উনি প্রমাণ পাবেন, আগামী 1 বছর কী হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইসলামী ফাউন্ডেশনকে সাজানোর চেষ্টা করছি, যাতে করে ইসলাম ফাউন্ডেশন দেশ এবং জাতির জন্য ইসলামের জন্য কাজ করতে পারে। অনেক ধন্যবাদ।
1: মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
14: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি ধর্ম বিষয়ক মন্ত্রীর কাছে আমি জানতে চাই, কুমিল্লা জেলার দেবিদ্যা চৌদ্দগ্রাম উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম চলমান আছে কিনা। আর একটু বিষয়ে জানতে চাই, যেহেতু এটাকে একটু নৈতিকতা সম্পন্ন বলা হয়েছে, ধর্ম বিষয়ে শিক্ষার সাথে নৈতিকতা বিষয়টা কিভাবে সংযুক্ত উনি যদি একটু বলতেন, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
13: মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আসলে প্রশ্ন যেটা করা হয়েছে, একটা শিশু জন্মগ্রহণ করলে তার থেকে বাপ ডাক বা মা ডাক শুনতে হলে তাকে সময় দিতে হয়। আমাদের সরকারের আল্লাহর রহমতে সময় হলো 6 মাস। উনি যথার্থই বলেছেন, বৃক্ষতর পরিচয় কি ফলে পরিচয়, আগামী দিনে উনি এগুলি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সুবর্ণা শিকদার, মহিলা আসন 20।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে বিনীতভাবে জানতে চাই যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ যাবৎকাল ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নটি জেলায় এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যে সামান্য তহবিল তাদের আছে তা দিয়ে সমস্ত বাংলাদেশের কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা সফলভাবে করা সম্ভব হচ্ছে না। আমি এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সরকারি কোনো অর্থ বরাদ্দ পরিকল্পনা আজ করার আছে কি না, এটা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি।
1: মাননীয় মন্ত্রী, মূল প্রশ্ন ছিল শাসা যশোরের, আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন।
13: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে বর্তমান সরকার বদ্ধপরিকর, বাংলাদেশের জনগণ যেই ধর্ম অবলম্বী হোক না, ধর্ম অবলম্বী হোক না কেন, তাদের প্রতি সম অধিকার প্রয়োগ করা। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে প্রায় 100 কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। এই 100 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের যে অর্থটা পাওয়া যায়, সেই টাকাটা সমস্ত বাংলাদেশের মন্দিরগুলিতে ব্যয় করা হয়। এবং শুধু তাই নয়, সরকার প্রতি বছরই মন্ত্রণালয় থেকেও সরাসরি কিছু অর্থ বরাদ্দ করে থাকে মন্দির সংস্কারের জন্য এবং শ্মশানের জন্য। আপনারা অপেক্ষা করুন, আগামী দিনে আরো সুন্দর ব্যবস্থা হবে। অনেক ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 609, মোহাম্মদ সালমান উমর, ময়মনসিংহ 1।
16: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 609, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশের সরকারি বেসরকারি পর্যায়ে ক্যান্সার হাসপাতাল আছে কি না, থাকিলে তাহার সংখ্যা কত, এবং নতুন কোনো পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হইবে কি না, হইলে তাহা কি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর পক্ষে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মোহিত।
17: ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদকে এই প্রশ্নটি করার জন্য। আমরা সরকারে আসার পর থেকেই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় মানসম্পন্ন, আধুনিক এবং সুলভ মূল্যে কিংবা বিনামূল্যে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করছি। ক্যান্সারের যে ভয়াবহ পরিস্থিতি, সেই কারণেই ক্যান্সারকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, সরকারি পর্যায়ে আমাদের একটি বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল রয়েছে। ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বর্তমানে 50 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে এবং জনগণকে সেবা দিচ্ছে। এছাড়াও সরকারের দেশের প্রায় সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
1: দীর্ঘ উত্তর, আপনি ইচ্ছে করলে বাকি অংশ পঠিত বলে গণ্য হতে পারে,
17: দিয়ে দেই।
1: আচ্ছা বলুন, বলুন।
17: সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং সশস্ত্র বাহিনী পরিচালিত হাসপাতালগুলোতে এই ক্যান্সার এবং অনকোলজি ইউনিট রয়েছে, যেখানেও ক্যান্সারের ভালো চিকিৎসা দেওয়া হয়। এছাড়া 24টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট রয়েছে এবং 4টি বড় বড় যে কর্পোরেট হাসপাতাল রয়েছে, স্কোয়ার, এভারকেয়ার, ল্যাব এইড এবং ইউনাইটেড, সেখানেও ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আরও বিস্তারিত এখানে আছে, মাননীয় স্পিকার দয়া করে এটিকে পঠিত বলে গণ্য করুন, ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ সালমান ওমর একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
16: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমরা জানতে চাই যে বিভাগীয় শহরগুলোতে ক্যান্সার হসপিটালের কাজ চলমান আছে, এই হাসপাতালগুলোতে কাজ সম্পন্ন হতে কত সময় লাগবে এবং রোগীরা কবে নাগাদ এই বিভাগীয় যে হসপিটালের মধ্যে আমাদের ময়মনসিংহের বিভাগীয় একটা হাসপাতাল উল্লেখ আছে, কবে নাগাদ রোগীরা এই হাসপাতাল থেকে সেবা পাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
17: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনারা জেনে খুশি হবেন যে এই 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা চলছে, বিশেষজ্ঞ জনবল পদায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি আগামী অর্থ বছরের মধ্যেই এই ক্যান্সার হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালা।
18: সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আমার এলাকার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আমার স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের এত ভোগান্তি ওখানে হচ্ছে যে মা বোনরা ওখানে চিকিৎসা নিতে গেলে গাইনি ডাক্তার পাচ্ছে না। কোটি কোটি টাকার প্রযুক্তি ওখানে অলরেডি লাগানো আছে, ব্যবহার করার মানে ওগুলো যে চালাবে, চালাবার লোক হচ্ছে পাচ্ছে না। তো এটা নিয়ে আমি আমার এলাকায় অনেক সমস্যায় আছি, মানুষের কমপ্লেন, আমার এই কমপ্লেনগুলো নিতে একজন সংসদ সদস্য হিসেবে ওয়াদা দিয়েছিলাম, যেভাবেই হোক যে করেই হোক আমরা চেষ্টা করব, কিন্তু বারবার সেই জায়গায় গিয়ে
1: আপাতত প্রশ্ন করুন।
18: তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের শিবচর উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, সেখানে আমি কিভাবে একজন গাইনি বা আমাদের যে এক্স রে মেশিন থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার, যে এগুলো চালানোর জন্য যে জনবল দরকার সেটি আমি কবে পাব, এই প্রশ্নটি আমি করতে চাই। ধন্যবাদ
1: মাননীয় প্রতিমন্ত্রী।
17: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। প্রথমেই আমি আপনার যে কষ্ট একজন সংসদ সদস্য হিসেবে, সেই কষ্টের সঙ্গে সমব্যথি হিসেবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টটি শুধু আপনার নয়, আমিও একজন সংসদ সদস্য হিসেবে আমার এলাকায় একই কষ্ট ভোগ করছি, আমাদের অনেক সংসদ সদস্যই। কারণ আমি এর আগেও বলেছি এই মহান জাতীয় সংসদে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলো আছে। আমরা আসার পর থেকে কাজ করছি বিভিন্ন প্রত্যেকটি উপজেলায়, গত 6 মাসে আমরা কিছু হলেও নতুন ডাক্তার দিতে পেরেছি। আপনি যে প্রশ্নটি করেছেন গাইনির ডাক্তার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের জনপদে। আমাদের এখানে সংকট আছে জনবলের, আমরা নতুন ডাক্তার নিয়োগ দিচ্ছি এবং প্রশিক্ষিত ডাক্তারদের নতুনভাবে পদায়নের ব্যবস্থা করছি। অতি দ্রুতই আপনারা আরও কিছু নতুন ডাক্তার পাবেন, বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য আরেকটু আমাদের সময় লাগবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: হেলেন জেরিন খান, মহিলা আসন 9।
19: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল 15টি, তার মধ্যে 11টি রেজিস্ট্রেশন এবং জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বাকি চারটি রয়েছে, চারটির মধ্যে একটি হচ্ছে আমার নিজের জেলা রাজৈর উপজেলার একটি ইউনিয়নে, কবিরাজপুর ইউনিয়নে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এই বাকি চারটিকে রেজিস্ট্রেশন করা এবং জনবল নিয়োগ করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কি না। মাননীয় স্পিকার,

0: কৃষ্ণ যেমনটি বলেছেন, সম্ভবত আটটির ব্যাপারে ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেটার কাজগুলো চলছে, অতি দ্রুতই সেগুলো চালু হবে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে বুঝতে পারবেন, মাননীয় সংসদ সদস্যগণ, যে এই প্রক্রিয়াটি দীর্ঘ। মানুষের জনবল নিয়োগ থেকে শুরু করে প্রতিটি এবং ধাপে ধাপে আমাদের করতে হচ্ছে। আমরা এই আটটি করছি, পাশাপাশি বাকিগুলোও আমাদের ধাপে ধাপে চালু করার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সুরাইয়া জেরিন, মহিলা আসন 25।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তীব্র জনবল সংকট, আর্থিক অস্বচ্ছতা এবং সেবা প্রদানে ব্যবস্থাপনাগত দুর্বলতার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাই। এবং মাননীয় স্পিকার, সারা দেশে হাসপাতালে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে, মাননীয় স্পিকার মন্ত্রণালয় থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, খুব সংক্ষেপে, 20 কোটি মানুষের দেশের একটি স্বাস্থ্য ব্যবস্থায় যত রকমের সমস্যা আমাদের আছে, খুব চমৎকারভাবে সেটি তুলে ধরেছেন। তিনি অব্যবস্থাপনার কথা বলেছেন, যেটা আমরা ইনহেরিট করেছি। আমরা সেই অব্যবস্থাপনা কাটিয়ে ইতিমধ্যেই আমাদের যে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তি, সিভিল সার্জন, তাদেরকে আরও জোরদার করেছি। প্রতি মাসে আমরা তাদের সাথে বৈঠক করে আমাদের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করেছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে আগের চেয়ে চিকিৎসকদের উপস্থিতি উন্নতি ঘটেছে, আরও উন্নতি ঘটতে হবে। এটি গেল একটা দিক। তিনি আরও বলেছেন, আমরা এই প্রতিটি হাসপাতালে যে অপরিচ্ছন্নতা দেখতে পাই সেটার ব্যাপারে কী করতে পারি। আপনারা জানেন যে এটা শুধু হাসপাতালে নয়, সার্বিকভাবেই আমাদের বিশেষ করে নগরী মহানগরীগুলোতে আমাদের যে পরিবেশ, এটি স্বাস্থ্যসম্মত এবং আধুনিক পরিচ্ছন্ন পরিবেশ নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই পরিচ্ছন্নতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। গতকালকেও আমরা স্বাস্থ্য বিষয়ক একটি সভায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তিনি, এবং সেটার রেসপন্স হিসেবে আজকে আমরা আবার সিভিল সার্জনদের সাথে বৈঠক করে প্রত্যেক জেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হাসপাতাল প্রেমিসেসে আরও জোরদার করছি। শুধু ডেঙ্গুর জন্য নয়, সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ উন্নয়নে কাজ করছি। এইভাবে প্রত্যেকটি সমস্যা নিয়েই আমরা স্পেসিফিক কাজ করছি। আমরা আশা রাখি এর পরিবর্তনগুলো আপনারা অচিরেই দেখতে পাবেন। উত্তর দীর্ঘ হয়ে যাবে, তাই আমি আর বাড়াবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 610, ইকরামুল বাড়ি, টিপু, নওগাঁ 4।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 610 আপনার মাধ্যমে আমি এই মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। আমার প্রশ্ন, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ এবং ঠাকুর মান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির এই এলাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা হওয়ায় মসজিদ এবং মন্দিরগুলি উন্নয়নের জন্য বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা, থাকলে তা কি এবং কবে নাগাদ তা বাস্তবায়ন করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী নিতাই রায়চৌধুরী।
4: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে 2026-2027 অর্থবছরের সংস্কার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে ঐতিহাসিক কুসুম্বা মসজিদের রাসায়নিক পরিচর্যা সম্পন্ন করা হবে। শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দিরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রাকৃতি নয়। মন্দিরটি ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে। মন্দিরটি সংরক্ষিত প্রাকৃতি হিসাবে গেজেটভুক্ত হলে, মানে গেজেটভুক্ত হবে মাইলট শিগগিরি, এর সংস্কার সংরক্ষণ সম্পন্ন করা হবে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইচ্ছার পূরণকল্পে গৃহীত পাঁচ বছরের কর্মপরিকল্পনায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব স্থলসমূহের সংস্কার সংরক্ষণের নিমিত্ত রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্ন

0: ঐতিহাসিক ভিত্তিক হেরিটেজ হাব নির্মাণ শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে উল্লিখিত স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ।
1: ইকরামুল বারী টিপু, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। ঐতিহাসিক কুসুম্বা মসজিদের উন্নয়নের যে পরিকল্পনার কথা মাননীয় মন্ত্রী বলেছেন, সেইখানে রাসায়নিক পরিচর্যা সম্পর্কে সম্পন্ন করা হবে বলা হয়েছে। আসলে জিনিসটা বোধগম্য হচ্ছে না, রাসায়নিক পরিচর্যা কি মসজিদের, এইটা একটা পরিষ্কার হওয়া দরকার। আর আমি যে কথাটি বলতে চাই, এই ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ সুলতানি আমলে নির্মিত হয়েছে। শুধু মসজিদ নয়, এই মসজিদের সামনে একটা বিশালাকার দিঘি রয়েছে। এই দিঘি এবং এই মসজিদকে কেন্দ্র করে একটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা গেলে এবং এইখানে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী পর্যটক এখানে আসেন, সেই কারণে এই মসজিদ ভিত্তিক এলাকাকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এখানে একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। সেই কারণে একটা সার্ভে করে বড় একটা প্রকল্প হাতে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা অনুরোধ করব। এই মসজিদের যে ছবি আমাদের এই দেশের কাগজে 5 টাকার নোটে, এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ছবি দীর্ঘদিন ছিল, কিন্তু এই বছর হঠাৎ করে আমরা দেখেছি যে ওই সেই 5 টাকার নোট থেকে আমাদের এই মসজিদকে সরিয়ে অন্য একটি মসজিদ দেওয়া হয়েছে। এতে এলাকার সর্বস্তরের জনগণের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এরকম একটা প্রত্নতাত্ত্বিক মসজিদ গ্রাম এলাকায় অবস্থিত হবার কারণে এবং দীর্ঘদিন 5 টাকার মুদ্রায় এটা ছবি থাকবার কারণে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল এলাকার পরিচিতি হিসাবে, সেইটা পুনঃস্থাপন করবার জন্য আবারও 5 টাকার কাগজে মুদ্রায় এরকমের এই মসজিদের, কুসুম্বা ঐতিহাসিক মসজিদের ছবি প্রতিস্থাপন করা দরকার। এখানে মাননীয় সংস্কৃতি মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আমি এই বিষয়টা জোর দাবি জানাই। একই সঙ্গে এই শ্রী শ্রী রঘুনাথজিউ মন্দির, যেটা প্রায় 300 বছর আগে আমাদের এই মান্দা উপজেলার ঠাকুরমান্দা নামক স্থানে স্থাপিত হয়েছিল এবং সেই মন্দিরে প্রতি বছর চৈত্র মাসের নবমী তিথিতে হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসে, ভারত থেকে আসে, অন্যান্য দেশ থেকে আসে, আমাদের দেশের দর্শনার্থী আসে। এবং এই মন্দিরের উন্নয়ন কার্যক্রম 1998 সালে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে আর তেমন কোনো উন্নয়ন হয়নি, যে কারণে আজকে এই ঠাকুরমান্দা শ্রী রঘুনাথজিউ মন্দিরকেও একটা উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই মন্দির এবং কুসুম্বা মসজিদকে কেন্দ্র করে আমরা একটা পর্যটন এলাকা গড়ে তুলতে পারি, সেরকম একটা পরিকল্পনা মাননীয় মন্ত্রী গ্রহণ করবেন কিনা আমি আজকে আপনার মাধ্যমে জানতে চাই।
1: মাননীয় মন্ত্রী, অনেকগুলো প্রশ্ন, আগে রাসায়নিকটা বলেন, তারপরে অন্যগুলো
0: বলি। আমরা ইতিমধ্যে পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে আমাদের মন্ত্রণালয়ে আমরা একটা মিটিং করেছি এবং আমরা যৌথভাবে যে এলাকাগুলোকে পর্যটন কেন্দ্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে করা যায় সেটা আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আগেই বলেছি মাইলর্ড যে ইতিমধ্যেই রাজশাহী এবং রংপুর বিভাগের সমস্ত সাংস্কৃতিক মানে কর্মকাণ্ড এবং মানে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সহ সেখানে আমরা একটা সাংস্কৃতিক হাব নির্মাণের পরিকল্পনা দিয়েছি। আমি অক্টোবর মাসে মাননীয় মন্ত্রীকে আমি কথা দিচ্ছি, অক্টোবর মাসে আমি নিজে আমরা ওখানে যাব। এই যে কুসুম্বা মসজিদ এবং যে শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দিরটি, এটা পরিদর্শন করে এখন কালচার ইয়ে রাসায়নিক হচ্ছে মসজিদে রাসায়নিক যে ইয়ে দেওয়া হয় মানে প্রক্রিয়া করা হয় যাতে করে মসজিদের কোনো অংশ খসে না পড়ে, সেখানে কোনো পোকামাকড় না ধরে, এইগুলো আর কি। কিন্তু প্রত্নতত্ত্ব ইচ্ছে করলে আমরা কিন্তু ওখান থেকে মানে নতুন করে আবার তৈরি করতে পারি না, সেটা নিয়ে আমরা একটু দেখে কী করা যায় সেটা আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক্সপার্টদের নিয়ে সেইভাবে আমি কথা বলবো। আমি অক্টোবরের আগে তো আমরা সময় পাবো না, অক্টোবর মাসের মানে কোনো এক সময় আমি মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে আমরা ওইখানে যাব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে।
1: বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন 24।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ভয়াবহতায় যে উচ্ছৃঙ্খলতা আমরা লক্ষ্য করেছি, তিনারা সেই সম্পৃক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, সেখানে তিনি একটা বিষয় বলেছেন যে তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে বিরত রাখার জন্য তিনারা বই পড়ায় উৎসাহিত করেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের মাদকের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো সুস্থ বিনোদন ও সৃজনশীল ব্যস্ততা। তরুণ প্রজন্মকে যখন সংস্কৃতি চর্চায় মগ্ন থাকে, তখন তাদের মাদকাসক্ত হবার ঝুঁকি কমে যায়। দেশব্যাপী তরুণ সমাজকে দিয়ে মাদক বিরোধী নাটক, পথনাটক ও লোকসঙ্গীতের যদি চর্চা করা হয় এবং সেগুলো যদি আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারি, আমার মনে হয় সেটা একটি কার্যকর ভূমিকা রাখবে। আমাদের মন্ত্রী মহোদয় কিংবা মন্ত্রণালয় সেই বিষয়ে কোনো পদক্ষেপ রয়েছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। দেশে যে তরুণ সমাজকে মাদকাসক্ত করার পরিকল্পনা হয়েছিল, এটা গত ফ্যাসিবাদ আমলে মাইলট। তবে মাদক সমাজ থেকে নিয়ন্ত্রণ করার জন্য, যুবকদেরকে সরিয়ে আনার জন্যে শুধুমাত্র সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয় বা বই পড়াই যথেষ্ট নয়, এটা মূল কর্মকাণ্ড হবে অর্থনৈতিক মাইলট। একটা দেশের অর্থনীতি যদি গতিশীল হয়, একসময় চীনে এরকম সমস্ত মানুষ আফিন খেয়ে খেয়ে ঘুমাতো, তখন চীনের নেতা মাও সেতুং, চীনের চেয়ারম্যান, তখন উনি বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে ওদের ঘুমোতে দাও, ওরা যেদিন জাগবে সেদিন সব কিছু তছনছ করে ফেলবে। এবং সেই জায়গাটা জাগ্রত হলো এই চীনের বিপ্লবী পরিবর্তনের পরে। আজকে আমাদের দেশে গত অন্ধকার যুগের অবসান ঘটেছে, ফ্যাসিবাদের যুগ শেষ হয়েছে। আমাদের মানে গত জুলাই মানে গণ অভ্যুত্থানের মাস দিয়ে একটা নতুন যাত্রা শুরু হয়েছে, ব্যাপক অর্থনৈতিক কর্মসূচি যুব সমাজকে জীবনের মেন স্ট্রিমে আনার জন্যে, সেটা আমরা কার্যকর ভূমিকা নিচ্ছি মালট। আর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে উপরি কাঠামোর সব কিছু। আজকে যে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, মাদকাসক্ত, এটা ওই পরিকল্পনার অংশ ছিল। আমরা মাদককে নির্মূল করার ব্যাপক পরিকল্পনা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে। এবং একইভাবে আমরা সেখানে গান বাজনা ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়িয়েছি মানুষকে জীবনের মেন স্ট্রিম আনার জন্যে। একই সাথে আমাদের অর্থনীতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মানে সুপরিকল্পিত পরিকল্পনায় নিরবিচ্ছিন্নভাবে আমরা যে কাজ করে যাচ্ছি, তাতে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শিক্ষিত যুবকদের মানে বিদেশ যাওয়ার জন্যে তাদের সেই ব্যবস্থা হবে। কারণ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্যে আমরা স্কুল পর্যায় থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করছি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বিভিন্নভাবে। এ দেশ একটা নতুন রিনেসার মানে সূচনা হতে যাচ্ছে, এবং সেই নতুন নবজাগরণের মাধ্যমে আমাদের দেশের কেউ আর বেকারও থাকবে না, কেউ আর কর্ম বিমুখ থাকবে না, কেউ আর মাদকাসক্ত থাকবে না। কারণ মাদকাসক্ত হয়েও কিন্তু সংস্কৃতি কর্মকাণ্ড করা যায়। অনেকে দেখেছে যে এদিকে মানে ইয়াবা খেয়ে এসে আবার গান গাচ্ছে, মদ খেয়ে এসে আবার তবলা বাজাচ্ছে। অতএব শুধু এতে হবে না, শুধু মানে হতাশা কাটাতে হবে, সেটা আমরা কাটাবো আশা করি। মাইলট মাননীয় সংসদ সদস্যকে এই সুন্দর প্রশ্ন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ মাননীয়।
1: মাসুদ সাইদি, পিরোজপুর এক।
4: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের পিরোজপুর জেলায় একটি শিল্পকলা একাডেমি আছে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2003 সালে, কিন্তু সেই থেকে নিয়ে আজ অবধি ফেসিস ফেজমা এই শিল্পকলা একাডেমির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে আমাদের এই একাডেমিটির অডিটোরিয়ামের ছাদ, দেয়াল, বসার আসনগুলি সবগুলি সংস্কার প্রয়োজন। আমরা ইতিমধ্যে আমরা আবেদন করেছিলাম সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের কাছে। একই সাথে এটা মানসম্মত নাট্যমঞ্চ ও সাংস্কৃতিক পরিবেশনের জন্য অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং আধুনিক স্টেজ লাইটিং খুবই জরুরি মাননীয় স্পিকার। একই সাথে শিল্পীদের সাজসজ্জা এবং মহড়ার জন্য নির্ধারিত কক্ষগুলোর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে মাননীয় সংস্কৃতি পরিমন্ত্রী কোনো ব্যবস্থা নেবেন কিনা এটি আমার জানার বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মানে আমাদের মাননীয় সংসদ সদস্যদের মধ্যে, সমস্ত সংসদ সদস্যদের মধ্যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিল্পকলাকে উন্নয়নের জন্য একটা ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করেছি, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা বর্তমান বছরে 20টা জেলা এবং 20টা শিল্পকলা মানে উপজেলায় শিল্পকলার অবকাঠামো আছে, সেগুলো আমরা উন্নয়নটা করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই বছরে আমরা পর্যায়ক্রমে আমরা 500টা মানে প্রত্যেক জেলায় প্রতি বছরে প্রচেষ্টা করে আমরা 5 বছরের মধ্যে আমরা সমস্ত জেলার মানে শিল্পকলা সব জেলাতে আছে, কিন্তু যেখানে মানে পরিপূর্ণতা নাই সেখানে আমরা পরিপূর্ণ করব। এবং এই বছর আমরা 100টা উপজেলায় শিল্পকলা স্থাপনের জন্যে আমরা পরিকল্পনা নিয়েছি, এবং সেটা আমাদের মানে পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের দাখিল করা হয়েছে। আশা করি পরিকল্পনা মন্ত্রণালয় অত্যন্ত মানে আকাশের মতো উদার এবং হৃদয়বান, তারা আমাদের এই মন্ত্রণালয়ের মানে ছোটো মন্ত্রণালয়ে অর্থের সংখ্যা কম, ওনারা সেটাকে নিশ্চয়ই পূরণ করবেন। আমরা এটা 100টা উপজেলা করব, কিন্তু এছাড়াও আমরা সমস্ত উপজেলায় এবার শিল্পকলা চালু করব। যেখানে শিল্পকলার জায়গা জমি নাই বা মানে স্থাপনা নাই, সেখানে আমরা উপজেলা পরিষদের ভিতরে আমরা মানে উপজেলার ইউনিয়ন হচ্ছে সেই উপজেলার মানে শিল্পকলার সভাপতি, এবং জেলা হচ্ছে ডেপুটি কমিশনার। আমরা উপজেলার ইউনিয়নের মাধ্যমে আমরা প্রত্যেক উপজেলায় 2টা করে রুম নিয়ে, কারণ সেখানে নতুন 8টা করে ভবন হয়েছে সব উপজেলায়, সেখানে আমাদের একজন কালচারাল অ্যাক্টিভিস্ট আমরা দেবো, সেখানে ইনস্ট্রাক্টর দিয়ে সেখানে আমাদের শিল্পকলায় আমাদের সমস্ত নাটক মানে তারপর থিয়েটার, সেখানে আপনার চিত্র অঙ্কন, তারপর সেখানে নাচ গান নৃত্য সব কিছু আমরা করব। আমরা এই ট্যালেন্টগুলোকে আমরা বাংলাদেশে এইভাবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নড়ালের সংসদ সদস্য নড়াল 2-এ তিনি আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, আমরা এবার সবাই দাবি করলে এবার যাত্রা চালু করতে হবে, আমরা যাত্রা চালু করব। আমরা নড়ালের সংসদ সদস্য তাকে বলেছি তুমি থাকবে, আপনি থাকবেন এই মানে কমিটির আহ্বায়ক, তিনি খুব সানন্দে গ্রহণ করেছেন, অতএব তিনি বলেছেন আমি থাকবো। এবং এইভাবে আমরা কিন্তু সমস্ত জায়গায় আমরা এইগুলো চালু করব এই বছর থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 31 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 68টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 20-4, সুলতানা জেসমিন মহিলা আসন 49, সুলতানা আহমেদ মহিলা আসন 17, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, শওকত আরা আক্তার মহিলা আসন 33, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, মোহাম্মদ কেরামত আলী চাপাই নবগঞ্জ 1, রোকেয়া বেগম মহিলা আসন 45, মুসাম্মদ তাহসিনা রুশদীর সিলেট 2, মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, ইকরামুল বাড়ি টিপু নওগাঁ 4, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, এস কে আজিজুল বাড়ি খুলনা 4, মোর্শেদ মিল্টন বগুড়া 7, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, এস এস জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, জাহানদার আলী মিয়া মাদারীপুর 2, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন মহিলা আসন 31, মোসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন 22, আমির এজাজ খান খুলনা 1, মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, হেলেন জেরিন খান মহিলা আসন 9, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, সেলিনা সুলতানা মহিলা আসন 35, হাফেজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা 3, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর 2, মোহাম্মদ মিজানুর রহমান জাপাই নবগঞ্জ 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মাজাহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, সরওয়ার আলমগীর চট্টগ্রাম 2, মারদিয়া মমতাজ মহিলা আসন 44, সাবিকুন নাহার মহিলা আসন 39, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন 40, মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী 5, মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর 2, মোহাম্মদ সাখাওয়াত হোসেন লক্ষ্মীপুর 1, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদী 5, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, শিহিন সুলতানা মহিলা আসন 2, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন 32, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, আরিফা সুলতানা মহিলা আসন 30, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন 5, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেওয়াজ অনুযায়ী নোটিশ দানার সদস্যদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজ নোটিশের জন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, 2 মিনিট বক্তব্য সবাই রাখবেন। প্রথমেই সুলতানা জেসমিন মহিলা আসন 49।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য আমার উত্থাপনীয় বিষয়টি বাংলাদেশে আন্তর্জাতিক মানের AI ভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দেশের 58টি সরকারি এবং 110টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে AI ভিত্তিক যে কোর্সসমূহ পড়ানো হয় তা খুবই বেসিক লেভেলের এবং সংখ্যায় তা অপ্রতুল। একাধিক প্রকাশিত গবেষণার প্রতিবেদন বলছে, পোশাক শিল্পে AI এর ব্যবহার সম্প্রসারিত হওয়ায় বাংলাদেশ ও ভিয়েতনামের মতো পোশাক রপ্তানি নির্ভর উন্নয়নশীল দেশগুলোতে শ্রম বাজারের আন্তর্জাতিক যে গুরুত্ব তা অতি দ্রুত হারাবে। অর্থাৎ এদেশের পোশাক শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক কর্মসংস্থান হারাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটির ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে। বৈদেশিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে AI ভিত্তিক দক্ষ মানব সম্পদ এখন সময়ের দাবি। চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক প্রযুক্তি নির্ভর দেশ বাংলাদেশের সাথে AI খাতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। দেশের প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যে পরিকল্পনা সরকার নিয়েছে সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে AI ভিত্তিক নতুন কোর্স, বিষয় ও অনুষদ চালুর পাশাপাশি অন্তত একটি পূর্ণাঙ্গ AI বিশ্ববিদ্যালয় স্থাপন করা এই মুহূর্তে খুবই জরুরি। যেখানে পূর্ণাঙ্গ স্থায়ী কাঠামো এখনও তৈরি হয়নি, সেখানে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষর করে তাদের কারিকুলাম অনুসরণ করা যেতে পারে। গেস্ট টিচার এবং বিদেশি শিক্ষাদানকারী বাংলাদেশি স্বনামধন্য শিক্ষকদের মাধ্যমে এই শিক্ষার মান আন্তর্জাতিক মানের করতে পারি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং অর্থনীতির সাথে সম্পৃক্ত বলে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে আমি যে নোটিশটি প্রদান করেছি, জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত। বাগেরহাট সদর উপজেলায় ফতেপুর নামক এলাকায় 3.9 একর জমির উপরে 1994 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এ মুস্তাফিজুর রহমান সাহেব এটি উদ্বোধন করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে এই প্রতিষ্ঠানটি যখন শুরু হয় তখন সেখানে দর্জি বিজ্ঞান, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণের মাধ্যমে অত্র এলাকা

0: বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো এবং বিপুল সংখ্যক এতিমদেরকে সেখানে রেখে ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। ওই প্রতিষ্ঠানে 30 সজ্জা বিশিষ্ট আবাসিক ভবন ছিল, প্রশিক্ষণ ভবন ছিল, প্রশাসনিক ভবন ছিল, ক্লিনিক ছিল, মসজিদ ছিল, পুকুর ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামের প্রতিষ্ঠান হওয়ার কারণে সেটা অবহেলা করেছে এবং বন্ধ করে দিয়েছে। 2019 সাল থেকে একেবারে বন্ধ, এলাকাবাসী সহ আমার প্রাণের দাবি। যেহেতু ওই নামের কারণেই প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে, ওই নামের প্রতি শুধু সরকারি দলের সদস্যদের দুর্বলতা নেই, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরও দুর্বলতা আছে। সুতরাং আমার এবং এলাকাবাসীর প্রাণের দাবি, প্রতিষ্ঠানটি রুগ্ন অবস্থায় পড়ে আছে, কোটি কোটি টাকার বাংলাদেশের সম্পদের ক্ষতি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি চালু করে এলাকার বেকার সমস্যা সমাধান সহ এতিমদের কর্মসংস্থান ব্যবস্থা করা হোক।
1: অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় রাজশাহী পুঠিয়া উপজেলায় একটি সরকারি কৃষি কলেজ প্রতিষ্ঠা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, রাজশাহী পুঠিয়া দুর্গাপুর বাগমারা চারঘাট অঞ্চলটি দেশের একটি অন্যতম প্রধান ও আধুনিক বাণিজ্যিক কৃষি জোন হিসাবে সুপরিচিত। এখানকার অত্যন্ত উর্বর 3 ফসলি জমিতে আম, লিচু, ড্রাগন, মাল্টা, আঙ্গুর সহ নানাবিধ সেরা ফসল ও টাটকা শাকসবজি প্রচুর উৎপাদিত হয়, যা সারা দেশে পুষ্টি চাহিদা মেটাচ্ছে। এর পাশাপাশি বিশেষ করে পুঠিয়া দুর্গাপুরের সুস্বাদু মাছ রাজধানীর ঢাকা সহ দেশ জুড়ে বিপুল সাড়া জাগিয়েছে, মৎস্য চাহিদা পূরণে বড় অবদান রাখছে। মাননীয় স্পিকার, 1977 সালে মে মাসে তৎকালীন রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর অনেক সময় প্রোটোকল ভেঙে সরাসরি জনগণের কাছে চলে যেতেন। সেই হিসাবে মে মাসে মাঝামাঝি সময়ে তার সে পুঠিয়া সফরের দিন তিনি মঞ্চে না যেয়ে জনসাধারণের মাঝে নেমে পড়েন ও মাইকটা চেয়ে নেন। তখন উপস্থিত কৃষক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চমকে যান। ওই ঐতিহাসিক পথসভা থেকে তিনি পুঠিয়া বিপুল কৃষি সম্ভাবনা ভেবে তার দূরদর্শী চিন্তাভাবনা থেকে এখানে একটি সরকারি কৃষি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। কিন্তু সুদীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও উক্ত ঘোষণাটি বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, পুঠিয়া পার্শ্ববর্তী অঞ্চলে বহু মেধাবী ছাত্রদের কৃষি বিজ্ঞান উচ্চ শিক্ষা স্থানীয় পর্যায়ে কোনো সরকারি প্রতিষ্ঠান না থাকায় প্রযুক্তিভিত্তিক কৃষি করতে, দক্ষ গ্রাজুয়েট তৈরি করতে স্থানীয়ভাবে কৃষি।
1: মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1।
3: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কেরামত আলী, 43 চাঁপাইনবাবগঞ্জ 1। আমি কার্যপ্রণালী 71 বিধির জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় শেবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মূল হোতা অর্থদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে শেবগঞ্জ সোনামসজিদ সীমান্তে দিয়ে বিভিন্ন ধরনের মাদক প্রবেশের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিছু ক্ষেত্রে মাদক ও বাহক আটক হলেও অনেক ক্ষেত্রে চোরাচালানের মূল হোতা, অর্থদাতা, সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যরা আড়ালে থেকে যাচ্ছে, ফলে শুধু বাহক আটক করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অন্যদিকে মাদকের সহজলভ্যতা ও বিস্তারের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে কিশোর যুব সমাজের উপর। মাদকাসক্তির কারণে অনেক তরুণ শিক্ষা, কর্মজীবন, স্বাভাবিক সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বাড়ছে পারিবারিক অস্থিরতা, অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি। একটি সম্ভাবনায় প্রজন্ম মাদকের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এই অবস্থায় শুধু মাদক উদ্ধার, বাহক গ্রেপ্তার যথেষ্ট নয়। মাদকের মূল উৎস চোরাচালান, নেটওয়ার্ক ধ্বংস, অর্থের উৎস শনাক্ত, সীমান্ত নজরদারি জোরদার, এবং একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। অতএব মাননীয় মন্ত্রীর নিকট আমার আবেদন, শেখবন সোনা মসজিদ সীমান্তে প্রযুক্তি নির্ভর শনাক্তকরণ ও নজরদারি ব্যবস্থা জোরদার করে ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিয়মিত রাতের টহল ও যৌথ অভিযান।
1: রোকেয়া বেগম, মহিলা আসন 45।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবের ইতিহাস আত্মত্যাগ ও স্মৃতিকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই জাদুঘর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতি প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে পারে। জাদুঘরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, দর্শনার্থীদের তথ্য ও সেবা প্রদান, সংগ্রহ সংরক্ষণ, গবেষণা প্রদর্শনী পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দক্ষ ও পর্যাপ্ত জনবল অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, জাদুঘরটি মাননীয় প্রধানমন্ত্রী 5ই আগস্ট 2026 উদ্বোধন করলেও এটিকে চালানোর জন্য এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উপরে কর্মকর্তা থেকে শুরু করে মালি কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেও কোনো অদৃশ্য শক্তিতে এই জাদুঘরকে ফাংশনাল না করতে এই নিয়োগ আটকে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, জাদুঘরটি সুন্দরভাবে পরিচালনার জন্য শহীদদের স্মারক সংগ্রহ বিভাগ, গবেষণা বিভাগ, প্রশিক্ষণ বিভাগ সহ জাদুঘরটির আইন ও প্রবিধান অনুযায়ী অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় 100 মতো পদ সৃজন করেছে। তাদের কত গ্রেডে বেতন দেওয়া হবে তাও ঠিক করা হচ্ছে। সব ঠিক থাকার পরও নিয়োগ না দিয়ে জাদুঘরটিকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে যারা শুরু থেকে কাজ করছেন, অর্থাৎ গবেষক, কিউরেশন টিমের সদস্য, যারা শহীদদের অবজেক্ট সংগ্রহ করেছেন, মিউজিয়াম তৈরির সাথে থাকা ব্যক্তিরা যেন নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে মিউজিয়ামের সাথে কাজ করতে পারে, সেই ব্যাপারে সরকারের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, এই মুহূর্তে একদল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বেচ্ছাসেবক ও জাদুঘরের গবেষক দ্বারা মিলে জাদুঘরটি চালিয়ে যাচ্ছে। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকায় উপচে পড়া ভিড় হচ্ছে। জাদুঘরটির নিজস্ব জনবল না থাকায় এই ভিড় সামাল দেওয়া কঠিন হচ্ছে, এমনকি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা জাদুঘরটির ভবিষ্যতের জন্য অশনি সংকেত। বিডিআর হত্যাকাণ্ডে শহীদের স্মারক থেকে শুরু করে শাপলা হত্যাকাণ্ডে শহীদের স্মারক, জুলাই বিপ্লবে শহীদের স্মারক সঠিকভাবে সংরক্ষণের জন্য
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় আমার উত্থাপনীয় বিষয়। ঢাকা সিলেট মহাসড়কের চলমান 6 লেনের নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনা রোধে চিহ্নিত 14টি দুর্ঘটনাপ্রবণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার নির্মাণ প্রসঙ্গে, মাননীয় স্পিকার, ঢাকা সিলেট মহাসড়কের একটি বড় অংশ উসমানীনগর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এবং বর্তমানে এই মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের বিশাল কর্মযোগ্য চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হল নির্মাণ কাজ চলমান থাকায় এবং এই মহাসড়কের বেশ কয়েকটি জনবহুল বাজার, স্কুল, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ বা রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষের অকাল প্রাণহানি হচ্ছে। জুলাই থেকে বিগত 2 মাসের মধ্যে প্রায় 20 জন মানুষের প্রাণহানি হয়েছে, যা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। মাননীয় স্পিকার, যেহেতু 6 লেনের স্থায়ী নির্মাণ কাজ সম্পন্ন হতে দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই মহাসড়কে তাৎক্ষণিক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ 14টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তাজপুর, সাদিপুর, দয়ামির, গোয়ালাবাজার মোড় গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। যেহেতু অনাকাঙ্ক্ষিত মৃত্যু দুর্ঘটনা রোধের বিষয়টিকে অতি জরুরি অগ্রাধিকার দিয়ে এই 14টি
1: মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, অনুপস্থিত। মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7,
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জনগুরুত্বপূর্ণ 71 বিধিতে আমি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নিকট একটি নোটিশ জমা দিয়েছি। নোটিশের বিষয়টি হল জলবদ্ধতা দূর করে কৃষিপ্রধান ফসল ধান এবং সরিষা আবাদ করা অতি জরুরি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বেশ কিছু এলাকায় পানিবন্দী হয়ে থাকার কারণে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ কৃষিপ্রধান দেশের অন্যতম ফসল ফলানোর এলাকা মির্জাপুর উপজেলা বাদগ্রাম ইউনিয়নের দুল্লা মনসুর এবং ইচাল সহ বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি বন্দী থাকার কারণে আবাদ করা সম্ভব হচ্ছে না। উক্ত এলাকায় কৃষক সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার অপরদিকে মির্জাপুর পৌরসভার ভিতরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক চত্বরের অতি সন্নিকটে বাইমহাটি গ্রামের আবাদি জমিতে জলবদ্ধতার কারণে সাধারণ কৃষক ফসল আবাদ করা থেকে বঞ্চিত হওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই জনগুরুত্বপূর্ণ বিষয়টি 71 বিধিতে মাননীয় কৃষিমন্ত্রীর নিকট দাবি, অনুগ্রহ করে কৃষিপ্রধান দেশে যাতে ফলন বেশি হয়, পানিবন্দী হয়ে ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয়, এই বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় আপনার নিকট বিশেষভাবে আমি আবেদন জানাচ্ছি। আপনি দয়া করে এই জলবদ্ধতা এলাকা।
1: মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মোর্শেদ মিল্টন, বগুড়া 7।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। আমার উপস্থাপনীয় বিষয় আমার নির্বাচন এলাকা শাহজাহানপুর উপজেলা নতুন পৌরসভা গঠন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি এই আসনটি সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোসহীন দেশনেত্রী মরুমা বেগম খালেদা জিয়া 2003 সালে 21 জানুয়ারি শাহজাহানপুর উপজেলা ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শাহজাহানপুর উপজেলাটি মাজিরা ক্যান্টনমেন্ট এলাকাসহ 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। মাননীয় স্পিকার, শাহজাহানপুর উপজেলা একটি অতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। উপজেলাটি বগুড়া শহর সন্নিকটে হয় বর্তমানে এখানে বিপুল জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নগরায়ণ ত্বরান্বিত হয়েছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, প্রশাসনিক গুরুত্ব বিচারে একটি ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ পৌরসভার সমস্ত শর্ত বৈশিষ্ট্য অর্জন করেছে। বর্তমান পৌরসভার অনুপস্থিতির কারণে এখানকার বিপুল জনগণ নাগরিক সুবিধার চরম ঘাটতিতে ভুগছেন। সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত সড়ক বাতি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য জরুরি পৌরসভার অভাবে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি বহাতে হচ্ছে। শাহজাহানপুর উপজেলাকে পৌরসভার অতি উন্নত করার দাবিটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। বগুড়া জেলার মোট 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলায় পৌরসভার উন্নতিকরণ করা হয়েছে। শুধুমাত্র শাহজাহানপুর উপজেলাটি পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরে নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাক পরিবেশিত হলো। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমন্ত্রণ পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে। এবারে প্রথমেই শুনবেন দেশের গান, গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী।

0: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম
1: বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দুই মিনিটের বক্তব্য প্রদান অব্যাহত রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাদারীপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া। জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া,
2: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সময় দুই মিনিট, ধন্যবাদ।
2: আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 219, মাদারীপুর 2। আমার বিষয় হল মাদারীপুর সরকারি কলেজ। এই সরকারি কলেজ 1819 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 16,000। আজকে এই ছাত্রছাত্রী মাদারীপুরে থাকার তেমন কোনো হোস্টেল না থাকার কারণে অনেক অনিশ্চয়তার মধ্যে পড়ে। যাতায়াতের সুবিধার জন্যে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে আজকের এই ছাত্রছাত্রী যাতায়াতের সুবিধার জন্যে দুইটা বাসের বিশেষ প্রয়োজন। এই কলেজটি 1979 সালে শহীদ জিয়াউর রহমান সরকারিকরণ করেছেন। 1981 সালে আমি ওই কলেজ থেকে ছাত্রছাত্রী সংসদের জিএস হই। আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই জায়গা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম যে এই 16,000 ছাত্রছাত্রীদের জন্যে এই কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়করণ করার জন্যে আজকে সেই জায়গায় আমার এই দুইটি বাস বিশেষ প্রয়োজন। ছাত্রছাত্রীদের যাতায়াতের ভীষণ সমস্যা, অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এই কলেজে আসেন এবং আসা যাওয়ার যানবাহন না থাকার কারণে বড় সমস্যা পড়তে হয়। সে কারণে আমার নির্বাচনী এলাকার মধ্যে এই কলেজটি, আমার জেলার মধ্যে 13,500 লোক এবং বাহিরের জেলার থেকেও এই সরকারি কলেজে ছাত্রছাত্রী লেখাপড়া করতে আসেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। সময় 2 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের অনিয়ম, নির্বাচিত সংসদ সদস্যদের মতামত উপেক্ষা এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণপূর্বক এই সংসদকে অবহিত করছি যে দেশের বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, এমন গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের মতামত, স্থানীয় বাস্তবতা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের গ্রহণযোগ্য মতামত উপেক্ষা করে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব, তদবির ও স্বার্থ সংশ্লিষ্ট বিবেচনায় কমিটি গঠনের অভিযোগ রয়েছে। এমনকি রাজনৈতিক প্রভাব ও ভীতির পরিবেশ সৃষ্টি করে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। আরও উদ্বেগের বিষয় হল ভবিষ্যতে শিক্ষক কর্মচারী নিয়োগের সুযোগ দেওয়ার আশ্বাসে অগ্রিম অর্থ লেনদেন এবং কমিটি গঠনকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্যের অভিযোগ জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি করেছে। এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে শিক্ষাখাতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় উল্লেখিত অভিযোগসমূহের বিশেষ নিরপেক্ষ তদন্ত, প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন নিশ্চিত এবং কোনো অনিয়ম বা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নেই না হাউজে, দুজন বক্তব্য রাখলেন শিক্ষামন্ত্রীকে নিয়ে, উনি তো নেই এখানে, প্রতিমন্ত্রী মহোদয় নেই দেখছি। সঞ্জিদা ইয়াসমিন মহিলা আসন নম্বর 31, মুসাম্মদ সঞ্জিদা ইয়াসমিন, সময় 2 মিনিট, ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার জনগুরুত্বপূর্ণ নোটিশের উত্থাপনীয় বিষয়, নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মানুষের জীবন জীবিকা, বসত ভিটা, কৃষি জমি, নদী এবং সরকারি সম্পদ রক্ষা করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন এখন আর শুধু পরিবেশের সমস্যা নয়, এটি মানুষের জীবন জীবিকা, বসত বাড়ি, কৃষি জমি, নদী এবং সরকারি সম্পদ রক্ষা করার সাথে সরাসরি জড়িত একটি গুরুতর জনস্বার্থের বিষয়। রাতের আধারে কিংবা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী ও বিভিন্ন উৎস থেকে যেভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এর ফলে নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে, ফসলি জমি ও বসত ভিটা হুমকির মুখে পড়ছে। আজ যে জমিতে কৃষক ফসল ফলাচ্ছেন, আগামীকাল সেই জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশ্ন হল, কার স্বার্থে এই অবৈধ বালু উত্তোলন? নিশ্চয় জনগণের স্বার্থে নয়। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, লালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শুধু মাঝে মাঝে অভিযান নয়, স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক, তাদের আইনের আওতায় আনতে হবে, বালু উত্তোলনের স্থানগুলো নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত নদীর তীর, কৃষি জমি ও বসত ভিটা রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিষয়টি অতীব জরুরি, জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় ভূমি মন্ত্রীর সদয় দৃষ্টি।
1: জি ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির এজাজ খান, সময় 2 মিনিট, ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, খুলনা 1 নির্বাচনী এলাকা দাকব এবং বটিয়াঘাটা উপজেলা দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় কৃষি নির্ভর এলাকা। এই দুই উপজেলায় বিভিন্ন ইউনিয়ন এবং গ্রামের জনগণ দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের জন্য সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক পাকা রাস্তা জরাজীর্ণ ও খানা খন্দে ভরা হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তাগুলো বর্ষা মৌসুমে কাদা মাটি ও জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে যায়, ফলে সাধারণ জনগণ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় দাগো বটিয়াঘাটা নির্বাচনী এলাকায় জরাজীর্ণ পাকা রাস্তা দ্রুত সংস্কার, পুনর্নির্মাণ, গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলা পর্যায়ক্রমে পাকা করার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ এলাকা নতুন রাস্তা নির্মাণ করা জরুরি। বিশেষ করে উপকূলীয় জলাবদ্ধতা প্রবণ এলাকায় রাস্তা নির্মাণের সময় টেকসই বাঁধ, কালভার্ট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা সমন্বয় করা প্রয়োজন, যাতে দীর্ঘমেয়াদে সড়কগুলো ব্যবহারে উপযোগী হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। বরগুনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ অলি উল্লাহ, জনাব মোহাম্মদ অলি উল্লাহ, সময় 2 মিনিট, ধন্যবাদ। চাপাই নবাবগঞ্জ তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম অ্যাপারেন্টলি উনিও নেই। কিশোরগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, উনি আছেন বোধহয়। সময় দুই মিনিট।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় যে উৎপাদন খরচ বেশি হওয়ায় ঝুঁকিতে পোলট্রি শিল্প প্রসঙ্গে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের সহজলভ্য প্রোটিনের বড় উৎস পোলট্রি শিল্প, অথচ দেশের পোলট্রি খাতে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ। এর সরাসরি প্রভাব পড়ছে তৃণমূল পর্যায়ের খামারে। ব্যয়ের সাথে আয়ের অঙ্ক সমন্বয় না হয় খামার বন্ধ করে বেকার হচ্ছে হাজার হাজার খামারি। চরম বিপর্যয়ের মুখে উদীয়মান প্রায় 50,000 কোটি টাকার পোলট্রি শিল্প, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রয় করে হাজার হাজার খামারি লোকসান গুনছে, শত শত খামারি নিঃস্ব। পোলট্রি শিল্প বাঁচাতে হলে পোলট্রি খাদ্যের দাম কমাতে হবে, উৎপাদনের উপকরণ আমদানি নির্ভর হওয়ায় আয়কর ও শুল্ক কমাতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সমাধান না হলে সহজলভ্য প্রাণীজ আমিষের উৎসটি গভীর সংকটে পড়বে। আমদানি শুল্ক না কমালে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখা সম্ভব হবে না। প্রান্তিক খামারি না থাকলে এ শিল্পে বড় কর্পোরেট কোম্পানির অধীনে চলে যাবে, তখন তাদের বেঁধে দেওয়ার দামে ভোক্তাদের ক্রয় করতে হবে। পোলট্রি শিল্প সুবিধা না থাকলে একহাতে বিনিয়োগ আসবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না, যারা আছে তারা অন্য খাতে চলে যাবে, ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সময়ের দাবি। জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি এবং কোন জনগুরুত্ব সম্পন্ন বিধায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁদপুর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত নেই। জামালপুর তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। সময় দুই মিনিট। ধন্যবাদ
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সমস্যাটা হচ্ছে বিদ্যুৎ। আমার আলোচ্য বিষয় হচ্ছে হাসপাতাল। বিদ্যমান বিদ্যুৎ সংকটের কারণে ঢাকা সহ দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের ভোগান্তিতে রোগীদের নিদারুণ কষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকায় কোথাও কোথাও নেবুলাইজার, কোথাও এক্সরে ও ইসিজি বন্ধ থাকছে, প্যাথোলজি পরীক্ষাও করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় জরুরি অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে। কোনো কোনো হাসপাতালে জেনারেটর সুবিধা থাকলেও জ্বালানির অভাবে নিরবিচ্ছিন্নভাবে তাও সবসময় চালু রাখা সম্ভবপর হচ্ছে না। জ্বালানি তেলের জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নাই। এমত অবস্থায় বর্তমান বিদ্যুৎ সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম সচল রাখার স্বার্থে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা চালু সহ সোলার প্যানেল স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরুরি পদক্ষেপ নেবার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 35 সেলিনা সুলতানা। সময় দুই মিনিট। ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমার উত্থাপনীয় বিষয়, ধর্মের অপব্যাখ্যা বিভেদমূলক ফতোয়া প্রতিরোধে জাতীয় সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। ধর্মের অপব্যাখ্যা বিভেদমূলক ফতোয়ার কারণে
1: মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী দয়া করে বসে কথা বলুন, আপনাদের পিছনে একজন বক্তব্য রাখছেন এবং আস্তে আস্তে কথা বলুন প্লিজ। মাননীয় সদস্য আপনি একটু স্টপ করেন প্লিজ। মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি স্টেট মিনিস্টার বসে আস্তে ধীরে কথা বলেন যেন ওনার বক্তব্য আমরা শুনতে পারি। মাননীয় সদস্য আপনার 2 মিনিট সময় এখন থেকে শুরু।
8: আমার উত্থাপনীয় বিষয় ধর্মের অপব্যাখ্যা ও বিরোধমূলক ফতোয়া প্রতিরোধে জাতীয় সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। ধর্মের অপব্যাখ্যা বিভেদমূলক ফতোয়ার কারণে বিভিন্ন সময় সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা বিঘ্নিত হয়। এ ধরনের বিভ্রান্তি প্রতিরোধ এবং আশঙ্কা দেখা দেয়। এ ধরনের বিভ্রান্তি প্রতিরোধ এবং ইসলামের সঠিক শান্তিপূর্ণ সহনশীল শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এমত অবস্থায় আমাদের দেশের স্বীকৃত আলেম উলামা পীর মাশায়েখদের সমন্বয়ে একটি জাতীয় ফতোয়া বোর্ড বা সমন্বিত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের সদদৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানে শেষ হল। মাননীয় ধর্মমন্ত্রী, আমার কাছে চিফ হুইপ সাহেব একটা স্লিপ পাঠিয়েছেন, মাননীয় ধর্মমন্ত্রীকে একটু মাইকটা দিবেন প্লিজ।
9: অনুমতি দিলে 300 বিধিতে আমি আগামীকালকে একটু বক্তব্য রাখতে চাই, আপনি সদয় হয়ে যদি অনুমতি দেন।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই এটা কেন কমিউনিকেশন না করে মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা। আমি মাননীয় সদস্য রেহানা আক্তার রানুকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, সময়ের সঙ্গে সঙ্গে রাজধানী সড়কেও কিছুটা শৃঙ্খলা ফিরেছে, বিশেষ করে বেশ কিছু এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI নির্ভর ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর সড়কে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে। লালবাতি অমান্য, লেন পরিবর্তন অথবা নির্ধারিত গতিসীমা লঙ্ঘনের মতো অনিয়মও বেশ কমে এসেছে। কিন্তু হতাশার কথা হলো, এর মধ্যেও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া চলাচল করছে। নাম্বার প্লেট না থাকার কারণে রিক্সা AI ক্যামেরা শনাক্ত হলেও জরিমানা করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, রাজধানীর 17টি সিগন্যালে 50টি AI ক্যামেরা চালু রয়েছে। AI ক্যামেরা মূলত যানবাহনের নাম্বার প্লেট শনাক্ত করে কেন্দ্রীয় সার্ভারে তথ্য পাঠায়, পরে ওই তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু বাস্তবতা হলো, রাজধানীর মতো ব্যস্ত শহরে কোনো নাম্বার প্লেট ছাড়া বিপুল পরিমাণ অটোরিকশা প্রধান প্রধান সড়কে ঘুরছে। মাননীয় স্পিকার, অটোরিকশার কাঠামোগত ত্রুটি থাকায় এই ব্যস্ত সড়কে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। যদিও কিছুটা সাশ্রয় এবং সহজে পাওয়া যায় বলে অটোরিকশা অনেকের দৈনন্দিন বাহন হয়ে উঠেছে। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে অটোরিকশা নিয়ন্ত্রণে আনা জরুরি। অটোরিকশার কাঠামোগত ত্রুটি দূর করে নাম্বার প্লেট যুক্ত করা, চালকের প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান সহ সব কিছু সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনা জরুরি বলে আমি মনে করি। বিষয়টি জরুরি বিধায় আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একাত্তর বিধির গৃহীত নোটিশ তো না মাননীয় স্পিকার?
1: জি, মাননীয় মন্ত্রী একাত্তর বিধিতে
11: গৃহীত নোটিশটা।
1: জি,
11: নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার বিষয়ে নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক ও অনুরূপ বৈদ্যুতিক তিন চাকার যান গত এক দশকে নগর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তুলনামূলকভাবে কম ভাড়া, সহজলভ্যতা এবং স্বল্প দূরত্বে দ্রুত যাতায়াতের সুবিধার কারণে এসব যান সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে বিশেষ ভূমিকা রাখছে। একই সঙ্গে চালক, মালিক, গ্যারেজ মালিক, গ্যারেজ শ্রমিক, ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী, চার্জিং সেবাদাতা এবং সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে এই খাত একটি বিস্তৃত অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করেছে। তবে দ্রুত ও অনেকাংশে অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে এই খাতটি এখন বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। বিপুল সংখ্যক যান এক যুগে চার্জ দেওয়ার ফলে স্থানীয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ, অননুমোদিত বা আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহার, ট্রান্সফরমার ও বিতরণ লাইনের উপর বাড়তি লোড এবং পিক সময়ে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির মতো সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে যানগুলোর বড় অংশে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারির অনিরাপদ ব্যবস্থাপনা ও অনানুষ্ঠানিক রিসাইক্লিং, সীসা দূষণ, মাটি ও পানি দূষণ এবং বিশেষ করে শিশু ও শ্রমিকদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, এখানে যে ধোঁয়াটা উদ্গিরণ হয়, সেটা যে এয়ার পলিউশন হয়, তাতে করে আশেপাশে পোলট্রি সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দেশে আনুমানিক 50-80 লাখ বৈদ্যুতিক থ্রি হুইলারের দৈনন্দিন যে বিদ্যুৎ প্রয়োজন হয় তা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 5%, আরো বেশি হতে পারে, এটা বিদ্যুৎ মন্ত্রী বলবে। বিপুল এই চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র প্রায় 3,300। অন্যদিকে শুধু ঢাকাতেই 48,000-এর বেশি অনানুষ্ঠানিক অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে আমাদের ধারণা। ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং অবৈধ অননুমোদিত বিদ্যুৎ ব্যবহারে বছরে প্রায় 4,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে। সড়ক পরিবহনের ক্ষেত্রেও অনিবন্ধিত যান, অপ্রশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ নকশা, দুর্বল ব্রেক ও আলো ব্যবস্থা, অতিরিক্ত গতি এবং মহাসড়কে স্বল্প গতির যান চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আমরা একসময় শুনতাম নসিমন, বটবটি এগুলো আসে একটা মৌসুমে, এখন তার সাথে এই নন মোটরাইজ যানগুলো যুক্ত হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট রুট, স্ট্যান্ড, পার্কিং ও যান সংখ্যা নিয়ন্ত্রণের অভাবে ঢাকা শহরে এসব যান যানজট ও সড়ক ব্যবস্থাপনার নতুন চাপ সৃষ্টি করছে। এক পরিসংখ্যানে দেখা যায় 2025 সালে 6,729 সড়ক দুর্ঘটনায় 9111 জন নিহত হয় এবং 14812 জন আহত হন। দুর্ঘটনায় যুক্ত যানবাহনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা ছিল 13.54%। মাননীয় স্পিকার, উল্লেখিত বাস্তবতায় রাজধানীর প্রধান প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ডিএমপি ট্রাফিক বিভাগ নিয়মিত বিশেষ যান পরিচালনা করছে। অভিযানে নিয়মিত নিয়মভঙ্গকারী অটোরিকশা আটক ও ডাম্পিং সহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ডিএমপি, ডেসকো, ডিপিডিসি সমন্বয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী রিক্সা গ্যারেজ সমূহে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অটোরিকশা চলাচলকে একটি সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনার জন্য সরকার কর্তৃক সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়িত হলে অনুমোদিত বৈধ অটোরিকশাকে নাম্বার প্লেট, কিউআর কোডের মাধ্যমে শনাক্তকরণ, চালকদের নিবন্ধন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্সের আওতায় আনা সম্ভব হবে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর এর আলোকে অটোরিকশার নিবন্ধন, রুট নির্ধারণ, চালক নিয়ন্ত্রণ, চলাচল ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে, যার মাধ্যমে রাজধানীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। মাননীয় স্পিকার, যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বর্তমানে রাজধানীর 17টি সিগন্যালে 50টি এআই ভিত্তিক ক্যামেরা চালু রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সিগন্যাল সমূহে অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় ট্রাফিক রমনা তেজগাঁও বিভাগে আরও 200টি এআই ভিত্তিক ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়েও এআই ক্যামেরা স্থাপন করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু এর নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা বা মতামত থাকে, তিনি তা আমাদেরকে অবগত করলে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দিকে আমরা লক্ষ্য রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন যদি থাকে, উনি যদিও সুপারিশ চেয়েছেন, প্রশ্ন আছে কিন্তু।

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার যে বিষয় নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ বলিনি, আমি বলেছি চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী অলরাউন্ডার মন্ত্রী এবং দুষ্ট লোকেরা নয়, ভালো লোকেরা বলে উনি এই সংসদে একজন ড্যাশিং হিরো। এই রিয়েল হিরোকে খলনায়িকা হাসিনা শেষ করে দিতে চেয়েছিলেন, কিন্তু হাসিনা জানত না যে রাখি আল্লাহ মারেকে। মাননীয় স্পিকার, আমি আসল কথায় আসছি। মাননীয় মন্ত্রী বলেছেন যে 80 লাখ রিক্সা রাস্তায় চলছে, কিন্তু প্রতিদিন ঢাকা শহরে আরও 300 অটোরিকশা যুক্ত হচ্ছে, ঢাকা শহরে যুক্ত হচ্ছে 300 অটোরিকশা। প্রতিদিন চার্জিং খাতে 1000 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। বর্তমানে লোডশেডিংয়ের এটিও একটি অন্যতম কারণ। বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নেওয়ার কারণে বিপুল পরিমাণ বিদ্যুতের অর্থ সরকারের কোষাগারে জমা হচ্ছে না, মন্ত্রী নিজেও বলেছেন। মাননীয় স্পিকার, যেহেতু এখানে অনেক মানুষের জীবন জীবিকা জড়িত, তাদের জন্য বিকল্প পরিকল্পনা ছাড়া তাদের বাহন জব্দ করা, ডাম্পিং করা, পুলিশি হয়রানি করা ঠিক নয় বলে আমি মনে করি। আমি মনে করি তাদেরকে প্রধান সড়ক থেকে সরিয়ে ভেতরের রাস্তায় চলাচলের ব্যবস্থা করা যেতে পারে। অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিআরটিএ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে এবং ঢাকা শহরে অঞ্চলভিত্তিক জোনিংয়ের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, এটি এখন শুধু পরিবহন খাত নয়, এটি একটি বড় নগর অর্থনীতি। বাহন জব্দ কিংবা হয়রানি নয়, পরিকল্পিত ব্যবস্থার আওতার আনাই এখন জরুরি। সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করার কথা মাননীয় মন্ত্রী বলেছেন, তো আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি বলেছেন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করার পরিকল্পনা রয়েছে, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই এটি কবে নাগাদ করা হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিধিবিধান নীতিমালা প্রণয়ন করার কথা, তার অগ্রগতি কতটুক তিনি জানালেন ইতিমধ্যে হয়েছে। এই বিধি এবং নীতিমালা কার্যকর করার জন্য তারা কিছু শর্ত দিবেন, তার মধ্যে মাননীয় সদস্য যে প্রশ্নটি তুললেন রুট নির্ধারণ, প্রধান প্রধান সড়কগুলো ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, রুট নির্ধারণ করা হবে, তাদের কর্মসংস্থানের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য লক্ষ্য রেখে এবং পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেদিকে লক্ষ্য রেখে নিরাপদ ব্যাটারি লাগানোর একটা বিষয় সেখানে সংযুক্ত করা হয়েছে। এখন যেমন লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, সেটা আবার পরিবেশ দূষণ করছে অনিয়ন্ত্রিত পদ্ধতিতে, সেটা রিসাইক্লিং হচ্ছে এবং সেই দূষণটা মারাত্মক, বায়ু এবং পানি সবই দূষিত হচ্ছে এবং কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর পোলট্রি মতো শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যেখানে অবৈধভাবে অনিয়ন্ত্রিতভাবে এগুলো রিসাইক্লিং করা হচ্ছে। সেজন্য এমন একটি ব্যাটারি সংযোজনের শর্ত আমরা এখানে আরোপ করব, সেই ব্যাটারির সাথে যাতে ডিজিটালি ট্র্যাক করা যায়, একটা রেজিস্ট্রেশন নাম্বারের অধীনে যাতে অনেকগুলো না চালানো যায়, সেই কায়দা কানুন আমরা বের করছি মাননীয় স্পিকার, যাতে অতীতে দেখা গেছে রেজিস্ট্রেশন নিলেও একটা যানের জন্য সেই নম্বর দিয়ে যাতে 10টা 20টা না চালানো যায়। এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইমানদারিত্ব। যেমন বৈদ্যুতিক পিলার থেকে এখন অবৈধভাবে সংযোগ নিয়ে সেটা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকারের রাজস্ব ক্ষতি, দুর্নীতি, এর সাথে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত আর সিটি কর্পোরেশনের লোকজন জড়িত, তারা যারা ব্যবহার করছে তারা তো করছেই। এই ইমানদারিত্বটা আমাদেরকে বজায় রাখতে হবে, যাতে আমরা জাতীয় স্বার্থটাকে সবার আগে দেখি, যাতে কোনো বেকার সৃষ্টি না হয়, কর্মসংস্থানের কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সব দিক নজর রেখে পরিবেশ যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রেখে ব্যাটারির মাধ্যমে যাতে আমরা এমন কিছু সংযোজন করছি ডিজিটালি এবং ব্যাটারিটাও পরিবেশ বান্ধব হয়, সেই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যাতে ট্র্যাক করা যায়, একটা রেজিস্ট্রেশনের অধীনে যেন অধিক যানবাহন না চলে, এই সমস্ত কিছু আমরা সমন্বয় করেই আজকে একটা নীতিমালা এবং বিধির প্রণয়ন হয়েছে আমাকে সেটা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, এবং তারপরে সেটা প্রয়োগ দেখা যাবে ইনশাআল্লাহ। আশা করি আমরা সব দিক লক্ষ্য রেখে বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ যাতে সঠিক থাকে, যানবাহনের সুশৃঙ্খলতা থাকে, নিয়ন্ত্রণ থাকে, ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক থাকে, সব কিছু লক্ষ্য রেখে আমরা সেটা বাস্তবায়ন করবো। মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। প্রথমে আমি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া চার আপনাকে কার্যপ্রণালী বিধির 211 উপবিধি 1 অনুযায়ী ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 সম্পর্কে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আই থিঙ্ক ইউ আর দ্য মোস্ট সিনিয়র ওল্ডেস্ট জেন্টলম্যান, আপনি যদি মনে করেন বসে বলবেন, ইউ আর ফ্রি টু ডু সো।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট, কমিটির সভাপতি হিসেবে আমি মুশফিকুর রহমান, জাতীয় সংসদের কার্যবিরোধী 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উত্থাপন করছি। কমিটি 5ই সেপ্টেম্বর 2026 তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পরীক্ষা করে। বৈঠকে কমিটির যে সকল মাননীয় সদস্য অংশগ্রহণে অবদান রেখেছেন তারা হলেন, আমি জনাব মুশফিকুর রহমান, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 242 না হয়ে 246 হবে, 46 হবে, ব্রাহ্মণবাড়িয়া চার, আমি খুসরু মাহমুদ চৌধুরী, 288 চট্টগ্রাম 11, নুরুল ইসলাম মনি, 110 বরগুনা 2, মইনুল ইসলাম খান, 169 মানিকগঞ্জ 2, মোহাম্মদ সাদাত হোসেন, 274 লক্ষ্মীপুর 1, মোহাম্মদ সাইফুল আলম, 185 ঢাকা 12, এবং সৈয়দ জয়নাল আবেদিন, 177 ঢাকা 4। কমিটির মাননীয় সদস্য জনাব আবুল হাসনাত, 252 কুমিল্লা 4, বিদেশে অবস্থান করায় তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি, তবে তিনি আমার নিকট, মাননীয় সভাপতির নিকট বিলটি সমর্থন করে অন্যান্য বিষয় উত্থাপন করেছেন যা পরবর্তী সভায় আলোচনা হতে পারে। বৈঠক উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্ক স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাছাড়া বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী এই বৈঠকে কাজে রিপোর্ট প্রণয়নে সহায়তা করেছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ।
1: ছয় নম্বরটা পড়বেন এখন।
3: কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 226 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার সর্বসম্মতিক্রমে সুপারিশ করেন। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা 2026 হবে, রিপোর্টটি মহান সংসদে উত্থাপিত হলো, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বরিশাল 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিনকে কার্যপ্রণালী বিধির 211 উপবিধি এক অনুযায়ী আর্মড পুলিশ ব্যাটালিয়ন ABPN বিল 2026 সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট আমি উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদে 3 সেপ্টেম্বর 2026 তারিখের বৈঠকে উত্থাপিত আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মাননীয় স্পিকার, আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন জাতীয় সংসদের কার্যপ্রণালী 211 বিধি অনুসারে এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 6 সেপ্টেম্বর 2026 তারিখের বৈঠকে মিলিত হয়ে রিপোর্টটি পুঙ্খানুরূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব সালাউদ্দিন আহমেদ, 294 কক্সবাজার 1 মীর শাহ আলম, 37 বগুড়া 2 রফিকুল ইসলাম, 101 খুলনা 3 কামরুজ্জামান, 173 মুন্সিগঞ্জ 3 মোহাম্মদ মনোয়ার হোসেন, 91 মাগুরা 1 শিরিন সুলতানা, 302 মহিলা আসন 2 মোহাম্মদ নুরুল ইসলাম, 45 চাপাই নবাবগঞ্জ 3 এবং মোহাম্মদ আব্দুল বাতেন, 189 ঢাকা 16। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রদানের সহায়তা প্রদান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সচিবালয়ের যে সকল কর্মকর্তা এবং কর্মচারী বিলটি পরীক্ষার কাজে রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা করেছেন এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে কমিটি আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN বিল 2026 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আপনি প্রথমে কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদে তার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি, 110 বগুড়া 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 264 বিধি অনুসারে 263 ও 265 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম 117 ভোলা 3 সভাপতি। ব্যারিস্টার কায়সার কামাল 157 নেত্রকোনা 1 সদস্য। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সদস্য। জনাব নুরুল ইসলাম মনি 110 বরগুনা 2 সদস্য। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1 সদস্য। জনাব এ এম মাহবুবউদ্দিন 268

0: 68 পাবনা এক সদস্য, জনাব আখতার হোসেন 22 রংপুর 4 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আপনি এখন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
0: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এখন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 245 বিধি অনুসারে 244 বিধিতে বর্ণিত কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হোক। জনাব এ এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সভাপতি, জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ 40 বগুড়া 5 সদস্য, জনাব জাহিদুর রহমান 5 ঠাকুরগাঁও 3 সদস্য, জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন 142 জামালপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 46 নওগাঁ 1 সদস্য, জনাব মোহাম্মদ মাহবুল আলম 27 কুড়িগ্রাম 3 সদস্য, নুরুন্নেসা সিদ্দিকা 337 মহিলা আসন 37 সদস্য, জনাব জি এম নজরুল ইসলাম 108 সাতক্ষীরা 4 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি একই সাথে গঠিত হল। জি মাননীয় নেতা, বিরোধী দলীয় নেতা,
2: আর বিষয় জি এম নজরুল ইসলাম, উনি কি বিরোধী দলীয় কোটা থেকে এসেছেন?
1: মাননীয় চিফ হুইপ,
0: স্পিকার, বিষয়টি হল 349 জন সংসদ সদস্য এখন সংসদে আছেন, প্রত্যেককেই কোনো না কোনো কমিটিতে আমি একজন করে অ্যাটলিস্ট একটা কমিটিতে থাকতে পারে। তো মাননীয় কাজী নজরুল ইসলাম সাহেবরে আর কোন কমিটিতেই রাখা সম্ভব হয়নি। আর প্রতিশ্রুতি কমিটি, জানেন যে সরকার যেসব প্রতিশ্রুতি দেবে সে সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা, সে কারণে সেই বিবেচনায় কাজী নজরুল ইসলাম সাহেবকে এইখানে সদস্য রাখা হয়েছে।
1: মাননীয় বিরোধী দলীয় নেতা কি একটু মাইকটা দিবেন প্লিজ?
0: না, বিরোধী দলীয় কোটা থেকে না, একজন সংসদ সংসদ সদস্য হিসেবেই তাকে রাখা,
2: আমাদের কোনো অবজেকশন
0: বিরোধী দলীয় কোটা হিসেবে না।
1: মাননীয় চিফ হুইপ, আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা এসছে এই কারণেই, উনি আগে কয়েকটা স্থায়ী কমিটিতে ছিল, বিরোধী দলীয় নেতার চিঠি বা ওনাদের অনুরোধের প্রেক্ষিতে তাকে ড্রপড আউট করা হয়েছিল, এইবার আবার এখানে রাখা হয়েছে, সে কারণে হয়তো কোশ্চেনটা এসছে।
0: মাননীয় স্পিকার, উনি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য, যতক্ষণ পর্যন্ত ওনার সদস্যপদ না যায় ততক্ষণ পর্যন্ত আমি ওথ বাউন্ড যে সমগ্র সংসদকে অ্যাকোমোডেট করব এবং সকলের পক্ষে আমি কথা বলবো। তা সেই হিসেবে বিরোধী দল না সরকারি দল না, ওনাকে একজন কোনো একটা কোনো কমিটিতে রাখা হয়নি, কোনো কমিটিতে রাখা সম্ভব হয়নি। ওনার তিনটে কমিটিতে নাম ছিল, দুটো কমিটিতে মাননীয় বিরোধী দলীয় নেতা বা ওনার পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে। সেই

0: ইম্পর্টেন্ট দুইটা কমিটি থেকে নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু আর কোনো কমিটি নাই যেখানে রাখা যেতে পারে এবং যেখানে কোনো স্বার্থক্ষুণ্ণ হতে পারে বিরোধী দলের কোনো রকম, এরকম কোনো কমিটি সেই হিসেব করে আমি জি এম নজরুল ইসলামকে ওখানে রেখেছি। কারণ আর একজন সদস্য যে একজন সদস্যকে আমি চাই যে সকল সদস্যরাই তারা কন্ট্রিবিউট করার সুযোগ পাক। এই কমিটির কার্যক্রম খুব বেশি না, হয়তো বছরে একবার দুবার বসতে পারে বা পাঁচ বছরে একবার দুবার বসতে পারে, তো সুতরাং সেই জন্য হ্যাঁ তাই আমাদের দিকে ওনা যদি বলেন যে এটা আপত্তি, আমি মনে করি যে সদস্য হিসাবে তার রাখা যেতে পারে যতক্ষণ পর্যন্ত না তার সদস্যপদ বাতিল হয়। এছাড়া যদি বিরোধী দলের কোনো আপত্তি থাকে, আমাদের কোনো আপত্তি নেই এটা নাম বাদ দেওয়ার জন্য, আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই।
1: জি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাইকটা একটু দিবেন প্লিজ।
2: আমাদের কোটা থেকে যেহেতু ওনাকে অ্যালোকেশন দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।
1: বলতে চাচ্ছেন বিরোধী দলের পক্ষে থেকে দেওয়া হয়নি?
2: হ্যাঁ, সেইটাই আমরা ক্লিয়ার হতে চাইছিলাম যে আমাদের কোটা থেকে ওনাকে দেওয়া হয়েছে কিনা। যদি এই অবস্থান থেকে দেওয়া না হয়ে থাকে, তাই
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় হেল্প করতে চাচ্ছিলেন। চিফ হুইপ সাহেব একটু দয়া করে বসেন।
3: মাননীয় স্পিকার, এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই। মাননীয় চিফ হুইপ বলেছেন যে একজন সংসদ সদস্য হিসেবে কোথাও না কোথাও জাতীয় সংসদের কোনো না কোনো কমিটিতে রাখতে হয়। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোতে যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে যে নামগুলো দেওয়া হয়েছে ওখানে তার নাম ছিল না, সেখানে রাখা হয়নি। সংসদীয় যে কমিটিগুলো আছে সেখানে দুইটাতে তাদের আপত্তি ছিল, রাখা হয়। এখন কোনো না কোনো কমিটিতে অ্যাকোমোডেট করতে যেয়ে গাজী নজরুল ইসলাম সাহেবকে রাখতে হয়েছে একটাই। তো এখানে বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতা তো বলেছেন যে যেহেতু তাদের পক্ষ থেকে আসে নাই সেটা আমরা স্বীকার করেছি, তাতে ওনার কোনো আপত্তি নেই। তবে বেহতর হতো যে মাননীয় বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছেন, মাননীয় স্পিকারকেও চিঠি দিয়েছেন তার সদস্যপদ শূন্য করার জন্য। এখানে বিধি মোতাবেক দল থেকে বহিষ্কার হলে কনস্টিটিউশন অনুযায়ী তার পদ শূন্য হয় না, 70 অনুচ্ছেদ সেখানে আসে না, যদি নিজে তিনি পদত্যাগ না করেন। এখন বিষয় হচ্ছে বলবো কিনা না বুদ্ধি বাড়িয়ে দেবো কি জানি। আচ্ছা তাহলে আমি বলি, আপনারা যদি সত্যি সত্যি চান তার আসনটি শূন্য হোক, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষে ভোট দেয় নাই আপনাদের এবং ভোট দানে বিরত ছিল, সেই জায়গায় 70 অনুচ্ছেদ কিন্তু আসে, 70 অনুচ্ছেদ আসে। এখন সেইটা কগনিজেন্সে নিয়ে যদি আপনারা মাননীয় স্পিকারকে মনোযোগ আকর্ষণ করেন, চিঠি দেন বা নির্বাচন কমিশনে দেন, আমরা সেই হিসেবে বিধি মোতাবেক সাংবিধানিকভাবে সহযোগিতা করতে পারি। এই বুদ্ধিটা বিনা পয়সায় দিলাম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় বিরোধী দলীয় নেতা।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। গ্রামে একটা কথা চালু আছে আর কি, যে কোনো দুর্বল মানুষের উপরে প্রতিশোধ নিতে হলে তারে মেম্বার ইলেকশনে দাঁড় করাই দেওয়া। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে এইরকম আমাদেরকে কিছু ট্রিপস দেন, আমরা এনজয় করি। তো এই জন্য সেদিন বলছিলাম যে উনি থাকলে সংসদ প্রাণবন্ত হয়, আইদার পজিটিভ অর নেগেটিভ কিছু একটা হয়। আমরা এখন তাকে ফ্লোর ক্রসিংয়ের কথা বলবো কেন? আমরা তো তাকে দল থেকে বহিষ্কার করেছি, আমরা তো এখন এটা বলতে পারি না যে তিনি আমাদের দলের সদস্য হয়ে ফ্লোর ক্রসিং করেছেন, আমাদের সিদ্ধান্ত ভায়োলেট করেছেন, এটা বলার কোনো সুযোগ নাই। তবে আমরা আগেই অনাপত্তি বলেছিলাম যেহেতু আমাদের কোটায় আসে নাই, কিন্তু মহান জাতীয় সংসদের মতো এইরকম একটা প্রেস্টিজিয়াস হাউজে যাকে আমরা নৈতিক কারণে বহিষ্কার করে চিঠিও দিয়েছি, কোনো কমিটিতে না রাখাটা উত্তম ছিল, সেটা নৈতিকতার দিক থেকে বেটার। এখন এইটা রিটেন করার সুযোগ আছে, কারণ বিভিন্ন সময় পুনর্মূল্যায়ন হয়, অদল বদল হয়, ড্রপ হয়, আবার অ্যাড হয়। আমি মনে করি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এটা একটা এক্সাম্পল হবে যদি ওনাকে কোথাও রাখা না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন? জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
3: জি মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা আমার জন্য এই মহান সংসদে দাঁড়িয়ে মোনাজাত করেছেন, তা আমিও তো রব্বুল আলামিন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা শ্বেত শুভ্র বুজুর্গানে দিন, তার হাইয়াতে তৈয়বা আতা ফরমায়, সবরে জামিল আতা ফরমায়। আমিও দোয়া করছি মাননীয় স্পিকার, এর দ্বারা আমাদেরকে হয়তো বুঝে নিতে হবে গাজী নজরুল ইসলামের সদস্যপদটা বহাল থাকলো কিন্তু কমিটিতে রাখা যাবে না, তা আমি এর বেশি কিছু বুঝি নাই। কারণ মাননীয় বিরোধী দলের নেতার অনুরোধে ইচ্ছা করলে এই কমিটি থেকে তাকে বাদ দেওয়া যায়, এখন পুনর্গঠন আবার করা যাবে, এখনও অ্যাপ্রুভ হয় নাই। বাদ দিয়ে গেলে মাননীয় বিরোধী দলের নেতার প্রতি সম্মান প্রদর্শন হবে। আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাচ্ছি না, বাদ দেওয়া হলো, কিন্তু আমরা বুঝে গেলাম তার সদস্যপদ শূন্য করার পক্ষে তিনি নন, মানে এটাই বুঝে গেলাম। কারণ দল থেকে বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী সদস্যপদ যায় না, এই মাননীয় সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেন, ভোটদানে বিরত থাকেন 70 বিধি অনুসার আর্টিকেল অনুসারে, তার আসন শূন্য হবে, সেটা আপনাকে ডিক্লেয়ার করতে, অথবা তিনি যদি নিজে পদত্যাগ করেন দল থেকে সেইটা। তো যেহেতু মার্খা নিয়ে নির্বাচন করেছেন, দলের মার্খা নিয়ে নির্বাচন করেছেন, তিনি অস্বীকার করতে পারবেন না যে তার দলীয় সদস্যপদ বহিষ্কার করার পরে তার সদস্য যায় না, এটা অস্বীকার করা যাবে না আইন হিসেবে। সুতরাং বৈধ এটাই যে তার সদস্যপদটা বহাল থাকলো, যদি বিরোধী দল ওই রাষ্ট্রপতির নির্বাচনের সময় তার অনুপস্থিতিটা কাউন্ট করে 70 আর্টিকেল অনুসারে চিঠি না দেন, তাহলে তার সদস্যপদটা বহাল থাকে, এটা আমরা তাহলে বুঝে নিলাম। মানে সদস্যপদ বহাল থাকলো কিন্তু কমিটিতে রাখা যাবে না, এই হলো আমাদের আজকে মাননীয় বিরোধী দলের বক্তব্যের প্রেক্ষিতে। আমরা বিরোধী দলের নেতার বক্তব্যের প্রেক্ষিতে আমরা এটাই বুঝে নিলাম। তিনি যদি চান অনৈতিক কারণে, আমি একটু শেষ করি, যদি বিরোধী দলীয় নেতা চান যে তার দলের মার্কা নিয়ে নির্বাচিত একজন সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোটদানে বিরত ছিল, সেই প্রেক্ষিতে তিনি 70 অনুচ্ছেদে তার দলীয় সংসদের আসন শূন্য করার জন্য চিঠি দিতে পারেন। আর যদি তিনি না চান, অন্য কোনো বিধি নাই তার সদস্যপদ শূন্য হওয়ার ক্ষেত্রে, আমি শেষ করি তারপরে, এখন যদি সংসদের এই কমিটি থেকে নাম বাদ দিতে হয়, আমরা মাননীয় বিরোধী দলের নেতার সম্মানার্থে আমরা বাদ দিয়ে দেব, এটা ঠিক আছে, আর তার সম্পর্কে চর্চা করব না। ধন্যবাদ।
1: মাননীয় বিরোধী দলীয় নেতা, আমরা তো মানে আপনার ডিজায়ারটা ফুলফিল করছেন, ঠিক আছে, আপনার তো প্রিভিলেজ একটা আছে মাননীয় বিরোধী দলীয় নেতা।
2: না, আসলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থাকলে এখানে আমার কিছু কথা বলতে হয় আর আমি কিছু বললে ওনার কিছু বলতে হয়, এটা স্বাভাবিক। তো মাননীয় স্পিকার, আসলে 70 অনুচ্ছেদ কি বলছে? বলছে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে, ভোট দানে বিরত থাকলে কথা নাই আমার জানা মতো, কাজে এটা প্রযোজ্য হবে না এখানে এই ব্যাখ্যা। তবে আমি ধন্যবাদ জানাই, আমি নৈতিক দৃষ্টিকোণ থেকে যে অ্যাপিল করেছিলাম উনি এটাকে এন্ডোর্স করেছেন, এই জন্য ওনাকে মোবারকবাদ।
1: জি মাননীয় বিরোধী দলের চিফ, সরকারি দলের চিফ হুইপ, আমি দুঃখিত।
4: মাননীয় স্পিকার, আমি সংসদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করে আবার সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনঃ প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আমি এখন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যপ্রণালী বিধি 245 বিধি অনুসারে 244 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি কমিটি গঠন করা হোক। মাননীয় স্পিকার, এখানে একটি শব্দ সংবোধন করতে চাই, বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেতার সম্মানপত্র প্রদর্শন করে পুনর্গঠন করা হচ্ছে। জনাব এ এম মাহবুদ্দিন 268 নোয়াখালী 1 সভাপতি, জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ 40 বগুড়া 5 সদস্য, জনাব মোহাম্মদ জাহিদুর রহমান 5 ঠাকুরগাঁও 3 সদস্য, জনাব শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন 142 জামালপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 46 নগাঁও 1 সদস্য, জনাব মোহাম্মদ মাহবুল্লাহ 27 কুড়িগ্রাম 3 সদস্য, নুরুন্নিসা সিদ্দিকা 337 মহিলা আসন 37 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি। ও, এটা তো আপনি উপস্থাপন করেছেন, আমি দুঃখিত। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি পুনর্গঠিত হল। ধন্যবাদ সকলকে। বাট এই ক্ষেত্রে আমি তো ভেবেছিলাম আইনমন্ত্রী মহোদয় দু একটা রেফারেন্স দিবেন যে হাসিবুর রহমান স্বপন সাহেবের মামলা এবং ডক্টর আলাউদ্দিন আহমেদের মামলা। আমরা তো প্রত্যাশা করছিলাম মহান আইনমন্ত্রী হয়তো কিছু বলবেন, এখন আর দরকার নেই, থাক, শেষ হয়ে গেছে। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আপনি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ 141 বগুড়া 6 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, জনাব আহমেদ সোহেল মঞ্জুর 128 পিরোজপুর 2 সদস্য, জনাব মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর 160 নেত্রকোনা 4 সদস্য, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন 39 বগুড়া 4 সদস্য, জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল 166 কিশোরগঞ্জ 5 সদস্য, জনাব এম মঞ্জুরুল করিম রনি 195 গাজীপুর 2 সদস্য, ফেরদৌসী আহমেদ 323 মহিলা আসন 23 সদস্য, জনাব মোহাম্মদ রুহুল আমিন 80 চুয়াডাঙ্গা 2 সদস্য, জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান 73 মেহেরপুর 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। আজান পড়ছে। আমি এখন পিটিশন কমিটি গঠন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 231 বিধি অনুসারে 232 বিধিতে বর্ণিত পিটিশন কমিটির কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পিটিশন কমিটি মনোনয়ন দেয়া হল। এক, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম 117 ভোলা 3। দুই, ব্যারিস্টার কায়সার কামাল 157 নেত্রকোনা 1। জনাব নুরুল ইসলাম মনি 110 বরগুনা 2। জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান 277 লক্ষ্মীপুর 4। জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 59 নাটুর 2। আলহাজ মোহাম্মদ জি কে গাউস 241 হবিগঞ্জ 3। মিয়া নুর উদ্দিন আহমেদ অপু 223 শরীয়তপুর 3। জনাব নাহিদ ইসলাম 184 ঢাকা 11। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান 65 সিরাজগঞ্জ 4। অসংখ্য ধন্যবাদ। পিটিশন কমিটি গঠিত হল। আমি দুঃখিত, সভাপতি বলা হয়নি। জনাব হাফিজউদ্দিন আহমেদ আহমদ বীর বিক্রম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন, আর বাকিরা সবাই সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হল। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রথমে মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশি। তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশি। রঙিন হয়ে ওঠে বিকশি,

বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে, বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে, তোমারই মাঝে মরেও বাঁচে তো।

মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হলো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আমন্ত্রণ পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। প্রথমে দেশের গান গিয়েছেন মনির খান, গীতিকার নাহিদ নজরুল, সুরকার শওকত হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবৃন্দ, আজ দিনের কার্যসূচিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার জন্য বিধি 68 অনুযায়ী একটি নোটিশ অন্তর্ভুক্ত রয়েছে। নোটিশটি দিয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15 আসন থেকে নির্বাচিত। নোটিশের সপক্ষে 5 জন মাননীয় সদস্য স্বাক্ষরপূর্বক সমর্থনও দিয়েছেন বটে। তারা হলেন গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন, চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, খুলনা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম এবং ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়টি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় যে নোটিশ দিয়ে দিয়েছি 68 বিধিতে, এর বিষয়টি হচ্ছে তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হওয়া এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। আমরা এক এক করে স্বাধীনতার 55 বছর অতিক্রম করে এসেছি। স্বাভাবিকভাবেই উন্নয়ন প্রবৃদ্ধি যে একেবারে হয় না এটা বলা যাবে না, সকল সরকারের সময় কম বেশি হয়েছে।

সারা জাতির মধ্যে এটি নিয়ে একটি দুশ্চিন্তা এবং আতঙ্ক ভর করেছে। মাননীয় স্পিকার, দেশটা আমাদের সকলেরই, আমাদেরকে দায়িত্ব নিয়েই এই দেশ পরিচালনায় যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে, এটাই স্বাভাবিক। আমরা বিরোধী দল হিসাবেও এই সমস্যাটাকে আগেও বলেছি যে এই সরকারের সৃষ্ট নয়, ধারাবাহিকভাবে চলে আসা সমস্যা পুঞ্জীভূত হয়ে এখন প্রকট আকার ধারণ করেছে। হয়তো সরকার এই সমস্যা নিরসনে আন্তরিকভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু জনগণের দুর্ভোগ দিন দিন কমছে না, বরঞ্চ বেড়েই যাচ্ছে। এখানে তিন ধরনের গ্রাহক মূলত দেশে আছেন। বড় বেশটা হলো ডোমেস্টিক গ্রাহক, যারা আছেন গৃহস্থালিতে, যারা গ্যাস বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। দ্বিতীয়টা কমার্শিয়াল বা বাণিজ্যিক, এবং তৃতীয়টা আরেকটু স্পেশালাইজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। সম্প্রতি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে গত তিন বছরে 400 অধিক কারখানা এই সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তার মানে এই কারখানাগুলো বন্ধ হওয়ার অর্থ হচ্ছে যে 400 উদ্যোক্তা বা তাদের সাথে যদি গ্রুপ থাকে, সেই সমস্ত উদ্যোক্তার সমষ্টি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ব্যাংকের দেনা পরিশোধ করতে না পেরে তারা ঋণ খেলাপি হয়েছেন। একটা জায়গায় ঋণ খেলাপি হলে এই নির্দিষ্ট ব্যক্তি আর কোনো জায়গায় কোনো ব্যাংক থেকে কোনো ঋণ নিতে পারেন না। তার মানে তার টোটাল বিজনেসের চাকাটাই একদম স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম। এর সাথে লক্ষ লক্ষ শ্রমিক আছে। যখন কারখানাতে জ্বালানির অভাবে প্রোডাকশন নেমে আসবে, সম্প্রতি উদাহরণস্বরূপ বলা যায় বিজিএমইয়ের একটা কমিটি, বর্তমান কমিটি, তারা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, তাদের উদ্বেগ এবং কষ্টের কথা জানিয়েছেন, এবং তারা বলেছেন যে ক্ষেত্রবিশেষে বহুলাংশেই এখন প্রোডাকশন 50% নেমে এসেছে। তো এখন যদি প্রোডাকশন তাদের 50% নেমে আসে, তার মানে হচ্ছে যারা বায়ার তাদের অর্ডারের দাবি তারা পূরণ করতে পারবেন না। বায়াররা আমাদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে বসেও থাকবে না, তারা বিকল্প উৎস খুঁজে নেবে, এবং একবার চলে গেলে আবার ফিরে আসাটাও তো সহজ নয়। এই দিক থেকে আমরা এক্সপোর্ট হারাচ্ছি, এবং পাশাপাশি এই সমস্ত শিল্প মালিকরা যখন তারা তাদের শিল্প কারখানা চালাতে পারবেন না, তখন বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই তাদেরকে করতে হবে, এবং ইতিমধ্যে অনেক জায়গায় করতে হয়েছে। এমনকি আমি নাম উল্লেখ না করেই বলতে চাই, এই হাউসে অনেকে আছেন এরকম শিল্প উদ্যোক্তা বা মালিক, তারাও সাফারার, তারাও নিজস্ব কারখানার থেকে বাধ্য হয়েছেন হাজার হাজার শ্রমিককে ছাঁটাই করতে। এটি ইচ্ছাকৃত নয়, একান্ত অপারগতার কারণে তারা চালাতে পারছেন না, ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব পড়ছে শিল্প সেক্টরে। আমরা যদি দেখি তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন, চাহিদা এবং সরবরাহ, এই তিনটার মধ্যে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি দেশে বিদ্যমান চারটা উৎস থেকে, যেখান থেকে এই বিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি, সেই উৎসগুলোতে ক্যাপাসিটি আছে 29,500 মেগাওয়াট প্রোডাকশন প্রতিদিন। কিন্তু আমরা গত আগস্ট মাসের ডাটা যদি দেখি তাহলে দেখব যে আমাদের নিড হচ্ছে সর্বোচ্চ 17,000, ক্যাপাসিটি আছে 29,500। সেই সময়ে প্রতিদিন গড়ে আমাদের ঘাটতি ছিল 2,000 মেগাওয়াট। তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি আছে, আমাদের নিড তার চাইতে কম, তারপরে কেন ঘাটতি? এটি একটা বিশাল প্রশ্ন। এর উত্তর হচ্ছে বিদ্যুৎ সরবরাহ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা, তারা উৎপাদন করতে পারছেন না, সরবরাহ করতে পারছেন না। তারা কেন পারছেন না, সেই প্রশ্নের উত্তরে যদি আমরা যাই

0: আমরা দেখব যে সরকার এই ক্ষেত্রে সরকারের যে দেনা এটা এসে দাঁড়িয়েছে 59,000 কোটি টাকা। এটা পাবে যারা প্রোডিউসার বা ম্যানুফ্যাকচারার, কিন্তু তাদের হাতে সেই টাকা তুলে দেওয়া যাচ্ছে না। তো তারা যদি টাকাই না পায় তাহলে তারা উৎপাদনের চাকা চালু রাখবে কিভাবে, কোত্থেকে আসবে তাদের অর্থের যোগান? স্বাভাবিক কারণেই এই জায়গায় একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই 59,000 কোটি টাকা এই 6 মাসে না, এটা অতীত থেকে তার রেশ যে চলে আসছে সেটার কমিউলেটিভ ইফেক্ট এসে এখানে দাঁড়িয়েছে। আমাদের এনার্জি প্রোডাকশনে মূল সোর্সটা হচ্ছে গ্যাস, তারপরে আসে তেল, এরপরে আসে রিনিউয়েবল এনার্জি, আর একটা অংশ সার আছে কয়লা নির্ভর জ্বালানি। তো কয়লা নির্ভর এই সারটা প্রোডাকশন হাউসের মধ্যে বড় প্রক্রিয়া যেটা আছে সেখানে তারা নিজেরাই তাদের উত্তোলিত কয়লা থেকে এই পাওয়ার জেনারেট করে থাকেন। তাদের যা নেই তার চেয়েতে বেশি সেখানে উত্তোলন। আমরা দেখেছি বিগত সরকারের সময় এখান থেকে হাজার হাজার টন গায়েব হয়ে গেছে, এটার কোনো উত্তর পাওয়া যায়নি কোথায় গেল এই কয়লা। যেহেতু তাদের এখানে সারপ্লাস আছে, এইটা দিয়ে বাকি 6টার মধ্যে ব্যাক আপ দেওয়া যায় কিনা এই বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা এর ব্যাপারে কোনো ফিজিবিলিটি বা কেমিক্যাল স্টাডি হয়েছে কিনা এটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা যদি গ্যাসের ক্ষেত্রে যাই তাহলে দেখব যে গ্যাস মূলত দুইটা উৎস থেকে আমরা পেয়ে থাকি, একটা আমাদের ডোমেস্টিক আর একটা হচ্ছে ইম্পোর্ট করা। একসময় ইম্পোর্ট করা এই গ্যাসের প্রপোর্শনটা ছিল 20%, 80% ছিল আমাদের নিজস্ব, কিন্তু এটা এখন দিন দিন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণ হলো যে আমাদের কূপগুলো এখন আগের মতো সেই প্রেশারে গ্যাস আমাদেরকে সরবরাহ করতে পারছে না, আবার নতুন কোনো কূপ সেখানে গ্যাস আহরণের জন্য উত্তোলনের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটাও দীর্ঘদিন নেওয়া হয়নি। আমাদের যাবতীয় গ্যাস উত্তোলনের আয়োজনটা হচ্ছে অন শৌরে, আমাদের ল্যান্ডে। অফ শৌরে এখন পর্যন্ত আমরা কোনো স্টেপ নিতে পারিনি। অথচ পাশের দেশগুলো ঠিকই এই একই সমুদ্র থেকে তারা কিন্তু গ্যাস উত্তোলন করছে, নিচ্ছে, তারা বেনিফিটেড হচ্ছে। আমরা কেন থমকে আছি, কোথায় আমাদের হাত পা বাঁধা? যদি হাত পা বাঁধা থাকে এটা ছুটাতে হবে। এ খনিজ সম্পদ আল্লাহর দান, এটা আমাদের অধিকার এবং এটা আমাদের দায়িত্ব, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অফশোরের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান নয়। আবার আমাদের দেশে এই পাওয়ার ম্যানেজমেন্টের জন্য, জ্বালানি ম্যানেজমেন্টের জন্য বেশ কতগুলা সংস্থা কার্যকর রয়েছে।
1: মাননীয় বিরোধী দলীয় নেতা, এটা উপস্থাপনা পরে কিন্তু আপনার বক্তব্য দেওয়ার সুযোগও আছে, আমি চিন্তা করছি যদি একবারে শেষ হয়ে যায় পরে কি থাকবে?
0: না না না, আমি তো ফিনিশিং এ কিছু কথা বলবো।
1: জি,
0: তো আপনি যদি মনে করেন যে এখন আমি এখানে থেমে যাই, ওয়েল, আমি ফিনিশিং এ বাকি কথাগুলো বলতে পারবো।
1: আমি মনে করছি না বা আমার মনে করার সাথে না,
0: আমি জাস্ট মনে করলাম,
1: কাইন্ড রিমাইন্ডার দিলাম যে আপনি কিন্তু পরে বক্তব্য রাখবেন।
0: থ্যাংক ইউ সো মাচ,
1: ইউ আর ভেরি ওয়েলকাম।
0: এখন অন্য সদস্যরা কথা বলবেন, তারপরে আমি ইনশাআল্লাহ ফিনিশিং দেব। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। কার্যপ্রণালী বিধি 69 উপবিধি 2 অনুযায়ী আলোচনার সর্বমোট সময় নির্ধারণ করা আছে 1 ঘন্টা। আমি চিফ হুইপ মহোদয় এবং বিরোধী দলের পক্ষ হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী অগ্রসর হচ্ছি। প্রথমেই আলোচনা অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ জুনায়েদ, আমি দুঃখিত, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে সালাম, শুভেচ্ছা, সালামু আলাইকুম। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত যে আলোচনা 68 বিধি অনুযায়ী হচ্ছে, সেখানে তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং শিল্প কলকারখানায় বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। এই আলোচনায় মূলত বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেই মূল বক্তব্যটা হাজির করা হবে, তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের জায়গা থেকে ইতিমধ্যে যে সমস্ত উদ্যোগগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রহণ করা হয়েছে তার কিছু বিষয় এই সংসদকে অবহিত করা আমি চেষ্টা করছি। প্রথমত, আমরা সবাই জানি যে কথা ইতিমধ্যে মাননীয় বিরোধী দলীয় নেতারা বলেছেন যে আজকে জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রে যে সংকট, এই সংকটটা আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। এখানে যে জ্বালানি এবং বিদ্যুৎ নীতি গ্রহণ করা হয়েছিল সেটা মূলত কতিপয় পোষ্য গোষ্ঠীর সুবিধার্থে গ্রহণ করা হয়েছিল। বিদ্যুৎ এবং জ্বালানির সংকট ছিল, কিন্তু সেই সংকটকে পুঁজি করে যাতে কতিপয় পোষ্য লোকজন ব্যাপকভাবে সুবিধা পায়, সেই সুবিধার জন্যই পুরো জ্বালানি নীতিটাকে সাজানো হয়েছে। এবং সে কারণে আমরা দেখেছি যে দেশের গ্যাস সম্পদ, সেগুলোর যে সম্ভাবনা তাকে অনুসন্ধান করা হয়নি, সেগুলো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বরং দেশের সম্পদ উত্তোলন না করে কিভাবে একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি তৈরি করা যায় এবং তার সাথেই সম্পর্কিত করে বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করা যায় তার চেষ্টা করা হয়েছে। এবং ফলাফল হিসেবে আমরা দেখেছি 29,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আমাদের ক্ষমতা হিসেবে আমাদেরকে বলা হয়েছে, কিংবা তার এক ধরনের ক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু সেখানে এনার্জি মিক্স ঠিক করা হয়নি এবং কিভাবে সেই এনার্জি কিংবা জ্বালানির সরবরাহ হবে তার ব্যাপারেও কোনো ব্যবস্থা নেই, বরং সেটা আমদানির উপরে পুরোপুরি নির্ভরশীল করে তোলা হয়েছে। এবং এই যে এলএনজি আমদানি করার নীতিটা গ্রহণ করা হয়েছে এবং সেই এলএনজি ক্রয়ের ক্ষেত্রেও যাতে বিশেষ বিশেষ ব্যক্তিরা সুবিধা পায়, গোষ্ঠীগুলো সুবিধা পায়, তার জন্য সকল আয়োজন করা হয়েছে, এ নিয়ে সেই সময় এনার্জি রেগুলেটরি কমিশনে আমরা যথেষ্ট তর্ক করেছি। বিএনপির পাশাপাশি আমাদের দল গণসংহতি আন্দোলন কিংবা আরও কিছু গণতান্ত্রিক প্রগতিশীল দল এই সব বিষয়ের যথার্থ সমালোচনা হাজির করেছিল এবং বিকল্প একটা জ্বালানি নীতি সেই সময় প্রস্তাব করা হয়েছিল, কিভাবে আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা যায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধান কাজ হিসেবে এটাই গ্রহণ করেছিলেন যে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা যায়, যেটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এবং তার অংশ হিসেবে একে একে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল। প্রথম বিষয় আমাদের গ্যাসের সংকট, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের অনশোরে কিংবা স্থলভাগে যে গ্যাস আছে সেই গ্যাস সম্পদ কত দ্রুত উত্তোলন করা যায় সরকার সেই নীতি গ্রহণ করেছে এবং ইতিমধ্যে 3টি কূপ খননের প্রকল্প পাশ হয়ে গেছে এবং সেটা বাস্তব কার্যে যাওয়ার মতো প্রক্রিয়ায় আছে। আরও 30টি কূপ খননের উদ্যোগ চলমান আছে, মোট 150টি কূপ খননের উদ্যোগ এই সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। অফশোরে অর্থাৎ সমুদ্রবক্ষে আমাদের গ্যাস উত্তোলনের জন্য যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টিং বা উৎপাদন অংশীদারি চুক্তি সেগুলো নতুন করে প্রস্তাব করা হয়েছে, যাতে জাতীয় স্বার্থকে রক্ষা করে কিভাবে আমরা আমাদের অফশোরের গ্যাসকে উত্তোলন করতে পারি। এই প্রক্রিয়াগুলো কিছুটা সময় সাপেক্ষ হয়, কেননা একদিকে এই চুক্তি তৈরি করতে হয়, তারপর সেই চুক্তির আন্তর্জাতিক বিডিং হয় এবং তাতে বিভিন্ন জন অংশ নেন, এই প্রক্রিয়াটি রাতারাতি করার কোনো সুযোগ নাই। আমাদের এখানে ভোলার গ্যাস আছে এবং ভোলার গ্যাস স্থলভাগে আনার জন্য যে পাইপলাইন প্রয়োজন ছিল তার কোনো উদ্যোগ এ পর্যন্ত পূর্ববর্তী সরকারের সময় আমরা দেখিনি। বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে পাইপলাইনের মাধ্যমে কিভাবে ভোলার গ্যাস এখানে আনা যায়। এই সব উদ্যোগ এবং একই সাথে একটা যুগান্তকারী উদ্যোগ নেওয়া হচ্ছে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, যেটা আসলে গত 10 বছর আগ থেকে এই দেশে বলা হয়েছিল যে রিনিউয়েবল হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু তখন এটাকে গুরুত্ব দেওয়া হয়নি। না দেওয়ার ফলে এতদিনে আমরা যেখানে রিনিউয়েবলে একটা গুরুত্বপূর্ণ যে অগ্রগতি সাধিত হতে পারতো সেটা হয়নি। এই সরকার 10,000 মেগাওয়াট সোলার বিদ্যুৎ তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট করে সেখানে বিদ্যুৎ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এমনকি উইন্ড মিলে সমুদ্রবক্ষে যে সম্ভাবনা আছে বিভিন্ন স্টাডি বলছে সেখানেও সরকার চিন্তা করছে কত দ্রুততার সাথে সেই জায়গাগুলোতে যাওয়া যায়। এই রকম উদ্যোগগুলোর সাথে যখন এই 21শে জুলাই মানে যে আমাদের আমদানি নির্ভর যে জায়গাটা গ্যাস আমদানি, সেখানে বয়লারে আগুন লাগে, সে বয়লার ত্রুটিপূর্ণ হয়ে পড়ে, বৈদ্যুতিক ব্যবস্থায় আগুন লাগে, যার ফলে আমদানিকৃত গ্যাসের বিরাট একটা সংকট সৃষ্টি হয় এবং দেশে উত্তোলিত মাত্র 1600 মিলিয়ন ঘনফুট এটাই থাকে, যেখানে চাহিদা 3800। কাজেই একটা বড় ধরনের গ্যাসের সংকট হয় এবং গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাপকভাবে ব্যাহত হয়। সরকার দ্রুততার সাথে একদিকে যেমন এফএসআরইগুলো মানে করা ত্রুটিমুক্ত করা এবং সেগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে, এবং ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী গত সংসদে বলেছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটবে, অর্থাৎ প্রয়োজনীয় গ্যাস আমদানি

0: ক্রমবর্ধমান চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে কিছুটা সময় দিতে হবে, যেতে করে এই গ্যাস উত্তোলন এবং ইয়ে করা যায়। ইতিমধ্যে দুইটি রিগ বাপেক্সকে শক্তিশালী করা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনের জন্য বাপেক্স ছাড়া আসলে এটা আমরা খুব বেশি আগাতে পারবো না। বিদেশি বিনিয়োগ হয়তো আসবে, কিন্তু বাপেক্সকে এখানে কাজে লাগাতে হবে যার দক্ষতা ছিল। ফলে বাপেক্সকে শক্তিশালী করার জন্য দুটো রিগ কেনার প্রক্রিয়া ইতিমধ্যে আনুষ্ঠানিক কাজগুলো শেষ হয়েছে, এখন সেটা আন্তর্জাতিকভাবে সামনে যাচ্ছে। ইতিমধ্যে আরেকটি রিক কেনার জন্য আমরা আমাদের বিদ্যমান প্রকল্পের মধ্যেই অঙ্গবর্ধন করে সেই রিক কেনার উদ্যোগও এখানে চলছে। এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্র করা হয়েছে, কিন্তু সেটার এনার্জি মিক্স তৈরি করা হয়নি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্র করা হচ্ছে, কিন্তু আসলে ট্রান্সমিশন লাইন কিংবা ডিস্ট্রিবিউশন লাইন ঠিক মতো করা হয়নি। এইগুলো না করার যে অপরিকল্পিত এক একটা প্রকল্প, সেটা আসলে অ্যাপারেন্টলি মনে হতে পারে অপরিকল্পিত, কিন্তু এগুলি সবই ছিল বিশেষ বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য। আজকে বর্তমান সরকার যে নীতিগত পরিবর্তনটা ঘটিয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটি একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নেওয়া, যেখানে অপটিমাম আউটকাম আসবে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রের সাথে ডিস্ট্রিবিউশন লাইন, ট্রান্সমিশন লাইন, এনার্জি মিক্স কোথা থেকে হবে, সামগ্রিকভাবে পুরো পরিকল্পনাটা তৈরি করা। এবং সেই দিকে করতে গিয়ে আমরা সবগুলো জায়গায় হাত দিচ্ছি, এমনকি তেলের মজুদ যেটা দেড় মাসের জন্য ছিল সেটা তিন মাসে রূপান্তরিত করার ইতিমধ্যে উদ্যোগ বর্তমান সরকারের দিক থেকে নেওয়া হয়েছে, এবং এটা ছয় মাসে নেওয়ার জন্য তাদের প্রস্তুতি চলছে। কাজেই সরকার আসু যে সমস্যা, সেই সমস্যার সমাধান দ্রুততম সময়ে করার জন্য সর্বাত্মকভাবে সচেষ্ট, এবং দীর্ঘ মধ্যমেয়াদী যে সমাধান সেটা এক থেকে দেড় বছরের মতো সময়ের কথা ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ মন্ত্রীবর্গ বলেছেন, এবং দীর্ঘমেয়াদের সমস্যার জন্য আরও বহু রকম পরিকল্পনা, সেগুলো
1: জি। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আলোচনা অংশগ্রহণ করবেন পাবনা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান। আপনার সময় ২০ মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল, আমার মনে হয় যদি একটু অনুমতি দিতেন এটা সবার জন্য ফলো করার সুবিধা হতো আর কি। আমার বক্তব্যটা কিছু ফিগার্স আছে, কিছু পরিকল্পনা আছে, এটা সবার জন্য এটা সুবিধাজনক হতো, এটা দিলে মনে হয় সব কোনো ক্ষতি হবে না আর কি।
1: না, অসংখ্য ধন্যবাদ জনাব নাজিবুর রহমান সাহেব। আমি তো বুধ সামনে কিছু নাই, এইভাবে থাকতে হবে আমাকে, আমিও একটু আপনাদের পার্ট তো, তাহলে বোধহয় আমরা পরবর্তীতে একটু দেখি।
2: পিছনে একটা স্ক্রিন আছে এখানে,
1: না আমার তো এইভাবে সারাক্ষণ থাকতে হবে যদি পাওয়ার পয়েন্টে যাই। আমার মনে হয় আমরা ফেসিলিটেট করি, ভবিষ্যতে বিবেচনা করা যাবে, আজকে দয়া করে এইভাবেই চলান।
2: মানে স্পিকার
1: না হলে ওইদিকে যেতে হবে।
2: আমরা পার্লামেন্ট দিয়ে কথা বলছি কিন্তু আসলে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না সেরকম।
1: না আমরা পেয়ে যাব ইন ফিউচারে, আমরা তো আস্তে আস্তে পেপারলেস পার্লামেন্টের দিকে এগোচ্ছি, তখন হয়ে যাবে ইনশাআল্লাহ।
2: প্লিজ
1: ক্যারি অন, থ্যাংক ইউ।
2: আমার 20 মিনিট এখন থেকে শুরু করলে মনে হয় ভালো।
1: জি, আপনার 20 মিনিট এখন থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, বিদ্যুৎ আর গ্যাস এটা জনতার অধিকার, কারো দয়া নয়। মানুষ বিল দেয়, মানুষ কর দেয়, বিলের টাকায় করের টাকায় তার ঘরে আলো থাকবে, চুলায় আগুন জ্বলবে, এটা তার অধিকার। আমার কৃষকের ঘাম বেচা টাকা, শ্রমিকের ঘাম বেচা টাকা, প্রবাসীর রেমিটেন্সের টাকা থেকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া হয়, সেই টাকা কোথায় গেল সেই হিসাব বুঝিয়ে দেয়া, এটা হলো ন্যায় বিচার। আর নিরাপত্তা মানে হলো জাহাজ, টার্মিনাল বা একটি চুক্তির উপর যেন গোটা জাতির জ্বালানির ভাগ্য ঝুলে না থাকে। আমরা সেই অধিকারের কথা বলতে এসেছি, সেই ন্যায় বিচারের কথা বলতে এসেছি, সেই জ্বালানি নিরাপত্তার কথা বলতে এসেছি। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদেরকে আশার আলো এক্ষেত্রে দেখাতে পারছেন না। সমস্যার সমাধান না করে ওনারা বলছেন বসে বসে দিন গুণা ছাড়া নাকি আমাদের আর কিছুই করার নেই। সত্যকে গোপন করে বিরোধী দলের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ পর্যায় থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, পারলে ছয় মাসে কিভাবে সমস্যার সমাধান করা যায় দেখিয়ে দেন। কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জের জবাব দিতে আমাদের এই প্রস্তাবনা আনছি না। আমরা এই প্রস্তাবনাটি প্রস্তুত করেছি শুধুমাত্র জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে, একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা কেমন হয় তার উদাহরণ সৃষ্টি করতে। আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখিয়ে দিব সমস্যার মূলে রয়েছে দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা এবং সর্বোপরি সরকারের অযোগ্য নেতৃত্ব। সমাধান রয়েছে দুর্নীতি, অব্যবস্থাপনার দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে স্বল্পমেয়াদি অর্থাৎ ৬ মাস, মধ্যমেয়াদি ৬ মাস থেকে ৩ বছর, দীর্ঘমেয়াদি

0: পরিকল্পনার মাধ্যমে জ্বালানি সুশাসন নিশ্চিত করায়। আমাদের এই আলোচনাটি কয়েকটি প্রধান অংশে বিভক্ত। প্রথমে আমরা এক নজরে সংকটের চিত্র এবং গুরুত্বপূর্ণ সংখ্যাগুলি দেখব। এরপর গ্যাস, কয়লা, বিদ্যুৎ, তেল এবং আর্থিক সুশাসন সংক্রান্ত সমস্যাগুলো বিশ্লেষণ করব। এরপর তথ্যচিত্রের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, এলএনজির ব্যয় ও বকেয়ার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে দ্রুত অতিরিক্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এরপর জ্বালানি কোথায় ব্যবহার হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ নির্ধারণের জটিলতা কিভাবে নিরসন করা যায়, খাত ভিত্তিক সুপারিশ এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এ ধরনের সংকটে বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে মোকাবেলা করেছে সেটা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করা হবে। সবশেষে আমাদের মূল বার্তা থাকবে, সংকটের সমাধান শুধু নতুন অবকাঠামো নির্মাণে নয়, বিদ্যমান সম্পদ ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, কয়েকটি সংখ্যাই বাংলাদেশের বর্তমানের বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের পুরা চিত্রটি তুলে ধরে দেয়। দেশে স্থাপিত বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় 29,500 মেগাওয়াট, দৈনিক সর্বোচ্চ চাহিদা সক্ষমতার চাইতে অনেক কম, মাত্র 17,000, কেউ কেউ বলেন 17,500 মেগাওয়াট। তা সত্ত্বেও লোডশেডিং 3,000 মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে। বিদ্যুৎ উৎপাদকদের কাছে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 52,300 কোটি টাকা, যার কারণে তারা জ্বালানি আমদানি করে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। অন্যদিকে এই বিদ্যুৎ উৎপাদকদেরকেই আবার বসিয়ে বসিয়ে 48,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। অন্যদিকে গত অর্থ বছরে আমাদের গলার কাটা এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় 59,000 কোটি টাকা। এলএনজি আমদানি করতে হচ্ছে কারণ গত 17 বছরে অনশোর কিংবা অফশোর কোনো গ্যাসের কূপ খনন কিংবা পুনঃখনন, যেটাকে ওভার ওয়ার্কিং বলা হয়, সেটা করা হয়নি, যার কারণে গ্যাসের উত্তোলনের পরিমাণ কমে দাঁড়িয়েছে 709 মিলিয়ন ঘনফুট। প্রতিদিন গ্যাসের ঘাটতি প্রায় 1,400 মিলিয়ন ঘনফুট। অন্যদিকে আমাদের তেলের মজুদ থাকার কথা 30 দিনের, সেটাও কিন্তু নেই। এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের সমস্যা মূলত সক্ষমতায় নয় বরং জ্বালানিতে। দ্বিতীয় বড় সমস্যা হলো অর্থের দুষ্টচক্র। প্রায় 52,300 কোটি টাকার বকেয়া থাকায় উৎপাদকেরা কয়লা, তেল কিংবা প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে পারছেন না, ফলে উৎপাদন কমছে, আবার আমাদেরকে ব্যয়বহুল বিকল্পের দিকেও যেতে হচ্ছে। তৃতীয় সমস্যা হলো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব এবং দুর্নীতি। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বার্কের দুর্বলতা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। মাননীয় স্পিকার, যেই খাতভিত্তিক সমস্যাগুলো আমাদের রয়েছে, গ্যাসের ক্ষেত্রে দেশীয় উৎপাদন 849 মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় 709 মিলিয়ন ঘনফুটে নেমেছে। প্রায় 77 মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনের অভাবে ব্যবহার করা যাচ্ছে না, ফলে দৈনিক ঘাটতি প্রায় 1,400 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। কয়লার ক্ষেত্রে স্বচ্ছ মূল্য নির্ধারণের যে মাপকাঠি সেটা নেই, বাধ্যতামূলক মজুদ নেই, এলসি ও খালাসের ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে। দেশীয় কয়লার ব্যবহারের কার্যকর ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, বিপুল পরিমাণ কয়লা মজুদ রয়েছে কিন্তু বলা হচ্ছে এই কয়লার হিট অনেক বেশি, আমাদের যে সমস্ত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে এটা ব্যবহার করলে নাকি বয়লার ফেটে যাবে, বয়লারের সমস্যা হবে। একেন্দ্রিক অনেক সমস্যার সমাধানের কথা আমাদের বিশেষজ্ঞরা বলেছেন কিন্তু সেটা মাথায় নেওয়া হচ্ছে না। মাননীয় স্পিকার, এর ফলে যেটা হচ্ছে, আমাদের সক্ষমতা 7,000 মেগাওয়াট থাকলেও সেখান থেকে আমরা 5,000 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি, এক্ষেত্রে আমাদের ঘাটতি 3,000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। এ সকল কিন্তু পেট্রো বাংলার তথ্য, আমরা কিন্তু অন্য কোথাও থেকে তথ্য নিচ্ছি না, এগুলো সব অথেন্টিক তথ্য। এটার ফলাফল কি দাঁড়াচ্ছে মাননীয় স্পিকার, প্রায় 12,000 মেগাওয়াটের সক্ষমতা মাস জুড়ে কার্যত অচল বসে রয়েছে, কিন্তু ক্যাপাসিটি চার্জ কিন্তু আমাদেরকে দিয়েই যেতে হচ্ছে। সুতরাং সমস্যা সক্ষমতা নয়, সমস্যা ব্যবস্থাপনায়, পরিকল্পনায় এবং জবাবদিহিতায়। কেউ কেউ বলতে চেষ্টা করতে পারেন গরম বেশি পড়েছে তাই বেশি বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, সংকট দেখা দিয়েছে। মাননীয় স্পিকার, গ্রীষ্মকাল কিন্তু প্রতি বছরই আসে, গরম কোনো অজুহাত নয়, গরম একটি প্রেডিক্টেবল সার্টেইনিটি, ইটস এ রিয়ালিটি। এই সরকার প্রকৃতির স্বাভাবিক চক্রের জন্য প্রস্তুতি যদি নিতে না পারে, সেই সরকার কিভাবে বলে আই হ্যাভ এ প্ল্যান, এটা তারা বলতে পারেন না। তেল খাতে আমরা যদি ক্রুড অয়েল আমদানি করে পরিশোধ করি, আমাদের বছরে 8,000 কোটি টাকার আর্থিক সাশ্রয় হতে পারে। এক্ষেত্রে আরও আর্থিক সাশ্রয়ের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং স্থাপন করা হয়েছে অনেক অর্থ ব্যয় করে, সেটিও আজকাল অলস পড়ে থাকে। এখান থেকে 800 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব, কিন্তু সেটা করা হচ্ছে না। আমাদের যে একমাত্র শোধনাগার রয়েছে সেই ইস্টার্ন রিফাইনারি, এটাও ক্রুড অয়েলের অভাবে অনেক সময় বন্ধ থাকে। সবশেষে রয়েছে আমাদের আর্থিক এবং সুশাসনের সমস্যা, অর্থাৎ 5টি খাতের সমস্যা আলাদা কোনো সমস্যা নয়, বকেয়া অর্থের সংকট এবং সমন্বয়হীনতা সবগুলো সমস্যাকে একসাথে জড়িয়ে রেখেছে। মানে স্পিকার, একটা বকেয়ার দুষ্টচক্র রয়েছে, আমি একটা সুন্দর গ্রাফ করে এটা দেখিয়েছিলাম, দেখাতে পারলাম না। প্রথমে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বকেয়া, এরপর উৎপাদকদের হাতে প্রয়োজনীয় অর্থ যেহেতু থাকছে না, তারা কয়লা এবং তেল কিনতে পারছেন না, ফলে বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে। উৎপাদন কমে গেলে আমাদেরকে বেশি দামে বিকল্প জ্বালানি এবং বিদ্যুৎ কিনতে হচ্ছে, এতে ব্যয় আরো বাড়ছে, আবারও বকেয়া তৈরি হচ্ছে, অর্থাৎ একই সমস্যা বারবার ঘুরে ফিরে গভীর সংকট সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, আমাদের জ্বালানি সংকটের অন্যতম প্রধান কারণ হলো গ্যাসের ঘাটতি। এর সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্পখাতে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক শিল্প কারখানা তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এলএনজির বাড়তি ব্যয় আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে এলএনজি আমদানির ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একদিকে দেশীয় গ্যাস উৎপাদন কমেছে, অন্যদিকে ব্যয়বহুল এলএনজির আমদানির উপর নির্ভরতা বাড়াতে হচ্ছে। এর ফলে এলএনজির পিছনে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এই বাড়তি ব্যয়ের চাপ শেষ পর্যন্ত বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বকেয়া এবং সরকারের আর্থিক চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। গত 21 জুলাই মাননীয় স্পিকার, আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, একটি এফএসআরইউতে আগুন লেগেছিল, ফলে ভয়াবহ একটি গ্যাসের সংকটের সূচনা হয়েছে যা এখনো আমরা সাফার করছি। প্রথমে কিন্তু মাননীয় স্পিকার সরকারের পক্ষ থেকে আগুন লাগার কথা অস্বীকার করা হয়েছিল, কয়েকদিন পরে স্বীকার করা হয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম এটা একটি ষড়যন্ত্রের অংশ কিনা, নাশকতামূলক কর্মকাণ্ড কিনা, আজও কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে কিনা, সেই তদন্তের ফলাফল কি আমাদেরকে জানানো হয়নি, এটা জানার অধিকার জাতির রয়েছে, এটা জানাতে হবে। মাননীয় স্পিকার, বকেয়া কোথায় জমে এটা আমি একটা চার্ট করে দেখিয়েছিলাম। আমাদের বকেয়া পরিশোধের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে, বিশেষ করে জ্বালানি কেনার বিল আগে পরিশোধ করতে হবে যাতে উৎপাদনে কোনো ব্যাহত না ঘটে। বাংলাদেশে প্রায় 6,900 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে মাননীয় স্পিকার। এর মধ্যে পায়রা, রামপাল, এসএস পাওয়ার, বাঁশখালী, মাতারবাড়ি এবং বড় পুকুরিয়ার কেন্দ্রগুলো রয়েছে। এই কেন্দ্রগুলো ইতিমধ্যে নির্মিত এবং এগুলার সঙ্গে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামোর বড় অংশও প্রস্তুত হয়ে রয়েছে। অতএব এখান থেকে দ্রুত প্রায় 4,500 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সক্ষমতা 7,000 মেগাওয়াট বিদ্যুৎ। যদি কয়লা সরবরাহ এবং এলসি অর্থায় নিশ্চিত করা যায় তাহলে আমরা এই বিদ্যুৎটা পেতে পারি। দেশে উত্তোলিত কয়লা অনেক সময় আমি যেটা বলেছি অব্যবহৃত থাকা অবস্থায় পুড়ে কিংবা অপচয়ে নষ্ট হয়ে যায়। একদিকে ডলার খরচ করে আমরা বাইরে থেকে কম কয়লা আমদানি করছি, অন্যদিকে দেশের কয়লা নষ্ট হচ্ছে। এক্ষেত্রে দেশের কয়লা কিভাবে ব্যবহার করা যায়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যায়, এটা টাস্ক ফোর্স করে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে আমাদেরকে দেখতে হবে। মাননীয় স্পিকার, আমরা এখন দেখব, আমার আরো কিছু স্লাইড ছিল, গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার, এরপরে তেলের ব্যবহার ও সক্ষমতা, এলপিজি এবং পরিশোধিত তেলের উপরে, বিশেষ করে রূপপুর বিদ্যুতের উপরে আমার কিছু বিদ্যুৎ যে কেন্দ্র আছে এটার উপর কিছু কথা ছিল, সময় স্বল্পতার কারণে এটা বলতে পারলাম না, পঠিত বলে গণ্য হলে বাধিত হব। এখানে আমরা এখন সমাধান কিভাবে হবে, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি কি কি পদক্ষেপ নিয়ে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব সেটা একটু দেখানোর চেষ্টা করব। গ্যাস ও এলএনজির ক্ষেত্রে আমাদের সুপারিশ 3টি সময় পর্বে ভাগ করা হয়েছে। স্বল্পমেয়াদি, 2টি এফএসআরইউকে পূর্ণ সক্ষমতায় প্রস্তুত রাখতে হবে, জরুরি এলএনজি ক্রয় কর্মসূচি নিতে হবে, বিদ্যুৎ, সার, রপ্তানিমুখী শিল্প ও অত্যাবশ্যক খাতকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করতে হবে। একই সাথে চলমান ওয়ার্কওভার এবং কম্প্রেশনের কাজ দ্রুত শেষ করতে হবে। মধ্যমেয়াদে ভোলা, জামালপুর, জকিগঞ্জ, নোয়াখালীর প্রায় 77 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ভোলার গ্যাস আনার জন্য একটা প্রক্রিয়া আপনারা শুরু করেছেন, সেজন্য ধন্যবাদ জানাতে চাই, কিন্তু এটাকে যদি আপনারা এলএনজি ফর্মে এনে তারপরে আবার এখানে কনভার্ট করা হয় তাহলে ব্যয় কিন্তু 10 থেকে 20 গুণ পরিমাণ বেড়ে যেতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এর সাথে সাথে 150টি কূপ কর্মসূচিকে উৎপাদন ভিত্তিক লক্ষ্যের সাথে যুক্ত করতে হবে এবং বাপেক্সের সক্ষমতা বাড়াতে হবে। মাননীয় স্পিকার, এখানে রিগের কথা বলা হয়েছে, দুইটা রিগ আপনারা নতুন করে কিনছেন, এটা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতো একটা বিষয়। আমাদের রিগ রয়েছে 5টি, এর মধ্যে আমি প্রশ্ন করতে চাই আমাদের কয়টি চালানোর সক্ষমতা রয়েছে। আমার কাছে যে তথ্য রয়েছে মাত্র 3টি রিগ চালানোর সক্ষমতা রয়েছে। আপনারা আরও 2টি রিগ কিনবেন, আরও নাকি একটা রিগের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। মোট 8টা রিগ যদি হয়, এর মধ্যে মাত্র 3টা চালাতে পারি, তাহলে রিগ কিনে আমাদের লাভ কি হবে? আমাদেরকে রিগ চালানোর মতো সক্ষমতা তৈরি করতে হবে, জনবল নিয়োগ করতে হবে। এগুলা না করে শুধুমাত্র রিগ কিনে আমাদের কোনো লাভ হবে না। মাননীয় স্পিকার, কয়লা কেন্দ্রিক যে সুপারিশগুলো ছিল সেগুলো আমি লিখিত দিয়ে দিব, সময়ের স্বল্পতার কারণে সেগুলো বলতে পারছি না। বিদ্যুৎ খাতে যে আমাদের সুপারিশগুলো রয়েছে, বিদ্যুৎ খাতে প্রথমে অগ্রাধিকার হওয়া উচিত জ্বালানির বিল পরিশোধ। একই সঙ্গে লোডশেডিং হলে তা আগাম এবং নিয়ম মাফিক প্রক্রিয়া জানাতে হবে। সেচ, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। গ্রাম এবং শহরের মধ্যে যে বৈষম্যটা রয়েছে, আমরা বলছি না সমান সমান বন্টন, আমরা বলছি ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে। একই পরিমাণ জ্বালানিতে বেশি বিদ্যুৎ দিতে পারে এমন দক্ষ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিতে হবে এবং ব্যয়বহুল ও অদক্ষ কেন্দ্রগুলোকে পরে চালাতে হবে। মাননীয় স্পিকার, ভুতুরে বিলের ব্যাপারে অনেক কথা হয়েছে, ভুতুরে বিল নিয়ে একজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি। এভাবে সমস্যাকে চাপা দিয়ে রাখা যাবে না, এটাকে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে, ভুতুরে বিল বন্ধ করতে হবে, মিটারিং এবং বিলিং ব্যবস্থার সমন্বয় এবং অযৌক্তিক চার্জগুলোকে পুনর্বিবেচনা করতে হবে। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল মিটার ভাড়া আর নেওয়া হবে না, ডিমান্ড চার্জ নেওয়া হবে না, এইগুলো অযৌক্তিক বিলগুলোকে বাদ দেওয়া হবে, কিন্তু এর কোনোটি বাদ দেওয়া হয়নি, এখনো মিটার ভাড়া নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, একটা হিসাবে দেখা যাচ্ছে আমাদের 4 থেকে 4.5 কোটি গ্রাহকের কাছ থেকে যেই পরিমাণ ডিমান্ড চার্জ নেওয়া হয়, মাসে প্রায় 190 কোটি টাকা তারা ডিমান্ড চার্জ দেন। একইভাবে 80 কোটি থেকে 160 কোটি টাকা পর্যন্ত মিটার ভাড়া দেওয়া হয়। এই মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটাকে আমি ডিজিটাল চাঁদাবাজি বলতে চাই। এই ডিজিটাল চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে, মানুষের উপরে এই যে জুলুম হচ্ছে এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, মধ্যমেয়াদে আমাদেরকে স্মার্ট গ্রিড, ব্যাটারি স্টোরেজ, ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ এবং চাহিদা ব্যবস্থাপনাকে জোরদার করতে হবে। মাননীয় স্পিকার, সৌর বিদ্যুৎ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতো বিষয়, কিন্তু এক্ষেত্রে কতটুকু ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে আমার জানা নেই। আমাদেরকে যে হিসাব দেওয়া হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে 8 টাকার খরচ হবে, 8 টাকা কিছু পয়সা, সেক্ষেত্রে 10 টাকা দেওয়া হবে। যারা কমার্শিয়ালি উৎপাদন করবেন, 8 টাকা খরচ হলেও তাদেরকে 6 টাকা দেওয়া হবে, তাহলে তারা সৌর বিদ্যুৎ উৎপাদন কেন করবেন? মাননীয় স্পিকারের জন্য 10-10টি টেন্ডার ডাকা হয়েছে, কেউ সৌর বিদ্যুৎ উৎপাদন করার জন্য আগ্রহী হননি। মাননীয় স্পিকার, কেউ যদি 10 টাকা দরেও বিদ্যুৎ উৎপাদন করে, তার জন্য তাকে প্রায় 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। 3 বছরের যে গ্যারান্টি দেওয়া হয়েছে সেখানে তার রিটার্ন আসবে মাত্র 3 লাখ টাকা। 7 লাখ টাকা লস দিয়ে কে বিদ্যুতের এই ব্যয়বহুল বিষয়গুলো ইনস্টল করবে, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আমরা বলেছি যে দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস, কয়লা, নবায়নযোগ্য পারমাণবিক বিদ্যুতের মধ্যে ভারসাম্যপূর্ণ একটি জ্বালানি মিশ্রণ, একটি স্মার্ট, দুর্যোগ সহনশীল ও সাইবার নিরাপদ গ্রিড ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিছু সৌর বিদ্যুতের প্ল্যান্ট বসেছিল, সেক্ষেত্রে তারা যেটাতে উৎসাহিত হয়েছিল, একে তো যেই ট্যারিফ নির্ধারণ করা হয়েছিল সেটা যৌক্তিক ছিল, এর পরবর্তীতে আরেকটা বিষয় ছিল, একটা সভরেইন গ্যারান্টি ছিল, সরকারের পক্ষ থেকে একটা গ্যারান্টি দেওয়া হয়েছিল যদি পিডিপি বিদ্যুৎ না কেনে তাহলে সরকার এটার মূল্য যেটা আছে সেটা দিয়ে দেবে। এখন যেটা হচ্ছে, আমাদেরকে যারা বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ উৎপাদন করবেন তাদেরকে মাত্র 20% বিদ্যুৎ কেনার গ্যারান্টি দেওয়া হচ্ছে। এটার কারণে এক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা উদ্যোগ গ্রহণ করছেন না, নিরুৎসাহিত হচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে সমাধান করতে হবে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের সুপারিশের বিষয়টা আমি বলছি না, এটা আমি লিখিত দিয়ে দিব। আমি যেটার উপরে জোর দিতে চাই, আর্থিক সুশাসন সংকট সমাধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিদ্ধান্ত গ্রহণের গতি এবং জবাবদিহিতা। আমাদের প্রস্তাব হল সরকারের সর্বোচ্চ পর্যায়ে তত্ত্বাবধানে কার্যকর একটি জ্বালানি জরুরি সেল গঠন করতে হবে। পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিবি, পিজিসিবি, আর জিসি, এল এবং বিপিসি কে একটি সমন্বিত সিদ্ধান্ত কাঠামোর মধ্যে আনতে হবে। জরুরি জ্বালানি ক্রয়ের সময়সীমা নির্ধারণ করতে হবে এবং প্রতিটি ক্রয়ের তথ্য প্রকাশ এবং নিরীক্ষা পরীক্ষা করা বাধ্যতামূলক করতে হবে। মধ্যমেয়াদে বকেয়া পরিশোধের একটি প্রকাশ্য রোডম্যাপ তৈরি করতে হবে। বিপিডিবির জন্য নিয়ম ভিত্তিক মাসিক অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। একই সাথে বার্ককে শক্তিশালী করে স্বচ্ছ সূত্র এবং গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ নিশ্চিত করতে হবে। মধ্যমেয়াদে ভর্তুকি আরও লক্ষ্যভিত্তিক করতে হবে। সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জ কমাতে হবে এবং দক্ষ জনবল ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, ক্যাপাসিটি চার্জ নিয়ে অনেক কথা হয়েছে। এ সংক্রান্ত যে 2010 সালের আইনটি ছিল, গত চোদ্দই নভেম্বর 2024 সালে হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করেন, এরপরে এটাকে বিলুপ্ত করা হয়। কিন্তু আমরা এখনো বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছি। কার স্বার্থে? মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী গত 3 মাস আগে বলেছিলেন এটা খতিয়ে দেখা হবে। বিষয়টা নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামত নিয়ে আন্তর্জাতিক সালিশে যাওয়া হবে কিনা এটা জাতির সামনে পরিষ্কার করতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এলএনজি ক্রয়ের ব্যাপারে সরকার দলীয় ব্যক্তিদের বিনা গ্যারান্টি বা পেনাল্টি ক্লজে লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। তৃতীয় যে এসএফআরইউ নিয়ে কথা উঠেছে চায়না থেকে ক্রয়ের ব্যাপারে, একজন সরকার দলীয় সদস্যের আত্মীয়ের সংশ্লিষ্টতার কথা উঠেছে, এইগুলার ব্যাপারে স্বচ্ছ প্রক্রিয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। এবং কার সাথে কি সম্পর্ক আছে এই সমস্ত কোম্পানিগুলা, এটা ট্রান্সপারেন্সির স্বার্থে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, নবায়ন জ্বালানির ব্যাপারে কিছু বলেছে, আর কিছু বলতে চাই না, লিখিত দিব। মাননীয় স্পিকার, সর্বশেষ যেটা আমি কথা বলতে চাই, একটা বিকল্পের কথা এসেছে, সেটা হলো ওপেন অ্যাক্সেস পদ্ধতি। একদিকে বকেয়া বিলের কারণে বিদ্যুৎ উৎপাদকেরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না, অন্যদিকে বিদ্যুতের অভাবে শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম। সমাধান হতে পারে ওপেন অ্যাক্সেস, শিল্প কারখানাগুলোকে সরাসরি উৎপাদকদের কাছ থেকে বিদ্যুৎ কেনার সুযোগ দিয়ে উৎপাদকদের পয়সা পাওয়ার গ্যারান্টি দিতে হবে এবং শিল্প যারা চালাচ্ছেন তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের গ্যারান্টি দেওয়া যেতে পারে। এই ব্যবস্থায় বাঁচবে উৎপাদন, চলবে শিল্প। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ যেটা বলতে চাই, আমাদের মূল বক্তব্য খুবই পরিষ্কার, বাংলাদেশের জ্বালানি সংকট এটা শুধু সম্পদের ঘাটতি নয়, সবচেয়ে বড় ঘাটতি হলো সিদ্ধান্তের গতিতে। দেশের প্রয়োজনীয় অবকাঠামোর একটি বড় অংশ ইতিমধ্যে তৈরি হয়েছে। আগামী 3 থেকে 5 বছরে 4টি বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, আজকের সংকটকে জ্বালানি নিরাপত্তার নতুন সুযোগ হিসাবে পরিণত করা সম্ভব। প্রথমত, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। দ্বিতীয়ত, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য নিয়মিত জ্বালানি ও অর্থের নিশ্চয়তা দিতে হবে। তৃতীয়ত, অন্তত 3 মাসের সমপরিমাণ কার্যকর জ্বালানি মজুদ গড়ে তুলতে হবে। এবং চতুর্থত, ইতিমধ্যে নির্মিত বিদ্যুৎ এবং জ্বালানির অবকাঠামোর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং দীর্ঘমেয়াদে আমাদের যেই ইয়েগুলো ছিল, 2030-এর মধ্যে আমাদের রিনিউয়েবল জ্বালানির 20%, 2040-এর মধ্যে 30% আমরা সুইচ করব, সেটাকে আমাদেরকে বাস্তব রূপ দেওয়ার জন্য একটি কার্যকর পরিকল্পনা গঠন করতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসল বক্তব্য আমাদের দিবেন মাননীয় জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী,
1: সেই জন্য বোধ হয় সিরিয়ালটা আপনাদের পক্ষ থেকে ওইভাবেই দেওয়া হয়েছে। উনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত, উনি পরে বক্তব্য দিবেন সর্বশেষ।
2: ঠিক আছে মাননীয় স্পিকার, সংশ্লিষ্ট মন্ত্রী বক্তব্য দিলে সব জবাব আসবে, আমি বাকিগুলো দেবো, সময় বেশি নেব না। দয়া করে এখন থেকে সময়টা না, দয়া করে সময়টা এখন থেকে।
1: জি, 12 মিনিট তো আপনার শুরু হলো, 12 মিনিট বললাম, 12 মিনিট শুরু হলো। ডোন্ট ইউ ওয়ারি, 2-3 মিনিট বাড়ানো যাবে আপনার জন্য, বাড়িয়েছে তো আমরা ইতিপূর্বে।
2: মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি অত্যন্ত দয়ালু মানুষ। মাননীয় স্পিকার, আজকে যে নোটিশটা মাননীয় বিরোধী দলের নেতা নিয়ে এসছেন, তাদের যে লং মার্চের কর্মসূচি ছিল তার মধ্যে এটাও একটা ছিল, 6 দফার মধ্যে 1 দফা ছিল। ঘুরে ফিরে কেন জানি 6 দফা সবসময় আলোচনায় আসে। তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি হওয়া এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয়ের রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। পরামর্শমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ। তবে লং মার্চ না করে এভাবে যদি এখানে আলোচনা হতো সেই দিনও সারাদিন আমরা আলোচনা করতে পারতাম। মানে স্পিকার, না আমি না বললেই বেশি খুশি হতেন আমার বন্ধুরা। এখন আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করার পর, জনগণ আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে শুরু হলো গালফ ওয়ার। গালফ ওয়ারের কারণে গ্যাস ক্রাইসিস এবং জ্বালানির সংকট হওয়া শুরু করল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 14 এপ্রিল পর্যন্ত বোরো মৌসুমে যাতে কোনো চাষিরা ক্ষতিগ্রস্ত না হয় এবং বোরো চাষে কোনো ব্যাহতি না ঘটে সেই জন্য 1 পয়সাও মূল্য বৃদ্ধি করেন। তার আগে সারা পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সমস্ত উন্নত বিশ্বে প্রায় 2 গুণের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তারপরে 14 এপ্রিলের পরে সহনীয় মাত্রায় আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হলাম। এই কারণে যে এইখানে যদি জ্বালানি তেলের দাম কম থাকে, বিদেশে বা বর্ডার লাইন এরিয়াতে পাচার হয়ে যাওয়ার সমস্যা দেখা দিল এবং সেখানে আমাদের অনেকেই জড়িত ছিল সেটা আমরা বলতে চাই না। এবং আমরা যেই দলেরই হোক তাদের সবাইকে আমরা তখন প্রত্যাখ্যান করেছি এবং বিরোধী দলীয় নেতাও সেই বিষয়ে বক্তব্য দিয়েছেন, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। হলো জ্বালানি এবং গ্যাসের দ্রব্যমূল্য কিঞ্চিত, কিন্তু আমাদের অর্থনীতিতে সেটা কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করেনি। আসলো বাজেট। বাংলাদেশে এই প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে 60 উপরে এক্সট্রা কোনো কর ধার্য করেন না, ক্ষেত্র মতে কমিয়েছেন, যার প্রভাবে বাংলাদেশে বাজেটের পরে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। মাননীয় স্পিকার, আমি এখন আসলেই মাননীয় সদস্যের বক্তব্যে আসি। তো কোথেকে বলবো, উনি অনেক বিষয়ের অবতারণা করেছেন, বললেন পঠিত বলিয়া গণ্য হবে। তো পঠিত বলিয়া যে গণ্য হবে, কাগজটা সামনে নাই, তাহলে পরে পড়তে পারতাম, কারণ এই বিধির কোনো বিষয় পঠিত বলিয়া গণ্য হয় না, এটা টকড আউট হয়। আলাপ হয়েছে 1 ঘন্টা, এখানেই টকড আউট হবে। তিনি বলেছেন এফএসআরইও নতুন করে স্থাপন করতে হবে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিস্তারিতই বলবেন, স্বল্প মেয়াদে। মাননীয় স্পিকার, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগেসিফিকেশন ইউনিট এফএসআরইউ স্বল্প মেয়াদ বলা হলেও এটা এস্টাবলিশ করতে ক্ষেত্র মতে 2.5 থেকে 3 বছর লাগে। এটা কোনো 6 মাসে হয় না, 1 বছরে হয় না। তারপরেও আমরা নতুন এফএসআরইউ স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে, G2G চায়নার সাথে, যেটা মাতারবাড়ি পোর্টের কাছে, 2টা এক্সিস্টিং এফএসআরইউর পাশে 3 নম্বর এফএসআরইউ হবে, 18 মাসের মধ্যে আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, যদি সম্ভব হয়। আমাদের যে ক্যাপাসিটি আছে, যেটা ট্রান্সমিশন লাইন বলি বা ডেলিভারি লাইন বলি, যে পাইপ লাইন, সেটার ক্যাপাসিটি আছে 1700 mm। এখন আমরা সেখানে 1100 বা 1200 নেই, আর 600 নিতে পারবে, 1700 এখানে হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে মাতার বাড়িতে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে, G2G আলাপ হচ্ছে, তাহলে ওখানে প্রায় 1000 mm আমরা নিতে পারবো। সেই জন্য অ্যাডভান্স পাইপ লাইন নির্মাণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন। ইহাকেই বলে আই হ্যাভ এ প্ল্যান। এবং ফেনী থেকে বাকারাবাদ পর্যন্ত সেই গ্যাস কনজামশনের জন্য এখনই যত কিলোমিটার পাইপ লাইন না আনা দরকার, সেই জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার অলরেডি হয়ে গেছে বা হবে, সেই পাইপ লাইন নির্মিত হবে। সেই পরিকল্পনা অনুসারে মহেশখালী থেকে মাতারবাড়ি, যেখানে 0 পয়েন্ট আছে এলএনজি গ্যাসের, সেখান থেকে যে 600 কিলোমিটার পাইপ লাইন স্থাপন করার দরকার, সেজন্য খুব সম্ভবত 46 ডায়ার 2টা পাইপ লাইনের নির্দেশনা তিনি দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা গ্যাসের উপরে নির্ভরশীল হয়ে বিগত সরকারের সময় দেখেছি অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। মাননীয় সদস্য ঠিকই বলেছেন, আমাদের সক্ষমতা 29,000 মেগাওয়াটের মতো, তার মধ্যে অবশ্য ক্যাপটিভ পাওয়ার সহ আছে, যেগুলো খুব একটা কাউন্ট করা হয় না, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে পিক আওয়ারের 17,000 মেগাওয়াট। কিন্তু আমরা প্রায় সময় উৎপাদন করতে পারি 15,000, রেয়ারলি 17,000। এই সমস্যায় আমরা কেন আছি? গ্যাস ভিত্তিক যে আমরা জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করলাম, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি সাপ্লাইয়ের জন্য অনেকটা সিঙ্গেল সোর্সিংয়ের মতো গালফের উপরে নির্ভর করেছিল, এবং এখানে টাইকুনদের প্রতিপালনের জন্য শুধুমাত্র তাদেরকে এফএসআরইউ দিয়েছে এবং তাদের মাধ্যমে গ্যাস আমদানি করার ব্যবস্থা করেছে। এই আওয়ামী দুষ্টগুলোকে পালার জন্যে তারা এই পরিকল্পনা করেছে, বিদেশ নির্ভরতার জন্য তারা এই পরিকল্পনা করেছে, এবং তাদের দলের টাইকুনগুলোকে পালনের জন্য তারা এই পরিকল্পনা করেছে। দেশে অনশোর এবং অফশোরে কোনো এক্সপ্লোরেশন হয় নাই, অনুসন্ধান হয় নাই, এবং এখন আমরা সেই নির্দেশনা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অফশোর এবং অনশোর সব ক্ষেত্রে উৎখননের কাজ চলছে। আমাদের প্রতিমন্ত্রী জনাব শাকির সাহেব বলে গিয়েছেন রিক প্রকিউরমেন্ট হয়েছে এবং কোথাও কোথাও রিক স্থাপন সম্পন্ন হয়েছে। ভোলাতে আমাদের গ্যাস উত্তোলনের পর্যায়ে আছে, সেখানে আমরা হয়তোবা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা যেটা করছি সেটা অতি শীঘ্রই জাতির সামনে আসবে। আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী অনেকগুলো পরিকল্পনার কথা বলবে, আমি ধন্যবাদ জানাই এই জন্যে। আমাদের এই পরিকল্পনাগুলো মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য আপনি একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, একটু পরেই বলবে, আমি তো এখানে প্রধান বক্তা না, এনার্জি মিনিস্টার সেই পরিকল্পনাগুলো বলবে অন বিহাফ আওয়ার লিডার অব দি হাউস, সেই পরিকল্পনাগুলো জাতির সামনে তুলে ধরবে। আমরা এক জায়গাতে কনসেন্ট্রেট করব না, আমরা গ্যাসের উপরে নির্ভর করব না, আমরা আমাদের লোকাল কয়লা, যেটা বড় প্রক্রিয়ার কয়লা বললেন, সেখানে তিনটা বিদ্যুৎ কেন্দ্র আছে, তিনটা ছোট ছোট, তার মধ্যে একটা নন ফাংশনাল, আরেকটাতে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, আরেকটাতে নতুন স্থাপন করতে হবে। আমরা ওখানে সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে ওখানে 620 মেগাওয়াটের একটা নতুন করে বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশীয় কয়লা দিয়ে চালু করতে হবে, এবং আর যেটা এখন চলমান আছে সেটাকে সংস্কার করে, হ্যাঁ সংস্কার করে সেটাকে আরও সক্ষমতা বাড়ানো হবে, সেটা এখন দুর্বল সক্ষমতায়। আর মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলি, 2021 সালের পরে আর কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইনভেস্টমেন্টের জন্য আর কেউ আসবে না, সেটা গ্লোবালি একটা সিদ্ধান্ত আছে, সেটা চায়না হোক, জাপান হোক বা উন্নত দেশ হোক, কেউ আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ফাইন্যান্সিং করে না। কিন্তু 2021 সালের মধ্যে একটা বিদ্যুৎ কেন্দ্রের এগ্রিমেন্ট আমাদের এখানে হয়েছিল পায়রাতে, সেকেন্ড ফেজ, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, তাদের সাথে আলোচনা চলছে, সেটা 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কয়লা ভিত্তিক, অতি শীঘ্র কিন্তু সেখানে শুরু হবে ইনশাআল্লাহ। তারপরে গ্রিড লাইনের কথা বলা আছে, মানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যদি গ্রিড লাইন তৈরি করতে হয় তারা যদি একসাথে না করে প্রয়োজনে গভর্নমেন্ট ফিনান্সিংয়ে জিইউবি ফান্ড থেকে সেই গ্রিড লাইন নির্মাণ করা হবে, তিনি সিদ্ধান্ত দিয়েছেন। এইভাবে আমরা আরপিজি এর জন্য কি যেন এটা এলপিজি গ্যাসের জন্য টার্মিনাল মাতার বাড়িতে নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। এই এলপিজিও একটা জ্বালানির অংশ, গৃহস্থালী জ্বালানির অংশ, এবং এখন শিল্প কাজেও ব্যবহৃত হচ্ছে, যানবাহনেও ব্যবহৃত হচ্ছে, সেটার স্টোরেজ হবে, সেটার পাইপলাইন হবে। প্রাইভেট সেক্টর অনেকগুলো এলপিজির স্থাপনা আছে আমাদের সাউদার্ন এরিয়াতে, মংলাপুরের ওখানে, ওইখানে আমাদের নতুন করে ল্যান্ড বেস এফএসআরইউ করার পরিকল্পনা গৃহীত হয়েছে, এবং ওখানে ডিপ সি পোর্ট করার মতো ড্রাফট পাওয়া গিয়েছে, যেটাকে আমরা এক্সপ্লোর করছি। এইভাবে আমরা দরকার হলে লাইটারিং করে, গতকালকে একটা কোম্পানির সাথে সম্ভবত জ্বালানি মন্ত্রীর বৈঠক হয়েছে, যেটাকে বলা হয় জিবিএস সিস্টেম, এটা গ্র্যাভিটেশন বেস সিস্টেম বোধহয়, অথবা অনেকটা ল্যান্ড বেস টার্মিনালের মতো, যেটা স্টেবল, সমুদ্রের সাইক্লোন হলেও তাদের গ্যাস কিন্তু ওখান থেকে বিতরণ করা বা দেওয়া সম্ভব হবে, সেটা আলোচনা হচ্ছে, তাদের সাথে দরকষাকষি হবে, যদি জি2জি হয় সেটাও হয়তো আমরা প্রক্রিয় করব। এইভাবে সমস্ত পরিকল্পনা কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক, আমাদের রিনিউয়েবল এনার্জিতে আমি এখনো যাইনি, সেটা মন্ত্রী বলবেন, রিনিউয়েবল এনার্জি ভিত্তিক এবং আমাদের অন্যান্য রিসোর্সিং উইন্ডমিল ভিত্তিক সমস্ত পরিকল্পনা সাজিয়ে, যাতে এই দেশে বিশ্বের সমস্ত বিনিয়োগকারীরা আকৃষ্ট হন এবং তারা যাতে পাওয়ার এবং এনার্জির কোনো ক্রাইসিস অনুভব না করেন, সেই রকম পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন উইদিন 6 মান্থ, ইহাকে বলে পরিকল্পনা। আর 6 মাসের মধ্যে যদি মাননীয় বিরোধী দলীয় সদস্য, আপনি যে প্রস্তাব উত্থাপন করলেন, যদি মনে করেন যে 6 মাসের ভিতরে এত বড় ফেসিবাদের রেখে যাওয়া সংকটে পরিপূর্ণ আর্থিক ব্যবস্থা, ফিনান্সিং ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, ফ্রেজাইল বিদ্যুৎ ব্যবস্থা, ফ্রেজাইল এনার্জি ব্যবস্থা এবং ফ্রেজাইল রাষ্ট্র সিস্টেম যেটা রেখে গিয়েছে, আমরা যেটা ইনহেরিট করেছি, যদি 6 মাসের ভিতরে আমরা সব কিছু ওভার হোলিং করে রিনিউ করে ফেলবো, এটা আশা করাটা আমার মনে হয় ঠিক হবে না। আমরা পরিকল্পনা নিয়েছি, বাস্তবায়ন করছি, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বক্তৃতায় দেশের কাছে, জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন যে আপনাদের ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি আমাদের সৃষ্টি নয়, এই ভূখান্তি গ্লোবালে সৃষ্টি হয়েছে, এই ভূখান্তি সৃষ্টি করে গেছে ফেসিবাদী সিস্টেম, এই ভূখান্তি সৃষ্টি করে গেছে বিগত 17 বছরের জঞ্জাল, জাতির জন্য সমস্ত সমস্যা রেখে গিয়ে এনার্জির কোনো ব্যবস্থা না করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গিয়েছে, গ্যাস কোথা থেকে আসবে জানে না, পাইপ লাইন নাই, নির্মিত হয়ে গেছে। তিনি বললেন ক্যাপাসিটি চার্জের বিষয়টা, এই যে ক্যাপাসিটি চার্জের বিষয়টা, এটা ফেসিবাদী শেখ হাসিনা রেখে গিয়েছে, আমরা ইনহেরিট করছি। কিন্তু এখন বিদ্যুতের প্রয়োজনের মানে প্রধানমন্ত্রী 3টা রেন্টাল পাওয়ার কোম্পানিকে সম্ভবত অনুমোদন দিয়েছেন, এনার্জি মিনিস্টার বলবে কিসের ভিত্তিতে, নো ক্যাপাসিটি চার্জ, নো পাওয়ার, নো মানি। এটাই হচ্ছে আমাদের দেশপ্রেম, আমরা ওই জায়গায় নাই। মাননীয় স্পিকার, রাতারাতি কোনো দেশের সাথে কোনো কন্ট্রাক্ট বাতিল করা যায় না। তিনি আরেকটা কোম্পানির কথা বলেছেন, আমরা জানি ওভার প্রাইসড, জাতির পয়সা অপচয় করে কিছু বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছে বর্ডারের ওপাশ থেকে, কিন্তু আমরা এখন যদি বন্ধ করে দিই ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যাবে এবং বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আমাদের এমনিতেও এখানে ক্রাইসিস বিদ্যুতের, যদি এই মুহূর্তে আমরা সেই জায়গায় যাই তাহলে আমরা আরও 1600 মেগাওয়াট পাবো না, সেই জায়গাকে আমরা এফোর্ড করতে পারবো? রাষ্ট্র পরিচালনা, মাননীয় স্পিকার, ধৈর্য সহকারে যেতে হয়। সেজন্য আমি আশা করি আমার বন্ধুদের সবরে জামিল প্রদান করবেন রব্বুল আলামিন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: জি অসংখ্য ধন্যবাদ, সময় এক্সটেন্ড করতে হয় নাই। আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা। হিসাব মতে আপনার সময় আছে 10 মিনিট, তারপরে আপনাকে 15 মিনিট দেয়া হলো। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেকগুলা আশ্বাস দিয়েছেন, আমরা আশাবাদী থেকে তার বাস্তবায়ন চাই। তবে কনফিউশন হয় যখন এই সংসদে দেওয়া খোলামেলা আশ্বাসটা বাস্তবায়ন আমরা দেখি না, যেমন মিটার চার্জ, ডিমান্ড চার্জ আর নেওয়া হবে না, কিন্তু নেওয়া তো হচ্ছে। যেমন এই সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দারুণ একটা সুসংবাদ জাতিকে শুনিয়েছিলেন, খুনি বেনজির আহমদকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। কিন্তু এখন দেখলাম যে হাতের গ্রিপটের ভিতর থেকে কোন ফাঁক দিয়ে যেন উনি চলে গেল। আমরা যদি সক্ষম হয়ে থাকি তাহলে তিনি বের হয়ে গেলেন কিভাবে? এ খাঁচার ফাঁকি তো বের হওয়ার কথা না। তারপরেও অনেকগুলো উদ্যোগের কথা উনারও বলেছেন, সবই ফিউচার, প্রেজেন্ট না। এই সংসদেই বলা হয়েছিল বুতুড়ে বিল যেটা এসেছে গণশুনানি করে তার সমাধান হবে, কোনো সমাধান হয়নি, এটা কন্টিনিউ করছে। এই জায়গাগুলোকে যদি আমরা নিশ্চিত না করতে পারি, জবাবদিহিতার জায়গাটা যদি আমরা স্বচ্ছ না করতে পারি, তাহলে আমাদের প্ল্যান যত সুন্দর যত বড় হোক সবগুলা কিন্তু ব্যর্থ হবে। মাননীয় প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের, তিনি বলেছেন যে সাবেক সরকার পুষ্যদের লালন করার জন্য, ফেসিলিটেট করার জন্য অনেকগুলা সুযোগ তাদেরকে করে দিয়েছিল। আমরা নতুন করে আবার কোনো পুষ্যদের হাতে পড়তে চাই না, এটা অ্যাসার্ট করতে, এটা ঘুরিয়ে ফিরিয়ে ডিরেক্ট ইনডিরেক্ট কোনোভাবেই না, পরোক্ষ প্রত্যক্ষ কোনোভাবেই না। এই দুষ্টচক্র থেকে জাতি যদি বের হতে না পারে, জাতির কোনো নিস্তার নাই, কোনো মুক্তি নাই। মাননীয় স্পিকার, সাধারণ মানুষ দেশের বড় কোনো ক্ষতি করতে পারে না, ক্ষতি করে বড় ব্রেইনওয়ালা মানুষগুলোই বড় ক্ষতি করে। এবং এই সংসদে আমরা যারা আছি আমরা, তারা বসে নীতি বানাই কিন্তু সেই নীতি আমরা নিজেরাই লঙ্ঘন করি। এই জায়গা থেকে বেরিয়ে না আসলে তো হবে না। ক্যাপাসিটি চার্জ, আমার জানার আগ্রহ যে আমি তো শুনেছিলাম কুইক রেন্টাল যে সমস্ত প্ল্যান্টগুলো তৈরি করা হয়েছিল বেসিক্যালি তাদের সাথে 3 বছরের একটা কন্ট্রাক্ট হয়েছিল, তো এখন তো তার অনেক দিন গড়ায় গেছে। ক্যাপাসিটি চার্জটা ক্যালকুলেট করা হয় তার এস্টাবলিশমেন্ট কস্টের বিষয়টা মাথায় রেখে, 3 বছরের ভিতরে তারা তো এটা পেয়ে গেছে, এরপরে এটা কন্টিনিউ করে কেন? বিএনপি তাদের ইশতেহারে বক্তব্যে তারাও বলেছিলেন যে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন, কিন্তু এখন পর্যন্ত তো অ্যাড্রেস করা গেল না। এটা অবশ্যই অ্যাড্রেস হওয়া উচিত, আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। যদি তাদের ডিউলি পেতেই হয় তাহলে সেটা পরিষ্কার হওয়া দরকার। আমরা বারবার বলে আসছি এর মাধ্যমে জনগণের টাকা ডাকাতি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, পিলফারেজ হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ তো হচ্ছে না। এখন অতীতকে শুধু দোষারোপ করে যদি তার কোনো সমাধানে যাওয়া না হয় তাহলে নতুন করে এই ধরনের আরও দুষ্টচক্র তৈরি হবে যে এইগুলা করা যায়, এই দেশে কোনো আইনকানুন মানতে হয় না, কোনো আইনকানুন আমার জন্য প্রযোজ্য হবে না। এটা মামা খালু দিয়ে একবার কভারেজ দিয়ে দেওয়া যাবে, এই জায়গাটা আমরা চাই যে বন্ধ হোক। আজকে অনেকগুলো ভালো ভালো মানে প্রস্তাবের কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মাননীয় প্রতিমন্ত্রীও বললেন, হয়তো আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি তিনিও আরও কিছু আশার বাণী আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, আশার বেলাই তো চড়ছে জাতি, এটাকে বাস্তবে রূপ দেওয়াটা আমরা দেখতে চাই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সরকারি যে অর্থ খরচ হচ্ছে সেই অর্থের মধ্যেও প্রশ্ন উঠেছে, পারিবারিক প্রতিষ্ঠান যেখানে সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে সেই বিষয়গুলো জড়ায় যাচ্ছে। আমরা অনুরোধ করব, এখানে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা মিনিমাম আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আসুন একটা কঠিন সিদ্ধান্ত নিই এখন থেকে, নিজে আর নিজের ভাই ভাতিজার জন্যে নয়, যা করব আমরা জাতির জন্য করব। তাহলে শুধু উদাহরণ সৃষ্টি হবে না, আমাদের আগামীর সিকিউরিটিটাও অ্যাসার্ট হয়ে যাবে। এবং এটাই তো নিউ বাংলাদেশ হওয়ার কথা ছিল, যে অতীতের কোনো ময়লা গার্বেজ কিছুই থাকবে না। কারণ আমরা যদি বলতেই থাকি যে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, সময় কখন আসবে এটা জানার আগ্রহ আছে। একটা কথা আছে, বিড়ালকে প্রথম রাতেই কিন্তু শেষ করতে হয়। তো ইতিমধ্যে সরকার অনেকগুলা পদক্ষেপ নিয়েছেন, সবগুলা দেশের স্বার্থে আমাদের দৃষ্টিতে না, দেশের স্বার্থের বিপক্ষেও নিয়েছেন, কিন্তু ভেরি রেডিক্যালি এবং ভেরি অ্যাগ্রেসিভলি সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তাহলে জনস্বার্থের এই পদক্ষেপগুলো নিতে আমাদের দেরি হচ্ছে কেন? আমরা কেন চাঁদাবাজদেরকে বলে দিচ্ছি না যে নো, তোমাদের কোনো স্পেস আর সমাজে নাই? আমরা কেন দুর্নীতিবাজদেরকে ক্লিয়ার মেসেজ দিতে পাচ্ছি না যে অতীতে যেটা হয়েছে সেটা পরে চিন্তা করা হবে, কিন্তু এখন থেকে ফ্রেশ স্টার্ট, এখন থেকে দুর্নীতি বিরোধী স্টার্ট আপ, এরপরে আর আমরা জিরো টলারেন্স কাউকে আমরা আর এলাও করবো না, এবং মুখে নয় এটা বাস্তবে প্রমাণ করতে হবে। আমরা উৎসাহিত হই যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ 100 থেকে 150 টাকা, খুব ভালো লাগে, কারণ এত কম টাকায় আমিও খাইতে পারি না, একদম প্লেনলি বলতেছি, আমার বোধহয় আরো একটু বেশি খরচ হয়। হ্যাঁ, খাবার দেবেন, অনেক ধন্যবাদ, আমি তো একা খাবো না, আমি তো 18 কোটি মানুষ নিয়ে খাইতে চাই, তো আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তিনি সাদামাটা জীবনযাপন করেন, সুন্দর একেবারে পশ মানে সুটে বুটে না, তিনি খুব প্লেইন ক্লোথে চলেন, এটা তো ইন্সপায়ার্ড হওয়ার মতো জিনিস, কিন্তু তার এই বিষয়গুলো নিয়ে যারা অ্যাপ্রিসিয়েশন করেন তাদের গায়ে আবার আমরা উল্টাটা দেখি। তিনি যদি এই সমস্ত মানুষের আইকন হয়ে থাকেন তাহলে তাকে তো ফলো করা উচিত, সকল ক্ষেত্রে ফলো করা উচিত, তখন সেটা তো আমরা দেখি না, আমরা জাস্ট তার রিভার্সটাই দেখি। আমরা আশা করি যে এখন থেকে আইকন বলার আগে সাবধান হয়ে বলবেন, আর যদি আইকন বলেন তাইলে ফলো করতে হবে। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রীও তিনি মানুষ, তিনিও ভুলের উঠবে না, তার সব কিছুতে হা বলা যাবে না, হা বলা যাবে শুধু শিশুদের দাবিতে, শিশুরা যা বলবে হ্যাঁ, কিন্তু এরপরে আর সবার জন্য হা নাই, বাস পিসার করে হা বলতে হবে। তিনিও যদি তার দ্বারাও যদি কোনো ভুল সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয়ে থাকে, আমি আশা করব সেখানে গিয়ে কেউ বলবেন না যে নেতা আপনি আচানক ডিসিশন নিয়েছেন, ইতিপূর্বে ইতিহাসে কেউ এরকম দৃশ্য নেয় নাই। আপনি সোনালী মানুষ হয়ে

এখানেও সারা দেশে যেখানে আমাদের তেলের সংকটের কারণে লং মার্চের তেল নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবে আমি ধন্যবাদ জানাই যে লং মার্চটাকে জাতীয়করণ করার জন্য আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এই মহান সংসদে উত্থাপন করেছেন এই জন্য তাকে ধন্যবাদ। সেই সেই তেলের সংকট হবে না যদি মুখের তেলটা বন্ধ হয়। ওই তেল যতদিন চলবে তখন সর্বজায়গায় সংকট তৈরি হবে। অতীতে আমরা দেখেছি ফেসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সবাই মিলে বলতো নেত্রী একদম পুত পবিত্র, বাকি আশেপাশের লোকেরা সমস্যা। কিন্তু যখন নেত্রী ফ্লাই করে চলে গেলেন এখন বলে যে আশেপাশের লোকগুলো ভালো ছিল, নেত্রী জ্বালাই শুধু দেশ ধ্বংস হয়েছে। দিস ইজ রিয়েলিটি। আরেকটা রিয়েলিটি হচ্ছে কোনো সরকার যখন বিদায় নেয় পরবর্তী সরকার আইসেই বলে যে দেশটাকে একদম রসগোল্লা রসাতলে পাঠাইছে, রসগোল্লা খাওয়াই খাওয়াইয়া এই করেছে ওই করেছে, দুর্নীতির পাহাড় পর্বত হিমালয় গড়েছে। কিন্তু ওই সরকারটাই যখন আবার বিদায় নেয় তখন একই কথা আবার সমাজ থেকে শুনি। এই সংস্কৃতিটা বদলাতে পারবে বর্তমান সরকার যদি তারা চান। আমরা চাই তারা উদাহরণ সৃষ্টি করুক। ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয়, বিরোধী দলও কারোর জন্য চিরস্থায়ী নয়। এই সংসদে তিনবার বলেছি এখন সহ যে এমন হতে পারে সরকারি দল বিরোধী দল কোনো এক সংসদে দেখা যাবে আমাদের উভয়ের কেউই নেই। যেটা সাবেক সরকারি দল এবং বিরোধী দল এখন কেউ নাই এই সংসদে, এটা ন্যায়সঙ্গতভাবে হোক অসঙ্গতভাবে হোক এটি বাস্তবতা, এটা মেনে নিতে হবে। তাহলে বিদায়ের পালাটা হোক সোনালী গৌরবময় কালারফুল রঙিন। বিদায় নেওয়ার পরে যেন লোকরা পস্তায়, নতুন যারা আসছে যে কেন আমরা বিদায় দিলাম, তাদের তো আমাদের আবার দরকার ছিল, সেই রকম হোক এইটাই আমরা দেখতে চাই। যত হোপ যত আশ্বাস এগুলা যেন বাতাসে মিলিয়ে না যায়, জনগণ যেন এর সুফল পায়। 80% লোক গ্রামে যেহেতু বসবাস করে তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে আমরা সংকটটা স্বীকার করে নিয়েছি, কিন্তু এই মহান সংসদে দাঁড়িয়েই দায়িত্বপ্রাপ্ত লোকেরা বলেছেন কোনো সংকট নাই, তার লম্বাইয়ের জন্য সমস্যা হয়েছে। এই সমস্ত হাস্যস্কর কথা বলে জাতির সাথে কোনো ধরনের তামসা করা আমাদের উচিত নয়। আমি দাবি করব আমাদের যা আছে যা নাই জাতিকে আমরা বলে দিই, এইটি আমাদের আছে এটুকু আমাদের নাই, নাই যেটা এটা আমাদের আহরণ করতে এইটুকু সময় লাগবে, আমাদেরকে সময় দেন, আমরা ধাপে ধাপে এটা উন্নয়ন করব। আমরা 3 মাসে এই করব, 6 মাসে এই করব, বছরে এই করব, 2 বছরে এই করব, 5 বছরে এইটা আমরা সারব। জাতীয় তখন মেন্টালি সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড হবে, তখন ট্রমাটিক হবে না। গ্রামের লোকগুলো বড় অতিষ্ঠ, তারা 12-14 ঘন্টা পর্যন্ত কোথাও কোথাও তারা কারেন্ট পায় না। আমাদের যে শর্টেজ এইটার সাথে ওই হিসাব মিলে না। আমরা এই লং মার্চের সময়ও বিভিন্ন জেলা অতিক্রম করেছি, বিভিন্ন বাজারে আমরা থেমেছি। প্রথমে স্টার্টিংয়ে আমরা বিদ্যুৎ দেখেছি, এরপরে সীতাকুণ্ড পৌঁছার পরে আবার বিদ্যুতের সাথে আমাদের মোলাকাত হয়েছে, মাঝখানে হয় নাই। এটা সারা দেশের চিত্র, এটা শুধু ওই রাস্তার চিত্র না, এটাকে মেনে নিলেই বলা হ্যাঁ বিদ্যুৎ দেখা যায়, জ্বললে দেখা যায়, ফ্যান ঘুরে ওইটাও দেখা যায়, এটা আড়াল থাকে না। তো স্বাভাবিকভাবেই আমরা প্রথমে সাহস করে আমাদের সত্যটাই মেনে নেওয়া উচিত যে এটি আমাদের সমস্যা। কেন এই সমস্যা এটাও জাতি জানে, আরও ক্লিয়ার করে বলা যায়, অসুবিধা নেই। এরপরে আমাদের প্ল্যানটা আমরা জাতিকে দেই। আমরা আবারও বলব যদি সরকার আমাদের সহযোগিতা চান তাহলে আমরা আমাদের টেকনিক্যাল এক্সপার্ট টিমকে সরকারের সাথে আমরা যুক্ত করে দিতে পারি, একসাথে তারা কাজ করবে, দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। এখানে ক্রেডিট এবং ডিসক্রেডিটের কোনো ব্যাপার নাই, যদি কোনো ক্রেডিট নিতে হয় পুরাটা সরকার নিয়ে নিয়েন, কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই যে সমস্যার সমাধান হোক, আমরা কোনো ক্রেডিট ক্লেইমার হতে চাই না, আমরা এটা সমাধান চাচ্ছি। এই ক্ষেত্রে আমার সহকর্মী একটা প্রস্তাব দিয়েছেন যে এর জন্য একটা ইফেক্টিভ সেল করা দরকার, টাস্কফোর্স বলেন, সেল বলেন, স্পেশাল কমিটি বলেন, হোয়াট এভার মেবি, এটা কোনো
শর্ট টার্মের

0: জন্য হবে না, দরকার হয় এটা পারসিস্ট করবে। সেই প্রভিশন ক্রিয়েট করে যদি আমরা সরকারি দল বিরোধী দল মিলে সামনে আগাতে পারি, আমরা বিশ্বাস করি দেশের মানুষের আস্থা ফিরে আসবে এবং মানুষ সরকারকে বিরোধী দলকে এইটুকু অন্তত বলবে যে না, তারা সিনসিয়ারলি তাদের দায়িত্ব পালনের চেষ্টা করছে। সরকার নিতে চাইলে আমাদের এই অফার সরকারের প্রতি থাকলো, সরকার নিতে না চাইলে একাও যদি সমাধান করেন আমরা সমাধান চাই। সমাধানের জন্য আমরা অংশীদার হতে পারলে আমরাই খুশি হব, কৃতজ্ঞ হব, জাতির জন্য ভালো কিছুতে অংশ নিতে পারলাম। যদি অংশীদার নাও হতে পারি তবুও চাই যে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্তি দেওয়া হোক, সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হোক, স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং জাতির সামনে প্র্যাগম্যাটিক প্ল্যান সাপোর্ট করা হোক, আরবিটারি প্ল্যান না, যে প্ল্যানের বাস্তবায়ন জনগণ দেখবে, সুবিধা ভোগ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সময় আমার হায়াত বাড়াতে হবে না বক্তৃতার, আমি এখানেই শেষ করছি। আশাবাদ ব্যক্ত করে ভালো কিছু হোক, মানুষ যন্ত্রণা থেকে মুক্তি পাক। পাওয়ার সেক্টর, একটা দেশ যখন পাওয়ার ক্রাইসিসে ভুগবে তখন এই দেশটা পাওয়ারলেস হয়ে যাবে। আমরা চাই না আমাদের জাতি পাওয়ারলেস হোক, আমরা চাই আমাদের জাতি পাওয়ারফুল হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।
1: জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, আপনার সময় 12 মিনিট, ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সম্মানিত সদস্য ডক্টর নাজিবুর রহমানের দীর্ঘ বক্তব্যের পর যদি একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে কথা বলতে হয়, আমার মনে হয় 12 মিনিট একটু অপ্রতুলই হবে। বিষয়টি বিবেচনা করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, গত সপ্তাহে প্রশ্নোত্তর পর্বে আমি বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছিলাম। ভেবেছিলাম হয়তোবা আজকে নতুন করে কথা বলবার প্রয়োজন হবে না, কারণ রাজপথে যখন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক সরকারের জন্য, প্রতিনিয়ত আমরা বলতাম এবং শুনতাম অপ্রয়োজনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় নাকি মহান জাতীয় সংসদে। আমি জানি না আমার বক্তব্য আজকে পুনরাবৃত্তির কারণে মাননীয় সদস্যদের কিংবা জনগণের বিরক্তির কারণ হব কিনা, যদি হয়ে থাকি আমি আগাম ক্ষমা প্রার্থনা করছি। খুব আগ্রহ ভরে ডক্টর নাজিবুর রহমানের উপস্থাপনা শুনছিলাম। আগ্রহের জায়গাটি ছিল যদি তার বক্তব্যের মাঝে আমরা কোনো সমাধান সূত্র খুঁজে পাই যেটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। উনার ল্যাপটপ উপস্থাপনা দেখবার সৌভাগ্য হয়নি, কিন্তু উনার উপস্থাপনায় নতুনত্ব কিছু খুঁজে পায়নি বলে আসলেই দুঃখবোধ রয়ে গেছে। আমি প্রথমত, যেহেতু জবাবদিহিমূলক একটি সরকারের অংশ, যে প্রশ্নগুলো উচ্চারিত হয়েছে জাতীয় সংসদে, আমি সেই প্রশ্নের উত্তরগুলো বিনয়ের সাথে তথ্যভিত্তিক দেবার চেষ্টা করব। মাননীয় বিরোধী দলীয় নেতা তার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন, বড় পুকুরিয়াতে চাহিদার তুলনায় অতিরিক্ত কয়লা রয়েছে, এই কয়লা দেশের অন্যান্য স্থানে যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেখানে ব্যবহার করা যায় কিনা, এ ব্যাপারে আমরা কোনো ভাবনা চিন্তা করেছি কিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদ এবং বাংলাদেশের জনগণের জ্ঞাতার্থে জানাতে চাই, দায়িত্ব নেবার এক মাসের মধ্যেই আমরা বড়পুকুরিয়া কয়লা কেন্দ্র পরিদর্শন করেছিলাম। হ্যাঁ, সেখানে অতিরিক্ত কয়লা রয়ে গেছে, কারণ 3টি বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চলে না দীর্ঘদিন যাবৎ। কিন্তু সেই কয়লা যদি দেশের অন্য প্রান্তে নিয়ে আসতে হয়, যে পরিবহন ব্যয়টি প্রয়োজন, সেই পরিবহন ব্যয় নির্ভর করে সেটি ওই পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য লাভজনক হবে না। বিধায় সেদিন মাননীয় যোগাযোগ মন্ত্রী, যিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, আগামী দিনে যদি উত্তরবঙ্গে আমরা পরিবেশসম্মত উপায়ে আধুনিক প্রযুক্তির আওতায় কয়লা উৎপাদন বাড়াতে পারি, সেই কয়লা কিভাবে দেশের অন্য প্রান্তে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যেতে পারি, তার জন্য প্রয়োজনের রেল অবকাঠামো তৈরির পরিকল্পনা নেবার কথা বলা হয়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন যে আমরা যা কিছু করছি গ্যাস উৎপাদনের সবই স্থলভাগের, আমরা এখনো সমুদ্র বক্ষে গ্যাস উত্তোলনের কার্যকর পরিকল্পনা কেন গ্রহণ করিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা যথার্থই বলেছেন, বিগত ফ্যাসিবাদ সময়ে আমরা সমুদ্র বিজয়ের উৎসব পালনের সাক্ষী হয়েছি কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেইনি। কিন্তু আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদকে অবহিত করতে চাই, আমরা দায়িত্ব নেবার পর সমুদ্র বক্ষ থেকে গ্যাস উত্তোলনের জন্য গত ২৪শে মে আমরা অফশোর বিডিং গ্রাউন্ড ওপেন করেছি, যেটির মেয়াদ আগামী ৩০শে নভেম্বর শেষ হবে ইনশাআল্লাহ। এবং এই বিডিং গ্রাউন্ড যেন সফল হয়, আমরা তাই বিশ্বের নাম করা তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোর সাথে সরাসরি যোগাযোগের উদ্যোগ গ্রহণ করেছি। প্রশ্ন উঠেছে ডক্টর নাজিবুর রহমান মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলবার চেষ্টা করেছেন দুর্নীতি অব্যবস্থাপনা সিদ্ধান্তহীনতার কারণে আজকে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের এই অবস্থা, আমি এটি অস্বীকার করব না। আমি গত সপ্তাহে বলেছি দুর্ভাগ্যজনকভাবে উত্তরাধিকার সূত্রে আমরা যে দায়িত্ব প্রাপ্ত হয়েছি সেটি হচ্ছে বিগত দিনের ভুল নীতির অনিবার্য পরিণতির শিকার আমরা হয়েছি এবং তার মাশুল আজ বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। তিনি কার্যত কটাক্ষ করবার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে। বিনয়ের সাথে জানাতে চাই, ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে তৎকালীন মেজর জিয়াউর রহমান যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করবার প্রারম্ভে তিনি বিদ্ধ করেছিলেন আই রিভোল্ট বলে, সঙ্গে সঙ্গে তার সাথীরা বলেছিলেন উই রিভোল্ট। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তার সাথে গলা মুড়িয়ে আমরা বলতে চাই উই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনার বিশদ অংশ ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, তারপরেও আমি এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করতে চাই। স্বল্প মেয়াদে যে সমাধানের কথা বলা হয়েছে আসলে সেটি স্বল্পমেয়াদী সমাধান সূত্র নয়, সেটি বড়জোর মধ্যমেয়াদী সমাধান সূত্র হতে পারে। স্বল্পমেয়াদী যে সমাধান আমরা খোঁজবার চেষ্টা করছি সে আঙ্গিকে বলতে চাই, আমরা এই মুহূর্তে যেটি এইচএফও ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, অত্যন্ত ব্যয়বহুল পাওয়ার প্ল্যান্ট, যেটি সাধারণত পিকিং পাওয়ার প্ল্যান্ট হিসেবে বিবেচিত, যেটি খুব জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয় আজকে জাতির এই ক্রান্তি লগ্নে, সেখান থেকে সর্বোচ্চ আমরা ৪০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছি এবং সেই কারণে সরকার ইতিমধ্যে ৬০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আমি আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আমরা ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ এই সমস্ত ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদন করতে সক্ষম হব। এই মুহূর্তে রামপাল পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহে সেই পাওয়ার প্ল্যান্টটি চালু করতে সমর্থ হব। ক্যাপাসিটি চার্জের কথা বলা হয়েছে, যেটি চুক্তি থেকে বেরিয়ে আসা একটি সহজ নয়, কারণ চুক্তিটা হয় রাষ্ট্রের সাথে, আমরা সেটা ইভ্যালুয়েট করছি। কিন্তু যেই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোর মেয়াদ শেষে অবসরে গিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ধরনের ৫টি পাওয়ার প্ল্যান্টের সাথে কথা বলেছি। আশা করছি এই সপ্তাহ থেকেই আমরা ইনশাল্লাহ এই ৫টি পাওয়ার প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাব, যেখানে কোনো ক্যাপাসিটি চার্জ দিতে হবে না। এখানে গ্যাসের চাহিদা এবং সরবরাহ নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে অনেকাংশে সঠিক, কিছুটা হলে বিভ্রাট রয়েছে। আমি সেই কূটতর্কে যাব না, আমি শুধু স্পষ্ট করে বলতে চাই আমাদের পরিকল্পনাটা কি। আজকে 2026 যখন দাঁড়িয়ে কথা বলছি, তখন বাংলাদেশের গ্যাসের চাহিদা হচ্ছে 3800 মিলিয়ন ঘনফুট, তার বিপরীতে আমরা সরবরাহ করতে পারি 2600 মিলিয়ন ঘনফুট, যেটি গত সপ্তাহে আপনাদের কাছে উল্লেখ করেছিলাম সর্বোচ্চ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, প্রতি বছর সাধারণত গ্যাসের চাহিদা বৃদ্ধি পায় 6% হারে, আমরা যদি 10% হারে গ্যাসের চাহিদা বৃদ্ধি পায় এই হিসেবটি করি, তাহলেও 2030 নাগাদ কিংবা 2031 নাগাদ 6120 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন পড়বে। আজকে এই মুহূর্তে আমাদের 1200 মিলিয়ন ঘনফুটের গ্যাসের ঘাটতি রয়েছে। আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি তাতে এই বছরের মধ্যেই আমরা ইনশাল্লাহ ন্যূনতম 2টি নতুন FSRU চুক্তি সম্পন্ন করতে চাই এবং তার ধারাবাহিকতায় আরও একটি FSRU স্থাপনের উদ্যোগ নেব, যেটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ মোংলা বন্দরের অববাহিকায়। এর মাধ্যমে আগামী দিনে আমরা 2030 মধ্যে আমাদের FSRU থেকে 2800 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারব বলে আমরা আশা করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আমরা মাতার বাড়িতে LNG টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিব। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, LNG টার্মিনাল স্থাপনের নিমিত্তে আমরা ইতোমধ্যে ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। LNG টার্মিনাল স্থাপনের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ থেকে আমরা G2G প্রস্তাব পেয়েছি, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছি। ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আমরা LNG ল্যান্ড বেস LNG টার্মিনাল স্থাপন করতে সক্ষম হব। দেশীয় গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমছে, প্রতি বছর গড়ে 150 মিলিয়ন ঘনফুট গ্যাস কমে উৎপাদন। বিগত দিনে ফ্যাসিস্টরা বলে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির কোন উদ্যোগ গ্রহণ করেনি। আমরা দায়িত্ব নেবার পর 150টি কূপ খননের উদ্যোগ নিয়েছি, তার অংশ হিসেবে ইতোমধ্যে 30টি কূপ খনন চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই দেশীয় কূপ থেকেই আমরা আগামী 2031 নাগাদ 2320 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সমর্থ হব। যদি আমাদের এই পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ায় যদি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে মাননীয় সদস্যদের সমর্থন পায়, ইনশাল্লাহ আজ চাহিদা এবং সরবরাহের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি থাকবে না। মাননীয় স্পিকার, বিনয়ের সাথে আমি আপনার কাছে আরো কিছুটা সময় প্রার্থনা করছি।
1: মাননীয় প্রতিমন্ত্রী, আর কতটুক সময় হলে আপনার জন্য শেষ করা সম্ভব হবে? আমার মনে আছে বিরোধী দল প্রায় 40 মিনিট সময় পেয়েছে, সবগুলোর উত্তর আপনাকে দিতে হবে। আর কতক্ষণ দিলে হয়? আরো আরো 10 মিনিট দেয়া হলো।
2: অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। সিঙ্গেল পয়েন্ট মুড়িং এখনো চালু হয়নি কেন, এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। সত্য 8000 কোটি টাকার একটি প্রকল্প স্থাপন করবার পরও শুধু ONM ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করবার কারণে আজ পর্যন্ত এই স্থাপনাটি অব্যবহৃত রয়েছে। আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিঙ্গেল পয়েন্ট মুড়িং এই প্রকল্পটি চালু করবার জন্য ONM ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মাধ্যমে বিরোধী দলকে আশ্বস্ত করতে চাই, দ্রুততম সময়ের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমর্থ হব ইনশাআল্লাহ। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পাকিস্তান আমলে স্থাপিত 60-এর দশকে, এরপর কার্যত এই প্রকল্প বারবার করে উদ্যোগ নেওয়া হয়নি। যা কিছু আধুনিকায়ন সম্পন্ন হয়েছিল সেটি 90-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। আপনারা নিশ্চয়ই গত সপ্তাহে খেয়াল করেছেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের গ্রুপের চেয়ারম্যান সশরীরে বাংলাদেশে এসে $1 billion ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ এই সরকারের মেয়াদেই আমরা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সেকেন্ড ইউনিটের কমিশন করতে সমর্থ হব বলে আশা করছি। এর মাধ্যমে বর্তমানে ক্রুড অয়েল রিফাইন করবার যে সামর্থ্য আমাদের মাত্র 15 লক্ষ মেট্রিক টন বছরে, সেটি বেড়ে 3 গুণ বাড়বে, অর্থাৎ সেটি বছরে 45 লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে সমর্থ হব। শুধু তাই নয়, বর্তমানে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে শুধুমাত্র আমরা অ্যারাবিয়ান লাইট এবং মার্বান লাইট অর্থাৎ হালকা আমরা ক্রুড অয়েল ব্যবহার করতে পারি, আমরা অন্য দেশের ক্রুড অয়েল ব্যবহার করতে পারি না যেখান থেকে স্বল্প দামে কেনবার সুযোগ রয়েছে। আমরা এখানে এমন প্রযুক্তি ব্যবহার করছি যাতে করে আমরা একই সাথে লাইট ক্রুডের সাথে আমরা হেভি ক্রুডও পরিশোধন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের সোর্স ডাইভার্সিফাই করা সম্ভব হবে এবং আমাদের উৎপাদন খরচও সিগনিফিকেন্টলি কমে যাবে। মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, আমাদের নাকি মাত্র 3টি রিগ পরিচালনা করবার সক্ষমতা রয়েছে, এই তথ্যটি উনি কিভাবে পেয়েছেন আমার জানা নেই। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই মাননীয় স্পিকার, আমরা যে 2টি রিগ ক্রয় করছি, এই 2টি রিগ ক্রয় করছি এই কারণেই, কারণ এই 2টি রিগ পরিচালনা করবার সক্ষমতা বাংলাদেশের কলাকুশলীদের, বাংলাদেশের প্রকৌশলীদের রয়েছে এবং আমরা এই ক্রয় প্রক্রিয়ায় উপযুক্ত প্রশিক্ষণ যেখানে প্রয়োজন হবে সেই সত্ত্ব কিন্তু আমরা আরোপ করেছি। তাই রাষ্ট্রের সম্পদ ফ্যাসিবাদ আমলে যেভাবে অপচয় হয়েছে সেটি হবে না এই গণতান্ত্রিক সরকারের সময়, এটি আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই। মিটার ভাড়া নিয়ে কথা হয়েছে, মাননীয় বিরোধী দলীয় নেতা প্রশ্ন তুলেছেন, গত সপ্তাহে আপনার কথাটি বলেছি, মিটার ভাড়া যদি মৌকুব করে দিতে পারতাম আমাদেরও ভালো লাগত। এটা নিয়ে আমরা যখন দীর্ঘ পর্যালোচনা করেছি, এই মিটার ভাড়া যদি এখন মৌকুব করতে হয় তাহলে 29,000 কোটি টাকার প্রয়োজন হবে। আগামীতে মিটার রিপ্লেস কিভাবে হবে সেটি একটি বড় প্রশ্ন। মিটার ভাড়া কেন নেওয়া হয় এ ব্যাপারটি একটু স্পষ্ট করতে চাই। যদি কোনো গ্রাহক নিজ অর্থে মিটার ক্রয় করতে চান সেই স্বাধীনতা তার পূর্ণ রয়েছে, সেক্ষেত্রে তাকে প্রতি মাসে কোনো মিটার ভাড়া দিতে হয় না। আর যদি তিনি এককালীন মূল্য পরিশোধের সামর্থ্য না থাকে তাহলে সরকার তার মিটারটি দিয়ে দেয়, প্রতি মাসে সে মিটার ভাড়া বাবদ 40 টাকা বিলের সাথে যুক্ত হয়। এই মিটার কখনো 5 বছর কখনো 6 বছর লাইফ টাইম থাকে, কখনো 1 বছরের মধ্যে মিটার নষ্ট হয়ে যায়। সরকার যেটি মিটার সংযোগ দেয় অর্থাৎ গ্রাহক যেখানে প্রাথমিকভাবে কোনো অর্থ বিনিয়োগ করে না, এই মিটার যদি 1 বছরের মধ্যেও নষ্ট হয় সরকার কিন্তু বিনামূল্যে সেই মিটার রিপ্লেস করে দেয়। কিন্তু কোনো গ্রাহক যখন নিজ অর্থে মিটার ক্রয় করে সেই মিটার যদি 1 বছরের মধ্যে নষ্ট হয় সেই মিটার রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও খরচ কিন্তু সেই গ্রাহককেই দিতে হয়। সেক্ষেত্রে গ্রাহকরাই মনে করে যে এইটি একটি ভালো সমাধান। এরপরও কিভাবে মিটার ভাড়া সময়ের সাথে সাথে কমিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা আমাদের বিশ্লেষণ চলমান রয়েছে। ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে আমি গত সপ্তাহে কথা বলেছি, বিদ্যুৎ বিল নিয়ে কিছু যে সমস্যা ছিল না কিংবা কিছু যে সমস্যা নেই এ কথা আমরা কখনো বলিনি, বরঞ্চ বলেছি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করবার জন্য আমরা প্রতিটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আমরা ফোকাল পয়েন্ট অ্যাসাইন করেছিলাম এবং সেখানে আমরা একটি হট নাম্বার দিয়েছিলাম, আলাদা ডেস্ক স্থাপন করেছিলাম যেই ডেস্ক আজও কার্যকরী। অর্থাৎ বিদ্যুৎ বিল নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমরা গ্রাহককে সেই বিলটা নিয়ে আসতে বলছি, আগের বছর একই সময় বিদ্যুৎ বিল দেখে যদি আমাদের তরফ থেকে কোনো ত্রুটি থাকে সেটি সংশোধনের উদ্যোগ নিচ্ছি। গত সপ্তাহে আমি বলেছিলাম এই বিদ্যুৎ বিলের সমস্যা থেকে মুক্তির একমাত্র সমাধান হচ্ছে আমরা যেদিন বাংলাদেশের সকল গ্রাহকদের ঘরে ঘরে আমরা স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারবো, সেদিনই আসলে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে। গতকাল আমাদের মন্ত্রণালয়ে আমরা এডিপি বাস্তবায়ন একটি সভা করেছি, সেখানে আমরা এই কথাটি বলবার চেষ্টা করেছি আগামী দিনে যে প্রকল্পগুলো আমরা গ্রহণ করব, আমরা চাই 2030 নাগাদ সংখ্যাগরিষ্ঠ গ্রাহক যেন স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আসে, যাতে করে বিদ্যুৎ বিল নিয়ে এই ধরনের অভিযোগ চিরতরে বন্ধ হতে পারে। কিন্তু স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য অবশ্যই এখানে উপস্থিত সকল মাননীয় সংসদ সদস্যের সহায়তা প্রয়োজন, যে সহায়তাটি আমি গত সপ্তাহেও আপনার মাধ্যমে চেয়েছিলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্য সংকট, এই সংকট আমাদের কাছে হঠাৎ করে উপস্থাপিত হয়েছে, এর জন্য কিন্তু কারোর কোনো প্রস্তুতি থাকবার কথা ছিল না। আজকে বিশ্বের উন্নত দেশ, আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, জার্মানির কথা বলেন, আমেরিকার কথা বলেন, তারা সাম্প্রতিককালে সবচাইতে বেশি জ্বালানি তেলের মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে পত্রপত্রিকায় এসেছে। অথচ আমরা দায়িত্ব নেবার পর আমরা যখন উপায়হীন হয়েছি এবং যখন, যেটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই তেল অন্যদিকে পাচার হবার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, আমরা তখন কিছুটা মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছি। কিন্তু 18 সালে অফিসে বসবার পর 31 আগস্ট পর্যন্ত এই সরকারকে জ্বালানি তেল বর্তমান মূল্য বহাল রাখতে যে প্রায় 25,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমরা আবারও বলছি এই তথ্য উপস্থাপন করবার কারণ এটি নয় যে এটির মাধ্যমে আমরা আগামী দিনের মূল্য সমন্বয়ের প্রেক্ষাপট তৈরি করতে চাই, কিন্তু এখানে এই কথাটি বলবার উদ্দেশ্য হচ্ছে সরকার কিভাবে জনগণের কষ্ট বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সমর্থনটুকু দিচ্ছে, এটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমাদের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আলাপ হয়েছে। আমরা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের 2টি পাওয়ার প্ল্যান্ট আছে, যেটি ফেজ 1 স্থাপন করা হয়েছিল, ফেজ 2 জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে আরো 2টি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন সেখানে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি পাওয়ার প্ল্যান্ট আমরা ইনশাল্লাহ স্থাপন করব, যার মাধ্যমে আগামী 2030 নাগাদ আমরা 1320 মেগাওয়াট আমরা পাওয়ার পাবো বলে আমরা আশা করছি।
1: মাননীয় প্রতিমন্ত্রী, 1 সেকেন্ড, আসলে আজকের এই আলোচনা বা আপনার বক্তব্য এটা জাতীয় স্বার্থে শোনা দরকার। আপনি যদি মনে করেন আর একটু সময় বর্ধিত করলে বিরোধী দল সহ সংসদের মাধ্যমে আরো 5 মিনিট কি বৃদ্ধি করলে আপনার হবে,
2: আর আর 5 মিনিট বাড়িয়ে দেন মাননীয় স্পিকার,
1: আর 7 মিনিট দেওয়া হলো,
2: অনেক ধন্যবাদ। এখানে আমরা পায়রা কয়লা বিদ্যুৎ প্রকল্পেও 2nd ফেজ এখনো তৈরি করা যায়নি, সেখানেও 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছি এবং যার মাধ্যমে আমরা ন্যাশনাল গ্রিডে আমরা 1320 মেগাওয়াট আমরা কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে পাবো বলে আশা করছি। যা কিছু বলছি এগুলো মধ্যমেয়াদি পরিকল্পনা, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নয়, আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই। আমাদের আমাদের বড়পুকুরিয়া কয়লা কেন্দ্রে আমাদের 3টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মধ্যে 1টি পূর্ণ সক্ষমতায় চলে আর 2টি পূর্ণ সক্ষমতায় চলে না। ওই 2টি যদি আমরা ওভারহল করতে চাই তাহলে যে ব্যয় হবে সেই ব্যয়ের তুলনায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অনেক লাভজনক হবে। সেখানে তাই আমরা 300 থেকে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় কিনা সে ব্যাপারে আমরা সম্ভাব্যতা যাচাই করছি। এখানে আলোচিত হয়েছে চট্টগ্রাম বন্দরের ন্যায় আমরা মোংলা সমুদ্র বন্দরকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায় এবং সেখানে ল্যান্ড বেস LNG টার্মিনাল, ল্যান্ড বেস LPG টার্মিনাল এবং অন্তত 2টো FSRU স্থাপনের জন্য আমরা সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কথা শুরু করেছি। আমরা আশা করি তাদেরকে হয়তোবা আগামী মাস নাগাদ আমরা কার্যাদেশ দিতে সক্ষম হব, যার 6 মাসের মধ্যে তারা সম্ভাব্যতা যাচাই রিপোর্ট আমাদেরকে দিবে এবং তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারব। রিনিউয়েবল নিয়ে অনেক কথা হয়েছে। আমি আবারও আজকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এই খাতের উন্নয়নের জন্য বিগত বাজেটে ওনারা যে নীতি সহায়তা দিয়েছেন, যে শুল্ক সহায়তা দিয়েছেন, আমরা বিশ্বাস করি সেই নীতি সহায়তা এবং শুল্ক সহায়তা দিয়ে রুফটপ সোলার এবং ল্যান্ড বেস সোলারে একটি বিপ্লব আনা সম্ভব। আমি গত সপ্তাহে স্পষ্ট করেছি যে এই সোলার সিস্টেম এই শুল্ক সুবিধা দেবার ক্ষেত্রে যখন আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছি, অংশীজনদের সাথে যখন আলোচনা করেছি, তখন একটি কথা উঠে এসেছে যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিষয়টি আমরা খুব একটা বিবেচনায় নাকি নেইনি। তাদেরকে মূলত কমার্শিয়াল ইম্পোর্টার বলা হয়, বাণিজ্যিক আমদানিকারক। আগামী গ্রীষ্মকে টার্গেট করে আমরা আগামী 6 মাসের মধ্যে যারা রুফটপ সোলার ইনস্টল করবার উদ্যোগ নেবে তাদের ক্ষেত্রে ঠিক শিল্প উদ্যোক্তাদের ন্যায় একই সুবিধা দিয়েছি, অর্থাৎ তারা মাত্র 1% শুল্ক দিয়ে এই রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করবার জন্য যত কম্পোনেন্ট আছে সব কিছু আমদানি করতে পারবে। তাদের কোনো আগাম আয়কর কিংবা তাদেরকে কোনো মূল্য সংযোজন কর আগামী 6 মাসের জন্য দিতে হবে না। এবং এই সময়ে যারা রুফটপ সোলার ইনস্টল করবেন তারা তাদের ব্যবহারের পর যে উদ্বৃত্ত বিদ্যুৎটি থাকবে সেইটি নেট মিটারিং এর মাধ্যমে তারা অত্যন্ত আকর্ষণীয় মূল্যে, অর্থাৎ 10.50 টাকায় তারা সরকারকে আগামী 3 বছরের জন্য বিক্রি করবার সুযোগ পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যখন রুফটপ সোলার পলিসি চূড়ান্ত করি আমরা বারংবার এই খাতের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, এই খাতের অংশীজনদের সাথে কথা বলেছি, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি, এবং আমি আরো বলছি এই নীতিমালা কোনো ধর্মগ্রন্থ নয় যে এটি আর কখনো সংশোধন করা যাবে না। এই সূর্যের আলো ব্যবহার করে, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস ব্যবহার করে আমাদের এই বিদ্যুতের চাহিদা এই লক্ষ্য পূরণের জন্য যদি আরো কিছু নীতি সহায়তা দেবার প্রয়োজন থাকে এই সরকার দিতে তার জন্য প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা মাতার বাড়িতে 70 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছি এবং তার পাশে জায়গায় আমরা উইন্ড মিল স্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা জানেন উইন্ড মিলের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়, কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির আধুনিকায়ন ঘটেছে। আমি আজকে এখানে আসবার পরে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে কথা হচ্ছিল যে ওনার কাছে একটি প্রস্তাব রয়েছে, বিদেশি প্রস্তাব, যারা এই উইন্ড মিল স্থাপন করতে চায়। আমরা এই প্রস্তাবগুলো অবশ্যই বিবেচনায় নিব এবং বিবেচনায় নিয়ে যেটি দেশ ও জাতির জন্য মঙ্গল আমরা সেটি করব। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য প্রায় শেষ করে এসেছি, আসলে বক্তব্য দেবার সুযোগ আসলে পাইনি, কারণ মূলত এখানে প্রশ্নের উত্তর দিতে চেয়ে এই সময়টি চলে গেছে। এখানে আমি শুধু একটি কথা আপনাদেরকে আবারও স্পষ্ট করতে চাই, আমরা দুটি FSRU এর মাধ্যমে যে LNGটি আমরা ন্যাশনাল গ্রিডে সরবরাহ করি প্রায় 1,000 মিলিয়ন ঘনফুট, এইটি আমদানি করবার জন্য বিগত দিনে চুক্তি ছিল, সরকার চুক্তি করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তিটা সম্পন্ন করে, বিগত দিনে ফ্যাসিস্টা বলে কিছু চুক্তি ছিল, এই চুক্তির আওতায় একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে আমাদের এই জ্বালানি সংগ্রহ করতে হতো। এই মধ্যপ্রাচ্যের সংকটের পর এই সমস্ত সরবরাহকারী ফোর্স মেজর ডিক্লিয়ার করেছে, যার ফলশ্রুতিতে আমাদেরকে স্পট মার্কেট থেকে আমাদেরকে অনেক উচ্চ মূল্যে আমাদেরকে LNG সংগ্রহ করতে হচ্ছে। শুধুমাত্র স্পট মার্কেট থেকে LNG সংগ্রহের জন্য সরকারকে অতিরিক্ত প্রায় 15,350 কোটি টাকা এই কিছুদিনে আমাদেরকে কিন্তু অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। সরকার তার সম্ভাব্য সকলটুকুই করছে এবং করবে জনগণের এই ভোগান্তি নিরসনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরাও বারংবার বলছি, যেই পরিস্থিতি আজ বিদ্যমান আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী বছর যেন এই সময় দাঁড়িয়ে আমরা তার থেকে কিছুটা স্বস্তি অনুভব করতে পারি, 2028 দাঁড়িয়ে যেন তার থেকে আরো একটু বেশি স্বস্তি অনুভব করতে পারি, এবং 2030 নাগাদ যেন আমাদের মধ্যে কোনো সংকট কাজ না করে সে ব্যাপারেই আমরা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, যার নামই হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। মাননীয় স্পিকার, এখানে মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, তাদের কাছে যদি কোনো উত্তম প্রস্তাব থাকে, তাদের যদি কোনো ভাবনা থাকে, এখানে উপস্থিত সকলের সাথে না হলে অনেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, অধিকাংশ আমার অনেক শ্রদ্ধার মানুষ, আমিও তাদের স্নেহধন্য, তাদের দেশ ও জাতির স্বার্থে যদি তাদের কোনো প্রস্তাব পরিকল্পনা থাকে ব্যক্তিগত পর্যায়ে, যদি তারা সেটি আমার কাছ মাধ্যমে আমার মন্ত্রণালয়ে পৌঁছাতে চান, আমি তাদেরকে স্বাগত জানাবো, কারণ এখানে আমরা বসেছি দেশ ও জাতির কল্যাণার্থে। মাননীয় স্পিকার, আপনি অনেক সময় আমাকে দিয়েছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ দীর্ঘ সময় যাবৎ আমার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। আমি আবারও বলবো, মহান আল্লাহ পাক ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই আগামী কিছুদিন আমরা একটু ধৈর্য ধারণ

0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আজকে আপনাকে সময় দেয়া হয়েছে জাতীয় স্বার্থে। আমি একটা কথা এখানে উল্লেখ করতে চাই, যে কোনো পাবলিক মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যখন কথা উঠে তখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি অ্যাকনোলেজ করে সাবমিসিভ ওয়েতে দুঃখ প্রকাশ করতে, বাট আনফর্চুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী যারা থাকেন বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ সেই জিনিসটা সেইভাবে অ্যাড্রেস করেন না। আমরা হামলে রিকোয়েস্ট করব, জাতির সামনে যদি প্রকাশ করেন এবং ক্লিয়ার রাখেন তাহলে ভালো হয় এই জিনিসটা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করেন সাবমিসিভ ওয়েতে, অ্যাকনোলেজ করেন, দুঃখ প্রকাশ করেন, মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা, এই কারণে বিদ্যুৎ চলে যায়। যাই হোক, এই বিষয়ের উপর আলোচনা এখানেই সমাপ্ত হলো। মাননীয় সদস্য বৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 8 সেপ্টেম্বর 2026 তারিখ 24শে ভাদ্র 1433 রোজ মঙ্গলবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় 86 একর জমির উপর এই সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
1: আমাদের দিনে এই জন্যই যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকাতে উচ্চ শিক্ষার প্রসার ঘটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কর্মসংস্থান, তাদের কাজ, তাদের বাংলাদেশের যে উন্নয়নের জন্য অবদান রাখতে সক্ষম হয়েছে সেটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে।
2: বিশ্ববিদ্যালয়টা একদিকে দেখে রাখবেন, খেয়াল করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের আন্তরিকতার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি আপনারা জানিয়েছেন বলে আজকে এটা তারা সম্ভব হল।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবারও উল্লেখ করেন, সংঘাত নয় সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
2: আমরা সংঘাত এবং আপনারা আমাদের যে প্রতিশোধ বা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। অনেক হয়েছে, এখন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সহনশীলতার রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি।
0: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে আজ এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ঠাকুরগাঁও জেলা স্কাউটের নেতৃবৃন্দও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। প্রশ্নের জবাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত সংসদে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। ইতালিতে অবস্থানরত 2,50,000 বাংলাদেশের প্রায় 60-70% শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ওইসব অঞ্চলের যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। মালয়েশিয়া শ্রমিক নেওয়া বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটির হাই কমিশনারকে 2,00,000 শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, খাদ্য অপচয় রোধ ও ফুড সিকিউরিটি নিশ্চিত

0: করতে খুলনা সিটি কর্পোরেশনকে ইতালির মিলান শহরের মডেলে রূপান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের প্রতিভাবানদের ও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান।
1: কর্মসংস্থানের কথা বলছি, এই কাজটা কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি ছোট কুটির শিল্প গ্রামীণ যারা আছে তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা যে 1 কোটি জবের কথা বলছি, চাকরি দেওয়ার কথা বলছি, সেটার পেছনে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। এখন এই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অথবা যারা লোন নিচ্ছেন তাদের শুধু এমপ্লয়মেন্ট না, এটা অর্থনীতিতে একটা গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করছে।
0: অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ গাড়ি চালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং পথচারীদের অসচেতনতা। তিনি আজ রাজধানীতে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত রোড সেফটি বিষয়ক এক কর্মশালায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত বিভিন্ন সেমিনার ও কর্মশালা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এসব কর্মসূচি থেকে পাওয়া পরামর্শ ও দিক নির্দেশনা বাস্তবে প্রয়োগ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে 7 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025-এ এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 পালিত হবে। এই বছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। তিনি আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যা দেশের প্রতিটি জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও 1-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯শে অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শাহজাহান কবির মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন। ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও ৮ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে এ মামলার প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাব জানায় গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাং ও মাদক কারবারের সঙ্গে জড়িত। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে ১২১৬ জন বলে জানিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। চিঠি প্যাকেটের গণ্ডি পেরিয়ে ভারী পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য এখন ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বর্তমান ই কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচেই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিড পোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত ২ মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা, এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন,
5: বাংলাদেশ ডাক বিভাগ স্পিড পোস্ট চালু করার পরে এই বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় আমরা ফল পরিবহন দিয়ে আসলে স্পিড পোস্টটাকে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করি এবং প্রথম থেকেই প্রথমে সাতক্ষীরা, তারপর রাজশাহী, তারপর রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণে গ্রাহকরা আমাদের মাধ্যমে ফল পরিবহন করেছে। যেহেতু আমরা আমাদের ম্যান্ডেট ছিল ২৪ ঘণ্টায় ঢাকায় পৌঁছাবো এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা পৌঁছাবো, এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা এই সার্ভিসটা শুরু করি।
4: দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায় জানিয়ে মোহাম্মদ জাকির হাসান নূর বলেন,
5: স্পিড পোস্ট সেবাটা হচ্ছে আমাদের স্টেশন টু স্টেশন, স্টেশন ডেলিভারি, আমরা এটা হোম ডেলিভারি দিচ্ছি না, আমরা উপজেলাতে ডেলিভারি করতেছি। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের একটি পাইলটিং কার্যক্রম চলছে, সেই পাইলটিং কার্যক্রমের এগেন্সে আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আসলে হোম ডেলিভারি এবং পিক আপ সার্ভিসটাকে ইনক্লুড করে
4: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের ট্যাঙ্কার ধ্বংসের মার্কিন হুমকির পর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেন, তেহরান আগামী কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি সংরক্ষিত অঞ্চল ও ওমানের সাথে একটি নতুন নৌপথের ঘোষণা দেবে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ বুঝিয়েছে যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্বের ওপর নির্ভর করলে চলবে না, বরং দেশগুলোর আত্মনির্ভরশীলতা প্রয়োজন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুটি শিশু ও দুজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত ১১ জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, আজ লেবাননের দক্ষিণাঞ্চলে কাফার রেমান শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের যুদ্ধ বিমান হামলায় দুটি শিশুসহ ৯ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়। নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের জন্য আজ জাতীয় শোক দিবস পালন করা হয়। হিন্দুদের প্রথাগত ১৩ দিনের শোক পালন শেষ দিনটি উপলক্ষে তারা মোমবাতি প্রজ্বলন করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে পাকিস্তান টসে জিতে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ৩ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলা শুরু হবে। এদিকে টুর্নামেন্টের এ গ্রুপ থেকে ভারত এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ইতিমধ্যে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। ফুটবলের খবর। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক মানের ফিফা ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে ১৫.২ একর জমি হস্তান্তর করেছে। ফিফার অর্থায়নে প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে এই সেন্টারটি নির্মিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি বনশ্রী অধিকারী। ঢাকার চারপাশের প্রধান নদীগুলো হল বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা ও ধলেশ্বরী। একসময় এসব নদী ছিল যোগাযোগ, বাণিজ্য, কৃষি, মৎস্য সম্পদ ও নগর জীবনের প্রধান ভিত্তি। কিন্তু বর্তমানে অধিকাংশ নদী প্রবল দূষণ, দখল এবং নাব্যতা সংকটে ভুগছে। অনেক স্থানে নদীর পানি কালচে রং ধারণ করেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বর্জ্য ও অপরিকল্পিত নগরায়নের চাপ এসব নদীকে ক্রমেই ব্যবহারের অনুপযোগী করে তুলছে। ঢাকার নদীগুলোর নাব্যতা বিনাশের প্রধান কারণগুলোর মধ্যে প্রথমেই আসে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। বিভিন্ন শিল্পাঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ রাসায়নিক ও তরল বর্জ্য নদীতে মিশে যাচ্ছে। দ্বিতীয়ত, গৃহস্থালী বর্জ্য ও পয়বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। অপর্যাপ্ত পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার কারণে নগরীর অসংখ্য খাল ও ড্রেনের মাধ্যমে ময়লা আবর্জনা নদীতে গিয়ে পড়ে, ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং পলিসহ কঠিন বর্জ্য জমে নাব্যতা হ্রাস পায়। তৃতীয়ত, প্লাস্টিক ও কঠিন বর্জ্যের অনিয়ন্ত্রিত নিক্ষেপ একটি বড় সমস্যা। প্লাস্টিক, বোতল, পলিথিন ও নির্মাণ বর্জ্য নদীর তলদেশে জমে পানির প্রবাহ সংকুচিত করে। এতে নদীর গভীরতা ও প্রশস্ততা উভয়ই কমতে থাকে। চতুর্থত নদী দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ নাব্যতা ধ্বংসের অন্যতম কারণ। ঢাকার নদীগুলোর সঙ্গে সংযুক্ত বহু খাল ভরাট দখল অথবা বর্জ্য আটকে গেছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন, নদী তীরে মাটি ফেলা, জাহাজ ও নৌযান থেকে তেল ও বর্জ্য নিঃসরণ এবং নিয়মিত ড্রেজিং এর ঘাটতিও নাব্যতা সংকটকে আরও তীব্র করেছে। এই অবস্থার পরিবর্তনে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত ড্রেজিং এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। এই দাবিকে মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ, নাব্যতা রক্ষা এবং বৃত্তাকার নৌপথ উন্নয়ন বিষয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী সহ সংশ্লিষ্ট খাল ও ড্রেনের বর্তমান অবস্থা এবং গৃহীত কর্ম পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন, শিল্পবর্জ্য, পয়বর্জ্য এবং দখলদারিত্বের কারণে বহু নদী তার স্বাভাবিক প্রাণশক্তি হারিয়েছে। ঢাকার আশেপাশে নদীগুলোর দূষণ দেশের পরিবেশগত সংকটের অন্যতম প্রধান উদাহরণ। একসময় যে নদীগুলো নগরজীবনের প্রাণ ছিল সেগুলোর অনেক অংশ আজ দূষিত জলাধারে পরিণত হয়েছে। এর প্রভাব শুধু নদীর উপরই সীমাবদ্ধ নয়, মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য সম্পদ

0: তখনই অর্থবহ হবে যখন মানুষ পরিচ্ছন্ন বায়ু, নিরাপদ পানি এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে। আমাদের দেশে পরিবেশ সংরক্ষণে বহু পরিকল্পনা গ্রহণ করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা দেখা যায়। সময়ের অভাব, প্রশাসনিক জটিলতা এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা অনেক উদ্যোগকেই কাঙ্ক্ষিত সাফল্য থেকে বঞ্চিত করছে। তাই প্রধানমন্ত্রীর সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ বাস্তব ফলাফল অর্জনের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করতে পারে। সব মিলিয়ে বলা যায়, দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ সময়োপযোগী এবং দূরদর্শী। এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং পরিবেশ রক্ষায় জাতীয় অঙ্গীকারের প্রতিফলন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আবু তাহের।

প্রেসশ্রোতা শুনছেন দেশের গান। এবারে শিল্পী শাম্মী আক্তার, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন বশির আহমেদ।

0: বাংলাদেশে ছয়টি ঋতু ছয়টি ভিন্ন ভিন্ন রূপে বর্ষা নিয়ে হাজির হয়। এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন ফুলে ফলে আর ফসলের সৌন্দর্যে সেজে ওঠে বাংলাদেশ। কিন্তু সব ঋতুর ভিড়ে এই শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ মোহনীয় একটি ঋতু।
1: বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশের প্রকৃতিতে ঋতু বৈচিত্র্যের এমন রূপ বোধহয় নেই। শ্রাবণে বর্ষাকন্যা তার সজল চোখে বিদায় নেবার পর ভাদ্রের চোখে সূর্য মিষ্টি আলোর স্পর্শ নিয়ে প্রকৃতির কানে কানে জানান দেয় শরতের উপস্থিতি।
0: থেমে যায় বর্ষা মেয়ের বুকের ভিতরে দুঃখ মেঘের গুড়গুড় ডাক। ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ ফুলের শোভা আর শস্যের শ্যামল আভায় উদ্ভাসিত হয়ে ওঠে শরতের প্রান্তর। এই রোদ আর এই বৃষ্টি, আকাশের বিচিত্র খেয়ালে সাজানো এই দিনগুলি যেন এক একটি রোমাঞ্চকর গল্প।
1: সুপ্রিয় শ্রোতা, আজ 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। 2023 সাল থেকে দিনটি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হিসেবে পালিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও সমন্বয় জোরদারের গুরুত্ব তুলে ধরে। এই দিবস বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।
0: অন্যদিকে এই দিনটি নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। দিবসটির মূল লক্ষ্য হল বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং নির্মল ও স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা। বায়ু দূষণ কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নীল আকাশ নিশ্চিত করার কথা মনে করে দেয়া এই দিনটির উদ্দেশ্য।
1: প্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আমন চপল।
0: রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রাঙ্কের বেশ কুখ্যাত বলে পরিচিত। তবে বারমুডা ট্রাঙ্কালের চেয়েও ভয়ঙ্কর আরেকটি জায়গা আছে যা আলাস্কা ট্রাঙ্কাল নামে পরিচিত। জেনে হয়তো অবাকই হবেন, আলাস্কা ট্রাঙ্কালে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ এবং জুনিয়র মাঝামাঝি জায়গায় অবস্থিত আলাস্কা ট্রাঙ্কাল, এখানে গিয়ে হারিয়ে গেছে 20,000-এর মানুষ যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞান বিষয়ক সংস্থা IFL সায়েন্সের তথ্য অনুযায়ী 1972 সালে যাত্রীসহ একটি বিমান হারিয়ে যাওয়ার পরে আলাস্কা ট্রাঙ্কালের সবার নজর কেড়ে নেয়। মানুষ কেন সেখানে গিয়ে হারিয়ে যায় তার বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়। অনেকে বলেন আলাস্কা ট্রাঙ্কালে অদৃশ্য চুম্বকের শক্তি রয়েছে, অনেকে বলে থাকেন সেখানে অ্যালিয়েন আছে। তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তীর্ণ ও বড়, সেখানে অনেক জনহীন ও প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এর কারণে আলাস্কা ট্রাঙ্কালে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
1: সম্প্রতি 10 ফুট দীর্ঘ স্যান্ডউইচ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি রেস্তোরাঁ। কেপটাউনের অ্যানিস ল্যাডিস বার নামক ওই রেস্তোরাঁটির মালিক জো রেডে লিংহুইস এর মাথা থেকে দীর্ঘ এই স্যান্ডউইচ বানানোর পরিকল্পনা আসে। জো রেডে লিংহুইস বলেছেন 10 স্তর বিশিষ্ট ও 145 পাউন্ড ওজনের স্যান্ডউইচটি বানাতে $160 খরচ হয়েছে। এটি বানাতে 3 কেজি টমেটো, 20 কেজি মাংস, 3 ধরনের স্লাইস সসেস, স্টেক ও বার্গার প্যাটিস ও চিকেন ফিলেট ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে 3 স্তরের ফ্রেঞ্চ ফ্রাই, রসুন, পনির, গোলমরিচ, মাশরুম থেকে শুরু করে পেঁয়াজও ব্যবহার করা হয়েছে এবং এটি বানাতে 4 ঘন্টার বেশি সময় লেগেছে তার। তিনি বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর রুটি বানানো। 3 ফুট লম্বা 3টি রুটিকে বিশেষভাবে বেক করে একসঙ্গে জোড়া লাগিয়ে স্যান্ডউইচটি বানানো হয়। ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস দিয়ে তৈরি খাবারটি দেশটিতে বেশ জনপ্রিয়। যদিও স্যান্ডউইচটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম গেটসবি স্যান্ডউইচ হিসেবে স্বীকৃত হওয়ায় প্রক্রিয়াধীন রয়েছে, তবে এটি গিনেস বুকে ঠাঁই পাচ্ছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে যুক্তরাষ্ট্রের মিসিগানের রোজভিলে 2005 সালে বানানো 5,440 পাউন্ডের স্যান্ডউইচটি বিশ্ব রেকর্ড করেছিল।
0: এবারে প্রসঙ্গ বদল করি। প্রয়োজনের বাইরেও প্রতিটি মানুষের আলাদা একটি জগৎ থাকে, যেখানে মানুষ তার আনন্দকে খুঁজে বেড়ায়। প্রতিটি মানুষেরই সরব আনাগোনা থাকে সেই আনন্দপূর্ণ মনোজগতে। বিনোদনের মানুষ সেই আনন্দের নাম দিয়ে থাকে, আর বিনোদনের যে সজীব জগৎ, গান তার অন্যতম শক্তিশালী একটি মাধ্যম। গানের মাধ্যমেই প্রতিফলিত হয় আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা আর ভালোবাসার হাজারটা গল্প।
1: আর গানের সাথে যুক্ত যত শক্তিমান শিল্পীরা তাঁদের কণ্ঠ দিয়ে আমাদের মন জয় করেছেন, আর আমাদের মনের গভীরে তাঁদের জন্য ভালোবাসার সুর সবসময় বাজতে থাকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের আয়োজন নন্দিত জন। আজ থাকছে বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সফি মণ্ডলের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন তনিমা করিম।
2: মানে সহজ মানুষ ভোজ দাক্ষিণার মন দিব্য জ্ঞানী
3: উত্তরণের নন্দিত জন পর্বে আছি আমরা। আর শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের, নিশ্চয়ই গানটি শুনে বুঝে গেছেন নন্দিত জনে আজকে কে আছেন আমাদের মাঝে। বলছিলেন সহজ মানুষের কথা, আসলেই এই মানুষটি ভীষণ সহজ একজন মানুষ, এবং প্রথম দেখায় মনে হয় অনেক দিনের চেনা, আন্তরিক মানুষ। তিনি যখন স্টুডিওতে আছেন তখন বোধ হয় আমার এতটা কথা বলার সুযোগ নেই, কারণ আমরা কিন্তু তার কাছ থেকে আজকে শুনব, তার সম্পর্কে জানব। তবে তার আগে সফি মণ্ডলে, যিনি বাউল সফি মণ্ডল নামে পরিচিত, স্বাগত জানাচ্ছি আমাদের নন্দিত জনে।
4: আমিও নন্দিত জনে আসতে পেরে নিজেকে খুব অহংবোধ করছি, খুবই ভালো লাগছে। কারণ হলো আমার সঙ্গীত জীবন এখান থেকে শুরু, তাই এখানে আসলে আমার খুব খুব ভালো লাগে।
3: ভালো লাগছে আপনাকে কাছে পেয়ে। বন্ধুরা তার কাছ থেকে শুনব তিনি ছেলেবেলায় কোথায় কাটিয়েছেন।
4: জন্মটা তো সেই 1952 সালে 13 ডিসেম্বর কুষ্টিয়া জেলার অন্তর্গত একেবারে প্রত্যন্ত অঞ্চল দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামে। বাবার নাম হলো মৌলবী মোহাম্মদ আহাদ আলী মণ্ডল আর মা গৌরবী, দুজনাই নেই। আমি আমার বাবার সাতজন সন্তানের মধ্যে আমি সবার শেষে, সেখান থেকে বেড়ে উঠেছি। স্কুল ছিল ফিলিপনগর হাই স্কুল আর কুষ্টিয়াতে, এমনি পড়ালেখা করেছি। আর আমি মূলত মিউজিকে পড়ালেখা করেছি ইন্ডিয়াতে। আমি যার সান্নিধ্যে ছিলাম আমার গুরুজি শ্রী সাধন মুখার্জি, এবং সেখান থেকেই আমার মিউজিকে পড়ালেখা। আর একটা বলা যায় আমার পরিবারের আর কেউ বাউল নেই, আমার থেকেই বাউল শুরু হয়েছে। কিন্তু আমার যে পরিবার আছে এখন, আমরা যারা আছি আমরা সবাই গান করি। কেউ কাজের ফাঁকে ফাঁকে গান করে, আর কেউ গানের ফাঁকে ফাঁকে গান করে।
3: সুন্দর করে বললেন আপনি। তো কুষ্টিয়ার সেই প্রত্যন্ত একটি গ্রামে আপনি জন্মেছিলেন, এবং সেই মানুষটি এখন কিন্তু বিশ্ব জুড়ে চেনা, কি মনে হয় আপনার?
4: এটা আসলে বিশ্ব জুড়ে আমি আমাকে চেনার জন্য না, এর জন্য সব কিছুর ঊর্ধ্বে হলো লালন ফকিরের বাণী। লালন ফকিরের বাণী এই বহন করে আমি শুধু ফেরিওয়ালা হিসাবে যাই, কারণ তার বাণীর এত পাওয়ার। আমি তার বাণী ব্যবহার করে সমাদৃত এবং পরিচিত।
3: আমরা সেই গুরুর গান শুনতে চাই এই মুহূর্তে, একটু যদি শোনান আপনি।
2: ওই আমি কাঙ্গাল হব মেঙ্গে খাবো, কাঙ্গাল হব মেঙ্গে খাবো, রাজ রাজ্যের আর দরকার নাই, আজ আমায় কফিন দেমা ভারতে গোসাই।
3: সুফি মণ্ডলের সাথে কথা বলছি আমরা উত্তরণের নন্দিত জন আয়োজনে। আমরা এবারে একটু অন্য প্রসঙ্গে চলে যাব, সেটা হচ্ছে গান আপনাকে অনেক দিয়েছে, আপনি গানকে অনেক দিয়েছেন। এত গানের মধ্যে প্রিয় গান বলেও তো কিছু আছে।
4: আসলে গানের মধ্যে যেগুলো গান একজন শিল্পীর যদি শৈল্পিক সত্তাটাই তার প্রিয়, আর প্রিয় গান বলতে আমার কিছু নেই। লালন ফকিরের প্রত্যেকটি গানই আমার প্রিয়। আর গান তো না বলি আমরা বাণী, আমরা সত্যের সন্ধানে চলি এবং সবগুলো সত্য। মানে মালব ফকিরের সবকিছু জীবনমুখী, মানে নিজের মধ্যে সবকিছু। একজন দৃশ্যমান মানুষকে ভালোবেসে তার ভিতরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করা, এই হলো লালন ফকিরের গানের কথা। যেমন ধরেন, সত্য সু

0: নিজেকে বলা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। লালন ফকির বললেন, আর কেন মৌন ঘুরে বাহিরেই, বাহিরে যার তত্ত্ব কর অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে। বামেইরা নারী দক্ষিণে পিঙ্গলা, সে রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধর ধর তারে সাদরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরু দত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর মন তাহারে।
1: এই যে ভালোবেসে গান করেন, কিন্তু যখন প্রথম গান করেছিলেন, আজকে গানকে আপনি যেভাবে দেখছেন বুঝছেন, তখন নিশ্চয়ই এতটা বোঝার বা গানের ভেতরে ঢোকার অবস্থায় ছিলেন না। শুরুটা কিভাবে হলো?
0: শুরুটা হলো একেবারে প্রেম থেকে, ভাব থেকে। কারণ হলো ভাষা তো থাকে না, জীবনের শুরু যখন হয় তখন ভাষা থাকে, আর ভাষা যখন আসে তখন প্রেম ভাবটা অনেকটা দূরে চলে যায়। তার কারণ ভাবের ভাষা এত বেশি, আমরা মানে
1: এক শব্দের ভাষা হারিয়ে যাই।
0: তো শুরুটা হয়েছিল যেভাবে, আনমনা কখনই একটা পরিবার থেকে একটা 9-10 বছরের ছেলে বাউলের পথে আকৃষ্ট হয় আরেকজনের হাত ধরে, এটা তখনকার কথা, কি আর সেই বলার কিছু আছে। আমার গুরুজি ছিলেন তখন সেই সময় সাবদার হোসেন, তার হাত ধরে আমার গানের হাতে খড়ি। সেই গান শুরু করতে করতে একটা সময় এসে বুঝলাম যে গান শেখা উচিত। তখন আমি দেশের বাইরে গিয়ে, বলা যায় যে গুরুর কাছে, শাস্ত্রীয় সঙ্গীতে প্রায় 4 বছর তালিম নিয়েছি, ফিরে এসে গুরুর হুকুমেই এই বাউল গান শুরু করেছি 1980 সালের পর থেকেই। পথ চলা শুরু হলো, অদ্যাবধি পর্যন্ত চলছি।
1: সেই যে 9-10 বছর থেকে আপনার গুরু সাবদার হোসেনের সাথে গানের শুরু হলো আপনার, তো পরিবার তখন কিভাবে নিয়েছিল বিষয়টা?
0: পরিবারের থেকে একটু আলাদাও হয়ে গেছিলাম তখন, ভালোভাবে নেয়নি। আমার মা খুব আমার পক্ষে ছিলেন, মানে পক্ষে ছিলেন এই জন্য যে সন্তানের মধ্যে একটা পথভ্রষ্ট হয়ে গেলে সেদিকে মায়ের খেয়াল একটু বেশি হয়। যে পরিবারের যে পথ ছিল সেখান থেকে যখন আলাদা হলাম, ওটা একটা পথভ্রষ্ট। তাই মায়ের আশীর্বাদ ওদিকে ছিল। তারপরে আমার গুরুজি শ্রী সাধন মুখার্জি, তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কাছেই আমি প্রায় 4 বছরেরও বেশি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি। তার হুকুমেই গুরুবাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান, তার হুকুমেই এই বাউল গান করছি। বাউল গানের মধ্যে যে মজা পেয়েছি, এখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না। তাই এর শেষটা দেখার জন্য, প্রায় শেষের পথে, এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে।
1: এবার একটু জানতে চাই যে আপনি তো বোধহয় কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।
0: তা বেশ কয়েকটি হবে।
1: জি, একটা কি একটু শুনবো?
0: চলচ্চিত্র গানের মধ্যে ঘেটুপুত্র কমলা করেছিলাম, আমার তো অত মনে নেই, তারপরে আমি
1: শুনি।

0: তারপরে এখন একটা সিনেমা চলছে মধ্যবিত্ত, সেখানেও আমি গান করেছি। তারপরে একটা আরেকটা সিনেমা কি জেনি নাম ছিল,
1: আপনি যে চলচ্চিত্রের কথা বলছেন যে মনে পড়ছেন ওটা কি কাঠবিড়ালি?
0: হ্যাঁ কাঠবিড়ালি। আচ্ছা কাঠবিড়ালি সিনেমাটা সারা বিশ্বব্যাপী একটু সমাদৃত হয়েছে,
1: সমাদৃত। হ্যাঁ
0: সিনেমার গান আমার জীবন না, আমার জীবন তো হলো একেবারে বাউল দর্শন নিয়ে, একটা সাধারণ একেবারেই সাধারণ মানুষের জীবনের মতো করে জীবন গড়ছি আর সেই পথ দিয়েই হাঁটছি।
1: প্রায় শেষের দিকে আমরা আয়োজনের, তো একটু জানতে চাইবো যে আমাদের দেশ, বাউল গান, আপনি এবং আগামী প্রজন্ম, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন সবকিছু।
0: আমি এবং আগামী প্রজন্ম, এটাকে বলা হয় সঙ্গীতের ভাষায় একটা ফিউশন, যেমন একটা গিটার একটা দোতারা এক জায়গায় করে বাজালে, দুজনে যখন গল্প করে গিটার আর দোতারা বাজলে যেমন লাগে, যদি সুন্দর করে একই ঘাটে বেঁধে যেমন লাগে, ঠিক আমি এবং আমার পরবর্তী প্রজন্ম, একটা ছেলে, যদি আমাদের ভালো প্রেম থাকে তাহলে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। আমি মনে করি এখন যারা আসছে তারা তারা অত্যন্ত মেধাবী, আমার চেয়ে সুন্দর করে ভালো করে তারা এই সংস্কৃতির ভার বহন করবে। কারণ হলো আমরা যখন ছিলাম তখন সংস্কৃতির ধারাটা ছিল একটু দুর্বল, কাঠামো স্কুল কলেজ সবকিছুতে ছিল না, আর এখন সবকিছুর ব্যবস্থা আছে। তাই এখন যারা আসছে জেনে বুঝে এবং শিক্ষিত ছেলেরাই এই এই বাউল হতে যাচ্ছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি, তারা আসুক সুন্দরভাবে এই পথে দাঁড়াক এবং এই সংস্কৃতির ভার কাঁধে নিক, দেশটা এগিয়ে যাক। আমি মনে করি সংস্কৃতি আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক, আর এদেশের পরবর্তী প্রজন্মের ছেলেদের হাতে হাত রেখে এই সংস্কৃতি এবং দেশ এগিয়ে যাক।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য এবং খুব মিষ্টি করে গানগুলো শোনানোর জন্য।
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য।
1: আপনি শুভেচ্ছা জানালেও আমি শেষ মুহূর্তে আপনাকে কিন্তু এভাবে যেতে দিচ্ছি না। নন্দিত জন শুনছেন যারা, সবার জন্য আমাদের জন্য আরেকটি গান শুনতে শুনতে যদি আমরা বিদায় নিই কেমন হয়?
0: আমি তো গানেরই মানুষ, গান বলতে বললে সারাদিনই বলি।

0: বিশেষ বিষয় বা মানুষের প্রতি আকর্ষণ আমাদের চিরায়ত স্বভাবই বলা যায়। যা কিছু সুন্দর, যা কিছু শ্রেষ্ঠ, তার সবটা ঘিরেই আমাদের ব্যস্ত আনাগোনা। মানুষ কিংবা প্রকৃতি, সৌন্দর্য সবসময় মানুষকে প্রবল শক্তিতে কাছে টানে।
1: আর তাই তো এই সৌন্দর্যের খোঁজেই মানুষ ছুটে বেড়ায় বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কখনো সভ্যতার কোলে লুকিয়ে থাকা ঐতিহ্যের খোঁজে, নয়তো প্রকৃতির অপার সৌন্দর্যের টানে।
0: প্রিয় শ্রোতা, এবার থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে কানাডার বিখ্যাত নায়াগ্রা ফলস। এই অংশটি সংকলন করেছেন শেখ আবদুল্লাহ।

0: উত্তর আমেরিকার হৃদয়ে বিস্তৃত প্রাকৃতিক এক বিস্ময় হল নায়াগ্রা ফলস। আমেরিকার নিউইয়র্ক রাজ্য এবং কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। অগণিত ভ্রমণ পিপাসু মানুষ বছরের পর বছর ছুটে আসেন শুধু এই জলপ্রপাতের গর্জন শুনতে, ঝর্ণার ফেনায় ভিজতে আর প্রকৃতির মহিমা অনুভব করতে। নায়াগ্রা ফলস আসলে একটি মাত্র নয়, তিনটি ভিন্ন ভিন্ন জলপ্রপাতের সমষ্টি। যুক্তরাষ্ট্রের দিকে রয়েছে আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেইল ফলস, আর কানাডার দিকে ঘোড়ার খুরের মতো বাঁকানো অংশকে বলা হয় হর্স শু ফলস। প্রতি সেকেন্ডে লাখ লাখ লিটার পানি গড়িয়ে পড়ে এই জলপ্রপাত থেকে, যা একদিকে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে, অন্যদিকে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল উৎস হিসেবেও ব্যবহৃত হয়। রাতের আঁধারে আলোকসজ্জা আর দিনে রংধনুর আভা, দুই সময়ই নায়াগ্রা ফলস ভিন্ন সৌন্দর্যে ভাস্বর। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। প্রায় 12,000 বছর আগে বরফ যুগ শেষে যখন হিমবাহগুলো গলতে শুরু করে, তখন বিশাল জলরাশি নতুন পথ খুঁজতে গিয়ে নায়াগ্রা নদীর সৃষ্টি করে। নদী তখন একটি খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত হয়ে জলপ্রপাত তৈরি করে। তারপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে নদীর প্রবাহ শিলাস্তর ক্ষয় করেছে, তৈরি হয়েছে খাড়া প্রান্তর আর গভীর গিরিখাত। প্রাকৃতিকভাবে শুরু থেকে এ পর্যন্ত প্রায় 11 কিলোমিটার উজানের দিকে সরে এসেছে জলপ্রপাতটি। এই সরে যাওয়ার প্রক্রিয়া এখনও চলমান, তবে বর্তমানে পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য জলপ্রবাহের গতি কমানো হয়েছে, ফলে সরে যাওয়ার হার কম। নায়াগ্রা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পৃথিবীর ভূ ইতিহাসেরও এক জীবন্ত দলিল। কানাডার দিকে নায়াগ্রা এসকার্পমেন্ট নামে পরিচিত একটি বিশাল ভূ উত্থান রয়েছে, যা ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃত। এই এসকার্পমেন্টই জলপ্রপাতের গঠনের মূল ভরসা, যার কারণে নায়াগ্রা বিস্ময়কর দৃশ্য আজও অটুট রয়েছে। পাশাপাশি নায়াগ্রা জিও পার্ক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য, ভূতত্ত্ব ও মানব ঐতিহ্যের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। পর্যটনের দিক থেকেও নায়াগ্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর কোটি কোটি মানুষ এখানে ভ্রমণে আসেন। ঝর্ণার গর্জনের একেবারে কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা কিংবা অবজারভেশন ডেক থেকে নিচের ফেনিল স্রোত দেখা, সব মিলিয়ে এখানে প্রতিটি মুহূর্তই দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। কানাডার কুইন ভিক্টোরিয়া পার্ক কিংবা যুক্তরাষ্ট্রের কেভ অব দ্য উইন্ডস, সব জায়গাতেই দর্শনার্থীরা প্রকৃতিকে ছুঁয়ে দেখার সুযোগ পান। সবশেষে বলা যায়, নায়াগ্রা ফলস কেবল একটি জলপ্রপাতই নয়, এটি হল প্রকৃতির অপরিসীম শক্তি, ইতিহাসের গভীরতা আর মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্কের এক অপূর্ব প্রতীক। ঝর্ণার ফেনায় ভিজতে ভিজতে দর্শনার্থীরা যেন অনুভব করেন এই পৃথিবী সত্যি এক বিস্ময়, আর নায়াগ্রা তার অন্যতম শ্রেষ্ঠ রূপকথা।
1: প্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ব ঐতিহ্য, পড়ে শোনালেন কনুত শিকদার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। আজকের মতো এই ছিল আমাদের আয়োজন, এবার বিদায়ের পালা।
2: আবারও কথা হবে উত্তরণে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
1: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমন চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসি লিজা
2: এবং আমি জি এম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজিতে সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Pitar. The news read by Teslima Omar. First, the headlines. Bangladesh is ready to extend all-out cooperation for dignified repatriation of Rohingyas, says Prime Minister Tariq Rahman while meeting with Special Envoy of Japan. President Mirza Fakhrul Islam Alamgir lays foundation stone of Thakur Gai University. President emphasizes on independent media for building democracy, good governance and justice-based society. Government initiates recruitment drive to fill vacant posts in government healthcare centers, Health Minister informs Parliament. Finance Minister calls for bringing entrepreneurs in creative sectors, including music and film, under credit facilities. Iran asserts to declare restricted zone and new shipping route in Strait of Hormuz in coordination with Oman soon. And Hong Kong is facing Pakistan in Women's Asia Cup T20 tournament in Dubai. Now, on to the details. Prime Minister Tariq Rahman has said Bangladesh is ready to extend all-out cooperation for the dignified repatriation of Rohingyas to their homeland. He said this while Japanese Special Envoy for National Reconciliation in Myanmar, Yuhi Sasakawa, paid a courtesy call on him at his office at Secretariat in the capital today. The Prime Minister also called for the role of the Special Envoy in ensuring the safe, voluntary and dignified repatriation of Rohingyas. The Japanese Special Envoy said he had discussed the Rohingya crisis with the President of Myanmar and believed that the Myanmar government was sincere in resolving the crisis. However, he said the repatriation process was taking time due to the prevailing complex situation in Rakhine State. Yuhi Sasakawa assured the Prime Minister that he would make utmost efforts from his position to help resolve the crisis. The Prime Minister said hosting of a large number of Rohingyas for a prolonged period have put additional pressure on the densely populated Bangladesh's economy, infrastructure and overall management. Tariq Rahman also sought the Japanese Special Envoy's cooperation in establishing a vaccine manufacturing facility in Bangladesh. Yuhi Sasakawa assured him of working sincerely on the matter. President Mirza Fakhrul Islam Alamgir has laid the foundation stone of the long-desired Thakur Gai University. The foundation stone laying ceremony was held at Jamalpur in Thakur Gai today. The public university will be constructed on 86 acres of land. Addressing the function, the president said the university will materialize a commitment of Prime Minister Tariq Rahman. He expressed hope that Thakur Gai University would be the new center of modern and quality education at tertiary level in the northern part of the country and play an important role in producing skilled, competent and human citizens for national development. Meanwhile, attending a view exchange meeting with Thakur Gai Press Club's executive committee at his residence, President Mirza Fakhrul Islam Alamgir said, an independent and responsible media is essential for democracy, good governance and a just society and state. He urged journalists' representatives to sincerely and properly highlight the voices of grassroots and marginalized people. Health and Family Welfare Minister Shardar Mohammad Shekhawat Hussain has said currently 30,311 doctors are working in government hospitals in the country against the approved 41,806 posts. He said this during the question and answer session in the Jatiyo Shongshod today. Earlier, the sitting of Jatiyo Shongshod began with Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Health Minister said the country needs around 88,909 physicians to meet the minimum doctor population ratio in line with international standard. He added that the government has already taken recruitment initiatives to fill the vacant posts in government healthcare centers and overcome the shortage of doctors. Meanwhile, in response to a question, Religious Affairs Minister Qazi Shah Mufazzal Hussain Kaikobad said the government has reduced the cost of the next Hajj package as part of its commitment to establish an affordable, accessible, human and expatriate-friendly Hajj management system. This is Bangladesh Petar giving you the news. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has called for bringing talented people in the country's creative economy under loan facilities to help turn their potential into entrepreneurship. He was speaking as the chief guest at the inaugural ceremony of the Small Business and Micro Enterprise Financing Fund, organized by Kormosanstan Bank at Osmani Memorial Auditorium in the capital today. The minister said financing should not be confined to conventional small businesses or poultry and agriculture-based enterprises. Entrepreneurs involved in music, films, theatre and traditional handicrafts should also be provided with loans, skill development, modern design, branding and market linkage support, he added. Iranian Parliament Speaker Mohammad Baghir Ghalibaf warns of strikes against U.S. oil and gas companies in the Middle East following a U.S. threat to destroy Iranian tankers. Iran's top security official Mohsen Rezai says Tehran will declare a restricted zone near the Strait of Hormuz and announce a new shipping route agreed on with Oman in the coming days. Israeli air attacks in southern Lebanon have killed at least 11 people, including two children and two medics. Lebanon's national news agency reported Israeli warplanes hit a residential building today in the town of Kfar Rehman in southern Lebanon, killing 9 people, including 2 children, and wounding 5 others. A separate Israeli drone attack on a civilian vehicle in the town killed 2 medics inside the car. The Israeli military also struck a residential area in the town of Deir al-Zahrani in southern Lebanon overnight after it issued a forced evacuation order. Nepal observed a national day of mourning for the victims of the flash flood today. They arranged lighting candles to mark the last day of the traditional 13-day Hindu mourning period. While flags were flown at half-mast, commemorations were scaled back as rescue teams continue to search for survivors. At least 1,287 people are known to have died after a flash flood swept through villages in a Himalayan valley along border between Nepal and Tibet. Almost 2 weeks later, more than 5,000 people are still missing. Cricket and Pakistan are batting against Hong Kong in T20 Women's Asia Cup at Dubai in the United Arab Emirates. Pakistan women team were 92 for 3 in 11 overs when reports last came in. Earlier, Pakistan won the toss and chose to bat first. Meanwhile, Bangladesh will take on hosts United Arab Emirates tomorrow at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunderstorms with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Jashore, Khulna, Kushtia, Dhaka, Pabna, Bogura, Tangail, Faridpur, Borishal and Potuakhali. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Bangladesh is ready to extend all-out cooperation for dignified repatriation of Rohingyas, says Prime Minister Tariq Rahman while meeting with Special Envoy of Japan. President Mirza Fakhrul Islam Alamgir lays foundation stone of Thakurgarh University. President emphasizes on independent media for building democracy, good governance and justice-based society. Government initiates recruitment drive to fill vacant posts in government healthcare centers, Health Minister informs Parliament. Finance Minister calls for bringing entrepreneurs in creative sectors, including music and film, under credit facilities. Iran asserts to declare this restricted zone and new shipping route in Strait of Hormuz in coordination with Oman soon. And Hong Kong is facing Pakistan in Women's Asia Cup T20 tournament in Dubai. That is the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Nilfa Yasmin. The major rivers surrounding Dhaka are Buriganga, Turag, Balu, Shitalakha and Dholeshwari. Once these rivers served as a backbone of communication, trade, agriculture, fisheries and urban life, today, however, most of them are suffering from severe pollution, encroachment and loss of navigability. In many places, the water has turned dark and foul-smelling, while the natural habitats of aquatic life have been seriously damaged. The growing burden of urban waste and unplanned urbanization has gradually rendered these rivers increasingly unusual. One of the foremost causes of declining navigability in Dhaka's rivers is the discharge of untreated industrial waste. A second major factor is the direct disposal of household waste and sewage into rivers. Thirdly, the uncontrolled dumping of plastic and other solid waste has become a serious concern. Another significant cause is river encroachment and construction of illegal structures. To reverse this situation, effective control of industrial pollution, restoration of canals, eviction of illegal encroachment, regular dredging operation, and coordinated efforts among all relevant agencies have become imperative. The consequences extend far beyond the rivers themselves, adversely affecting public health, biodiversity, agriculture, fisheries, and the overall urban environment. One of the most noteworthy aspects of the Prime Minister's directive is his recognition that environmental protection is not solely a governmental responsibility. He stressed that personal and community initiatives are equally important. This observation is particularly relevant in the present context. While industries bear considerable responsibility for river pollution, ordinary citizens also contribute through environmentally irresponsible practices. The indiscriminate disposal of waste and into rivers, excessive use of plastic products, and degradation of the environmental regulations continue to aggravate the situation. Today, ensuring a livable environment has become a fundamental requisite for sustainable development. Economic progress can only be meaningful when people have access to clean air, safe water, and healthy living conditions. Recognizing these present challenges, Prime Minister Tariq Rahman has directed authorities to undertake coordinated initiatives to ensure pollution-free rivers and a livable environment for future generations. He issued these instructions at a review meeting held at the Secretary yesterday on pollution control, waste removal, river conservation, navigability restoration, and the development of a circular waterway system around Dhaka. The meeting reviewed the current condition of the Buriganga, Turag, Dholeshwari, Balu, and Shitalakha rivers, as well as the associated canals and drainage networks, and assessed the progress of ongoing action plans. The Prime Minister emphasized the importance of effective coordination among the relevant ministries, divisions, and agencies and instructed them to implement practical measures without delay. Although Bangladesh is widely known as a riverine country, many of the rivers have lost their natural vitality due to the years of unplanned urbanization, industrial pollution, sewage discharge, and encroachment. The deteriorating condition of the rivers surrounding Dhaka stands as one of the most shrinking examples of the country's environmental challenges. Rivers that once sustained urban life have in many places been reduced to polluted river water body. But lack of coordinated nation administration complexities and weak cooperation among responsible agencies have prevented many initiatives from achieving their intended outcomes. Protecting rivers is not merely about safeguarding waterways. It is also about preserving our nation's history, culture, and future. Rivers have played an indispensable role in the evolution of Bangladesh's civilization and economy. In conclusion, the Prime Minister's directive to ensure pollution-free rivers and a livable environment is both timely and far-sighted. It represents not merely an administrative instructions, but a reflection of broader national commitment to environmental protection. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন। বাংলাদেশ একাডেমি অব অপথালমোলজির বার্ষিক সায়েন্টিফিক সম্মেলন 2026। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ পরবর্তী ব্রিফিং। 48তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি আরো বলেন,
4: শিক্ষিত, কম শিক্ষিত, হত দরিদ্র মানুষগণ যারা আর্থিক চাহিদা পূরণ করতে না পারার কারণে তাদের মধ্যে যে একটা সৃজনশীলতা আছে, তারা যেটা কিছু করতে চায় এবং তারা ব্যাংকে যেতে ভয় পায়, তাদের ব্যাংকে কোনো অ্যাক্সেস নাই, এইসব বিবেচনায় এই কর্মস্থান ব্যাংকটি শুরু হয়েছিল। এদের কাছে অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দেশে এনজিওরা করে থাকে অনেকদিন ধরে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে, এটা তো একটু ভিন্ন প্রোডাক্ট, ওটা রেট অফ ইন্টারেস্টও বেশি এবং এটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, এবং ব্যাংকিং চ্যানেল স্বভাবতই একটা ব্যাংকের একটা অনুমোদিত মূলধন আছে, পেইড আপ মূলধন আছে এবং এখানে সরকারের বিভিন্ন প্রোগ্রামের অর্থগুলোর মাধ্যমে এটা ডিসবার্সমেন্ট হয়ে থাকে। অনুমোদিত মূলধন হচ্ছে 2,000 কোটি টাকা, পরিশোধিত মূলধন 1,584 কোটি টাকা, কিন্তু ল্যান্ডিং হচ্ছে 4,900 কোটি টাকা, 4,700 কোটি টাকা এই পর্যন্ত ল্যান্ডিং করেছেন।
3: বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উল্লেখ করেন,
5: দেশের যে ধর্মীয় ভাবে যারা সংখ্যায় কম, তিনটা সম্প্রদায় আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং নৃগোষ্ঠীর একটা ব্যাপার আছে, তারাও প্রায় সকলেই এই তিন ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। মুসলিম সম্প্রদায়ের মধ্যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংখ্যা খুবই কম, এদের একটা অংশ খুব পিছিয়ে পড়া অংশ। এই পিছিয়ে পড়া অংশের কাজ করার জন্য এর আগে আমরা যখন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষমতায় আসেননি, যখন আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করেছি, তখন আমাদের আজকের দিনে প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যাপারে কাজ করার জন্য এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কাজ করার জন্য। আমার মনে হয়েছে যে কর্মসংস্থান ব্যাংক এমন একটা ব্যাংক, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কাজ করতে তাদের একটা সুযোগ আছে এবং আমরা এই সুযোগটা নিতে পারি।
3: অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন,
6: আমাদের টার্গেট দরিদ্র এলাকা যেটা আমাদের আপনারা জানেন বিআইডিএস এটা করেছে, সেটা সম্প্রদায়িক যে নিউজ আমরা তাদের জানতাম রংপুর অঞ্চল সর্বশেষ অবহেলিত, এখন দেখা যাচ্ছে যে আমাদের এরিয়া চেঞ্জ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে আমরা তিনটা অঞ্চল বেছে নিলাম যে এই তিনটা অঞ্চলে যে পাইলট করা হবে, পাইলটটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের এইটা আরো ব্যাপক পরিসরে বৃদ্ধি পাবে। এখানে আমাদের বর্তমান সরকারের পলিসি হচ্ছে যে এই টিএমএসএমই একদম শুরু থেকে শুরু করা এ প্লাস এনজিও তাদেরকে বিভিন্নভাবে ঋণের মধ্যে আওতায় নিয়ে আসা, কারণ তারা বর্তমানে অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে খুবই জটিলতা আছেন, কারণ আমরা বাংলাদেশ ব্যাংক একটা রিফাইন্যান্সিং স্কিম করেছে, আমরা অর্থ মন্ত্রণালয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা একটা স্কিম ডেভেলপ করেছি। আপাতত 2,000 কোটি টাকা দিয়ে আমরা এটা গ্রান্ট হিসেবে দিয়ে দিব পিকেএসএফ, বিআইএফএল, ইটকল এবং আমাদের এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন,
7: আমাদের একটি বৃহত্তর জাতীয় লক্ষ্য জড়িত আছে, সেটা হচ্ছে বেকার মানুষকে কর্মে নিযুক্ত করা, কর্মপ্রত্যাশী মানুষকে উদ্যোক্তায় পরিণত করা এবং আর্থিক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করা। কর্মসংস্থান এখন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ আমরা বলবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে লেটেস্ট লেবার ফোর্স সার্ভে করেছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের দেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলকভাবে সবচেয়ে বেশি, বিশেষ করে 15-29 বছর বয়সী বেকারত্বের হার 8.07%। সার্ভে রিপোর্ট অনুযায়ী এবং এ বয়সী প্রায় 20.3% যুবক শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ কোনটির সঙ্গেই যুক্ত নয়। এ থেকে বোঝা যাচ্ছে যে বেকার যুবকদের কর্মসংস্থান কতটা জরুরি এবং এই যে বেকার তার মধ্যে 8.85 লাখ উচ্চশিক্ষিত মানুষও রয়েছে। এ বাস্তবতা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে আমরা বিএ এমএ পাশ করে শিক্ষিত করলেই হবে না, শিক্ষার সাথে দক্ষতা দিতে হবে, দক্ষতার সাথে কাজের সংযোগ তৈরি করতে হবে এবং কাজের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে কর্মসংস্থানকে স্থান দিয়েছে এবং এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, শিল্প ব্যবসা সম্প্রসারণ, ক্ষুদ্র মাঝারি উদ্যোগের বিকাশ, স্টার্ট আপ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, নারী ও তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অধিকতর সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
3: আজ রাজধানী শের-ই বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ একাডেমি অব অপথালমোলজির কাল সোসাইটি আয়োজিত বাংলাদেশ একাডেমি অব অপথালমোলজির বার্ষিক সাইন্টিফিক সম্মেলন 2026 এর প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন,
8: বাংলাদেশের এই অপথালমোলজির ব্যাপ্তিটা কেমন ভাবে একদম 71 থেকে স্টার্ট করেন তাহলে এটা রেকর্ড থাকবে, যারা আগামী এবং বর্তমানের প্রজন্মের চিকিৎসকরা এটা জানতে পারবে। সাইন্টিফিক এর পাশাপাশি একটা নিজেদের হিস্ট্রিটা কিভাবে হয়েছে এবং এখানে কাউকে আন্ডারমাইন করার দরকার নাই, কাউকে উপরে তোলার দরকার নাই। দ্য রিয়েলিটি ইজ রিয়েলিটি, ইউ নিড টু অ্যাকসেপ্ট দ্যাট অন ইউ রাইট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনারা আপনাদের রাইটস এন্ড প্রিভিলেজ এর কথা বলেন কিন্তু আপনার রাইটস এন্ড প্রিভিলেজ তখনই রিস্টোর হবে যখন আপনি অন্যের রাইটস এন্ড প্রিভিলেজ কে সম্মান করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত অন্যের রাইটস এন্ড প্রিভিলেজ কে সম্মান করবেন না তখন আপনার রাইটস এন্ড প্রিভিলেজ রেস্টোর হবে এটা ধারণা করা এটা ঠিক হবে না। কাজেই আমরা একজন আরেকজনকে সম্মান করব, একজন আরেকজনের প্রফেশন যেটাই হোক তাকে আমরা রেসপেক্ট করব, তাহলেই কিন্তু আমরা একজন আরেকজনের জন্য সম্মানিত হব এবং সম্মান নিজেরটাও ধরে রাখবো অন্যটাও ঠিক থাকবে।
3: আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপির সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
9: ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এসেছিলেন, উনি ওনার বক্তব্যে বলে গেছেন যে স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন এবং এই ফাঁকে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। ইতালিতে বাংলাদেশের সবচাইতে বেশি জনশক্তি শরীয়তপুর মাদারীপুর এই এলাকার, প্রায় 60-70% তারা সেখানে থাকেন এবং উনি খুব উদ্বেগের সঙ্গে বলেছেন যে অবৈধভাবে বাংলাদেশ থেকে অনেকেই সমুদ্র পথে পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালিতে যায়, যেটা খুব দুঃখজনক। এ ব্যাপারে উনি লোকাল গভর্নমেন্টের সহযোগিতা চেয়েছে যে আমরা যেন শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর সহ অঞ্চলে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সামনে নিয়ে ওনাদের এবং আমরা যৌথভাবে একটা ওয়ার্কশপ করে মানুষকে যাতে বোঝায় যে আপনাদের অবৈধভাবে যাওয়ার দরকার নাই, আপনাদের যেহেতু পরিবার পরিজন থাকে বৈধভাবে কিভাবে যাওয়ার সুযোগ আছে এই সুযোগটা যেন তারা কাজে লাগায়, ফুড যেন ওয়েস্টেজ না হয়, খাবার যেন নষ্ট না হয়, এ ব্যাপারে ওনারা একটা শহরকে চয়েস দিতে বলেছে আমাদেরকে, যে আমাদের একটা আরবান সিটির সাথে মিলান যৌথভাবে এই ফুড সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই। আমরা সেই ক্ষেত্রে মিলানের সাথে সিমিলার মিল রেখে আমরা খুলনা সিটিকে চয়েস দিয়েছি যে খুলনা সিটি কর্পোরেশনের সাথে তারা এই বিষয় নিয়ে কাজ করতে চায়। বাংলাদেশের স্থপতিদের ওনারা প্রশিক্ষণ দিতে চায় এবং স্থপতিদের নিয়ে কাজ করতে চায়, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র এবং কিছু স্থপতিদের ওনারা সেদেশে আমন্ত্রণ জানিয়েছেন। এ ব্যাপারে আমরা বলেছি ঠিক আছে, সংখ্যা এবং পরিমাণ জানালে আমরা পাঠিয়ে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের বর্তমান সরকারের, জনগণের সরকারের যে 31 দফার ইস্তাহারের মধ্যে যেটা রয়েছে যে মানুষের স্কিল ডেভেলপমেন্ট করে তৃতীয় ভাষা শিক্ষা দিয়ে জনশক্তি রপ্তানির ব্যাপারে, এটা মাননীয় মন্ত্রী ওনাকে বলেছে যে ইতালিয়ান ভাষা যেটি তৃতীয় ভাষাটা শেখানোর ব্যাপারে আমাদের সহযোগিতা ওনার কাছ থেকে আমরা চেয়েছি, উনি এটা ব্যাপারে সম্মত হয়েছে।

0: আজ সোমবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্যসেবা বিভাগ আয়োজিত 48তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত এমপি বলেন,
1: আপনারা জানেন বোঝেন দেশের পরিস্থিতি এবং সার্বিক অবস্থা। আজকে যে বিষয়গুলো রিসেন্টলি হচ্ছে ডাক্তারদের সাথে, এটাও কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। পুরো সমাজেই আমরা গত 2-2.5 বছরে এটা প্রকাশ হচ্ছে এবং এটা গত সময়গুলো যেভাবে মানুষকে সাপ্রেস করা হয়েছে, মানুষের মধ্যে যে অ্যাঙ্গার তৈরি হয়েছে, হ্যাঁ আপনারা ডাক্তার আপনারা বুঝবেন, দীর্ঘদিন মানুষকে যদি আপনি সাপ্রেস করে রাখেন তার মধ্যে সেন্স অফ ইনজাস্টিস তৈরি হয়। সে যদি প্রতি মুহূর্তে ভাবতে চায়, ভাবতে পারে যে তার প্রতি অবিচার হচ্ছে, তখন সমাজে একটা অস্থিরতা হয় এবং সেটারই একটা প্রকাশ আমরা এখন চারপাশে দেখতে পাচ্ছি। মবের আকারে যে কোনো জায়গায় যে কেউ আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আমরা গত 2-2.5 বছরে দেখেছি, আস্তে আস্তে সেটা কমিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমরা এটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু একদিনের সিদ্ধান্তে আমরা 500 উপজেলায় 5,000 আনসার নিয়োগ করেছি। এটা একটা অগ্রগতি এবং বিশাল সিদ্ধান্ত। আমরা এটাকে আরো গুরুত্ব সহকারে দেখছি, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যদি আসলে পরিবেশটাকে ভালো করতে পারি, মানুষের যে বিষয়গুলো নিয়ে আক্ষেপ তৈরি হয় এবং সে হয়তো খারাপ ভাবে সে আক্ষেপটা প্রকাশ করে, কিন্তু আক্ষেপ তৈরির কারণগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাকে যদি আমরা ভালো করতে পারি, হাসপাতালের পরিবেশকে যদি ভালো করতে পারি, হাসপাতালের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র এবং ব্যবস্থাগুলো আমরা করতে পারি, তাহলে বিষয়গুলো প্রশমিত হবে। একই সাথে এটাও বলতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ একদিকে যেমন ডাক্তারদের ব্যাপারে নেতিবাচক মাঝে মাঝে কথা বলে, কিন্তু গভীরে গেলে কোর ভ্যালুজ হিসেবে যদি দেখেন বাংলাদেশের সমাজে কিন্তু এখনো আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তারই বানাতে চাই। এবং সেখান থেকেই বোঝা যায় যে আমার মনের ভেতরে সবচেয়ে শ্রদ্ধার সবচেয়ে ভালো একটা পেশা হিসেবেই কিন্তু আমি চিকিৎসকদের দেখি। সুতরাং সেই জায়গাটা আসার জায়গা।
0: আজ জাতীয় প্রেস ক্লাবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে অর্থ পরিকল্পনা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের 17তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
2: কৃষি অর্থনীতির উপর ভিত্তি করে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে এটা আমার মনে হয় কেউ কেউ পছন্দ করে, তাই সন্দেহ কিন্তু আছে। আমরা তখন থেকে শুনেছি আমাদের আদা রসুন আমদানি করতে হয়, ইম্পোর্ট করতে হয়, আমরা যাতে অফ টাইমে উৎপাদন করা যায় কিনা বা এটার হাইব্রিড উৎপাদন বৃদ্ধি করার জন্য অফ টাইমে তিনি ব্যাংক থেকে মশলা জাতীয় এই যে কৃষি পণ্য এটার ঋণ কিন্তু শতকরা 2% করেছে, আদা রসুন পেঁয়াজের জন্য অনলি 2% তিনি যেটাকে বলা হয় ইম্পোর্ট সাবস্টিটিউট। বহু কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের জন্য, বহু অর্জন রয়েছে এবং আজকের যে অর্থনীতির ভিত এটা সাইফুর রহমানের একটি সবচেয়ে বড় অবদান। এর জন্য এককভাবে যদি কৃতিত্ব নেওয়ার থাকে তাহলে এটা মরহুম সাইফুর রহমান সেই কৃতিত্ব, যিনি দুইজন এদেশের দেশপ্রেমিক রাষ্ট্র নায়কের সাথে কাজ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মমতা।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা উম্মে হাবিবা, সম্পাদনা এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: সংবাদের উপর ভিত্তি করে সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে সোলার প্যানেল উৎপাদনকারীদের জন্য প্রায় সকল উপাদানে কর ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গত বুধবার জাতীয় সংসদে একথা জানান। এছাড়া লিথিনিয়াম ব্যাটারিও বাংলাদেশে যাতে উৎপাদিত হয় সে কারণে এই ক্ষেত্রেও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬ পাশ হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, গতকাল জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পরে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বিলটির উপরে জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর ভোট নেন। তবে বেশিরভাগ সংসদ সদস্য সেই প্রশ্নে না ভোট দেন এবং বিলটি জাতীয় সংসদে পাশ হয়। মন্ত্রী জানান, এই বিলে মানবাধিকার কমিশনের হাতে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ না দেওয়া হলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে সেই ক্ষতিপূরণ আদায় করা যাবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমনের বরাত দিয়ে বিবিসি বাংলায় তথ্য জানিয়েছে, প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত বেন্টি ক্রিসেন্টসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আহ্বান জানান। বিবিসি বাংলা জানিয়েছে, সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি নির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ করেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে সার্বিক সংকট তত বেশি বাড়বে। ডয়সেভেলে জানিয়েছে, গতকাল রাজধানী ঢাকাতে রোহিঙ্গা ইস্যুতে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় মানুষেরা যেমন ভুক্তভোগী হবে তেমনি রোহিঙ্গারা নিজেরাও বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন। সেজন্য রাখাইন স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক ব্যবস্থাপনা থেকে সুরক্ষা ও টেকসই প্রত্যাবাসনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। লালবাগ ও কামরাঙ্গিচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ওই আদেশে বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকা নয়াদিল্লি সম্পর্ক অতীতে আটকে থাকার কোন সুযোগ নেই। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, তবে সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই সবসময় কাম্য। দেশ দুটির যে কোনো সিদ্ধান্তের প্রভাবই সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষ যেন ভালো হয় সেটি দেখা বাংলাদেশ ও ভারত উভয়েরই দায়িত্ব। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর ভারতের কলকাতা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে আগেই হোটেল বুকিং নিশ্চিত করা সহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে ডয়সেভেলে জানিয়েছে। গত বৃহস্পতিবার উপহাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে জেনে ভ্রমণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলকাতায় সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসন সংকটে পড়া এড়াতে এই বিশেষ নির্দেশনা দিয়েছে উপ হাইকমিশন। শ্রোতা বন্ধুরা, এই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় মোহাম্মদ গোলাম সরোয়ার, গ্রন্থনা ও উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জিশান আরাবিথি। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ

0: আমরা আপনার সাথে আছি। আমরা এই আয়োজনে সাধারণত চারটা গান শুনে থাকি, একজন শিল্পী কণ্ঠ এবং তার নির্বাচিত চারটি গান, এবং সেই গানগুলো নিয়ে আমরা একটু কথা বলি, আলোচনা করি। আজকে আমাদের শিল্পী আছেন শিল্পী গোলাম সারোয়ার, তার কণ্ঠে আমরা চারটি গান শুনবো। সারোয়ার ভাই কেমন আছেন?
1: ভালো আছি।
0: প্রথম কথা, আমার সাধারণত হয় কি যে গুরুস্থানীয় শিল্পী আমি কম পাই, এখন তো নতুন অনেকে, তো আপনাকে পেয়ে ভালো লাগছে এই জন্য যে আপনি গুরুস্থানীয় একজন, মানে আমার গুরুস্থানীয়, আমি ওটা বলছি না যে সিনিয়র কথাটা বলতে আমার ইচ্ছে করে না, কিন্তু আপনি আমার গুরুস্থানীয় সেটা বলছি। তো আজকে কোন গান দিয়ে শুরু করবেন সেটা বলেন।
1: তার আগে আমি একটু কথা বলিনি, আজিজুর রহমান তুহিন আমার খুব স্নেহধন্য একজন মানুষ, তারপরে খুব স্নেহধন্য একজন শিল্পী, এবং বহু কাল থেকেই তুহিন নামেই আমার কাছে খুব বেশি রকম পরিচিত। আজকে তোমার সাথে প্রোগ্রাম করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। তো আজকে আমি শুরু করতে চাচ্ছি এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে গানটি দিয়ে।
0: আমরা গানটি শুনে তারপর কথা ফিরছি।

0: গানটি আমরা শুনলাম, এটি প্রেম বর্জয়ের গান। আমি গানটি যখন সর্বায় গাইছিলেন আমি ভাবছিলাম, অনেক শোনা গান, বহুশ্রুত গান, যে গানটির মধ্যে একটা আহ্বানটা অনেকটাই প্রেমের একটা পরম রূপ। আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথের বিশেষ করে পরিণত বয়সের গানগুলোতে আমরা দেখতে পাই পূজা এবং প্রেমের গানগুলোতে পার্থক্য এই অর্থে করা যায় না, প্রেম পূজাকে কবি অভিন্নরূপে ভেবে দেখেছেন যে প্রেমের যে পরমতা, প্রেমের যে আধিক্য, সেটাই আসলে পূজা। অর্থাৎ অতিমাত্রায় অধিক রূপে যেটা আত্মিক সেটাই আধ্যাত্মিক। তো এই গানটিতে প্রেমের সেই রূপটি আমার কাছে মনে হয় যে আমি দেখতে পাই, যে বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, স্বপ্ন দুয়ার খুলে এসো, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো। অর্থাৎ প্রেমের একটা পরমতা গানটিতে প্রকাশ পেয়েছে,
1: এবং জগতের মোহ ত্যাগ করে যদি আমার কাছে আসো
0: সেটাই। এরপরে কি আমরা প্রেমী থাকবো না পূজার গানে যাবো?
1: পূজার গানে যেতে পারি।
0: হ্যাঁ, কোন গানটি করবেন?
1: তোমার অসীমে প্রেম মনে এটা
0: রবীন্দ্রনাথ স্রষ্টাকে দেখেছেন অসীম অজানা রূপে। এখানে এই গানটির যেটা আমার কাছে মনে হয় যে আমি গানটাকে যেভাবে দেখি যে কবি তার এই গানটির শেষ কথায় বলছেন, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবার যদি পাই, অর্থাৎ আমি যদি তাকে, সেই অসীমকে, অসীম সৃষ্টিকে, স্রষ্টার অসীম রূপকে আমার প্রাণে ধারণ করি, তবেই আমার অন্তর্গ্রামী সংসার ভার একেবারে একাকার হয়ে যায়, তখন এই দুঃখ বিচ্ছেদ মৃত্যু এই সব কিছুই তখন তুচ্ছ। মৃত্যু তখন মৃত্যুর রূপে আসে, দুঃখ তখন দুঃখের মতো হয়, যখন তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। আমি যখন আমার অহংবোধকে মূল্য দিই, যখন আমি ভুলে যাই যে আমি অসীমের মধ্যে একটা ক্ষুদ্র বিন্দু মাত্র, আমি অসীমের একটা অংশ মাত্র, তখন এই যে সংসার গ্লানি দুঃখের ভার ক্ষত ক্ষতি সেটা বড় হয়ে দেখা

0: শ্রোতা আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গণসংলাপ গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তৈরি আছি আপনাদের সাথে। আজকে আমাদের শিল্পী আছেন শিল্পী গোলাম সারোয়ার। তার কণ্ঠে আমরা গান শুনছিলাম, খবর দুটি গান শুনলাম, প্রেম এবং পূজার। আমরা প্রেমেই থাকি কেন বলছি, রবীন্দ্রনাথের আধ্যাত্মিকতার যে বিষয়টি সেটি আমি যদি গীতবিতান লক্ষ্য করি 18টি উপপর্যায়ে, মানে এত বিভিন্নতা তার ওই চিন্তায়, কখনো পথ, কখনো সুন্দর, কখনো আনন্দ, অর্থাৎ বিভিন্ন রকম
1: এত বৈচিত্র্য
0: সুচিন্ন
1: গানে পাওয়া যায়।
0: একদম পূজার গানে যতটা বিষয় বৈচিত্র্য, ভাবনা বৈচিত্র্য, প্রেমে তো শুধু প্রেমের গান একটা আর প্রেম বৈচিত্র্য। কাজে প্রেমে থাকতে চাইছি, কোন গানটি শুনবো?
1: ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না।
0: যখন বাংলাদেশে বাংলা গানে নতুন করে বাণিজ্যিক ধারা শুরু হয়েছিল, তো তিনটে ধারায় বাংলা গান প্রবাহিত হয়েছিল। একটি হচ্ছে গ্রামোফোন, তারপর বেতার, এবং শেষ আসে হচ্ছে সবার চলচ্চিত্র। রবীন্দ্রনাথ সেই চেষ্টাটা অনেকবার করেছেন। রবীন্দ্রনাথের গান আমরা জানি যে একেবারেই 1907 থেকেই কিন্তু একটু বিকৃত স্বরে, একটু বিকৃত সুরে গাওয়া হতো গ্রামোফোনে, এবং যেটা রবীন্দ্রনাথ অ্যাপ্রুভ করেননি বলা যেতে পারে সেই গানগুলোকে। রবীন্দ্রনাথ তার নৃত্যনাট্যে চন্দ্রালিকা 30-এর দশকে 31-32 সালে বোধ হয়, আমি যদি ভুল না করে থাকি, ম্যাডাম থিয়েটারে মঞ্চস্থ করেছিলেন শান্তিনিকেতনের শিক্ষার্থীদের নিয়ে। এবং সেই নাটকে চন্দ্রালিকা অর্থাৎ প্রকৃতি আনন্দকে উদ্দেশ্য করে গিয়েছিল, মানে এই নাটকে থাকার কথা ছিল, ডাকবো না ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, অর্থাৎ বাহ্যিক রূপে তোমায় ভোলাবো না, তোমায় ভোলাবো আমার আন্তরিক, মানে অর্থাৎ ভেতর থেকে ডাক পাঠানো যেটা। এবং সেই আমরা চন্দ্রালিকা যেমনটা দেখে থাকি যে প্রথমে চন্দ্রালিকা আনন্দকে প্রার্থনা করে, শেষে কিন্তু একেবারে সমর্পিত হয়। তো এই গানটি সেই ম্যাডাম থিয়েটারের যে পরিবেশন, তাতে গানটি যোগ করা যায়নি, রবীন্দ্রনাথ স্বকণ্ঠে গানটি পাঠ করেছিলেন যথাস্থানে। এবং যেটা আপনি বলছিলেন যে এই গানটি একেবারে প্রেমের একটা সমর্পণ।
1: হ্যাঁ, গানটি আসলে মানব জীবনের একটা গভীর দর্শন এবং আধ্যাত্মিকতাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
0: একদম, হ্যাঁ।
1: তো সেই জায়গা থেকে যেমন ডাকবো না ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো আনবো ডেকে, যে আনবো ডেকে,
0: মানে যদি আমরা চন্দ্রিকার দিকে যাই তাহলে যাকে ডাকা হচ্ছে তিনি হচ্ছেন আনন্দ। আমরা গানটি শুনছি, ডাকবো।

0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে। আপনারা শুনছিলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবি সর। আমাদের সাথে আজকে শিল্পী আছেন শিল্পী গোলাম সাওয়ার এবং আমি আজিজুর রহমান তুই আপনার সাথে ছিলাম এতক্ষণ। আমাদের সময় প্রায় শেষ, আরেকটি গান আমরা শুনতে পারবো। স্বাভাবিক কোন গানটি শেষে আপনি শোনাতে চাইছেন আজকে আমাদের শ্রোতাদের জন্য?
1: আমি আজকে আমার নিষিদ্ধ রাতে বাদল ধারা।
0: আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপন লোকের দিশাহারা। এই গানটা আমি যখন প্রথম শুনি বা পড়ি, পাঠ করা হয়, মন দিয়ে শোনা হয়, তখন আমার মনে একটা সংশয়, একটা প্রশ্ন প্রথম সেই জেগেছিল যে কেন প্রেমে গানটি পূজায় বা প্রকৃতিতে নয়, কেন বর্ষা বিপর্যয়ে কেন নয়। একটু গানটি খেয়াল করলে দেখা যায় এখানে যে বাদল ধারা, এটা একেবারে কল্পিত একটি বাদল ধারা, যেটি একেবারে যেটা বলছেন যে স্বপন লোকের একটা দৃশ্যকল্প। আমি চাই নে তপন, চাই নে তারা, যখন সবাই মগন ঘুমের ঘরে, নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে। কবি বর্ষাকে, বাদল ধারাকে আবাহন করছেন একাকী রূপে স্বপন লোকে মনের গভীরে সাড়া দিতে। এই গানটি দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করব।
1: গানটিতে কিন্তু সুরের মাধ্যমে যে সান্ত্বনা পাওয়ার যে আকৃতি প্রকাশ পেয়েছে, যা কবিকে তার দুঃখ বেদনার গভীরতা থেকে মুক্তি দিতে দিয়েছে।
0: আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় মোহাম্মদ গোলাম সরোয়ার, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, আর রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী রিমা খান, কালুশা ফকিরের গান শুনবেন।

0: কালো শাফকিরের গান শুনলেন রিমা খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। প্রথমে আপনাদেরকে শোনাব নিজাম মাহমুদ রাজীবের কণ্ঠে এবং হীরেন্দ্রনাথ মৃধার লেখায় প্রথম গানটি। এটি সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, হাজার বছর পৃথিবীর পথে হেঁটে।

মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সুরকার মোহাম্মদ ডুবায়েত শামীম চৌধুরী।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারের আয়োজন রবীন্দ্রসঙ্গীত। ক্ষমা চাইছি, এবারের আয়োজন নজরুল সঙ্গীত এবং খুকু সাহা পরপর দুখানি গান আমাদেরকে শোনাবেন। প্রথমটি হে প্রিয় আমারে দেবনা ভুলিতে।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোঠর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন।
1: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা থেকে আপনারা এই অনুষ্ঠান শুনছেন।

0: শ্রোতা বন্ধুরা, খুকু সাহার কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। আজ মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহি ইসাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে

0: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বঙ্গভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের জ্ঞান চর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নের কেন্দ্র। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবারও উল্লেখ করেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছেন। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সংসদকে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোল্ট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সংগীত, চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেবে ধরে প্রতিটি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও এক এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বেঁধে দেয়া 144 রানের জয়ের লক্ষ্যে এখনও ব্যাট করছে হংকং। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 2 উইকেটে 31 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 143 রান করে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12:00 কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার পরবর্তী দিনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:00 অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু রায়হান। পথ ও পাথের অনুষ্ঠানে খাদ্য ভেজাল প্রতিরোধ সম্পর্কে বলবেন মৌলানা আব্দুল জাহের মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
2: সেই আমি এই আমি সকাল 7:30 নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশী সকাল 7:45 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30 ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05 শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:15। জাতীয় ভাবধারা পন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সাংস্কৃতিক বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30।
1: শ্রোতাবন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 100 মেগাহার্টজে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 23.0 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75%, সন্ধ্যে 6টায় 79%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:42 এবং অস্ত যাবে 6:10। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান এক যুগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106, 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ৬টা আজ মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
1: শরতের এই স্নিগ্ধ সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাকিল আহমেদ, ফারহানা খান পুরবী এবং শামিয়া সুলতানা ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিকী, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন